গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত

এই গানটা শুনলে এইরকম যখন কোনো কথা গানের সুর ভেসে আসে, তুমি কেমন করে গান করো হে গুণী, মনটা তখন অনেক কিছুই বলে। এই রবীন্দ্রসঙ্গীতের তালে তালে এবং রবীন্দ্রসঙ্গীতের মনে মনে এই গানগুলো শুনতে শুনতে মনের মাঝে মনে হয় সত্যি যে তুমি কেমন করে গান লিখেছিলে হে গুণী। এই কথাটাই বোধ হয় আমাদের মনের মাঝে বারবার মনে ওঠে, জেগে ওঠে। এই প্রশ্ন আমাদের বারবারই মনে হয় যে এত গান, এত রকমের গান, এত পর্যায়ের গান, এত ঋতুর গান কেমনভাবে তিনি লিখেছিলেন এই বিশ্বের দরবারে, সে প্রশ্ন আমাদের মনে থাকে। এই গান শুনতে শুনতে আমরা সে কথাই ভাবি, আর সেই জন্যই আমরা গান শুনছি আজকে রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি অনুষ্ঠানে। এবারে শিল্পী পীযূষকান্তি সরকার।

গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হবে। যেতে যেতে ফ্লোরা আমাদের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আপাতত আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM Rainbow।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মোইফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 8ই জুন 2026 সোমবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:46 এবং বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 55 সেকেন্ড।

ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কখনো কখনো 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলে। আজ আবহাওয়া দপ্তর থেকে নদীতে বা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব কলা কিছুমাত্র চরিতার্থ হয় না, কিন্তু তাহার মধ্যে সর্বজনের আন্তরিক প্রসন্নতা ও শুভ ইচ্ছাটুকু না থাকিলেই নয়। উৎসব প্রাঙ্গণ হইতে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরিয়া যায়, শুভ উৎসব যেন একান্ত ক্ষুণ্ণ হয়। যাত্রা হোক, কথা হোক, রামায়ণ গান হোক বা চণ্ডীপাঠি হোক, যখন যাহা হয় উন্মুক্ত গৃহ প্রাঙ্গণে আসিয়া সর্বসাধারণে তাহাতে অকাতরে যোগদান করে এবং সকলের সহিত একত্র হইয়া গৃহকর্তা তাহা উপভোগ করেন। যাহাতে আমার নিজের কিছুমাত্র আনন্দ আছে, সেই আনন্দটুকু যখন দশ জনের মধ্যে বিতরণ করিতে চাহি, তখন উপলক্ষের অভাব ঘটিবার কোনো কারণ দেখা যায় না। আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটখাটো বিষয়েও আমি হয়তো একটুকু আনন্দ পাই, নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করিণীটি থাকিলে ভালো লাগে, গরুগুলির কল্যাণ কামনা করি, গৃহপ্রবেশ, জলাশয় প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী এই

এক একটি উৎসব উপলক্ষে পাঁচজন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পোষ্য পরিজন, দীন দুঃখীকে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগই করিতে চাহি। আমি যে আজ একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্তের পিপাসা নিবারণ করিতে পারি, অবলা জীবের কিছুমাত্র সুখ বিধান করিতে সমর্থ হই, আমার এ সৌভাগ্য যেন সকলের অন্তরে সঞ্চারিত করিয়া দিতে চাহে। সাবিত্রী ব্রত, ভাতৃদ্বিতীয়া, জামাতৃষষ্ঠী উপলক্ষে আপন প্রিয়জন ও স্নেহাস্পদগণকে যথাযোগ্য সৎকার করিয়া নিজেকে ধন্য মনে হয়। বিধাতা আমাকে যে এত সৌভাগ্য সুখ দিয়াছেন, ইহা সকলের সহিত বণ্টন করিয়া না লইলে ইহা সফলতা কোথায়? উৎসব ইহারই উপলক্ষ, সেই জন্য আমাদের উৎসবে ভাবেরই প্রাধান্য, বাহিরে সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে। পতিব্রতা স্ত্রীর হাতের সামান্য লোহা ও মাথার সিন্দুর যেমন আমাদের মনে একটি অনির্বচনীয় লক্ষ্মী স্ত্রী সূচিত করিয়া দেয়, নেত্র ঝলসানো অলঙ্কার রাজি তাহা পারে না। প্রীতি বিকশিত উৎসবের সামান্য মঙ্গল ঘট ও চ্যুত পল্লব গুচ্ছ সেইরূপ আমাদের অন্তরে একটি শিব সুন্দর ভাব সঞ্চারিত করিয়া তুলে, সহস্র তাড়িতালোক ও বিলাস উৎস সে শুভ কমনীয়তা সঞ্চার করিতে পারে না। বিলাসের মণিমুক্তা আমাদের বাহিরের ঐশ্বর্যের পরিচায়ক মাত্র, কিন্তু উৎসবের ধান্য দুর্বা মুষ্টি অন্তরের অকৃত্রিম শুভ কামনার বাহ্য চিহ্ন। ইহার সহিত ধনীর রত্নভাণ্ডারেরও তুলনা সম্ভব নয়।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। শুনবেন খেয়াল, পরিবেশনায় রাকা মুখোপাধ্যায়, রাগ ছায়া ভৈরব ও গান্ধারী।

0: এতক্ষণ প্রথম আলোতে শুনলেন খেয়াল শিল্পী রাকা মুখোপাধ্যায়, রাগ ছায়া ভৈরব এবং গান্ধারী। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লিতে আয়োজিত অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে বিস্তৃত বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়ান রিজিওনের তিন দিনের জোন দুই সম্মেলনের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার 36তম রাজ্য হিসেবে পরিণত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। রোলাঁ গারোসে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। বিস্তারিত খবরে, নতুন দিল্লিতে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনা যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, ঔষধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি সংযোগ, মহাকাশ, শিক্ষা, কনস্যুলার বিষয়, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন এবং আঞ্চলিক ও বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়ান রিজিওনের তিন দিনের জোন দুই এর সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, নবাব সিং সাইনি, হরিয়ানা বিধানসভা স্পিকার হরবিন্দর কল্যাণ, সারাদেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারেরা এবং পাশাপাশি বিধায়কেরা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অধিবেশন চলাকালীন হরিয়ানা বিধানসভায় স্পিকার হরবিন্দর কল্যাণ স্বাগত ভাষণ দেবেন। অনুষ্ঠানে হরিয়ানার ইতিহাস এবং উন্নয়নের একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনির ভাষণ দেওয়ার কথা। টেগো থিয়েটার এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবিধান এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 36তম রাজ্যে পরিণত হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। দেশের সকল নাগরিকের জন্য ন্যায়সঙ্গত সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পে বাস্তবায়নের ফলে এই রাজ্যের নাগরিকেরা চিকিৎসা ব্যবস্থায় আর্থিক সুরক্ষা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি

0: প্রতিবছর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, দার্জিলিং, মিরিক, কাশিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আবাসন ও নগরায়ণ মন্ত্রী মনোহরলালও এই উদ্যোগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেডিকেলে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন, সেই জন্যই এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত নিট ইউজি পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অব্দি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
2: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট और चतुष्कोणीय सुरक्षा ग्रिड का कंसेप्ट ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: खबर सुनछेन आकाशवाणी कोलकाता থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিভিন্ন রাজ্যের 27টি রাজ্যসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারেরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোট গ্রহণ হওয়ার কথা। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকে শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোটকেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে 110টি ভোটকেন্দ্রে প্রাথমিক তথ্য অনুযায়ী 1,000-এর বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল 24,80,000-এরও বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। প্রায় 21% ভোট নিয়ে রাশিয়াপন্থী স্ট্রং আর্মেনিয়া জোট দ্বিতীয় স্থানে রয়েছে এবং পরেই রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট কোচারিয়ানের নেতৃত্বাধীন আর্মেনিয়া অ্যালায়েন্স, এরা পেয়েছে 8% ভোট। 2023 সালে আজারবাইজানের কাছে সামরিক পরাজয়ের পর আর্মেনিয়া এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল। সেদেশের বিদেশনীতিকে পশ্চিম বিশ্বের দিকে নতুন করে তুলে ধরতে প্রধানমন্ত্রী নিকোলো পাশিনিয়ানের প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই নির্বাচনকে দেখা হচ্ছে। তাঁর সিভিল কন্ট্রাক্ট পার্টি 2018 সাল থেকে ক্ষমতায় রয়েছে এবং নির্বাচনের আগের জনমত সমীক্ষায় তারা এগিয়েছিল। ইরান 8 এপ্রিল যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় বসুক। এর আগে ইসরায়েল ইরানের উপর যে

0: হামলাগুলি চালিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না বলেও জানিয়েছেন ট্রাম্প। আমেরিকাকে আড়াল করে ইরানের উপর আক্রমণ করায় ইসরায়েলের উপর অসন্তোষও প্রকাশ করেন তিনি।
1: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: রোলা গারোতে ফরাসি ওপেন টেনিস ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কোবলিকে পাঁচ সেটে লড়াইয়ে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা জেরেভ চার ঘণ্টা কুড়ি মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 জয়লাভ করেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আয়োজিত অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে বিস্তৃত বিষয় নিয়ে পর্যালোচনা হয়। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার 36তম রাজ্য হিসেবে পরিণত হতে চলেছে। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।

0: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন অতুল প্রসাদ সেনের জীবন কথা।
1: সেনের জন্ম ঢাকায় 1871 সালে। মাত্র 12 বছর বয়সে পিতৃহীন হয়ে অভিজাত মাতুলালয়ে প্রতিপালিত। 1890 প্রবেশিকা পাশ করে প্রেসিডেন্সি কলেজে পড়লেন, এমনকি লন্ডনেও ব্যারিস্টারি পড়তে গেলেন, কিন্তু মন তখনও দিশেহারা। 1894 সালে ফিরে এলেন দেশে, অবশ্যই সফল হয়ে। অতুলপ্রসাদের জীবনের ছবিটা তখন বদলে গেছে। একদিকে তিনি লখনৌ শ্রেষ্ঠ নব্য ব্যারিস্টার যুবা, মনোরম দীপ্তিমান মুখশ্রী, সংযত ব্যবহার, সসম্ভ্রম আত্মপ্রকাশ, অন্যদিকে সুকণ্ঠ সুরকার এবং সঙ্গীত পিপাসু, তাঁর রসবোধ গভীর। বিলেতেই অতুলপ্রসাদ বিবাহ করেন হেমকুসুমকে। বিশাল ধনী পরিবারের সন্ততি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা, তেমনি আত্মাভিমানী। একটা খেদোক্তি অতুলপ্রসাদ বারবার করতেন, আমার স্ত্রী কোনোদিনই আমার মা ও বোনেদের সহ্য করতে পারতেন না। হেমকুসুম একবার খুব অসুস্থ হলে ছোট বোন প্রভাকে তাঁর শুশ্রূষার ভার দেন স্বয়ং অতুলপ্রসাদ। বেশ কিছুটা আরোগ্য লাভ করলেন হেমকুসুম। হুইলচেয়ার ঘুরিয়ে ঢুকলেন সেই ঘরে যে ঘরে অতুল জননীর একটি সুন্দর তৈলচিত্র ঝুলানো ছিল। সেটি দেখে বলে উঠলেন, শি ইজ স্টিল হেয়ার টু গার্ড মাই হাউস। চেয়ার ঘুরিয়ে নিজের ঘরে চলে গেলেন। একটু পরেই বসিয়সি এক আত্মীয়ার নির্দেশ এল ফটোটি এক্ষুনি সরিয়ে ফেলা হোক। অতুলপ্রসাদ তার মায়ের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন, বলেছিলেন কোনোভাবেই তিনি তার স্বর্গতা মায়ের অপমান করতে পারবেন না। স্বামী স্ত্রীর মধ্যে একটা চেনা দূরত্ব সব সময় ছিল, ক্রমে তা বাড়তে থাকে। একমাত্র পুত্র দিলীপ বাবার স্নেহ সহানুভূতি থেকে বারবার বঞ্চিত হয়েছে। তাকে বিলেতে পাঠিয়েও আশাপ্রদ ফল হয়নি। একদিন অতুলপ্রসাদের রূঢ় ব্যবহারে নিভৃতে দিলীপকে বলতে শোনা গেছে, সাচ প্যারেন্টস ক্যানট এক্সপেক্ট এ বেটার সান। অতুলপ্রসাদ উইলে দেশের জন্য সর্বস্ব একটা ট্রাস্ট করেছিলেন, দিলীপের অংশ ছিল নগণ্য, কিন্তু উত্তরাধিকারী হিসেবে সে তাঁর বাবার আদর্শকে মর্যাদা দিয়েছিল। জীবনের আদর্শ, আপন ধর্ম যেখানে লাঞ্ছিত হয় সেখানে বোঝাপড়ার স্থান নেই, সেই মাপকাঠিতেই অতুলপ্রসাদকে যাচাই করা ভালো। তাঁর কবিতায় রবীন্দ্রনাথের বর্ণচ্ছটা নেই, ভাবের বৈচিত্র্য নেই, জন্মমৃত্যুর রহস্য ইঙ্গিত নেই, গূঢ় অন্তর্দৃষ্টি নেই, আছে অফুরন্ত সমবেদনা, আশা, আকুতি, ভালোবাসা, আর আছে মৈত্রী ও প্রাণের আবেগ। তিনি ব্যথার ব্যথি, দুঃখ নৈরাশ্যের অন্তরতম সুচিতার প্রতীক। উঠক ভারত লক্ষ্মী, বল বল বল সবে, হও ধরমেতে ধীর, এই সমস্ত গানগুলি তার গভীর স্বদেশ ভাবনাকে মূর্ত করেছে। গীতি কবিতার পদ্যলালিত্যের উৎকর্ষতায় নয়, একান্ত সাদা ভাষায় প্রাণের কথা গানে প্রকাশেই তার শ্রেষ্ঠত্ব। যেমন বাউলঙ্গে মিছে তুই ভাবিস মন, দেশরাগে প্রভাতে যারে নন্দে পাখি, মিশ্র বেহাগে একামর গানের তরি, আরও কত

0: প্রতিভু হয়েই এসেছিলেন, চলেও যেতে হল 1934 সালে 63 বছর বয়সে লখনৌতে এক মহান সর্বজনীন গীতিকবির জীবনাবসান হল। সবার চোখে স্বজন হারানোর বেদনা, মহাযাত্রা প্রস্তুত, সহজ আত্মনিবেদনে শেষবারের মতো অতুল প্রসাদ যেন বলে যেতে চাইলেন, সবারে বাসরে ভালো।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অতুল প্রসাদ সেনের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitrwebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, মৈত্রীবন্ধু

0: নারীদের অ্যান্টিবায়োটিক? না না, নিজে থেকে নয়। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রিপন বিশ্বাস।
1: অ্যান্টিবায়োটিক নিজে থেকে খাওয়াবেন না, কারণ অ্যান্টিবায়োটিক একটা ওষুধ। অ্যান্টিবায়োটিক আর কিছুই নয়, জীবাণু থেকেই তৈরি হয়েছে এমন একটি ওষুধ যে জীবাণুকেই মারে। তাহলে আমরা বিভিন্ন সময়ে প্রাণীদের কোনো রোগ হলে দোকানে যাই, অ্যান্টিবায়োটিক কিনি, নিজে থেকেই অ্যান্টিবায়োটিক আমরা প্রাণীদেরকে দেই সেই রোগটা ভালো করার জন্য। কিন্তু আমরা তো জানি না যে কোন অ্যান্টিবায়োটিক কোন রোগের বিরুদ্ধে দিতে হবে বা এগেনস্টে দিতে হবে, তার জন্য আমাকে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে হয়। সেজন্যই আমাদের কিন্তু কখনোই নিজে থেকে প্রাণীদের অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। কিন্তু কেন, কারণটা কি, সেটা একটু যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনাদের প্রাণীদের জন্য ভালো, আপনাদের জন্যও ভালো। জীবাণু আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। জীবাণুরা কিন্তু যখনই আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন তখনই কিন্তু তার মেমোরিতে রেখে দিচ্ছে। সে কিন্তু জানে যে এই অ্যান্টিবায়োটিক যদি পরে আবার কখনো দেয় আমি এই অ্যান্টিবায়োটিককে চিনব এবং এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে লড়ব। স্বাভাবিকভাবেই প্রাণীদের ক্ষেত্রে যেসব অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় মানুষের ক্ষেত্রে কিন্তু সেসব অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না বা না দেওয়ার চেষ্টা করা হয়, অ্যান্টিবায়োটিক না দেওয়ার চেষ্টা করা হয়। অ্যানিমেলদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খুব চুজ করে ইউজ করা হয়, একদমই নির্দিষ্টভাবে কিছু অ্যান্টিবায়োটিক আছে সেটাকে ইউজ করা হয় যাতে মানুষের জন্য অ্যান্টিবায়োটিকগুলোকে বাঁচিয়ে রাখা যায়। সেজন্যই নিজে থেকে দোকানে গিয়ে কখনো অ্যান্টিবায়োটিক কিনবেন না। তার কারণ যখনই আপনি প্রাণীদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন সেই অ্যান্টিবায়োটিক তার মূত্র, তার দুধ, তার মাংসের মাধ্যমে কিন্তু পরিবেশে আসছে। পরিবেশ থেকেই কিন্তু আবার এই একই অ্যান্টিবায়োটিক জীবাণুর মাধ্যমে মানুষের শরীরে চলে আসে। স্বাভাবিকভাবেই আমরা যখন অ্যান্টিবায়োটিক খাবো তখন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবো, ঠিক তেমন প্রাণীদেরকেও যখন আমরা অ্যান্টিবায়োটিক দেব তখনও কিন্তু আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই অ্যান্টিবায়োটিক দেব। অ্যান্টিবায়োটিকের যে উৎপাদন সেই উৎপাদন কিন্তু বিভিন্ন গবেষক এখন আর উৎপাদন করতে পারছে না, বা যেটা বা উৎপাদন হচ্ছে তার দাম এতটাই যে আমরা সাধারণ মানুষ সেই অ্যান্টিবায়োটিক আমাদের হাতের নাগালে আনতে পারছি না। স্বাভাবিকভাবে অ্যান্টিবায়োটিককে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার কম করতে হবে এবং নির্দিষ্ট রোগের এগেনস্টে বা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে আমাদের কিন্তু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বরাদ্দ করা আছে, সেই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আর একটা কথা বলার, আমাদের প্রাণীদের এমন অনেক রোগ হয় যাতে হয়তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজনই নেই, যেমন বিভিন্ন যে ভাইরাস ঘটিত রোগ, ফাঙ্গাস ঘটিত রোগ বা অন্যান্য রোগ, তাতে হয়তো আমাকে অ্যান্টিবায়োটিকটা না দিলেও হয়। কিন্তু আমরা কি করি, রোগের হাত থেকে রক্ষা করার জন্য আমরা প্রথমেই দোকানে যাই, অ্যান্টিবায়োটিক কিনি এবং অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। কিন্তু এমন অনেক রোগ আছে সে তার নির্দিষ্ট টাইমে সে কিন্তু তার রোগ থেকে মুক্তি পাবে এবং রোগ হবে না। স্বাভাবিকভাবেই যে কোনো রোগে অ্যান্টিবায়োটিক নয়, যে কোনো রোগে নিজে থেকে চয়েস করে অ্যান্টিবায়োটিক প্রাণীদের দেবেন না, কারণ আপনার প্রাণীর জন্য এবং সর্বোপরি আমরা যারা মানুষ তাদের জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিককে বাঁচিয়ে রাখতে হবে। এই অ্যান্টিবায়োটিককে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের মিস ইউজ অব অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যাবিউজ অব অ্যান্টিবায়োটিক, তার মানে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিককে মানে অপব্যবহার করলে চলবে না। এই জন্য চাষি ভাইদেরকে অনুরোধ করব, যে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শে আপনি অ্যান্টিবায়োটিক দিন। কোনো রোগ হলে আপনারা আপনাদের ব্লকের বিএলডিও অফিস আছে এবং প্রতিটা ব্লকেই দুটো প্রাণীস্বাস্থ্য কেন্দ্র আছে, আপনি প্রাণীস্বাস্থ্য কেন্দ্রে প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তার পাশাপাশি এখন তো গ্রামে প্রাণীবন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী এরা তো আছেই, তো স্বাভাবিকভাবেই এদের সঙ্গে যোগাযোগ করুন। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারে কিন্তু রিসেন্টলি MVU মোবাইল ভেটেনারি ইউনিট, তার মানে গ্রামে গ্রামে গিয়ে গাড়িতে কিন্তু প্রাণী চিকিৎসকরা পৌঁছে যাচ্ছেন এবং চিকিৎসা দিচ্ছেন, আপনি এনাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নির্দিষ্টভাবে নির্দিষ্ট রোগের নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ইউজ করুন।
0: শুনছিলেন প্রাণীদের অ্যান্টিবায়োটিক, না না নিজে থেকে নয়। এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রিপন বিশ্বাস।
2: কৃষক বন্ধুদের জন্য আজ এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে একটু পরে ভারতীয় সময় সকাল 7:05 মিনিটে শুনবেন লোকগীতি।

7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় পৌলমি ভট্টাচার্য। আজকের গন্তব্য দার্জিলিংয়ের মিম গ্রাম। 7:35 সকালের আড্ডা। উপস্থাপনায় পৌলমি ভট্টাচার্য। 8:30 অতিথি শুনবেন অনির্বাণ ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আশিস গোস্বামী। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় শ্রুতি গুপ্ত। আজকে শুনবেন আহির ভৈরব রাগ। মনের মতো গান 9:30, উপস্থাপনায় রমা ঘোষ। 10:30 রজনীকান্তের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এবং তারপরে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী বিশ্বজিৎ সরকার। 11:00 সংগ্রহশালা থেকে গান। 11:15 নজরুল গীতি, শিল্পী রুদ্র রায়। 11:30 রম্যগীতি। 12:00 অল্প অল্প গল্পকথা। লোকসঙ্গীত 12:30 নাটক। 1:00 আলোক অন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশনের সূচনা, ভারতীয় সময় 3:30। 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর ইতিহাসের পাতা থেকে, উপস্থাপনায় সৌমিলি রায়। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং দুর্বা দে। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা। 6:50 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, গর্ভকালীন মানসিক স্বাস্থ্য বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। 7:00 নাটক আলোক অন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 বিজ্ঞান ম্যাগাজিন, জ্ঞান বিজ্ঞানের আসর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, পরিবেশনায় শ্রুতি গুপ্ত, রাগ মিশ্র পিলু। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি।

mythribandhu23@gmail.com maitreebandhu23@gmail.com

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। আজকের লোকগীতির অনুষ্ঠানের প্রথম শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

আসুন বেরিয়ে যান ভারতে এই পরিসরে। আজকে আপনার সঙ্গী আমি পৌলমী ভট্টাচার্য। আজকে দার্জিলিং জেলার মিম গ্রামের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এ সেই জায়গা যে জায়গার কথা ভাবলেই মনটার মধ্যে অদ্ভুত একটা শীতল আবহ যেন তৈরি হয়, আর বিশেষ করে এখন এই ভরা জ্যৈষ্ঠ মাসের একেবারে মাঝখানে প্রায় দাঁড়িয়ে আছি। সবসময় আশা করছি কবে একটু ঝমঝম করে বৃষ্টি নামবে, অথচ একটা ঘুমট গরম চারপাশে রয়েছে। এই সময় ভাবতেই ভালো লাগে যে দার্জিলিং জেলার একটা ছোট্ট গ্রাম কেমন করে ঠান্ডা বুকে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে আছে। দার্জিলিং জেলার জোড় বাংলা সুখিয়া পোখারিতে মিম চা বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মিম গ্রাম। স্থানীয়রা একে মিম বস্তি বলেও ডাকেন। দার্জিলিং থেকে দূরত্ব কিন্তু 21 কিলোমিটার মতন।

কিভাবে যাবেন সেটা আগে বলে দিই, নিউ জলপাইগুড়ি থেকে মিরিক সুখিয়া পুখুরি হয়ে অথবা রোহিণী ঘুম লেপচা জগৎ হয়ে মিমে চলে আসা যায়। হোমস্টেতে আগাম যদি জানিয়ে রাখেন তারাই কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে। আর তার সাথে খুব কম খরচে এনজিপি থেকে শেয়ারে জিপে

উন্মুক্ত পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘা সবটাই আপনাকে মুগ্ধ করবে। রয়েছে স্থানীয় মনাস্ট্রি, পাহাড়ি জঙ্গলময় পথ ধরে সেখানে আপনি কিন্তু ট্রেক করতে পারেন। ভোরবেলা এবং সন্ধে নামার আগে হোমস্টের বাগানে বসেই কাঞ্চনজঙ্ঘার ওপরে অপরূপ আলোর খেলা দেখা যায়। চোখে পড়বে গ্রিন ব্যাকড টিট, কমন গ্রিন ম্যাকপাই, ব্ল্যাক বুলবুল ইত্যাদি ইত্যাদি নানান পাখি। ফলে যারা ছবি তুলতে চান, পাখির ছবি তুলতে চান, তারা কিন্তু চুপি চুপি সেরকম অনেকগুলো মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই পারেন। হোমস্টে থেকে মিমটি এস্টেটে যেতে গাড়ি লাগবে, হোমস্টে থেকেই সেটাই পাওয়া যায়। সেখানকার স্থানীয় মানুষ যথেষ্ট সহযোগিতা করেন এবং এই যাওয়ার পথে চোখে পড়ে চা বাগান, নীল আকাশ এবং ওই যে বললাম কাঞ্চনজঙ্ঘা। গাড়ি থামবে চা বাগানের মাঝে মিম হেরিটেজ বাংলোয়। চা বাগান ঘুরে দেখতে গেলে একটু অনুমতি নিতে হবে। ১৯ শতকের শেষের দিকে ব্রিটিশ সরকারের আমলে এই চা বাগান তৈরি হয়েছে। একজন ব্রিটিশ মহিলা এই বাগান দেখাশোনা করতেন, স্থানীয় লোকেরা তাকে মেম বলে ডাকতেন, সেই মেম শব্দটি অপভ্রংশ হয়েছে মিম। চা বাগানে কেন্দ্রীয় সরকারের ভারী শিল্পোদ্যোগ মন্ত্রকের আওতাধীন যেহেতু এই চা বাগান, এই চা বাগানের কাজ সামলায় সুব্যবস্থা আছে প্রশাসনের এবং মিম চা বাগানে থাকবার সবচেয়ে পুরনো আস্তানা বাংলো, একটি সাহেবদের তৈরি বাংলো। এবং এই মিম চা বাগানের নানা ধরনের অর্গ্যানিক চা কিন্তু আপনি চেখে দেখতে পারেন এবং পছন্দ হলে কিনতেও পারেন। দারুণ দারুণ চায়ের ফ্লেভার এখানে আপনার জন্য অপেক্ষা করে আছে। কাছেই রয়েছে রঙ্গিত নদী, পাহাড়ের ওপর থেকে এই নদী আপনি দেখতে পাবেন এবং নদীর ধারে জঙ্গল। নদী অবধি পৌঁছতে খানিকটা চড়াই উতরাই পথ অবশ্য আপনাকে অতিক্রম করতে হবে। আর জঙ্গলের মধ্যেও রয়েছে একটি হোমস্টে। জঙ্গল ও নদীর আমেজ যদি একসঙ্গে পেতে চান তাহলে সেই হোমস্টেতেও কিন্তু আপনি থেকে যেতে পারেন। সব মিলিয়ে প্রকৃতির উন্মুক্ত বাতাস এবং শুরুতেই বলেছিলাম ঠান্ডা ঠান্ডা একটা আশ্চর্য আবহ, অথচ ভীষণ শীত কাতুরে কুঁকড়ে গেছেন, আনন্দ করতে পাচ্ছেন না ঠান্ডায়, এমনটা কিন্তু নয়। এইরকমই একটা চমৎকার বেড়াবার জায়গা দার্জিলিং জেলার এই মিম গ্রাম। প্রতিদিনের মতন আজকেও বলবো যে এই মিম গ্রামে যদি যান কখনো বেড়াতে তাহলে কেমন লাগলো সেটা কিন্তু আমাদের আকাশবাণী মৈত্রীকে চিঠি লিখে জানাতে একদম ভুলবেন না। আপনার অভিজ্ঞতা সব বন্ধুদের সঙ্গে আমরাও ভাগ করে নেব। আজকে সময় বলছে এই পরিসর থেকে বিদায় নিতে হবে, আজকের মতো শেষ করব। আসুন বেরিয়ে যান ভারতের এই পরিসর। আমি পৌলমী ভট্টাচার্য আজ আপনার সঙ্গী ছিলাম।

যান ভারতে। উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চণ্ডীগড়ে কমলেত পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA-র ইন্ডিয়ান রিজিয়নের তিন দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। রোলাঘারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেফ ইতালির ফ্লাভিও কোবোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। দেশের সকল নাগরিকের জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের ফলে এই রাজ্যের নাগরিকেরা চিকিৎসা ব্যবস্থায় আর্থিক সুরক্ষা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি প্রতি বছর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন, সেজন্যই এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত নিট UG পরীক্ষা নেওয়া হবে। গত 3 মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। CBI এই ঘটনার তদন্ত করছে। বিভিন্ন রাজ্যে 27টি রাজ্যসভা আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোট গ্রহণ করার কথা রয়েছে। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকে শুরু হয় মনোনয়নপত্র। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমলেত পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ, সারা দেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিভিন্ন বিধায়কেরাও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় 566 কিলোমিটারের মধ্যে প্রায় 100 কিলোমিটার জমি ইতিমধ্যেই BSFকে হস্তান্তর করেছে তার সরকার। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে জনগণনার কাজ শুরু করেনি, BJP সরকার এই প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে BSF ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরে জমি রেকর্ড পরীক্ষা করার

0: নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট ও চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট এ আনে বালে দিনো মে সীমা কি সুরক্ষা করনে বালে হর সিএপিএফ কা চাহে আইটিবিপি হো চাহে এসএসবি হো চাহে আসাম রাইফল হো চাহে বিএসএফ হো উসকা কার্য সংস্কৃতি বনে ইসকে লিয়ে হমনে শুরুয়াত কি হ্যায়।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু আগমনের কারণে বর্ষা শুরু হয়, দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতন পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরালা, মাহি, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল দুই মন্ত্রী যৌথভাবে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী দুই নেতা ভারত ইন্দোনেশিয়ার সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে 2025 জানুয়ারি মাসে ভারতের সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ারান্তো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে হওয়া আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি এনে দিয়েছে। ইরান 8ই এপ্রিল যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানে এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দেবেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় বসুক। এর আগে ইসরায়েল ইরানের উপর যে হামলাগুলি চালিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন। আমেরিকাকে আড়াল করে ইরানের উপর আক্রমণ করায় ইসরায়েলের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।
2: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal. We'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us. Okay. Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: উল্লেখ্য, বেইরুটের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তরে গতকাল ইসরায়েল হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সেদেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 72 ঘণ্টার জন্য সেদেশের আকাশসীমা বন্ধ থাকবে। অন্যদিকে সিরিয়া সাময়িকভাবে 12 ঘণ্টার জন্য তাদের দক্ষিণাঞ্চলে আকাশসীমাও বন্ধ রেখেছে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং ভোটকেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এরও বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল 24,80,000-এরও বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 21% ভোট নিয়ে রাশিয়াপন্থী স্ট্রং আর্মেনিয়া জোটে দ্বিতীয় স্থানে রয়েছে এবং এরপরেই প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট কোচ ইয়ানের নেতৃত্বাধীন আর্মেনিয়া অ্যালায়েন্স, এরা পেয়েছে 8% ভোট। ভুটানে গতরাতে ভূমিকম্প অনুভূত হয়, রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.8। রোলাকারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেব ইতালির ফ্লাভিও কোবোলিকে 5 সেটের লড়াইয়ে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেব 4 ঘন্টা 20 মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন।

চনমনের রোদ্দুরটা যথারীতি ঝাঁপিয়ে পড়েছে একেবারে সপ্তাহের প্রথম দিনে। আজকে সোমবার, আজকের সকালের আড্ডা জুড়ে অনেক কথা বলবো, কিন্তু প্রথমেই রোদ্দুরের খোঁজ নিতে হয়। তার কারণ মনে হয় আজকে কি সারাদিনে একটু বৃষ্টি হবে, বর্ষা কবে আসবে, আর বর্ষা আসলেও তার আগে কি এই গরমের দাপট কতদিন ধরে আর চলবে, নাকি বর্ষার মাঝখানেও এরকম গরম থাকবে। এই সমস্তটাই, মানে আবহাওয়াটাই আমাদের প্রধান এবং প্রথম প্রশ্ন হয়ে ওঠে এই গরমের মাঝখানে দাঁড়িয়ে। একেবারে জুন মাসের প্রথম সপ্তাহটা সবে পেরিয়েছে, এই সময় দাঁড়িয়ে এই প্রশ্নগুলোই ভীষণভাবে মাথার মধ্যে একেবারে ছুটতে থাকে। আজকে নিশ্চয়ই আলিপুর আবহাওয়া দপ্তর আজ সারাদিন কেমন যাবে বা বর্ষা কখন আসবে সেসব খবর নিশ্চয়ই সকালের আড্ডায় আপনাদের সঙ্গে ভাগ করে নেব, কিন্তু তার সঙ্গে যেগুলো থাকবে তা হচ্ছে যোগ দিবসের প্রস্তুতি, সাইকেল দিবসের উদযাপন কথা, বিরল বন্যপ্রাণী উদ্ধারের খবরের পাশাপাশি আন্দামান উপকূলে প্রাকৃতিক গ্যাসের যে সন্ধান পাওয়া যাচ্ছে তার খবর, এই সমস্ত কিছুর সঙ্গে গান এবং আরও অনেক গল্প তো আপনাদের সঙ্গে ভাগ করে নেবই আজকের আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায়। আমি পৌলমি রয়েছি আপনার সঙ্গী হয়ে।

0: আরতি মুখোপাধ্যায়ের গলায় গান শুনতে শুনতে ফিরে আসা, না বলে আসেনি আর না বলে বিদায় নেওয়ার তো প্রশ্নই ওঠে না এক্ষুনি এক্ষুনি, তার কারণ সবে তো আড্ডার শুরু। বলে দিই যে আজকে তো 8ই জুন, আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস আসছে। এবারে কিন্তু এই উপলক্ষে দেশের মূল অনুষ্ঠানটি হবে আমাদের কলকাতার ব্রিগেড ময়দানে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার যোগ দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। আগে থেকেই যোগ দিবস উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মী, পুলিশ, স্কুলের ছাত্রছাত্রী, যুবক, খেলোয়াড়, তপশিলী উপজাতি, চা বাগানে যুক্ত ব্যক্তিরা, সংশোধনাগার এবং বিভিন্ন হোমের বাসিন্দারাও এই প্রক্রিয়াতে যোগ দেবেন রাজ্য জুড়ে। 5 ধরনের বিশেষ যোগ অভিযান হবে 21শে জুনের আগে থেকেই। এবার আন্তর্জাতিক যোগ দিবসের থিম বয়স্ক মানুষের স্বাস্থ্যের জন্য যোগ। এই থিমের ওপর যোগ দিয়ে বলা ভালো যে এই থিমের ওপর বিশেষভাবে জোর দিয়ে কর্মসূচি সাজানো হচ্ছে, এবং যোগ ব্যায়াম যে কতটা আমাদের সুস্থ রাখতে পারে সেই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবার জন্য, সচেতনতার জন্য নিবিড় প্রচার চালানোরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অনেক কথার মাঝখানে মাঝখানে এমন অনেক গানের সুর বা গানের বাণী থাকে যেগুলো চট করে আমাদের মনে করিয়ে দেয় যে দরকারি বিষয়গুলো আমাদের মাথায় রাখা কতটা দরকারি। সেই রকম একটা গান হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়, বহু পুরনো একটি ছবির গান, কিন্তু এই গানটির সাথে কোথায় যেন আমাদের 21শে জুনের প্রস্তুতি একটু হলেও সংলগ্ন হয়ে আছে। শুনি গানটি, তারপরে ফিরব আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা নিয়ে আপনার কাছে।
1: শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল।

আর চোর বিবার বলদ হলে কিসের জারি জুড়ি, এই খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিপে হয়ে বাঁচার কি বা মানে। শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, ফুলকে ফসল যা ফলাবে জমি তৈরি করো, শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব

বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্যি পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণি, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হা হয়ে ঠিক থাকত। ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য, দুটি হাজার বছর ধরে থাকত কি আর শ্রাব্য। কলম থেকেই বুঝি যে তার কবজি কেমন তর, তাই তো বলি শরীর গাড়ো আগে শরীর গাড়ো। স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই শ্যামকান্তি হার কি উনিশ কেজি উনিশ কেজি।

0: করে সব ভন্ডুল আর যা কিছু কর।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

সকালের আড্ডায় রাঘব চট্টোপাধ্যায়ের গলায় গান শুনছিলাম। আড্ডা মানেই তো অনেক কথা, অনেক কিছু ভাগ করে নেওয়া, আর সেই ভাগ করে নেওয়া কথাগুলোই বোধহয় প্রতিদিনে আমাদের বিরাট প্রাপ্তি হয় এই সাত সকালে। 7ই জুন বিশ্ব সাইকেল দিবস, এবং সেই সাইকেল দিবসকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান। গতকাল চলে গিয়েছে সাইকেল দিবস, সেই উপলক্ষে রাজ্য জুড়ে নানান কর্মসূচি নেওয়া হয়েছিল, এবং কর্মসূচিতে স্থানীয় ক্রীড়া প্রেমী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, সাধারণ মানুষের অংশগ্রহণ কিন্তু ছিল নজরে পড়বার মতন। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের ফিট ইন্ডিয়া আন্দোলন এবং সানডে সাইকেল কর্মসূচির অংশ হিসেবে এবছর দিনটির উদযাপনের কথা বিশেষভাবে ভাবা হয়েছিল। আসলে এই দুচাকার যানটি আমাদের কিন্তু দূষণমুক্ত সমাজ উপহার দিতে পারে, এবং সেই সঙ্গে আমাদের যে নানান রোগব্যাধি, সাইক্লিং করলে কিন্তু সেখানেও একটি এক্সারসাইজ হয়ে যায় চমৎকারভাবে, ফলে সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য, মনের জন্য অত্যন্ত উপকারী। সব মিলিয়ে সাইকেল চালানো অর্থাৎ দুচাকার এই যানটিতে চট করে কোথাও চলে যাওয়ার মধ্যে বাড়তি একটা আনন্দ আছে, এবং অবশ্যই সেই আনন্দের সঙ্গে আছে ভালো থাকবার হদিশ। সাইকেল

বসে এই কথাগুলো একটু বেশি করে মনে করে নেওয়া, এবং অবশ্যই সাইকেল দিবস মানে নির্দিষ্ট একটা দিনে আবদ্ধ হয়ে কিছু কথা মনে করে নিলাম তা তো নয়, সারা বছর প্রতিটি দিনই আমরা যদি এই অভ্যেসটাকে একেবারে নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে বোধ হয় আগামী দিন আগামী প্রজন্ম আমাদের খুব খুব ভালো থাকবে, এ তো আমরা সবাই জানি। আসুন চার চাকা বা দু চাকার যেসব যান রয়েছে যেগুলো তেলে চলে সেগুলোকে ছেড়ে দিয়ে যদি একেবারে কায়িক পরিশ্রম করে সাইকেল চালাই তাহলে কিন্তু আগামী দিন আমাদের সবার জন্য খুব খুব ভালো কাটবে। আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় আপনি গান পেতেছেন, এই মুহূর্তে পরপর দুটো গান শুনবো, লোপামুদ্রা মিত্র এবং মৌসুমী ভৌমিকের কণ্ঠে ব্যাক টু ব্যাক দুটো গান, তারপরে ফিরে আসবো সকালের আড্ডার বাকি কথা নিয়ে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় আমরা যথারীতি আটটার ঘন্টার দিকে এগোচ্ছি, আর আটটার ঘন্টা মানেই আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

আপনার গলায় ছিল এক মৃদুর পেলবতার সঙ্গে মিশে থাকা করুণ সুরের রেশখানি। সঙ্গীতানুরাগ ছোটবেলা থেকেই শিখেছেন শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদ, ধামার, টপ্পা। আধুনিক বাংলা গানের পাশাপাশি নজরুলগীতি ও গজল শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। সতীনাথ মুখোপাধ্যায়।

মাসের 7ই জুন, লখনৌতে পিতার চাকরি সূত্রে। ছোটবেলাতেই চলে আসেন হুগলির চুঁচুড়ায়। ঠাকুরদা রামচন্দ্র বেহালা বাজাতেন, বাবা তারক দাস গান গাইতেন, নিজে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন

1992 এর 13ই ডিসেম্বর সতীনাথ মুখোপাধ্যায়ের জীবনাবসান। তবে বাংলা গানের স্বর্ণযুগের ইতিহাসে তৎকালীন নক্ষত্রদের পাশে তার আসনটিও উজ্জ্বল। সঙ্গীতানুরাগীদের মনে আজও তার স্মৃতি অমলিন।

আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগের প্রযোজনায় এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ। আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় আপনি কান পেতেছেন। আজ আপনার সঙ্গী আমি পৌলমী ভট্টাচার্য।

রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই। এই চাওয়াটা খুব দুর্নিবার হয়ে ওঠে যখন আমরা খুব ভালোবাসার মানুষের কথা সারাদিন জুড়ে ভাবি, কিন্তু উইকডেজে সকালবেলায় ভালোবাসার মানুষের কথা ভাববার বোধহয় খুব একটা অবকাশ থাকে না। তার কারণ আমরা ছুটতে থাকি যে যার কাজ নিয়ে, এবং সেই কাজের জায়গায় কতক্ষণে পৌঁছবো এই গরমে ট্রেন বাস সমস্ত কিছু একেবারে সামাল দিয়ে সেটা নিয়েই আমরা ভীষণ চিন্তিত হয়ে থাকি। এবং ট্রেনে বাসে ওঠা মানেই, বিশেষ করে বাস এবং যারা শহরাঞ্চলে রয়েছেন গাড়িতে যাতায়াত করছেন, তাদের কিন্তু এই পেট্রোল ডিজেলের গন্ধ পেতে পেতে রাস্তা দিয়ে যেতে হয়। এবং পেট্রোল ডিজেলের যেহেতু একটা ক্রাইসিস সারা পৃথিবী জুড়ে চলছে, সুতরাং আমাদেরও কিন্তু ভ্রু কুঞ্চিত হচ্ছে এবং দামও ঊর্ধ্বমুখী, সেগুলো

0: তো বলাই বাহুল্য। তো এই সমস্ত কিছুই মনের মধ্যে যখন উঁকি দেয়, তখন আর অন্য কিছু যেন ভালোই লাগে না, বেশ একটু দুশ্চিন্তা আসে। তা সেই দুশ্চিন্তার মেঘকে কাটিয়ে দিতে এবারে একটু ভালো খবর দেই। আন্দামান উপকূলবর্তী অঞ্চলে আরও একটি অনুসন্ধান মিলেছে প্রাকৃতিক গ্যাসের। হ্যাঁ, এমনই সন্ধান পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত 3টে কূপের মধ্যে 2টি হাইড্রোকার্বন মিলেছে। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই আবহে সম্প্রতি এই যে আবিষ্কার, এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে 15 কিলোমিটার দূরের সমুদ্রে রয়েছে বিজয়পুরম 3 অনুসন্ধান কূপ। সেখানেই প্রায় 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাসের হদিস পাওয়া গেছে। এরকমই কর্তৃপক্ষ জানাচ্ছেন আমাদের, গ্যাসের গুণমান কিন্তু এবারে যাচাই করা হচ্ছে। কেননা শুধু সন্ধান পেলেই তো হবে না, তার সাথে কতটা সেটা কাজে আসতে পারে সেই ব্যাপারটাও কিন্তু দেখে শুনে নেওয়া হচ্ছে। অর্থাৎ যদি কাজে আসে, তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ আমাদের জন্য অনেকটা দুশ্চিন্তামুক্ত হবে।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
2: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে, তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
4: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।

ভালোবাসার মানুষের কথা দিয়ে কথা শুরু করেছিলাম একটি ভীষণ পরিচিত ভালোবাসার গান, এই মুহূর্তে সকালবেলাটায় শুনে নি, তারপরে ফিরবো আবহাওয়ার খবর নিয়ে।

অঞ্জন দত্তের গলায় গান শুনতে শুনতে আবারও সকালের আড্ডায় ফিরে আসা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এবারে বলে দেব আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের কি জানিয়েছেন। আজ সারাদিন অর্থাৎ আগামী ২৪ ঘন্টায় সারাদিন ধরে সাধারণত আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাতাসের ৯৭%, সর্বনিম্ন ৭০%, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সময় বলছে সময়টা জানা অজানার, শুনে নি তারপরে আবারও ফিরব আপনার কাছে।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনছেন পেশি প্রবেশ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর তমগ্নি মান্না।
1: খেলাধুলা এবং শরীরচর্চার জগতে পেশি হল শরীরের ইঞ্জিন। আমাদের শরীরে প্রায় 600টিরও বেশি পেশি আছে, যেগুলো বিভিন্ন ধরনের গতিবিধি, শক্তি, ভারসাম্য এবং স্থায়িত্ব নিশ্চিত করে। তবে বিশেষ ধরনের খেলায় বিশেষ ধরনের কিছু পেশি বেশি সক্রিয় থাকে। তাই প্রাথমিক স্তরে খেলোয়াড় নির্বাচনের সময় বিশেষজ্ঞ কোচেরা দেখে নেন ছেলে বা মেয়েটি কোন খেলার জন্য উপযুক্ত। নানা রকমভাবে, যেমন হ্যান্ডগ্রিপ ডায়নামোমিটার, ব্যাক ডায়নামোমিটার যন্ত্র এ কাজে ব্যবহার করা হয়। একজন খেলোয়াড়ের তার খেলায় ব্যবহৃত প্রধান পেশিগুলো জানা অত্যন্ত জরুরি, যাতে সে আরও দক্ষ হতে পারে এবং আঘাত এড়াতে পারে। বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমা জয় বাবা ফেলুনাতে সেই ব্যাম্বীরের কথা নিশ্চয়ই মনে আছে, যিনি তার শরীরের পেশিগুলোকে চেনাচ্ছিলেন। খেলাধুলায় মূলত স্কেলিটাল পেশি বেশি গুরুত্বপূর্ণ। কোন কোন খেলায় কোন পেশি বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন তার কিছু উদাহরণ দেওয়া যাক। দৌড় ও দ্রুতগতি সম্পন্ন খেলা যেমন অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল খেলায় দৌড় ও লাফানোর সময় উরুর সামনের ও পেছনের পেশি, কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং প্রয়োজন সব

0: থেকে বেশি হয়। এছাড়া পায়ের পেশি, গ্যাস্ট্রকনিমিয়াস ও সোলেয়াস দ্রুতগতি ও ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তলপেটের পেশি, গ্লুটিয়াল মাসেলস শরীরের ভারসাম্য বজায় রাখে। ওয়েট লিফটিং বা ভারোত্তোলনে হাতের পেশি, ডেল্টয়েজ, বাইসেপ ও ট্রাইসেপ ওজন তোলার সময় সবচেয়ে দরকারি। পিঠের পেশি, ল্যাটিসমাস ডর্সি, ট্রাপিজিয়াস ভার তোলার সময় পিঠকে সঠিকভাবে সহায়তা করে। সাঁতারুদের বুকের পেশি, পেক্টোরাল মাসেলস এবং শোল্ডার গ্রিডল মাসেল হাতে স্ট্রোক ও গতি আনতে সহায়ক। এছাড়া পেট ও পিঠের মধ্যবর্তী পেশি, কোর মাসেলস শরীরকে ভাসিয়ে রাখে এবং দিক পরিবর্তনের নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া হৃৎপেশির কার্যক্ষমতা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যামিনা বা সহনশক্তি বাড়ানোর প্রয়োজন দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়ার জন্য, যেমন ম্যারাথন দৌড়, সাইক্লিং, টেনিস ইত্যাদিতে, যেখানে হৃৎস্পন্দনের হার অত্যন্ত বেড়ে যায়। হৃৎপেশি যত শক্তিশালী হবে, খেলোয়াড় তত দ্রুত পরিশ্রমের পর তা পুনরুদ্ধার করতে পারবে, অর্থাৎ রিকভারি টাইম কম হবে। মসৃণ পেশি পরিপাকতন্ত্রে সহায়তা করে। খেলোয়াড়দের জন্য সঠিক পুষ্টি গ্রহণ ও হজম গুরুত্বপূর্ণ। মসৃণ পেশিগুলোর মাধ্যমে খাদ্য সহজে হজম হয়। মসৃণ পেশি রক্তনালীর প্রসারণ, সংকোচন ঘটিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যা খেলোয়াড়দের কর্মক্ষমতা ও স্ট্যামিনার ওপর প্রভাব ফেলে। এবার এক নজরে কিছু খেলায় পেশাভিত্তিক খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ পেশিগুলোকে দেখে নেওয়া যাক। ফুটবলে স্কোয়াড বা হ্যামস্ট্রিং দৌড়ানো, কিক মারার জন্য, গ্লুটেস ম্যাক্সিমাম শক্তি উৎপাদন ও ব্যালেন্সের জন্য, কোর পেশি শরীরে নিয়ন্ত্রণের জন্য, কাফ দ্রুতগতি ও দিক পরিবর্তনের জন্য, ক্রিকেটে বল ছোঁড়া, ব্যাটিং, ফিল্ডিং এর জন্য শোল্ডার, ফোরআর্ম, কোর মাসেল, জিমনাস্টিকে কোর, আর্ম, ব্যাক মাসেল ভারসাম্য ও নমনীয়তার জন্য, কুস্তিতে আর্ম, চেস্ট, থাই, কোর মাসেল শক্তি প্রয়োগ ও দেহ নিয়ন্ত্রণে, সাইক্লিংয়ে কোয়াডস, ক্লেভস, গ্লুটস মাসেল ক্রমাগত প্যাডেলিং চালানোর জন্য, বক্সিংয়ে শোল্ডার, আর্ম, কোর ঘুষি মারা, প্রতিরক্ষা, চটপট গতি আনার জন্য। বাস্কেটবলে প্রধান পেশিগুলো হল কোয়াডস, গ্লুটস ও কাফ লাফানো দৌড়ানোর জন্য, ডেল্টয়েড ও ট্রাইসেপস বল ছোঁড়া ও পাস দেওয়ার জন্য, কোর ভারসাম্য ও শরীরকে দ্রুত ঘোরানোর জন্য। খেলাধুলা কেবল মেধা ও কৌশলের উপর নির্ভর করে না, বরং শরীরের পেশিগুলো কার্যকারিতা এবং সমন্বয়ের উপরও অনেকটা নির্ভরশীল। আমাদের শরীরের প্রতিটি পেশি আলাদা আলাদা ভূমিকা পালন করে, যার কথা আগেই বলেছি। ক্রীড়া পারফরমেন্সের উন্নয়নে প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ। তাই একজন ক্রীড়াবিদের উচিত নিজের শরীর এবং পেশির প্রকারভেদ সম্পর্কে সচেতন থেকে উপযুক্ত অনুশীলন ও প্রশিক্ষণ গ্রহণ করা। তবে আমরা মানুষ নিজেদের যতই শক্তিশালী বাহুবলী মনে করি না কেন, মানুষ ছাড়া অন্য প্রাণীদের পেশি যে কতটা বেশি শক্তিশালী তার আলোচনা করব পরবর্তী পর্যায়ে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন পেশি প্রবেশ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক অধিকার দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর তমগ্নি মান্না।
2: সকালের আড্ডায় এতক্ষণ শুনছিলেন জানা অজানা। জানা অজানা নানা বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই তো প্রতিদিনের 7:35 সকালের আড্ডা। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে এবছর কিন্তু বহু বছর পরে দেখা মিলেছে ভারতের অন্যতম বিরল বন্য বিড়াল কেরাকালের। বন্য দপ্তরের ক্যামেরা ট্র্যাপ সমীক্ষায় ধরা পড়েছে এই বিরল প্রাণীর ছবি। কালো, লম্বা কান এবং অসাধারণ শিকারের ক্ষমতাযুক্ত এই প্রাণী, অত্যন্ত পরিচিত প্রাণী, কিন্তু তাদের আর দেখা পাওয়া যায় না, এটাই হচ্ছে বড় খবর। কিন্তু দেখা মিলেছে সেটা আরও বড় খবর। একসময় পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন এলাকায় এদের দেখা মিলত, কিন্তু জঙ্গল ধ্বংসের ফলে এদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। বর্তমানে এরা খুবই বিপন্ন বন্য বিড়ালগুলির মধ্যে অন্যতম। বিশ্ব পরিবেশ দিবসের পরপরই এইরকম বন্য প্রাণীর আবার দেখা মেলায় কিন্তু পরিবেশবিদরা খুবই খুশি হয়েছেন এবং আমরা সকলেই খুব খুশি হয়েছি। এই বিরল প্রাণীরা যদি বেঁচে পড়তে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা ইকোসিস্টেমের জন্যে আমাদের এক বিরাট প্রাপ্তি। ইকোসিস্টেমের জন্য নিশ্চয়ই একটা সদর্থক বিষয় তো বটেই। এই মুহূর্তে আপনি আছেন সকালের আড্ডায়, আর সকালের আড্ডায়

চুরির আওয়াজে নতুন একটা দিনের সূচনা, নতুন একটা দিনের শুরু ঝনঝন করে যখন হয়ে যায়, তখন অনেক কাজের কথা মাথার মধ্যে কিন্তু ভিড় করে। আসলে সপ্তাহের প্রথম দিন তো যতই গান যতই কথা থাক, কাজের কথাটা কিছুতেই মাথা থেকে ফেলে দেওয়া যায় না। কাজেই কাজের জগতে তো ডুব দিতেই হবে। আজকের সকালের আড্ডা কিন্তু সময় বলছে থেমে যেতে হবে, কাজেই কাজের কথাটাই আরো বেশি বেশি করে মাথার মধ্যে নড়াচড়া করবে, নিশ্চয়ই কাজে ডুব দেবেন, আর অবশ্যই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। আগামীকাল সকালের আড্ডায় আকাশবাণী মৈত্রীতে কিন্তু কান পাততে ভুলবেন না, একদম সকাল 7:35। আজকের সকালের আড্ডা নিয়ে আমি পৌলমী ভট্টাচার্য আপনার সঙ্গী ছিলাম।

0: এতক্ষণ শুনলেন সকালের আড্ডা। আজকের সকালের আড্ডায় উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি অনির্বাণ ভট্টাচার্য, আলাপচারিতায় আশিস গোস্বামী।
2: নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন এমন একজন মানুষ যিনি বলা যায় এখন থিয়েটার এবং সিনেমা, টেলিভিশন, যে আমাদের যা যা মিডিয়া আছে সেই মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় মানুষ, তিনি আর কেউ নন অনির্বাণ ভট্টাচার্য। বহুদিন বাদে এমন একজন শিল্পীকে আমরা পেলাম যিনি অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, গায়ক হিসেবে গান লিখতে জানেন, গান সুর করতে জানেন, দল পরিচালনা করতে পারেন এবং যে কোনো বিষয়ে ভীষণ রকমের পারফেকশনের দিকে যার প্রচণ্ড রকমের নজর। নমস্কার আমাদের সবার পক্ষ থেকে তোমাকে।
3: নমস্কার। নমস্কার।
2: আমি তুমি করেই বলি তোমাকে।
3: নিশ্চয়ই।
2: তুমি কেন থিয়েটারে এলে, এটা দিয়েই আমরা শুরু করি সাধারণত কথা আমাদের, যে অন্য অনেক কিছু ছিল এবং অন্য অনেক কিছু তুমি পারো, কিন্তু তার মাঝখান থেকে থিয়েটারটাই যেন তোমার কাছে অনেক বড় হয়ে এলো, বা থিয়েটারেই কেন থাকতে চাইলে, যেখানে তুমি জানো যে খুবই স্ট্রাগলের একটা জায়গা, কিন্তু ছোটবেলা থেকে এই ঝোঁকটার দিকে কেন এলো সেইটুকু একটু আমরা আগে শুনে নিই একটু।
3: প্রথমত আমি থিয়েটারে কেন এলাম সেটা আমার এখন আর মনে নেই খুব একটা ভালো করে। তার একটাই কারণ, এই প্রশ্নটা কোনোদিনই আমায় ভাবাইনি। আমি এতটুকুই মনে করতে পারি যেটা আপনি বললেন তার সাথে আমি খানিকটা দ্বিমত পোষণ করে বলতে পারি, সেটা হচ্ছে যে আমি যখন থিয়েটার করতে এসেছিলাম তখন আমি আরও অনেক কিছু পারি এমনটা নয়। মানে তখন আমার কৈশোর বয়স, আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং ঝোঁকের বসে, হুজুকের বসে বাড়ি থেকে দূরে থাকব, দূরে কলকাতা শহরে যাব, এই এক ধরনের বলা যেতে পারে বাউন্ডুলে পনার প্রতি একটা অবিমিশ্র ঝোঁক থেকেই আমার কলকাতায় চলে আসা এবং থিয়েটারে ঢুকে পড়া। ঢুকে পড়ার পরে আমি কখনো এটার কেন, এটার মানে, এটার কি অর্থ, এটাতে কি হবে ভবিষ্যতে, এটার দিকে কখনো তাকাইনি টিল দ্য ডেট। মানে আজ পর্যন্ত আমি কখনো এটা নিয়ে ভাবিনি যে এই যে আমি এটা করছি এটা কেন করছি। আমাকে কখনো এই প্রশ্নটা বিব্রত করেনি এবং আমার কখনো মানে জোর করেও আমাকে কখনো এটা ভাবতে হয়নি যে আমি হোয়াই আই এম ডুইং দিস, এটা আমি মনে করি না।
2: তাহলে শুধুই বাউন্ডুলে পড়া করবার জন্য তুমি রবীন্দ্রভারতীতে নাটক বিভাগে ভর্তি হলে?
3: হ্যাঁ, খানিকটা বলা যেতে পারে তাই। শুধু বাউন্ডুলে পড়াটা হয়তো ঠিক নয়, কারণ আমার মনে হয়েছিল যে একটা একাডেমিক্সে একজন ছাত্র হিসেবে আমার খুব ভালো ভবিষ্যৎ নেই, এইটা আমি পরিষ্কার ছিলাম তখন। যতটুকু বোধবুদ্ধি সেখান থেকে মনে হয়েছিল যে পড়াশুনোর জগতে আমি খুব বিরাট কিছু করে উঠতে পারবো না, এবং তখন সেটা 2004 সাল, অন্য পৃথিবী ছিল তখন। কিন্তু সেই পৃথিবীতে দাঁড়িয়েও আমি বুঝতে পারছিলাম যে অঙ্ক, বিজ্ঞান এগুলোতে ভালো না হলে খুব বেশি দূর কিছু করা যায় না। মানে আমাদের এরকম ধারণা একটা তৈরি হয়েছিল, মানে আমরা সবসময় কুলীন হিসেবে দেখতাম যে অঙ্কে ভালো, যে বিজ্ঞানে ভালো, যে ফিজিক্সে ভালো, যে কেমিস্ট্রিতে ভালো, বাংলায় ভালো, ভূগোলে ভালো, ইতিহাসে ভালো, তারও নিশ্চয়ই ভবিষ্যৎ আছে কিন্তু আমার দ্বারা সেসব হবে না। এবং আমার ভালো লাগছিল না পড়াশুনো ব্যাপারটা ততদিনে, মানে খেলাধুলো ব্যাপারটার প্রতি ঝোঁক বরাবর ছিল, কিন্তু আমি ততদিনে বুঝতে পারছিলাম যে খেলাধুলো তো আমার বিরাট কিছু হওয়ার নেই। কারণ আমি একবার স্কুল টিমে ছিলাম, তাতে অফ স্পিন করতে গিয়ে খুব মার খেয়েছিলাম। হ্যাঁ, মানে প্রায় পাঁচটা বলে চারটে ছয়, একটা চার, হ্যাঁ একটা ওয়াইড, এসব করে টোরে আমার মনে হয়েছিল যে প্রফেশনাল স্পোর্টসে আমার কিছু করার নেই। পাড়ার মাঠে আমি হয়তো বেশ একটা ভালো স্পেল করতে পারি বা ফুটবলে রাইট আউটে ভালোই খেলতে পারি, কিন্তু প্রফেশনাল ফিল্ডে আমার কোনো কেরিয়ার নেই। সো এগুলো সব আমার কৈশোরে ঘটেছে। দুটো জিনিস, একটা হচ্ছে আমি চলে যাই বাড়ি থেকে দূরে গিয়ে কলকাতায়, দেখি কি সেখান থেকে বাউন্ডুলে পড়ার কথাটা, আর সেকেন্ডলি আমার মনে হয়েছিল যে একাডেমিক্স আমার কোনো ভবিষ্যৎ নেই।
2: তার এক বছরের মাথায় তুমি ওহিনীতে বাবা জয়েন করলে?
3: হ্যাঁ, ওহিনীতে আমাকে তথাগত, আমার বন্ধু তথাগত নিয়ে গেছে। আমি তখন সেন্ট্রাল কলকাতায় কিছু হয় না, কিছু রোয়াকে কিছু দল বসে, সব অফিস থেকে ফিরে এসে বিভিন্ন রকম লোকজন তাদের মানে ফাদার ওন ইন্টেলেকচুয়াল অর্গাজম নানান রকমভাবে, নানান রকম উদ্দেশ্যে, বা কেউ কেউ হয়তো একটি পার্টিকুলার মহিলাকে সপ্তাহে তিন দিন দেখবেন বলেই হয়তো, এরকম কিছু কিছু নাট্য দল ছিল মধ্য কলকাতায়।

0: বলা যেতে পারে, যে জীবনে তার পরবর্তীকালে আমি আরো যে 15টা বছর, তাতেও সবসময় আজকের দিনেও কিছু না কিছু শিখছি, জানছি। কিন্তু কি হয়, যে কোনো ভাবনা বা যে কোনো চিন্তারকে দাঁড় করিয়ে রাখার জন্য বা সেটাকে করার জন্য তার একটা জমি বা একটা কড়াই বা একটা পাত্রের দরকার হয়। সেই পাত্রটা কমপ্লিটলি অভিনেতা তৈরি আমার, অভিনেতা হিসেবে, একজন শিল্পের ছাত্র হিসেবে, একজন মোটামুটি আমি যে ধরনের মানুষ সেটা উহিনী থেকেই অনেকটা তৈরি হয়েছে।
1: 2010-এ উহিনী ছাড়লেন,
0: 2010-এ অগস্ট মাসে আমরা মিনার্ভা রেপার্টরিতে জয়েন করলাম। সেখান থেকে আমি একজন অভিনেতা হিসেবে বা কর্মী হিসেবে দল থেকে মানে ডিসকন্টিনিউড হলাম আর কি, যে ডেফিনেটলি দলের সদস্য পদ ছিল এবং আমি দলের মিটিংয়ে যেতাম, এতে যেতাম, এবং কথা ছিল যে রেপার্টরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার গিয়ে দলে রিজয়েন করব। কিন্তু বাঙালি নাটকের দলে যা হয়, বচসা হয়, হ্যাঁ, দুটো জিনিস তো মূলত হয়, থিয়েটার হয়, তারপর একটু থিয়েটার ভাব হয়, তারপর বচসা হয়। আমাদের তারপর বচসা হলো, তারপর আমরা বাংলা ইতিহাসের তদানীন্তন ঐতিহ্য মেনে আমরা কয়েকজন দল থেকে আলাদা হয়ে গেলাম, তারপরে আবার সেই ঐতিহ্য মেনে নিজেরা কয়েক বছর পরে দল।
1: তুমি যে বাউন্ডুলেপনা করতে এসেছিলে আর কি, সেইটা আস্তে আস্তে আস্তে আস্তে বাউন্ডুলেপনা নেই।
0: হ্যাঁ, বাউন্ডুলেপনা করতে এসেছিলাম সেটা খুবই একটা তাৎক্ষণিক, তার কারণ আমি যবে উহিনী থেকে মিনার্ভা রেপার্টরিতে আসছি ততদিনে আমি অনেক কিছু করে ফেলেছি, ততদিনে আমি থিয়েটারের ডিসিপ্লিন বুঝে ফেলেছি, আমি দলের ক্যাশিয়ার হিসেবে কাজ করে ফেলেছি, আমি একজন দলের কর্মী হিসেবে অনেকখানি কাজ করে ফেলেছি, অভিনেতা হিসেবে, অভিনয়ের ছাত্র হিসেবে অনেকটা,
1: অনেকগুলো অভিনয় করেছি,
0: অনেকগুলো অনেকটা দূর এগিয়ে দিয়েছেন, যেখানে আমি পেশাদার অভিনেতা হিসেবে মিনার্ভাতে নির্বাচিত হচ্ছি। ফলত সেই বাউন্ডুলেপনাটা আর নেই, কিন্তু মানে যা হয় আর কি, তারপরে পুরো জিনিসটা ওই একটা ময়দা বা আটার বল বালিতে গড়িয়ে দেওয়ার মতো সব লাগতে লাগতে গেছে। সবই যা যা হয়েছে এখানে, মানে এখানে যা যা আছে, মানুষ আছে, প্রেম আছে, থিয়েটার আছে, সাফল্য আছে, ব্যর্থতা আছে, মন খারাপ আছে, হতাশা আছে, প্রচন্ড আনন্দ।
1: এবং মজার বিষয় হলো তুমি 2010-এই রেপার্টরিতে জয়েন করলে এবং রাজা লিয়ারে
0: এডমন্ডের চরিত্রে অভিনয় করলে,
1: এডমন্ডের চরিত্রে তুমি অভিনয় করলে একজন বিখ্যাত মানুষের পাশে,
0: সৌমিত্র চট্টোপাধ্যায়
1: এবং আরো সিনিয়র কিছু অভিনেতা
0: ছিলেন, বিমল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী।
1: এই অভিজ্ঞতাটা যদি একটু বলো, শেয়ার করো যদি একটু।
0: এক ধরনের একটা মুগ্ধতার অভিজ্ঞতাই ছিল, একটা এক ধরনের একটা সুমন মুখোপাধ্যায় যেভাবে শুরু করেছিলেন কাজটা, মিনার্ভা থিয়েটার কমপ্লিটলি শাটডাউন করে, ইট ওয়াজ ডেডিকেটেড টু দ্য রেপার্টরি কোম্পানি, এবং একেবারে আমরা শুনেছি যে ব্রিটিশ থিয়েটারে যেভাবে রিহার্সাল হয়, যে রিডিং যখন হয়, লম্বা টেবিল, তাতে সাদা চাদর পাতা, টেবিলের দুপাশে পরপর চেয়ার পাতা, এবং সেখানে সব অ্যাক্টাররা বসে ওখানে স্ক্রিপ্ট রিডিং হচ্ছে, আমার মনে আছে প্রায় 21 দিন মতো রিডিং রিহার্সাল হয়েছিল। এই যে একটা আন্তর্জাতিক মানের পরিচালক, তিনি আন্তর্জাতিক স্তরে এবং আন্তর্জাতিক প্রয়োগ পদ্ধতি দিয়ে একটা প্রযোজনা করা শুরু করলেন, সেটা আমার জীবনে একমাত্র রাজা লিয়ারই তার উদাহরণ। এটার যে অনুভূতি, এটার যে উত্তেজনা, সেটা ডেফিনেটলি ছিল, এবং এটা একটা দারুণ সফল প্রযোজনা হিসেবে মানুষের কাছে গৃহীত হয়। কলকাতার একটা, আজকের ভাষায় বলতে গেলে, ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট হয়ে গেছিল, তার টিকিট পড়লেই আর পাওয়া যেত না, এবং আমি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতাম, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই ইয়েতে। আনন্দবাজার পত্রিকায় আমাকে নিয়ে একটি, ঠিক আমাকে নিয়ে নয়, একটা আর্টিকেল বেরোলো, এসব হলো, আই গট দ্য টেস্ট অফ সাকসেস বলা যেতে পারে, যে কলকাতা শহরে আমি মেদিনীপুরের মফস্বল থেকে এসে প্রথম মূল স্রোতের লোকেদের চোখে, পাঠকের মনে এসে গেলাম। তখন আমি বুঝলাম, তাহলে এর আগের যে চর্চাটা আমার ছিল সেটা প্রবাবলি, মানে সেটাকে কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ অল্টারনেটিভ প্র্যাকটিস হিসেবে দেখে, হ্যাঁ, প্রান্তিক চর্চা বা অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিস। এই প্রথম মূল স্রোতে অপর্ণা সেন থিয়েটার দেখতে এলেন, ঋতুপর্ণ ঘোষ তখন বেঁচে, তিনি থিয়েটার দেখতে এলেন, গৌতম ঘোষ, শঙ্খ ঘোষ, মানে ক্রিম অফ দ্য ইন্টেলেকচুয়াল সোসাইটি, তারা আসছেন, যেহেতু সুমন মুখোপাধ্যায় এবং সৌমিত্রবাবুর মতো নাম জড়িয়ে। তো তখন আমি বুঝতে পারলাম যে মানে এটাই শহরের শিল্প চর্চা এরকমই হয়, এবং আমি ধীরে ধীরে সেই শহরের শিল্প চর্চার একজন লোক হয়ে উঠছি, পরবর্তীকালে যেটা মাল্টিপ্লাই হয় দেবী সর্বমস্তাতে গিয়ে।
1: রেপার্টরির সময়টা শেষ হয়ে গেল, এবং রেপার্টরির সময় শেষ হয়ে যাওয়ার পরে রবীন্দ্র ভারতীর কাজ নেই, রেপার্টরি কাজ নেই, তারপরে তোমার একটা ফাঁকা সময়টা নিয়ে, সেই সময় একটা স্ট্রাগল টাইম গেছে বলে আমি শুনেছি।
0: হ্যাঁ, ঠিক ফাঁকা সময় নয়, ফাঁকা পকেট, কারণ আমার মানে কলকাতা শহরে একটু টাকা পয়সা ছিল না, কারণ রেপার্টরি যে মাইনেটা দিত সেটা রেপার্টরি চলাকালীনই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা 10,000 টাকা করে পেতাম, সেটা বাড়ি ভাড়া, খাবার দাবার, হ্যান ত্যান করে চলে যেত। আর আমি তখন খুব কিনতাম সিনেমার ডিভিডি কিনতাম, আমি ওই ফেজটাতে প্রচুর সিনেমা দেখেছি, এসব করে মোটামুটি আর টুকটাক প্রেম টেম করার যে খরচ সেগুলোতে মোটামুটি 10,000 টাকা শেষ হয়ে যেত।

0: শুরুর দিকে বাড়িতে কিছু পাঠাতাম, পরবর্তীকালে বাড়ি থেকে নিতে হতো। টাকা পয়সা একেবারেই ছিল না, টাকা নেই বলে আমি মেদিনীপুরে চলে গেলাম। হ্যাঁ, ইট ওয়াজ কাইন্ড অফ এ ফিনান্সিয়াল স্ট্রাগল আর কি। তো বেশি দিন সেটা লাস্ট করেনি,
1: লাস্ট করেনি,
0: এক দেড় মাস দু মাস আর কি। সেটা
1: তারপরেই তোমাকে আমি যা শুনেছি যে
0: অবন্তী দিয়া লালদা
1: দুজনেই বললো,
0: হ্যাঁ না ওই সময়টাতে অনেকেই মানে বিবিধভাবে সাহায্য করেছে। আমি দীর্ঘদিন তথাগতর বাড়িতে ছিলাম চন্দননগরে, পার্থদা বলে আমার এক বন্ধু ছিলেন, তার বাড়ি আসল বাড়ি মছলন্দপুরে, কিন্তু মধ্যমগ্রামে তখন তিনি থাকতেন, তার বাড়িতে গিয়ে আমি অনেকদিন থেকেছি। দীর্ঘদিন আমি অদ্রিজাতির বাড়িতে থেকেছি আমি, ফলত আমার তখন অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে এটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি, টাকা পয়সা না থাকলে এইভাবে। হঠাৎ করে আই গট স্কেয়ার, আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এইভাবে তো চলতে পারে না। তখন আমি একটু ভয় পেয়ে চলে গেছিলাম, একটু হতাশাও কাজ করেছিল। তারপরে তো আমাকে ডেকে ডেকে এখানে তো নাগামান্ডালা হয়,
1: অনেকগুলো
0: জিনিস হয়,
1: ট্রাই করলে, ইচ্ছের অলিগলি করলে, তিন কন্যা করলে অবন্তীর, ওদিকে তুমি করছো, তুমি সুমনের সঙ্গে বিসর্জনও করলে, যারা আগুন লাগায় তুমি সুমনের সঙ্গে।
0: রাজা লিয়ারের পর বলা যেতে পারে যে আবার বড় ভাবে আমি লালদার সাথে মানে অ্যাসোসিয়েটেড হলাম।
1: একটা বিষয় শুনেছিলাম যেটা, সেটা হচ্ছে যে লালের যে সেই সময়ের যে কাজ করবার ঘরানা, সেটা তোমাকে খুব আকৃষ্ট করেছিল।
0: হ্যাঁ, খুবই। আমি কেন, আমাদের জেনারেশনের যে কোনো অ্যাক্টর, আজও সুমন মুখোপাধ্যায় তাকে ডাকলে, বা সুমন মুখোপাধ্যায়ের যেমন আজকে যারা বেচারা বিবি করছেন বা যারা টিনের তলোয়ার করছেন আমাদের জেনারেশন থেকে বা আমাদেরও পরের জেনারেশন থেকে যারা, তাদের কাছে এটা একটা মানে বিরাট ব্যাপার যে আমি মানে আমাদের সবসময় মনে হতো যে সুমন মুখোপাধ্যায়ের সাথে কাজ করছি মানে কোথাও একটা আন্তর্জাতিকতা যেন আমার সাথে লেগে যাচ্ছে। এটা সুমন মুখোপাধ্যায় বিদেশে গিয়ে পড়াশুনো করে এসছে বলেই হয়তো শুধু নয়, তার কাজ আমাদেরকে কোথাও ওই সময় দাঁড়িয়ে এত বিমোহিত করে দিয়েছিল এবং আমাদের মনে হতো যে লালদা এমন কিছু একটা করছেন যেটা যেটা সত্যি আর কারো কাছে গিয়ে আমাদের দেখার উপায় নেই। কিন্তু আমি সত্যি কারো কারো কাজকেই আমি ইয়ে করছি না এখানে, মানে এমনকি দেবেশ চট্টোপাধ্যায়ের কাজও, এমনকি মনীষ মিত্রের কিছু কাজ, গৌতম হালদারের পরিচালক হিসেবে কিছু কাজ, তখন সত্যিই চমকে দেওয়ার মতো।
1: তোমার কি আজকেও তাই মনে হয়?
0: আজকে মানে তখনকার যে চমকে দেওয়ার কাজ,
1: লালের যে ঘরানাটা নিয়ে তোমার মুগ্ধতা ছিল, সেই মুগ্ধতাকে তোমায় আজও বিরাজ করো?
0: হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি যে লালদা এমন একজন পরিচালক যার একটা নতুনতর ভাষা তৈরি করার ক্ষেত্রে কোনো ক্লান্তি নেই। কারণ আপনার মনে থাকবে সীমা আর্ট গ্যালারিতে লালদা একটা পারফরমেন্স করেছিলেন, তার যে ভাষা, তার যে ব্যঞ্জনা, সেইটা তো কিছুদিন আগেই করেছিলেন, মানে বছর তিন বা বছর চারেক আগে। আমার মনে হয় না যে লালদার মতো পরিচালক, তিনি যেমন ইন্টেলেকচুয়াল অবস্থার মধ্যে দিয়েই যান না কেন, লালদার কাজের মধ্যে সবসময় একটা নতুনভাবে কিছু চরিত্র এবং নতুনভাবে একটা গল্পকে দেখার বা একটা রাজনীতিকে দেখার চোখ কখনোই বন্ধ হবে না, যদি না সেটা কখনো বয়সের কারণে বা অন্য কারণে।
1: আমি লাল এবং যদি দেবেশকে পাশাপাশি রাখি, দেবেশ সম্পর্কে তোমরা আর একটু ডিটেল কিছু যদি বলো।
0: আমি জানি না, আমি দেবেশদার সঙ্গে একটাই কাজ করেছি, কিন্তু মানে এরকম খুব কম কাজই আছে দেবেশদার যেগুলো আমি দেখিনি, যদিও পরের দিকের কাজ আমি দেখি, মানে যেগুলো সাম্প্রতিক কাজ, মানে কোথাকার চরিত্র কোথায় দেখেছো, বা আমার মনে আছে আমি সে পর্যন্ত দেখেছিলাম।
1: আচ্ছা,
0: তুগলক বোধহয় শের পরে? হ্যাঁ, তুগলক দেখেছি,
1: তুগলক পরে,
0: তুগলক পরে। বড় প্রযোজনা আমি দেখিনি বলতে একদম সাম্প্রতিক যে প্রযোজনাগুলো সেগুলোই আমি দেখিনি, কিন্তু দেবেশদার কাজের প্রতি আমার বরাবরই একটা ধরনের মানে ভীষণই ভালো লাগা ছিল। এবং মানে সত্যি তো প্রথম তো ফ্যাতারুকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করান দেবেশদাই, হ্যাঁ, ইয়ের মতো প্রযোজনা করেছেন। এবং সত্যি কৌশিক রায়চৌধুরীর পিটার বিক্সেলের গল্প থেকে ওরকম একটা নাটক যে ঘটতে পারে কলকাতার মঞ্চে,
1: একটা নতুন ছেলে সে যদি জানতে চায় তোমার কাছে যে দেবেশ চট্টোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায় দুজনকে,
0: নতুন ছেলে যদি জানতে চায়, আমি তাহলে তাকে বলবো সে দেখে যেন বোঝে, মানে সে যেন অন্য কারো প্রাথমিক ভাবনা না নিয়ে, আমি তো কোনো প্রাথমিক ভাবনা নিয়ে যাইনি, আমি তো একদম একদম নো ম্যান, মানে একদম একটা মানে লেম্যান হয়ে কিচ্ছু জানি না থেকে দেখেছি। ফলত গাছটা আমার মধ্যে একেবারে মাটির ভেতর থেকেই শুরু হয়েছে, আমি তাকে একটা কিছু বলে দেবো, আমার একটা পারসেপশন নিয়ে সে আমার কথা শুনবে, তারপরে তার অন্য কিছু একটা মনে হবে, তাতে যেটা হবে, কারো জ্ঞান না শুনেই থিয়েটার করতে আসা ভালো। মানে আমি দেখেছি জ্ঞান ফ্যান শুনলে না খুব গন্ডগোল হয়, পরবর্তীকালে এমন একটা পাঁচমিশালি তরকারি তৈরি হয় সেখান থেকে কিছুই বেরোয় না। আমাদের পরবর্তীকালে, আমাদের জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, এরকম অনেকগুলো অনেকগুলো ডিস্টার্বড সিচুয়েশন আমি দেখেছি। হ্যাঁ, মানে কনফিউজিং স্টেট, কনফিউশন খারাপ নয়,

0: কিন্তু এই যে এই দাদার কাছে শুনেছে, ওই দাদা আর এক বলেছে, এই দাদার সাথে ওই ঝগড়া বলে ও ভাইকে অন্যরকমভাবে বলেছে, এগুলো হতে হতে না একটু ক্লামজি হয়ে গেছে, দ্য প্রিন্সিপালস আর গট মানে আর বিকামিং ভেরি ক্লামজি। ফলত আমি চাইব কোনো পরবর্তী জেনারেশন আমাদের কথা শুনতে পারেন, আমাদের কথা থেকে কিছু পেলে পেতে পারেন, কিন্তু যদি থিয়েটারের কিছু চিনে নিতে হয়, কোনো পরিচালককে যদি চিনে নিতে হয়, দেখে নিতে হয়, তাহলে আমাদের নিজস্ব বোধবুদ্ধি থেকে সেটা বিচার করাই
1: দেখে নেওয়া উচিত। কাজ করে
0: ও ভালো বলেছে বলেই ইনি ভালো, এরকম যেন মানে নিজেরা দেখে নিন। মানে
1: এই পিরিয়ডটার পরে তোমাদের দলের কথা একটু আসি, হাতিবাগান সংগ্রাম তৈরি করলে এর ইতিহাসটাই
0: এর ইতিহাস আমাকে তথাগত একদিন ফোন করে শোন গুরু নাটকটা করি চল, তো বললাম হ্যাঁ চল। তখন দলের নামটাম কিছু ঠিক হয়নি, রবীন্দ্রভারতী প্রাক্তনী এরকম কিছু একটা নাম দিই আমরা। পাঁচলা নেতাজি সংঘের মাঠের অপোজিটের একটা মাঠে আমরা প্রথম শো করেছিলাম গুরুর। তারপরে আমাদের মনে হলো আমরা একসাথে করি, এবং তখন একটা যা হয় মানে আমি বলতে চাইছি যে ওই সবই বাংলা থিয়েটারের ঐতিহ্য, বিক্ষুব্ধ গোষ্ঠী হয়, হ্যাঁ না, যেরকম ওই পার্টি আছে সেভাবে বিক্ষুব্ধ গোষ্ঠী আছে, এই সব আছে। তো যেহেতু ওই রাজনীতির লাইন ধরে সব নাটকের দল তৈরি হয়েছে, ফলত ওই রাজনীতির লাইন ধরেই চলে নাটকের দলের বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হয়। তো রবীন্দ্রভারতী প্রাক্তনী মূলত একটা বিক্ষুব্ধ গোষ্ঠী, বেশিরভাগই সব ওহিনী থেকে করে এসছে, ঝগড়া করে এসছে, হতাশ হয়ে এসছে, হ্যাঁ মন খারাপ করে এসছে, সেখান থেকে আমাদের শুরু হলো। এবারে কাজ করতে করতে কয়েকজন সাত আটজন একসাথে আছি, একসাথে আছি, তখন যা হয়, চারজন হলে দুর্গাপুজো হতো, আর বেশি হয়ে গেছে নাটকের দল হোক, নাটকের দল হলো, তার নাম ঠিক করা হলো, কী নাম হবে, সংগ্রাম, কেন জীবনানন্দের লাইন, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে, আমাদের কাজটাও তো এই রকম, আমরা তো এক একটা মশাই, এইটাই তো সংগ্রাম, হ্যাঁ তারপরে হয়ে গেল যা হয়।
1: সেটা প্রথমে তো রেজিস্ট্রিও করনি তোমরা?
0: না, আমরা ঠিক করেছিলাম রেজিস্ট্রেশন করবো না, গ্রান্ট নেব না, হ্যাঁ। তারপরে ভাবলাম যে ওই সব ফালতু, আমাদের দেশে ওসব ভাবা যায় না, হ্যাঁ আমাদের সব জায়গায় কাগজ লাগে, সব কাগজ ফাগজ না দিলে নাটক হয় না, আগে কাগজ তারপরে নাটক, হ্যাঁ কাগজের জন্য করে ফেললাম। তারপরে তো এক একটা পরে, তারপরে আমরা ওই যা হয় আর কি, তারপরে হচ্ছে তারপরে দল হয়ে গেল না, দল হলো, এ সেক্রেটারি, ও ক্যাশিয়ার, এ প্রেসিডেন্ট, আচ্ছা আমাদের তালে প্রযোজনা করতে হবে, আচ্ছা আমাদের তালে একটা দর্শক আছে, আচ্ছা আমাদের তালে ওই আছে, এই আছে, সেই আছে, এই নিয়ে আমি বলছি যে আমি গতানুগত সাইকেল গোল গোল।
1: প্রথমে তুমি ভেবেছিলে যে গতানুগতিকে যাব না?
0: প্রথমে সবাই তাই ভাবে,
1: তাই তো ভাবে। আমাকে একদিন তাপসদা বলেছিল, সবাই বলে যে আমারটা একটু অন্যরকম হচ্ছে, সবই অন্যরকম, সবই একই রকম হচ্ছে, কিন্তু তোমরা প্রথম দিকে ওই রেজিস্ট্রেশন করবো না, টাকা নেবো না, এই করবো না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমার দল তখন ওই সময় আমাদের এই থিয়েটারে বাইরে এসে কাজ করা, বিভিন্ন দলে কাজ করা, সেটা কিছুদিন আগেই শুরু হয়েছে। তুমি তোমার দলের ছেলেদেরকে, তোমরা, আমি যতদূর শুনেছি যে তোমরা তোমাদের লিখে মানে এইভাবে আলোচনা করা ছিল যে কাজ করতে পারো তোমরা?
0: আমরা দল তৈরিই করতে চাইনি, আমাদের কোনো সোমবুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ছিল না,
1: হ্যাঁ
0: আমাদের যখন নাটক হবে তখন সবাই আসবে এবং সবার দিনক্ষণ নিয়ে, হ্যাঁ যেহেতু এটা নিজেদের উদ্যোগে নিজেদের তাগিদে তৈরি করা একটা সংগঠন, ফলত এটার প্রতি আমাদের একটা প্রায়োরিটি থাকবে, যে আমরা সংগ্রামের নাটক থাকলে আমরা সেটা প্রায়োরিটি দিয়ে দেখবো নিজেদের বাদবাকি কাজগুলো করেও। আমরা মূলত বলা পছন্দ করতাম এটা একটা ফোরাম, সেই কারণে আমাদের অন্যান্য বন্ধুরা যারা সংগ্রামের সঙ্গে সদস্য হিসেবে যুক্ত নয়, যেমন শান্তনু, যেমন পরবর্তীকালে প্রসেনজিৎ যদিও দলের সদস্য হয়ে গেছিল, অনেকে অভিনয় করেছেন এসে, মানে নাট্য আননের পঞ্চুদা এসছেন, নটধার বেদান্তদা এসছেন, হ্যাঁ আমরা সকলকে নিয়ে, মানে আমরা কখনো ভাবিনি এই চরিত্রটাকে একে লাগবে, মানে একে আমাদের দরকার, তো এরকমভাবেই আমরা থিয়েটার করেছি, পন্তুলা হাতে দেবরাজ এসছে, এই ধরনের আর কি। পরে আমরা পাশে ডেকে নিয়ে গিয়ে কানের ভেতরে শোনা, দলে কি আসবি, একটু আয় না, আমরা তো সমমানস্ক, এসব বলার চেষ্টা করেছি, কিন্তু সত্যি আমরা একটা ফোরাম তৈরি করার চেষ্টা করেছি, সেভাবেই অপারেট।
1: একটা প্রোডাকশন যখন তোমরা তৈরি করা শুরু করেছো তখন কিন্তু আমি শুনেছি এবার ছ মাস সাত মাস ধরে সেটা তার রিহার্সাল করা,
0: হ্যাঁ অনেকদিন ধরে আমরা শো ডেট ঠিক করতাম না, আমরা নাটকটা তৈরি করে তারপর শো ডেট ঠিক করতাম,
1: অনেকদিন ধরে রিহার্সাল করে তাদেরকে বসে কাজ করে, যত ডিটেলিং এ কাজ করা যায় এবং এতদিন ধরে রিহার্সাল করতে, কিন্তু এরকমও দেখেছি যে দুম করে থিয়েটারটা বন্ধ হয়ে গেল।
0: হ্যাঁ আমার ওটা একটা আছে, আমার ঠিক, আমি মানে মানে আমি
1: ধরো চৌমাথা বন্ধ হয়ে গিয়েছিল আটটা, আটটা শো হবার পর।
0: প্রথম কথা, আমরা অনেক শো করার মতো দল ছিলাম না, আমাদের আমাদের মাজার জোর খুবই কম ছিল আর্থিকভাবে, আর আমরা কোন রকম গঠনতন্ত্র যেগুলো আমাদের থিয়েটারে সবসময় হতে হতে এসেছে সেগুলোতেও খুব একটা যেতে পারিনি, যেতে চাইও নি। আমি

0: তথাগত বাদবাকি সকলে বা মধুরিমা বা অরিত্র বা বাকি সকলেই কোনোভাবেই এটার মধ্যে দড়ো ছিলাম না, এ ছিলাম না, আর আমাদের খুব একটা তাগিদও হয়নি, ইচ্ছেও করেনি, ফলে আমরা খুব অল্প শো করতাম, এই করতাম। আর আমি বেশিরভাগ থিয়েটার বন্ধ করে দিয়েছি পরিচালকের অডাসিটি থেকে, কারণ আমার মনে হতো থিয়েটারটা নষ্ট হয়ে যাচ্ছে সেইটা ভেবে। আমার খুব বিরক্ত লাগতো একটা চর্বিত চর্বণ করতে। অর্থাৎ আমরা যে সংগঠনটা তৈরি করেছি সেইটা ওই যে বললাম এটা অন্য রকম হবে, তাতে আমি যখনই কোনো স্খলন দেখতাম, যখনই দেখতাম একজন কোনো অ্যাক্টার এক স্পিরিটের জায়গা থেকে ওই মানে প্রযোজনা শুরুর সময়টাতে নেই, বিলং করছে না সে, হুইচ ইজ ন্যাচারাল, কিন্তু আমি যখনই দেখতাম কেউ নিজেকে যথেষ্ট পুশ করছে না, আমি যখনই দেখতাম যে একদিন মার্কিং শেষ হতে 3:20 বাজলো, 3:15 জায়গায়, তখনই আমার মনে হতো এটা একটা স্খলন, এটা চলতে দেওয়া যায় না, শাটডাউন করে দিতে হবে। মানে খুব শাটডাউনে বিশ্বাসী আমি, খুব আমি কারেকশানে খুব একটা বিশ্বাসী নই। যতক্ষণ কারেকশান করার অবস্থা আছে কারেকশান করো, কিন্তু আমি মোটামুটি একটা সময়ের বোধ থেকে বুঝতে পারছিলাম যে সময়টা কারেকশানের নয়।
1: সেই কারণে তুমি ধরো তিন পয়সার পালা
0: তথাগত প্রযোজনা, তর্কটাই হয় যে প্রযোজনাটা নষ্ট হয়ে গেছে, যে বাঁধুনি থেকে এবং যে স্পিরিট থেকে, মানে একটা নাটক মানে তো একটা কম্পোজিশন নয়, একটা নাটক মানে তো একটা মিউজিক বা একটা সংলাপের পর সংলাপ বলো না, একটা নাটক মানে হচ্ছে একটা একটা স্পিরিট, এবং সেই নাটকটা ততদিনই জ্যান্ত থাকে যতদিন সেই স্পিরিটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। হাতিবাগান সংগ্রামে যখন সেই স্পিরিটটার খামতি হতো তখন আমার সহ্য হতো না, তখন আমার মনে হতো যে এইটার জন্যে এই দলটা তৈরি হয়নি।
1: আমি আমার নিজের একটা অভিজ্ঞতা আছে, তৃপ্তি মিত্র সভাগৃহে, সেখানে ওই ছোট নাটক হতো দুটো,
0: উদরনীতি হস্তগত।
1: তো ফার্স্ট হাফের নাটকটা হয়ে যাওয়ার পর বাইরে এসে তুমি প্রায় চেঁচিয়ে বলছো যে দর্শকদের টিকিট ফেরত দে,
0: টাকা ফেরত
1: দিয়ে দেওয়া হোক,
0: কারণ আমার একটা ভয়ঙ্কর ফাম্বল করেছিল, মানে সংলাপ টংলাপ এদিক ওদিক করে, ফলে তো ওইভাবে থিয়েটার হয় না, মানে ওইভাবে ওই ওই সব করে থিয়েটার নিয়ে সেমিনার হয়, থিয়েটার হয় না।
1: না কিন্তু ঘটনা হচ্ছে যে ধরো তুমি যে যখন এসছো এই থিয়েটারে, তখন এই থিয়েটারতে এইগুলো নিয়েই এসছো, এইগুলো দেখেই তুমি এসছো,
0: এবং আমি তো চেষ্টা করেছিলাম যে এই আমি আমরা যখন থিয়েটার করবো এগুলো হবে না,
1: কিন্তু সেটা
0: এগুলোই যে হয় এগুলোই করব, এরকম করার জন্য তাহলে আমি আমি আমরা এলাম কেন, আমরা আমরা তাহলে থিয়েটারে এসে কি করলাম, ওইগুলোই করব, ওই ফাম্বল করব, ওই ইয়ে করব, ওইটা করতে আমি আসিনি, আমি সিরিয়াস আর্টিস্ট হতে এসেছি, আমি আমরা আমাদের যারা বন্ধু বান্ধব আমাদের ওগুলো করলে হবে না। আমরা হচ্ছে বিদেশি থিয়েটার দেখেছি, মেশিনের মতো একদম সব কিছু ঠিক ঠিক হচ্ছে, হ্যান ত্যান হচ্ছে, এই যে একটা মানে মানে এই যে একটা নড়বড়ে, এই যে একটা কেমন কেমন, এই যে একটা মানে একজন একটা সংলাপ বলছে, এই থিয়েটারে আমি কখনো বিশ্বাসই করিনি, মানে কখনোই বিশ্বাস করিনি। আমি ভাবি মানে জানি ইতিহাস, জানি মধ্যবিত্তের থিয়েটার, ওই থিয়েটার, সেই থিয়েটার, সব কিছুই বুঝতে পারছি, কিন্তু আমি কখনো মানে মনেই করিনি যে ওভাবে আমরা থিয়েটার করবো, আমরা থিয়েটার করবো মানে একেবারে মানে ওই রকম যে থিয়েটারটা অ্যাসপায়ার করছি সেই থিয়েটারটাই করব। আমরা চৌমাথায় নাটকের পরে গ্রিন রুমে দর্শককে ঢুকতে দিতাম না, আমরা উদরনীতি হস্তগত একটা পার্টিকুলার সময় গেট খুলতাম, মানে সব সময়
1: এমনকি বেরোবার পথ নেইতেও
0: একটা লাইন করে ঢোকানো, সবসময় আমার মনে হয়েছে যে থিয়েটার একটা এমন ডিসিপ্লিনের জায়গা যেখানে দর্শককেও সেই ডিসিপ্লিনটার অংশ হতে হয়। পিৎজার দোকান নয়, হ্যাঁ ফুচকার দোকান নয়, কি বলবো মানে আমি বলতে চাইছি খুব মেলা প্রাঙ্গণের জিনিস নয়। যখন তুমি বলছো যে আমি এটা এতে করছি, প্রসেনিয়াম স্পেসে করছি বা একটা ইন্টিমেট স্পেসে করছি, তার একটা ডিসিপ্লিনের আওতায় দর্শককে আনতে হবে, দর্শক তুমি তখনই সেই অ্যাপিলটা করতে পারবো যখন এদিকে যারা আছে তারা তাদের ডিসিপ্লিন এবং কনসেন্ট্রেশন যখন 150-200% থাকবে, সেটাই যদি ল্যাক করে, সেটাই যদি একটু এরকম না আসলে আমরা একটু বাঙালি তো ওরকম করলে তাহলে আর ওটার কোনো মানে নেই, মানে আমার কাছে নেই, কারো কাছে থাকতে পারে, আমার কাছে ওটার কোনো অর্থ নেই, মানে ওটা করার থেকে আমি বাড়িতে ঘুমোবো এমনি, জাস্ট ইউটিউব দেখবো বা বন্ধুদের সাথে বাইরে গিয়ে মজা করব, ওই থিয়েটার করার কোনো অর্থ নেই আমার কাছে।
1: তুমি যখন বাইরে থিয়েটারটা করো নিজে অভিনেতা হিসেবে,
0: সেটা আমি যতদিন করেছি আমি আমার ব্যক্তিগত ডিসিপ্লিন বলছি, সেখানে সেগুলো অন্য সংগঠন, আমি আমার সংগঠন চিন্তা তাদের উপর চাপিয়ে দিতে চাইনি, এবং যত যখন পেরেছি যতক্ষণ পেরেছি আমি মোটামুটি বলেছি সেটা, মানে এরকম অনেক দলই ছিল যেখানে সত্যি, আমি পঞ্চম বৈদিকের কথা বলবো যেটা খুবই একটা মানে মানে ডিসিপ্লিনের দিক থেকে খুবই উন্নত মানের, আমার যখন যা মনে হয়েছে যতটুকু যা মনে হয়েছে আমি বলেছি, এবং শিল্পী হিসেবে আমি আমার ব্যক্তিগত ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি আমার কাউকে এটা থিয়েটার নয় এরকমভাবে হবে না এসব কিছু বলতে যাইনি, কারণ আমার ওটা সমাধান মনে হয়নি, যার যার সংগঠন তারা নিজস্ব দর্শন থেকে সেই সংগঠন তৈরি করেছে তারা বুঝবেন, আমরা আমাদের

0: দর্শন থেকে যে সংগঠনটা তৈরি করেছি সেটা আমরা বুঝবো।
1: তো অনির্বাণের সঙ্গে আমাদের কথাবার্তাটা আপাতত এখানেই শেষ করছি। অনির্বাণ, এই জন্য ধন্যবাদ তোমাকে, এবং শ্রোতা হিসেবে যারা আছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে নমস্কার, ভালোবাসা।
0: আমিও সকলকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, সকলে ভালো থাকবেন, আর আমাদের যা কাজ চলার সেগুলো সব চলতে থাকবে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, আলাপচারিতায় ছিলেন আশিস গোস্বামী, প্রযোজনা অনন্যা মজুমদার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় শ্রুতি গুপ্ত, রাগ আহির ভৈরব, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনবেন খেয়াল, পরিবেশনায় শ্রুতি গুপ্ত।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে আহির ভৈরব রাগে খেয়াল পরিবেশন করলেন শ্রুতি গুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন আবির মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান এই অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। শ্রোতা বন্ধুদের শুভ সকাল জানিয়ে আজকের মনের মতো গান অনুষ্ঠানের

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে কিছু নির্দিষ্ট দিন পালিত হয়, পালনীয় কিছু দিন থাকে। কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

তো বন্ধুরা, যেমনটা বলছিলাম, আজ বিশ্ব মহাসাগর দিবস। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে কানাডার আন্তর্জাতিক মহাসাগর উন্নয়ন কেন্দ্র এবং কানাডার মহাসাগর ইনস্টিটিউট আন্তর্জাতিকভাবে এই দিনটি পালনের প্রস্তাব দেয়। আর এই প্রস্তাব অনুযায়ী 2008 সালে ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘ আজকের এই দিনটিকে, অর্থাৎ 8ই জুন, বিশ্বব্যাপী পালনের জন্য ঘোষণা করেন। এর পরের বছর থেকে, অর্থাৎ 2009 সাল থেকে, প্রত্যেক বছর 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। আমাদের পৃথিবীর 4 ভাগের মধ্যে কিন্তু 3 ভাগই জল, তাই সমুদ্র সাগরে বসবাসকারী প্রাণী জগৎকে তাদের রক্ষা করা, বিষ্ণ উষ্ণায়ন এবং দূষণ থেকে তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের কর্তব্য। পরিসংখ্যান বলছে,

মোট সাগর এবং মহাসাগরের 40% কিন্তু ক্ষতির শিকার হয়েছে এবং বিশ্বের প্রায় 10% প্লাস্টিকজাত আবর্জনায় কিন্তু ভরে গেছে সমুদ্র। তাই এই ব্যাপারে আমাদেরকে কিন্তু একটু সচেতন থাকতেই হবে। আর সমুদ্র, মহাসাগর ইত্যাদি ভালো থাকলে, প্রাণী জগৎ ভালো থাকলে ভালো থাকবো কিন্তু আমরাও।

বন্ধুরা শুনছেন মনের মতো গান, এই অনুষ্ঠান। আর আজকে বিশ্ব মহাসাগর দিবস, এই নিয়েই কিন্তু কথা হচ্ছে, গান শোনাচ্ছি বন্ধুদের। সমুদ্র তার সৌন্দর্যে আমাদের মুগ্ধ করে, বরাবরই বরাবরই আমরা মুগ্ধ হই তার বিশালতায়। কিন্তু সমুদ্র কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে, তা হল বিশুদ্ধ অক্সিজেনের সর্বাপেক্ষা বড় উৎস হল সাগর, মহাসাগর, সমুদ্র। আমরা যে অক্সিজেন গ্রহণ করি তার প্রায় 50-80% আসে কিন্তু এই সাগর মহাসাগর থেকে। এছাড়াও খাদ্য, ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ কিন্তু আমরা সমুদ্র থেকে পেয়ে থাকি। সমুদ্রের উপরিভাগে ভেসে থাকা অতি ক্ষুদ্র উদ্ভিদ সদৃশ অণুজীব ফাইটোপ্ল্যাঙ্কটন, তারা সূর্যের আলো ব্যবহার করে শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে গাছের মতোই, আর তাই কিন্তু আমরা গ্রহণ করি। ওই যে প্রথমেই বললাম, সমুদ্রের সৌন্দর্যে আমরা কিন্তু বরাবর মুগ্ধ হই, সেই কথা মাথায়

তাহলে আমাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন, তার একটা বড় অংশ আসছে কিন্তু সাগর মহাসাগর থেকে। আর বাকিটুকু, বাকি অক্সিজেন পাওয়ার উৎসটা ঠিক কি? বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন আমি কিসের কথা বলছি, কাদের কথা বলছি। প্রায় 20-30% অক্সিজেনের জন্য কিন্তু আমাদের নির্ভর করতে হয় উদ্ভিদকুলের ওপরে। তাই সাগর মহাসাগর সমুদ্র আমরা যতটা পারবো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, তেমনি কিন্তু লাগাবো আমরা গাছ। শুধু গাছ লাগালেই হবে না, তাদের পরিচর্যা করতে হবে, তাদের সংরক্ষণের দিকেও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তবেই কিন্তু প্রাণীকুল, উদ্ভিদকুল সর্বোপরি আমরা খুব ভালো থাকতে পারবো।

শুনলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই জনপ্রিয় গানটি। সাগর মহাসাগর সত্যি যেন এক মায়াময় জগৎ। এই জগতের বেশ কিছু অংশ প্রত্যক্ষ করতে পারলেও অনেকটা অংশই কিন্তু আমাদের অলক্ষে থেকে যায়। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, এই যে রূপসাগরের কথা বলা হল তা কিন্তু কোনো ভৌগোলিক সমুদ্র নয়, এ হল মানুষের রূপ সৌন্দর্য এবং অন্তরের অতল জগৎ। এই রূপসাগরের একদম তলদেশে বাস করছেন সৃষ্টিকর্তা বা বলা যেতে পারে মনের মানুষ। এই সাগরের গভীরতা এতই বেশি যে সাধারণ মানুষের পক্ষে কেবল চোখ দিয়ে বা বুদ্ধি দিয়ে এর সীমানা বা মনের মানুষকে স্পর্শ করা কিন্তু হয়তো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন গভীর প্রেম এবং আত্মিক সাধনা। এখন শোনাব এটি বাউল গান, লক্ষণ দাস বাউলের কণ্ঠে রইল এই গান বন্ধুদের জন্য।

সাগরের গভীরতা যেমন মানুষের চোখের আড়ালে এক বিশাল রহস্য লুকিয়ে রাখে, সেই গভীরতায় মানুষ অনেক সময় ডুব দিতে চায়। নদী যেমন তার সমস্ত ক্লান্তি, ভাঙন এবং গতি নিয়ে শেষ পর্যন্ত কিন্তু সেই অতল গভীরতায় অর্থাৎ সাগরের কাছেই নিজেকে সঁপে দেয়। মানুষের জীবনও তো এমনই, পৃথিবীর সমস্ত লড়াই, প্রেম, বিরহ এবং ভুল ভ্রান্তির অবসান ঘটিয়ে একসময় আমরা সবাই কিন্তু সেই অনন্ত গভীরতায় বিলীন হয়ে যাই। কিশোর কুমারের কণ্ঠে রইল পরের গানটি।

সত্যি তো, প্রকৃতির নিয়মে মহাকর্ষের টানে নদীকে সাগরে মিশে যেতে হয়, তাকে সঁপে দিতে হয় সাগরের কাছে। কিন্তু যদি কোনো সময় এমন হয়, নদী যদি বলে ওঠে যে সে সাগরের কাছে আসবে না, তাহলে কেমন হয় বন্ধুরা? সে কথাই এখন গানে গানে রইল শৈলেন্দ্র সিং এর কণ্ঠে। এখন এই গানটি

বন্ধুরা শুনছেন মনের মতো গান, এই অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানে বিশ্ব মহাসাগর দিবস, এই নিয়ে বলছি কিছু কথা, সাগর মহাসাগর নিয়ে কথা এবং শোনাচ্ছি গান। অসীম সমুদ্র যখন ধরা দেয় সসীমের মাটিতে, রবি ঠাকুরের দর্শন বলছে মহাসাগর হল অনন্ত বা অসীমের প্রতীক, আর পৃথিবীর শ্যামল কিনার বা তটভূমি স্থলভূমি হল সসীম জগৎ, অর্থাৎ আমাদের মানুষের জগৎ। এই যে মিলন রেখা, অসীম এবং সসীমের এই যে মিলন রেখা, তাই কিন্তু কবির চোখে পরম সুন্দর, আর তাই কিন্তু তার রবি ঠাকুরের সৃষ্টিতেও বারবার ফুটে উঠেছে। তেমনই একটি গান রইল শ্রাবণী সেনের কণ্ঠে।

বাস্তবতার কঠিন কঠোর রূপ পেরিয়ে মানুষের মনের ভিতরের এক অনামিল আনন্দ, নিখাত ভালোবাসার বহিঃপ্রকাশ হয় কিন্তু গানে গানে। আর সেখানেও সাত সাগর, তেরো নদী, ময়ূরপঙ্খী নৌকো তখন সঙ্গী হয় আমাদের। আসলে মানুষ স্বপ্নের জগতে, রূপকথার জগতে তার পরম পাওয়াকে খুঁজে পায়, তাই বাস্তব জগতের সীমানা ছাড়িয়ে তার হৃদয় বারবার সেই সাগরের পারেই হারিয়ে যেতে চায়।

যদি আমরা একটু দার্শনিক চিন্তার দিক থেকে দেখি, তাহলে সমুদ্র বা সাগর, মহাসাগর কিন্তু কেবল দূর থেকে দেখার জিনিস নয়, বরং সাহসের সঙ্গে পাড়ি দেওয়ার রূপক হিসেবে, বা বলা ভালো আমাদের জীবনের, মানুষের জীবনের কর্ম উদ্দীপনার প্রতীক হিসেবেও কিন্তু ব্যবহার হয়েছে গানে গানে। কার গান শোনাবো এখন? ওই যে দার্শনিক চিন্তার কথা বললাম, তাহলে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক সৃষ্টিকর্তা, বুঝতে পারছেন বন্ধুরা কার কথা বলছি, রবি ঠাকুরের কথা বলছি। এখন রবি ঠাকুরের গানে গানে লোপামুদ্রা মিত্রর কণ্ঠে রইল এই গান।

সমুদ্রের চিরচঞ্চল রূপ নিয়ে যখন কথা হচ্ছে তাহলে আর এক কবির কথা তো বলতেই হয়। তিনি হলেন গাজী নজরুল ইসলাম। তার সৃষ্টিতেও ধরা দিয়েছেন সমুদ্রের চিরচঞ্চল রূপ। সমুদ্রের বুকে যে নীল জলরাশি অনবরত বিশাল ঢেউরূপে আছড়ে পড়েছে,

আছড়ে পড়ছে আছড়ে পড়বে। কবি তাকে জলদেবীর সঙ্গে তুলনা করেছেন। জলদেবীর এই যে অপরূপ রূপ, তিনি ভেবে নিয়েছেন তাঁর আনন্দ দেখে পুরো পাড়াবার সমুদ্র উল্লাস মেতে উঠছে, আর তা দেখে আনন্দিত হচ্ছি আমরাই। রইল ফিরোজা বেগমের কণ্ঠে এই নজরুল গীতিটি।

সাগরে যখন জোয়ার আসে তখন চারিদিক জলে জলে ভরে ওঠে, নদী নালা পূর্ণ হয়। খানিকটা আমাদের জীবনের মতো মানুষের জীবনেও যখন সাফল্য, সুখ, সমৃদ্ধি বা আনন্দের সময় আসে তখন জীবনটা জোয়ারের মতোই ভরপুর এবং প্রাণবন্ত মনে হয়। আর উল্টো দিকে তার কথা তো বলতেই হবে, ভাটার সময় চারিদিক শূন্যতা, দুঃখ, ব্যর্থতা, একাকিত্ব বা কোনো কিছু হারানোর বেদনা, তাই হলো জীবনের ভাটা। আজ যে জীবনের ভাটা বা কঠিন সময় চলছে, কাল সেখানে আবার নতুন আশার জোয়ার আসবেই। এই পরিবর্তনশীলতাই মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। খানিকটা ওই সাগর মহাসাগরের মতোই আমাদের জীবন। সাগর যেমন নিজের মতো করে ভেসে চলেছে, ওই সেইখানের তার নৌকোয় আমরাও ভেসে চলেছি তার সঙ্গে। আর আজকের মনের মতো গান এই অনুষ্ঠানের সময় কিন্তু প্রায় শেষ। বন্ধুদের এখন বলবো যে অনুষ্ঠান কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি বলে দিই বন্ধুদের, maitribondhu23@gmail.com। আর চিঠি লেখার ঠিকানাটি বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। এতক্ষণ মনের মতো গান অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। যেতে যেতে শোনাবো ভূমি ব্যান্ড থেকে এই গানটি। সকলে ভালো থাকবেন।

শুনলেন এতক্ষণ অনুষ্ঠান মনের মতো গান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই রজনীকান্তের গান, পরিবেশনায় শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন দ্বিজেন্দ্রগীতি, পরিবেশনায় শিল্পী বিশ্বজিৎ সরকার।

শুনলেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে শুনলেন দ্বিজেন্দ্রগীতি, শিল্পী বিশ্বজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সংগ্রহশালা থেকে গান। প্রথমেই সমবেত কণ্ঠে সঙ্গীত শুনবেন গানটির গীতিকার অরুণ সেন এবং সুরকার দীনেন্দ্র চৌধুরী।

এবারে শুনবেন দিলীপ মুখোপাধ্যায়ের কথায়, অলোকনাথ দের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সংগ্রহশালা থেকে গান। সংগ্রহশালা থেকে গানের পরের শিল্পী নির্মলা মিশ্র।

শুনছেন সংগ্রহশালা থেকে গান। এই অনুষ্ঠানের শেষ গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভি বলসারার সুরে, ললিতা ঘোষের কণ্ঠে।

শুনলেন সংগ্রহশালা থেকে গান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী রুদ্র রায়।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী রুদ্র রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রোমগীতি। রোমগীতিতে এবারের শিল্পী উৎপলা সেন, গানের সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।

রোমগিটিতে এবারে জ্ঞান প্রকাশ ঘোষের কথায় এবং সুরে তাঁরই গাওয়া গান।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। আজকে রম্যগীতির শেষ গান ভারতী কর চৌধুরী এবং অথির বাগচির দ্বৈতকণ্ঠে। গানটির গীতিকার জয়ন্ত বসু এবং সুরকার সুধাংশু সেন।

এতক্ষণ শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় থাকবেন পৌলমী বাগ।

আচ্ছা, বন্ধু হওয়ার আসল সংজ্ঞাটা কি বলতো? মানে বন্ধুত্বের আসল মানেই বা কি? জানি তুমি বলবে যে যে ভালো এবং খারাপ উভয় সময়ের পাশে থাকবে, মানে ভীষণ ওই সংজ্ঞা টাইপের ব্যাপার, তাই না? যার সঙ্গে মন এমনিতেই ভালো হয়ে যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে কখনো ছেড়ে যায় না, জানি এগুলোই সবার আগে মাথায় আসে। কিন্তু ভাবতো এরকম আদর্শ বন্ধুত্ব সত্যি কি হয়, মানে যেখানে খারাপ লাগা নেই, যেখানে ঝগড়া নেই, বিচ্ছেদ নেই? এরকম বন্ধুত্ব আসলেই হয়? মানে হয়তো মানুষের সঙ্গে মানুষের হয় না, এবং হতেই পারে যে অনেক ছোটবেলার বন্ধুত্ব টিকে গেল, আবার অনেক কিছু টিকলো না, সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু একটা বন্ধুত্ব আছে যেটা টিকেই যায়, সেটা হচ্ছে তোমার আমার বন্ধুত্ব, এবং আরেকটা আছে যেটা আমাদের বড় হয়ে ওঠার সঙ্গীর সঙ্গে আমাদের বন্ধুত্ব, অর্থাৎ বইয়ের সঙ্গে। আর এই যে বইয়ের সঙ্গে আমাদের এতটা সময় কাটানো, এত কিছু শেখা জানা, এবং গল্পের বইয়ের সঙ্গে আমাদের সবারই একটা অদ্ভুত কানেকশন রয়েছে, তো সেইটা তো কখনোই আর কি ভুলে যাওয়া যায় না। এবং যে জায়গাটা থেকে আমাদের এই বই প্রেমটা শুরু হওয়া, সেই জায়গাটা হচ্ছে অনেক সময় আমাদের স্কুলের যে ছোট ছোট লাইব্রেরিগুলো থাকতো, অথবা কলেজের লাইব্রেরি, এবং তারপরেও আমাদের অনেক সময় নিজেদের এলাকায় যে সমস্ত লাইব্রেরিগুলো থাকে পরিচিত, সেই জায়গাগুলোতে গিয়ে বই নিয়ে পড়ার মজাই আলাদা, এবং সেটা আমরা অনেক

একেই ফিল করেছি যারা লাইব্রেরিতে বসে বই পড়ে। তো এই যে লাইব্রেরির যাত্রাপথটা, এটা তো অনেকটা বড়। মানে এখন যেরকম আমাদের পাড়ায়, তারপর মহকুমায়, জেলায় একটা করে বড় লাইব্রেরি থাকে, সেরকমই আগে কিন্তু বিভিন্ন প্রাচীন লাইব্রেরি রয়েছে যেটা এখন আর সে অর্থে নেই। সেগুলো আস্তে আস্তে আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই সময় সেই লাইব্রেরিগুলোর জাঁকজমক, সেই লাইব্রেরির সম্ভার, সেই সমস্ত কিছু ছিল কিন্তু একেবারে অন্য মাত্রা। তো আজকে আমরা সেই লাইব্রেরির গল্প নিয়েই থাকবো। তোমাদের সঙ্গে রয়েছে আমি, তোমাদের যুববাণীর বন্ধু পৌলমী। আর আজকে এই সমস্ত পুরনো লাইব্রেরি নিয়ে অনেক আলোচনা হবে, অনেক গল্প হবে। আর তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও, কি করবে? তোমরা চলে আসবে আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানে যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমার মনের কথা। ঠিক আছে, তাহলে তোমরা আসতে থাকো। আর আপাতত গল্পে একেবারে প্রবেশ করার আগে তোমাদের জন্য থাকছে অর্ক এবং সৃজনীর কণ্ঠে একটা গান। ফিরছি গানের পর।

এরকমই কত পুরনো গদ্য পদ্য সমস্ত কিছু শুরু হয়েছে শেষ হয়েছে লাইব্রেরিতে। তো ফিরে এলাম গানের পর, তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের যুববাণীর বন্ধু পৌলমী, আর আজকে আড্ডা দিচ্ছি প্রাচীন সব লাইব্রেরি নিয়ে। আর প্রথম যে লাইব্রেরির কথা বলবো সেটা হচ্ছে অসুর বাণীপালের রাজকীয় যে গ্রন্থাগার ছিল সেটার কথা। তো প্রাচীন লাইব্রেরির কথা বলতে গেলে এই নামটা কিন্তু সবার আগে উঠে আসে, মানে বিভিন্ন ধরনের অনেক লাইব্রেরি আছে যেগুলো সেই সময় বিরাট নাম করেছিল এবং তার ব্যাপ্তি অনেক বেশি ছিল, সেখানে অনেক লোকজন গবেষণার জন্য আসতেন, তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম একটা লাইব্রেরি। সেটা মানে তার গ্রন্থাগারের জন্য এবং তার সমস্ত কিছুর জন্য, মানে সেখানে লোকজন গবেষণা করতে আসতেন, সেখানে যে সমস্ত বইয়ের সম্ভার ছিল সেই সমস্ত কিছু হচ্ছে এটার বিশেষত্ব। তো এই যে লাইব্রেরিটা, এটা কিন্তু প্রাচীন যে অ্যাসিরীয় সভ্যতা সেখানে কিন্তু অন্যতম সম্রাট যে অসুর বাণীপাল তার লাইব্রেরি। এবং

তার প্রায় সেখানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা জিনিসপত্র কিন্তু এই লাইব্রেরির মধ্যে ছিল, এবং কিলক বর্ণের যে শিলালিপি সেটাও কিন্তু সংরক্ষিত ছিল এই লাইব্রেরিতে, এবং অধিকাংশই ছিল বিভিন্ন রাজকীয় নথিপত্র, ধর্মীয় মন্ত্র এবং বিভিন্ন রীতিনীতির বর্ণনা আর কি। তো এইগুলোর সাথে সাথে 4000 বছরের পুরনো এপিক অফ গিলগামেস সেটাও কিন্তু সংরক্ষিত ছিল এই লাইব্রেরিতেই। এবার বইপ্রেমী অসুরবাণীপালের যে গ্রন্থাগার, যে লাইব্রেরি, সেটা কিন্তু অধিকাংশই মানে যতগুলো শিলালিপি ওখানে রয়েছে তার অধিকাংশই কিন্তু জোগাড় করেছিলেন বিভিন্ন রাজ্য থেকে লুট করে। মানে অসুরবাণীপাল যতগুলো লাইব্রেরিতে শিলালিপি, এই যে কিলক বর্ণের শিলালিপি এবং বিভিন্ন যে শিলালিপিগুলো তার সংরক্ষণে রাখা ছিল, সেইগুলো কিন্তু বেশিরভাগই তিনি যেখানে যুদ্ধ করতে যেতেন সেখান থেকে লুট করে এনে কিন্তু এখানে রাখা। তো আর পরে তিনি সেই ব্যাপারটা নিয়ে ভীষণ উদ্গ্রীব ছিলেন যে তিনি তো চুরি করে এনেছেন সেটা ঠিক আছে, কিন্তু তার লাইব্রেরির যে সম্ভারটা সেটা যেন আবার অন্য কেউ চুরি করে না নিয়ে যায়। তো সেই জন্য তিনি বলেছিলেন যে যদি কখনো কেউ এই লাইব্রেরিতে মানে কিছু করে, মানে এখান থেকে কোনো জিনিসপত্র চুরি হয়, তাহলে কিন্তু তার বংশধরদের ঈশ্বর মানে এই পৃথিবীতে আর বাঁচতে দেবে না। এবার আসি আরেকটা এরকম গ্রন্থাগার যেখানে প্রচুর বইপত্র ছিল, সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগার। এবং প্রাচীন বিখ্যাত বড় যে লাইব্রেরিগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এই আলেকজান্দ্রিয়ার যে লাইব্রেরি সেটা কিন্তু অন্যতম। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর মিশরের যে শাসনভার সেটা গিয়ে পড়েছিল তৎকালীন জেনারেল টলেমি প্রথম সয়টারের ওপর, এবং তার ইচ্ছেতেই কিন্তু মিউসেস বা শিল্পকর্মের যে 9টি দেবীর মন্দির সেইটা হিসেবে আলেকজান্দ্রিয়ার যে লাইব্রেরি সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এখানে প্রাচীন বিশ্বের যত জ্ঞান তার পুরোপুরি রত্নভাণ্ডার বলা যায় এই লাইব্রেরিকে। এখানে সাহিত্য, অঙ্ক, দর্শন, ইতিহাস, বিজ্ঞান এবং আইন এই সমস্ত কিছু নিয়ে বিশেষভাবে কিন্তু এখানে বই সংরক্ষিত ছিল, এবং প্রায় 5000-এর মতো প্যাপিরাসের স্ক্রল সংরক্ষিত ছিল কিন্তু এখানে। তো এই যে লাইব্রেরি, এর সাথে কিন্তু একটা গবেষণাগারও ছিল, তৎকালীন গবেষণাগার, যেখানে কিন্তু বিশেষ বিশেষ মানুষরা এসে গবেষণা করে গেছেন, এবং এটা জ্ঞান চর্চার একটা অন্যতম জায়গা হয়ে উঠেছিল আর কি। তো এখানে এসে বিভিন্ন দেশ থেকে লোকজন এসে বসবাস করা শুরু করেছিলেন, এবং আলেকজান্দ্রিয়ার যে গ্রন্থাগারের গবেষকরা তাদের মধ্যে কিন্তু বিখ্যাত কিছু গবেষকদের নাম তোমরা শুনেছো, তাটা হচ্ছে স্ট্রাবো, ইউক্লিড এবং আর্কিমিডিস। তো এই সমস্ত মানে এনারা কিন্তু সবাই ওই গ্রন্থাগারে গিয়ে অনেক গবেষণা করেছেন, এবং এই যে ঐতিহাসিক বিখ্যাত গ্রন্থাগারটি এটা কিন্তু পতনের সূত্রপাত হয়েছিল 48 খ্রিস্টপূর্বাব্দে, এবং যখন জুলিয়াস সিজার মিশরের সম্রাট তৃতীয় টলেমির সঙ্গে যুদ্ধ করে ঠিক সেই সময় এই গ্রন্থাগারটিকে মানে এই লাইব্রেরিটিকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং তারপরেই এর মধ্যে যত নথি সমস্ত কিছু কিন্তু পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু পুরোটা পড়েনি সেই সময়, তারপরে কিন্তু 270 খ্রিস্টাব্দে এটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মানে ওই সময় থেকেই এর ধ্বংস হওয়া শুরু হয়, এবং আস্তে আস্তে আস্তে আস্তে এই যে আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগার একেবারে শেষ হয়ে যায়। কিন্তু আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগার শেষ হয়ে গেলেও আমাদের গল্প তো চলবে, তাই না? আর বন্ধুদের সঙ্গে আমাদের গল্পের মাঝখানে একটা করে গান না হলে ঠিক ব্যাপারটা জমে না, তাই না? তাহলে চলো, অঞ্জন দত্তের কণ্ঠে আপাতত এই গানটা রইল তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য।

এবার আসি পারগামামের গ্রন্থাগারের কথায়। মানে অনেকগুলো লাইব্রেরির মধ্যে এইটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ লাইব্রেরি ছিল সেই সময়। আর এটার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা, যে একটু আগেই যে বললাম যে আলেকজান্দ্রিয়ার যে লাইব্রেরি ছিল সেটার সঙ্গে এটার একটা বেশ সূক্ষ্ম প্রতিযোগিতা ছিল। তার কারণ দুটো লাইব্রেরি সেই সময় নিজেদের নিজেদের জায়গায় ভীষণ বিখ্যাত হয়ে উঠেছিল, এবং সেই জন্য কার কাছে কত বেশি সম্ভার থাকবে সেই সম্পদের যে চাহিদা সেইটা থেকে দুজনের মধ্যে কিন্তু একটা ঝামেলার জায়গা তৈরি হয়েছিল। এবং সেই যে পারগামামের গ্রন্থাগার, এটার মধ্যেও কিন্তু প্রচুর প্রচুর প্রচুর বইপত্র ছিল, এবং তার মধ্যেও ধর্মীয় গ্রন্থাগার ছিল, এবং এখানেও কিন্তু গবেষণার কাজ শুরু হয়েছিল একেবারেই আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারের মতোই। এবং এই যে মিশরের রাজা পারগামাম সেই যে গ্রন্থাগারের ব্যাপ্তিটা কিন্তু অনেক বেশি বাড়িয়েছিলেন, এবং এদের দুজনের মধ্যে মানে দুটো গ্রন্থাগারের মধ্যে এমন একটা সময় ঝামেলার পর্যায়ে পৌঁছেছিল যে একে অপরজনের জাহাজ, যেটা অন্য জায়গা থেকে হয়তো বিশেষ কিছু শিলালিপি সম্ভার সমস্ত কিছু নিয়ে আসছে, সেই জাহাজ আটকে দিত। তো এইটা করতে করতে করতে করতে দুটো যুদ্ধ এবং তারপরে আগুন লেগে কিন্তু এই গ্রন্থাগারটাও নষ্ট হয়।

গিয়েছিল। এরপর যেটার কথা বলবো, মানে যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে ট্রোজান ফোরামের গ্রন্থাগার। 1100 খ্রিস্টাব্দে কিন্তু এই যে ট্রোজান রোমের কেন্দ্রে বহু কাজের জন্য এই গ্রন্থাগারটা ব্যবহার করা হতো সেই সময়। এবং দুটো আলাদা কাঠামো ছিল এই লাইব্রেরিটার, যেটার একটাতে ল্যাটিন ভাষা এবং আরেকটাতে গ্রিক ভাষা নিয়ে কাজ করা হতো। এবং এই যে লাইব্রেরিটা, এটার মানে অপর পাশেই কিন্তু অবস্থিত ছিল ট্রোজানের একটা স্তম্ভ। তো এইটা হচ্ছে এই রাজ্যের সেনাবাহিনীর সাফল্যের সম্মানে বানানো একটা বৃহৎ স্মৃতিস্তম্ভ। এবং এইটাতে মানে এর আশেপাশ দিয়েই ছিল হচ্ছে এই লাইব্রেরিটা, যেখানে হাজার হাজার বইপত্র রাখা ছিল। এবং এই লাইব্রেরিটাও কিন্তু 300 বছরের মতো টিকেছিল, এবং তারপর এটাতেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। মানে বেশিরভাগ লাইব্রেরি আমরা দেখেছি যেটা কিন্তু আগুনে পুড়ে গেছে। এবং এরপর আরও বিশেষ কিছু লাইব্রেরির কথা শুনবো, মানে একেবারে অনুষ্ঠানের শেষের দিকেই শুনবো। কিন্তু তার আগে আপাতত চন্দ্রবিন্দুর কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর, সঙ্গে থেকো।

গানের আগে বলে গেছিলাম যে আরও কিছু বিখ্যাত লাইব্রেরির কথা অবশ্যই বলবো, তার মধ্যে একটা যেটা না বললেই নয়, কনস্টান্টিনোপলের ইম্পেরিয়াল যে গ্রন্থাগার সেটার কথা। তো পাশ্চাত্য রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার পর ক্লাসিক্যাল গ্রিক এবং রোমান চিন্তাধারার কিন্তু প্রকাশ ঘটতে থাকে, এবং বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপলে তখন মানে সেখানে কিন্তু বিভিন্নভাবে অনেক কিছু কিন্তু আবিষ্কার করা হচ্ছে, এবং তার মধ্যে এই গ্রন্থাগারটির কিন্তু প্রথম প্রকাশ ঘটে 4th শতাব্দীতে, এবং সেখানে কিন্তু প্রায় 120,000-এর মতো বইয়ের সম্ভার ছিল। এবং সেই যে এত সুন্দর একটা লাইব্রেরি যেখানে এতটা সম্ভার রয়েছে সেটাও কিন্তু পুড়ে যায় আগুনে, এবং সেটা কিন্তু ক্রুসেডের আর্মিরা যখন এখানে হামলা করে তখন তারা কিন্তু সবার আগে এই গ্রন্থাগারটাই পুড়িয়ে দেয়। এবং সেই জন্য এখানেও কিন্তু যতগুলো স্ক্রল ছিল, যত বই ছিল, সমস্ত কিছু কিন্তু এরপরেই

ধ্বংস হয়ে যায়। এবং আরেকটা লাইব্রেরির কথা যেটা না বললেই নয়, যেটা তুমি আমি আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদেরই দেশে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, নালন্দা। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিটা ছিল সেটাও কিন্তু একটা মানে মধ্যবর্তী সময়ের যে বৌদ্ধ শিক্ষা এবং বিভিন্ন সংস্কৃতি এবং তার সঙ্গে জ্ঞানের একেবারে কোর জায়গা হয়ে দাঁড়িয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে বৌদ্ধ শিক্ষা কেন্দ্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং বিশেষজ্ঞরা মনে করতেন যে এই যে এখানকার যে ইতিহাস, তার শ্রেষ্ঠ একটা জায়গাই হচ্ছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার। এবং এই যে এখানে বিভিন্ন বইয়ের সঙ্গে কিন্তু ধর্মগ্রন্থ এবং বৌদ্ধ জ্ঞানের সবচেয়ে প্রসিদ্ধ ভাণ্ডার এই কিন্তু লাইব্রেরির মধ্যেই রয়েছে, মানে ছিল। এবং পাঠাগারটা ছিল তিনটি আলাদা আলাদা ভাগে, যেটা নতলার উঁচু একটা বাড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। মানে একটা গ্রন্থাগার ভাবো, সেটা সেই সময়ের একটা নতলার সমান, এবং তার সঙ্গে তার আবার তিনটে ভাগ, যার তিনটের নাম ছিল রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জন। এবং এই যে গ্রন্থাগারটা, এই যে লাইব্রেরিটা, সেখানে কিন্তু খুব সতর্কভাবে পাণ্ডুলিপি তৈরি করা হতো, এবং তৎকালীন জ্ঞান বিজ্ঞানের সকল শাখাতেই কিন্তু এখানে একটা গবেষণার চর্চার সমস্ত কিছুর কিন্তু সুযোগ ছিল। এবং সেই সুযোগটা ছিল বলেই সেই সময়, মানে মধ্যযুগে, কোরিয়া, জাপান, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া, পারস্য এবং তুরস্ক থেকে জ্ঞানী লোকজনরা, এবং তারা যারা রিসার্চ করতেন সেই সময়, গবেষকরা, তারা সবাই কিন্তু এখানে নালন্দাতে এসে ভিড় করতেন। আর 1193 সালের দিকে তুর্কিদের হাতে কিন্তু এই গ্রন্থাগারটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় একইভাবে। এবার এই সমস্ত কিছু গ্রন্থাগারের যত গল্প, সেগুলো দেখলে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা যায় যে সমস্ত গ্রন্থাগারই কিন্তু আগুনে পুড়ে গেছে। এবং এটার খুব সাধারণ ব্যাপার হচ্ছে যে একটা গোটা সাম্রাজ্যের, একটা গোটা যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র, তার গোটা ইতিহাসটাই থাকে একটা লাইব্রেরির মধ্যে। এবার সেই লাইব্রেরিটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই সাম্রাজ্যের সব সম্পদটাই নষ্ট হয়ে যাওয়া, তার কোনো চিহ্নই না থাকা। তো সেই জন্য যাতে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, সেই জন্যই কিন্তু লাইব্রেরিগুলোতেই আগে অ্যাটাক করা হতো। তো যাই হোক, আজকে কথা হলো পুরনো সব লাইব্রেরি নিয়ে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় তোমাদের সঙ্গে। আর আপাতত নিচ্ছি বিদায়, কারণ সময় একেবারে শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী। আর যেতে যেতে তোমাদের জন্য রইল মোহিনের ঘোড়াগুলি থেকে এই গানটা। টাটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন পৌলমি বাঘ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকসঙ্গীত। প্রথমে শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নাটক, আজকের বেতার নাটক আলোক অন্ত।
1: নাটক আলোক অন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। নাটক আলোক অন্ত।
2: কাঁচা রাস্তায় যে স্পিডে তোমার গরুর গাড়ি ছুটছে, শরীরে তো অর্ধেক উড়ছি, এর পরের ধাপ প্রাণ পাখি উড়ে যাওয়া। চার মাইল হয়ে গেল।
3: চার মাইল নয় ভোর বাবু গো, চার মাইল নয়, সঠিক হিসেব বলতে গেলে দুই কোশ।
2: ওই হলো নরেনবাবু। আরে ও মশাই নরেন বাবু, উঠুন না, এত ঝাঁকুনির মধ্যেও ঘুম পায়,
4: আশ্চর্য। পুলিশি বলেন আর চৌকিদারি বলেন, দাঁড়াই বসি সুস্তি সুস্তি কিংবা ধরেন বৌবাজারের মরিলি খরগোশের মতো জুল জুল করে তাকায় নিল চারিদি, আবার চোখ বন্ধ। শেষে লাল বাজারে আসতি, একটা বার সাহি তুলে বড় করে চোখ মেলি, ধীরে ধীরে নেমে গেল।
2: তা আমরা কখন নামবো?
4: ওই তো ওই তো ভুবনপুর দিয়ে যাচ্ছে, তারপরেই মিস বেড়ে
3: দু তিন বছর অন্তর অন্তর ভোটের সময় আপনাদের মানে শহরের বাবুদের পায়ে ধুলো পড়ে, গ্রামে মন্ত্রী টন্ত্রীর আসে, টিপকল বসে, রাস্তায় খোয়া ছড়ানো হয়। বাবু ও ভোট বাবু,
2: কি বলছো? কি
3: এই ভোটটা প্রীতি বছর করলি হয় না, মানে বছর বছর
2: না বাবা, একটু দেখে দেখে বাবা।
3: কারে বললেন বাবু কথাটা? আমারে না আমার গরুরে।
5: ছলাই মেসটা দেন।
2: কি
3: মেসটা? মেসটা
2: ও এই যে
4: ওই যে ওই যে তাল গাছ দেখতেছেন, ওইটে
2: কোনটা? ওইগুলো
4: পঞ্চায়েত ভোট পরিচালনা করতি, দুই একটা গাছ চিনি নেন, গাছপালা মাটি আর মানুষ এই নেই তো গ্রাম
3: ছাড়।

0: কি?
1: ছয় ছয় মানে গরুর গাড়ির ছিলিং। ও চাপুই বাবু, ও চাপুই বাবু, আরে আরে আরে, ও নিশিকান্ত, এই কথা, এই তোর বাপিরে ডাক, বাপিরে ডাক, বাপিরে ডাক, এই এই এই এই একদম একদম একদম স্কুলের সামনে গাড়ি ভাড়ায় দাও, মালপত্র আছে, নামতে কষ্ট হবে না।
2: হ্যালো,
1: নামেন, নামেন স্যার,
3: নামো,
1: আস্তে আস্তে আস্তে, দেখি নামেন, দেখি নামেন, ভিড় কেন, ভিড় কেন, ভিড় কেন গাড়ির সামনে, নেন নেন সাপুই বাবু, এনি দিলাম ভোট বাবু রে।
2: নমস্কার, আমি বিমল কুণ্ডু, কলকাতা থেকে আসছি, কালকের ভোট আমি কন্ডাক্ট করব।
4: মানে পোলিং অফিসার, তাই তো?
2: না, আমি প্রেজাইডিং অফিসার।
4: আমি হচ্ছি রজনী সাপুই, হেডমাস্টার, এই আমার স্টুডেন্ট, ইলেকশনটা এইখানেই হবে।
2: তা এদের সঙ্গে তো
4: ইনি হচ্ছে নিশিকান্ত মন্ডল, কাপড়ের দোকান।
2: আচ্ছা নমস্কার,
5: নমস্কার,
4: এদিকে আছে, এদিকে আছে, ইনি ফোনি বিশ্বে, আরে এই এই ছোড়া, যাতে যাতে
1: দেখুক না, কলকাতার লোকজন দেখি বাচ্চারা আনন্দ।
4: স্যারের নিবাস কোথায়?
2: আমার ওই কলকাতায়, নর্থ এর দিকে।
4: বছর খানিক আগে একবার কালীঘাট গিয়েছিল, আর চার পাঁচবার এবিটি অফিসে, তার ইদিক সেদিক হবে না বোধ করি।
2: না, তার থেকে একটু দূরেই।
4: তা স্যারের কি চাকরি না ব্যবসা?
2: আমি আমি ওই চাকরি করি সরকারি অফিসে। নরেনবাবু, নরেনবাবু কোথায় গেল? আরে ও মশাই নরেন বাবু, আশ্চর্য, কোথায় গেলেন
4: ভদ্রলোক? কেন বলুন তো?
2: না না, এই বাক্সটা নামাতে হবে তো, তাছাড়া ওই ট্রাঙ্কটা রয়েছে।
4: কি রয়েছে?
1: এরই মধ্যে রাজা আবার পাসপোর্ট, আবার ফকির আবার পরোয়ানা।
4: তার মানে?
1: হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ভোটের বাক্স আর ব্যালট কাগজ সাপ্পা মারো আর ভিতরে পেলো, তারপর হয় রাজা হও না হলে জামানো তারো। চাইছিল সা বলেছেন সাপুই বাবু?
4: আরে হ্যাঁ হ্যাঁ, আরে ওই তো এসে গিয়েছে, আরে নে নে, এদিকে এদিকে।
1: বাবা, এক সেয়ারা কাপের দেখেছেন? চার মনে হচ্ছে পলাশি যুদ্ধের ডিসপোজাল মাল। যা বিস্কুট নিয়ে।
2: না না, বিস্কুট আবার কি হবে?
1: খেয়ে নেন স্যার, খেয়ে নেন, গরম চায় সঙ্গী লেড়ো বিস্কুট।
4: এই ধরেন বিস্কুট, ধরেন,
1: এইদিকে দাও দুটো, এইদিকে দাও।
2: আচ্ছা, হোমগার্ডরা এসে গেছে সাপুই বাবু? তাছাড়া তিনজন পোলিং অফিসারেরও আসার কথা।
4: হ্যাঁ স্যার, হোমগার্ডরা হাজির, ওই মল্লিকদের পুকুরে চ্যান করতে গিয়েছে, আর কেউ তো আসেনি।
2: আচ্ছা, এখানে ক্যান্ডিডেট কজন?
4: আসল ফাইট দুটি পার্টির মধ্যে, এই বিনয় কয়াল আর অমনি হালদার। তবে নির্দল প্রার্থীও রয়েছে পাঁচ ছজন।
1: চলেন স্যার, চলেন, ওই হোমগার্ডদের জিম্মায় বাক্স দুটো জমা করে দে, স্নান খাওয়া করিনি, বেলা প্রায় দুটো হয়ে গেল।
2: আচ্ছা, কাছাকাছি হোটেল কোথায় আছে? মানে মোটামুটি একটু।
1: হোটেল কোথায়? হোটেল স্কুলের ঘরেতে থাকবো আমরা, পাশে টিপ কল, বড় বাথরুম,
2: আর খাওয়া?
1: হ্যাঁ খাওয়া, মানে সাপুই বাবু খাওয়া কোথায়?
4: কেন কেন, অন্যবার যেমন হয়,
1: মানে গজেন নস্করের বাড়িতে তো, সেই ভালো। তা বৌদি কই ডাকেন তারে?
4: ছুটতে গজেনের বউকে একবার দেখে নিয়ে আসতো।
2: আচ্ছা, গজেন মানে গজেন বাবু কে, কি করেন?
4: কেউ না স্যার, কেউ না।
2: কেউ না মানে?
4: মানে উল্লেখযোগ্য কেউ না, বাবু বলতে হবে না ওকে, বাড়িটা ওর স্কুলের পাশে তো, বাবুরা ভোট করতে এলি বা জমি মাপতে এলি ওখানেই খাওয়া দাওয়াটা হয়, মোটমাট একটা পয়সা ধরে দেবেন যা হোক। আমি বলতে পারতাম যে আমার বাড়ি চলেন, কিন্তু আমার মেজো মেয়েটা আবার পোয়াতে কিনা, তাছাড়া
1: সাপুই বাবুর ভগ্নিপতি আবার নির্দল কেন্দ্রের, গ্রামের রাজনীতি বুঝতে পারবেন না স্যার, পঞ্চায়েত ইলেকশন হলে কি হয়, লোকসভার চেয়েও এই সিটের মূল্য বেশি।
2: কিন্তু তার সঙ্গে
1: আছে চার, আছে সম্পর্ক, আছে সুগভীর সম্পর্ক, ধরেন ভবতোষ মণ্ডল,
2: ভবতোষ মণ্ডল,
1: ওই সাপুই বাবুর ভগ্নিপতি নির্দল কেন্দ্রের, হ্যাঁ ধরেন সেই ভবতোষ মণ্ডল, বাই হুরুক আর বাই কুক কোনো ক্রমে জিতে গেল। আপনি কি মনে করেন বিনয় কয়াল অবনি হালদার সেরি দেবে? আপনার এগেনিস্টে ওই পাচ্ছালিটি অভিযোগ আনবে না, বলবে না এগিয়ে না আবার।

0: লোকসান হোক।
1: ওরে বাবা, এত ব্যাপার?
2: পঞ্চায়েত বলি কি ভোট না স্যার?
3: আওয়াজ উঠে কি জুতো না স্যার?
2: ওই তো মনোরমা, এদিকে বাবুরা তো খাবেন তোর ওখানে, তাই তো?
1: না না না, ঝামেলা করে কি হবে, হোটেলে গেলেই তো।
3: ওই তো হোটেলে তো যাবো স্যার।
2: পোপাইটার
3: মনোরমা বৌদি, কি খাওয়া হবে তো বৌদি?
4: হবে, ছোট পুলিশ দাদাদের জন্য তো রান্না বসানো হয়েছে।
1: ছোট পুলিশ মানে?
3: কেরামের বাচ্চা স্যার, বেঙ্গল পুলিশ রে, এরা পুলিশ বলে, আর হোম গার্ডনি ছোট পুলিশ। তা কি রেঁধেছো আজ?
4: বেলা দশটায় নন্দর বাপ জমি থেকে ফিরে এসে বলল বাবুরা খাবে, তো অত বেলায় দোকান বাজার করা? হে মান বাটা, কলাই ডাল, ঝিঙি পোস্ত আর লেটা মাছের
3: অম্বল, শুধু ছাড়ির জন্য এর সঙ্গে দুটো ডিম ভেজে দিও। কি
4: দেব?
2: তাহলে তুই রাত্রে হোলি পরে বাবুদের খবর দিস।
3: চলেন স্যার চলেন, চান্দান ছেড়ে নি, মোটা খাকি প্যাট শুকোতে সময় লাগবে, রোদ্দুর তো পড়ি এলো। ও হোমগার্ড ভাই, আসো আসো আসো আসো, এদিকে আসো এদিকে আসো, এই ট্যাঙ্কের পাশে এসে বসো, বিড়ি লও, গপ্প গাছা করো। নাম কি তোমার?
5: আমি লিসুভূষণ দত্ত, এ হরেনাড্ডি, আর উনি হচ্ছেন আমাদের সিনিয়র গোপাল সামন্ত।
3: তাহলে গোপাল বাবু বাক্স চাষ নিয়ে নাও,
6: সর্ষের তেল আছে ঠ্যান্তে একটু।
3: হ্যাঁ, ঘর ছেড়ে মোটে যাবেন না, ডিএম সাহেব এলিও ঘরের মধ্যে ঢুকতে দেবেন না। মনে রাখবেন, কাল সন্ধি অবধি এই বিমল কুণ্ডু বাবুই হচ্ছেন এ গ্রামের পঞ্চায়েত পদপ্রার্থীর সকলের ভাগ্যনক্ষীর কেশিয়া।
2: গামছা লাগবে না?
3: না না না,

0: আর একটু মানবাটা দিই আপনারে।
1: না না আর কি হবে, অনেক খেলাম।
0: কি আর খাওয়াতে পারলাম, গরিব ঘরে এই আমাদের রাজভোগ। এমনিতে ডাল ভাত কোনো রকমে হয়, কিন্তু খরা বন্যা বলি কয়েক মাস আধ পেটা। শহর থেকে বাবুরা আসে ফটক তোলে, কিন্তু রিলি পাস্তি আসতি মাস ভোর।
1: কিছু মনে করবেন না, গজেন বাবু জমি থেকে কত পান?
0: অল্প জমি, ঠিক মতো বৃষ্টি হলে এই ধান কলাই শস্যে বুনে মাস আটেকে খরা কি হয়।
1: 8 মাস আর বাকি সময়
0: এই ইদিক ওদিক করি।
1: মানে
0: মানে ওই কারুর ক্ষেতের আনাজ হাটে নিয়ে গেল, কারুর বাঁশ কেটে দিল, তাছাড়া দুর্গা পুজোর সময় ধরেন দু এক বাবুর বাড়িতে রান্না করি, তারা কিছু দেয়, চলি যায় কোনো রকমে। তা তা আপনার বাড়িতে কে কে আসে ভোট বাবু?
1: দেখুন ইয়ে মানে বাবু বলবেন না, কেমন লাগে শুনতে।
0: তাহলে কি বলবো বাবু?
1: কি দাদা বলতে পারেন, বয়সে তো আমি আপনার চেয়ে বড়ই, দাদাই বলবেন।
0: তাহলে আবার গ্রামের লোকে রাগ করবে, নন্দর বাপও দু কথা শোনাবে এই নে।
1: কি কথা?
0: এ বলবে অত বড় মান্নিগন্নি মানুষটারে দাদা বলতি তোরে কে বলেছে, তেলে জলে মিশ খায়, তাছাড়া তাছাড়া পাড়া পড়শিও তো হিংসে করে, হয়তো বলবে দাদা বলি সম্বন্ধ পাতায় বেশি টাকা নিয়ে এনেছে।
1: সত্যি এখানে না এলে গ্রামের চেহারা আমার অজানাই থাকতো। বাড়িতে আমার স্ত্রী আছেন, বাচ্চা দুটি ছেলে মেয়ে স্কুলে পড়ে।
0: রান্না বৌদি করে তো?
1: না ও তো সময় পায় না, 8টার মধ্যে বেরোতে হয়, কাজের লোক আছে একজন।
0: আর একটু পোস্ত দি।
1: আচ্ছা খুব অল্প।
0: 8টার সময় কোথায় যায় বৌদি?
1: চাকরি করে তো।
0: বৌদি চাকরি করে? আপনার মতন ভুটির চাকরি এক অফিসে?
1: না না না আর দেবেন না, আর দেবেন না, একটু জল। না আসলে ভোটের চাকরি কিন্তু আমিও করি না, এটা জাস্ট পাঠিয়েছে। আপনার বৌদি স্কুলে পড়ায় সেই সাউথে, মানে ওই দক্ষিণ কলকাতায়, বাড়ি থেকে অনেকটা দূর।
0: স্কুলে পড়ায়? অনেকগুলি পাস দিয়েছে না?
1: এমএবিটি।
0: হ্যাঁ ম্যাট্রিকের চেয়েও বেশি তো, তাই না?
1: হ্যাঁ তা একটু বেশি তো বটে।
0: আমার বড় ভাসুরির ছেলে ম্যাট্রিক ফেল, ও ওই ওই বনগাঁর ওদিকে এক সাইকেলের দোকানে কাজ করে।
2: দিদি একটু অম্বল দিয়ে দাও।
0: হ্যাঁ এ যাই।
2: ঠিক আছে ঠিক আছে, ঝাড়ের কি খাওয়া শেষ?
1: হ্যাঁ নরেন বাবু।

0: প্রায় শেষ হয়েই যেত, কিন্তু উনি আবার একটু ভাত দিয়ে দিলেন, খাচ্ছি আর কি।
1: ধীরে সুস্থে খাবেন স্যার, আপনি তাহলে ধীরে সুস্থে আসেন, আমরা এগোই স্কুলের দিকে।
0: হ্যাঁ, খেয়াল রাখবেন, একজন পোলিং অফিসার আসা বাকি আছে এখনো, আর তাছাড়া বিডিও বোধ হয় কোনো এক সময় আসবেন এদিকে।
1: কোনো চিন্তা নেই স্যার, কোনো চিন্তা নেই, আমি রয়েছি কি করতে। হ্যাঁ চলেন চলেন চলেন চলেন গোপালবাবু চলেন, এগুলো দেখ এগুলো দেখ এগুলো দেখ।
2: পেট ভরলো?
0: হ্যাঁ খুব।
2: ক্ষমতা নেই তাই পয়সা নিচ্ছি, দুটি অন্যের জন্য। মা অন্নপূর্ণারে বিক্রি করতে হসে, কিন্তু অতিথি তো বটে। নেন নেন নেন, হাত মুখ ধুয়ে নেন।
0: জলটা খুব মিষ্টি,
2: পান খাবেন? দেব
0: না, পান খাই না, সুপুরি আছে।
2: হ্যাঁ এই যে এই যে। কি করবেন এখন?
0: কি করব, ভাবছি একবার স্কুলের দিকেই যাই।
2: বরঞ্চ এখানে দাওয়ায় একটু জিরোয় নেন, কি দরকার ওইসব হট্টগোলে যাবার
0: বলছেন? হ্যাঁ তাহলে তাই করি, বেলায় খাওয়া, চোখ দুটো টানছে। বাহ সুন্দর মাদুরটা তো
2: বিয়ের। আমার বাপের বাড়ির সব মাদুর বনে, শীতল পাটিও বনে, গরমের দিনে দুপুরের মেজে পেতে শুলি চোখ জুড়োয় আসে, স্বপন দেখতে ইচ্ছি করে।
0: না না বালিশ লাগবে না, এমনি ঠিক আছে, শুধু একটু গড়িয়ে নেওয়া।
2: নেন না, ও আর গুলি কাঁচা,
0: আপনি আবার খেয়ে নিন, বিকেল হয়ে এলো।
2: খাবো, এই নন্দর বাপ আসবি ক্ষেত থেকে, তারপরে খাবো। বাবু ঘুমোয় পড়লেন?
0: না কি,
2: একটা কথা বলবো আপনারে।
0: কি কথা?
2: রাগ করবেন না তো?
0: মানে
2: একটা একটা জিনিস চাইবো আপনার থেকে।
0: কি জিনিস?
2: পারলি দেবেন, না পারলি দরকার নাই, কিন্তু কিন্তু কারুই বলবেন না, আমি সেইছি, তাহলে লজ্জায় মরি যাব।
0: কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না।
2: একটা একটা হেরকেন দেবেন।
0: হের হ্যারিকেন?
2: হ্যাঁ হ্যাঁ দেবেন। একটা টেনিতে রান্না বান্না কাজকর্ম, রাত হলে খুকু নন্দ আর পড়তে পারে না, অসুবিধে হলে অবশ্যই দরকার নাই। বোধবাবু রাগ করলেন?
0: না
2: না বললি কি হবে, আমি জানি আপনি ভাবতেছেন লোভী মেয়ে, খাওয়ায় দাওয়ায় এখন দরকারের কথাটা পারল, বিশ্বাস করেন কিনতে পারলি আপনারে বলতাম না।
0: আচ্ছা দেখি।
2: ওই কয়াল বাবু হালদার বাবুদের বাড়িতে বটবটিতে আলু জলে, বাকি সারা গেরাম অন্ধকার, অথই জলের মধ্যে যেন দুটো ডাঙা জমি। কেরাসিন তেল বেলাকে 5 টাকা লিটার, তাই দেখেন মাসে একবার নাইনে দাঁড়ালে সে কি বোতল তেল দেয়। একটা হ্যারকেন কিনতে দেছিলাম গত বছর বাবুদের বাড়িতে, 1.5 মাস কাজ করে 20 টাকা পালাম, তাই নন্দর বাপের হাতে দিয়ে বললাম বাকি 10-12 টাকা জোগাড় করি, হাট থেকে একটা হেরকেন কিনে আনো।
0: তারপর
2: তা সে হাটে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে তাড়ি খেয়ে জুয়ো খেলি, সে টাকা ফুরোয়ে দিল, এখন ঘরে আমার যে আধার কে সেই আধার।
0: ঠিক আছে আমি দেখি চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না। উঠি, আচ্ছা ফাইলটা দিন তো, ওই ঘরে খাটের ওপর আছে। চলি রাতে একটু তাড়াতাড়ি খাবো, কাল ভোরে উঠতে হবে।
1: আপনি এখানে? আর আমি দুনিয়া ভোর খুঁজে বেড়াচ্ছি।
0: কেন?
1: এই হলো হালদার বাবু, আপনার সঙ্গে কথা বলতে এসেছেন, জরুরি কথা।
3: নমস্কার স্যার।
0: নমস্কার।
3: ক্যাম্পেইনে ব্যস্ত ছিলাম, আলাপ করতে আসতে পারিনি। অবশ্যই নরেন বাবু আমাদের ঘরের নোক, আমাদের থানার হাবিলদার।
1: এখন ওসব কথা উচ্চারণ করবেন না, অন ডিউটিতে রয়েছি, ঘর পরের কথা পরই হবে, কাজের কথা বলুন।
3: আমি অবনী হালদার, পঞ্চায়েত ইলেকশনের 1 অফ দি ক্যান্ডিডেট। ওই যে এই ওপাশে বেড়ার গায়ে দেখতেছেন কামানের ছবি, ওই ওটাই আমার সিম্বল। এর আগের বার ছিল সাদা পায়রা।
0: হ্যাঁ বলুন কি জানতে চান।
3: আচ্ছা হ্যাঁ, আমার পোলিং কাউন্টিং এজেন্টরা কি আজই ফর্ম জমা দেবে?
0: না কাল সকাল 6টায় পাঠাবেন, আর ভোটার যেন তাড়াতাড়ি আসে, 3টে করে ভোট।
3: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার।
0: আর শুনুন, স্কুল বাড়ির 1 কিলোমিটারের মধ্যে যেন কোনো ক্যাম্পেইন না হয়।

0: শান্তি বজায় রাখবেন।
1: আর আপনিও একটু দেখবেন স্যার, যেন রিগিং না হয়, জাল ভোট যেন না পড়ে। আচ্ছা চলি, নমস্কার।
0: নমস্কার নরেন বাবু।
2: আগে স্যার মজা দেখেছে?
0: কিসের?
2: ওই যে ছিম্বল নিয়েছে কামান, আবার বলে দেখবেন স্যার জাল ভোট যেন না পড়ে।
3: কটা বাজে হাবিলদার সাহেব?
2: কটা বাজে? এই এই ছলাই মাছ, ছলাই মাছ, ছলাই মাছ। আটটা বেজি সত্যি তো চলেন স্যার, এই দিয়ে শুই পড়া যাক। পাড়া গা ছটা বাজলেই নিচুতি রাত, তারপরই আবার ইলেকট্রিকিন জায়গা। গোপালবাবু আপনার টর্চ কি 5 ব্যাটারি?
3: হ্যাঁ
2: দেন তো, আমি ছেড়ে খেয়ে আছি, তারপর আপনারা যাবেন। নাইট বড় কম পুরতন ব্যাটারি না? চলেন স্যার চলেন, আস্তে আস্তে নামেন। আর একটা ধাপ, আর একটা, ব্যাস ব্যাস। আমার পেছন পেছন চলেন, এবার চলেন। শুধু ওই বাঁশ ঝাড়টুকু কি হলো, দাঁড়াই পড়লেন স্যার? শিকারে দাঁড়াচ্ছেন। ফেলবেন না, ফেলবেন না, আগুনটা দেন, আগুনটা দেন, আমি একটু বিড়িটা ধরাই নি। আসলে বাঁশতলা দিয়ে যা তো, আগুন হাতে থাকলে কি হলো, হাসতেছেন যে? হাসেন হাসেন, আপনারা হাসতে পারেন, টাউন বাজারে থাকেন, কিন্তু আমরা গা গঞ্জে বাস করি, আমরা এই সব নিয়ে ঠাট্টা করি না। কে ওখানে? কে?
4: আমি
2: কে? আমি কে? নাম বলো, নাম বলো।
4: আরে বাবা আমি গজেন, গজেন গো।
2: কে? গজেন নজ কো স্যার, মনোরমা বৌদির হাজবেন্ড। তা এখানে এই মাসতলায় কি করো?
4: কি করি বলো তো? ও হ্যাঁ, মনে পড়িছে, হারাই ফেলিছি।
2: হারাই ফেলিছো?
4: 5 টাকার লোট হারাই ফেলিছি।
2: কোথায়?
4: সেটাই তো খুঁজি পাচ্ছি না। নন্দরমা 10টা টাকা দিয়ে দোকান পাঠালো, 5 টাকার জিনিস কিনলাম, বাকি 5 টাকা কোথায় রে?
2: বাকি 5 টাকা?
4: হরিশ বললো আমি নাকি হারাই ফেলিছি।
2: হরিশ বললো তুমি হারাই ফেলিছো, তাহলে খোঁজ দি থাকো, কাল সকালে পেলিও পেতি পার। চলেন স্যার চলেন চলেন।
0: অন্ধকার, অশিক্ষা, কুসংস্কার, একটা হ্যারিকেন।
2: মানে?
0: না কিছু না, চলুন এগোই।

0: আরে ওদিকে যান, ওদিকে যান, এদিকে ভিড় করবেন না। নরেন বাবু আর ঢুকতে দেবেন না, মিনিট পাঁচেক পরে আবার ছাড়বেন। আশ্চর্য,
1: বাবারা একটু রাস্তা দেও না বাবা, ভিতরে যাই। আরে ও ছেলে ধাক্কা মারতেছো কেন? আরে পড়ে যাবো যে, বুড়ি মানুষ দেখে একটু হুঁশেই গা। অপাসু হাত ধর, হাত ধর, এদিকে আয়।
2: দিদিমা, ও দিদিমা, ও দিদিমা, ও দিদিমা, তোমার পাঁচু রেখে দিন রেখিস দাও, আপ্পা তোমারে একাই মারতে যাবে। দাও যাও যাও যাও, ভেতরে যাও।
1: পাঁচু আমার নাতি, ও সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে, এখানে এবার ঢুকবে না কেন?
2: ও বেশি কথা বলো না তো, বেশি কথা বলো না, ওকে এখানেই দাঁড় করায় দাও, সাপ্পা তোমার একাই মারতে হবে।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাশু সাবধানে দাঁড়াস। ও ছেলে কোন চিহ্নতে সাপ মারবো একটু দেখায় দাও।
0: ঠাকুমা সেটা আপনার পছন্দ মতো মারবেন, হুম, যান ওই চটের আড়ালে গিয়ে। আচ্ছা কাশিবাবু, নামটাতে টিক মেরেছেন তো? ওসব এখানে বলবেন না, ভোট দিতে হলে দিন, না হলে সরে যান, ভিড় বাড়াবেন না। কি হলো কি হলো কি হলো, কি চাই আবার অত লোক দরজায় কেন? হ্যাঁ এরা কারা?
2: কাগজের নোক ছাড়, ওই নিজস্ব প্রতিনিধি, ভোটের খবর জানতে।
0: আচ্ছা ঠিক আছে, ওদের শুধু আসতে দিন। নমস্কার নমস্কার, বলুন বলুন।
3: আচ্ছা কত ভোট পড়লো এখানে?
0: খুব ভালো, এখন তো 3:30, প্রায় 69%, আর আধ ঘন্টার মধ্যে 80 হবে আশা করছি।
3: কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট?
0: খুব

0: মাইনর, দুপুরে বুথে ঢোকার চেষ্টা করেছিল জোনা ছয়েক, পুলিশে হ্যান্ড ওভার করা হয়েছে, আর প্রক্সি ভোটে দুজনকে ওয়ার্ন করেছি, আর তো কিছু হয়নি।
1: দুজনকে ওয়ার্ন করেছেন। আচ্ছা, আপনার নামটা কি স্যার?
0: বিমল কৃষ্ণ কুণ্ডু, প্রিজাইডিং অফিসার। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আস্তে আস্তে, ধীরে ধীরে আসুন, লাইন সোজা করুন, লাইন সোজা করুন।
2: তাহলে ছাড়, মোট ছটা বাক্স।
0: A1 BB1 অফ CC1। আচ্ছা, গালা সিল করেছেন তো?
2: হ্যাঁ স্যার। নেন গোপালবাবু, গোপালবাবু এই আলোটা একটু তুলি ধরুন তো, তুলি ধরুন, তুলি ধরুন। খুব মজবুত চট না?
0: নতুন ব্যাগ। কে কে ওখানে অন্ধকারে?
2: গোপালবাবু, গোপালবাবু, রাইফেল কোথায়? রাইফেল কোথায়? টস দালো, টস দালো। কেউটা, কেউটা, এই দেখি, আলো এসো, আলো এসো,
3: এসো, এসো।
2: ও, এটা নিশিঙ্গ বিশেষ। এই এই হ্যাজাক দুটো স্যার ওর কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল।
1: কত?
2: 10 টাকা স্যার, 10 টাকা দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন।
0: ঠিক আছে।
2: এই এই এই কাগজে সই করো, সই করো। এইখানে, এইখানে, এইখানে। এই নাও, এই নাও, এই নাও 5 আর 5, 10 হয়ে গেল, হয়ে গেল। মিনিট দশেক পরে আমরা যাব, তারপর হেজাক পাবা। নেন স্যার, নেন কাগজটা রাখেন। তাহলে কাজ সব শেষ হয়ে গেল। গোপাল বাবু এগোন, আমি স্যারের এনে যাচ্ছি।
4: চিরুনিটা আপনি নেবেন?
2: যান, যান, এগোন, এগোন, এগোন। দাঁড়ান স্যার, একটা আলো নেন হাতে। নিশিঙ্গ, তোমার হ্যাজাক নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও।
5: আবার সেই বাঁশতলা।
0: পাকা রাস্তাটা বড্ড দূরে।
5: এই তো মিনিট তিনেক, কটা বাজে স্যার?
0: অন্ধকারে তো দেখাও যায় না।
2: সানাইটা ঝালবো স্যার, হ্যারিকেনটা, হ্যারিকেনটা তুলে দিচ্ছি।
0: 7টা
5: গোটা গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে। বিনয় কয়াল, অবনী হালদার, কুরুপাণ্ডব উভয় পক্ষই বোধ হয় নিদ্রামগ্ন। শুধু আমাদেরই বিচ্ছাম নেই।
2: সাবধানে, সাবধানে, সাবধানে পাবেন স্যার। গরমকাল, মামুন সারা তেনারা সব আবার ইদিক উদিক।
0: কে?
6: আমি ভোট বাবু।
0: ও মনোরমা
6: দাদা,
0: মানে
6: এমনি দিতে না পারেন, এটার বদলে
0: কি? ওটা
6: একটা ভাঙা হেরকেন, কয়াল বাবুদের বাড়িতে সে আনলাম, জং ধরা, তলা নাই।
0: নরেন বাবু, ওটা নিয়ে নিন, আর ওর বদলে নতুন একটা।
5: হ্যাঁ স্যার, সেই ভালো।
2: কত পয়সা, কত ইয়েই তো চারিদিকে নষ্ট হয়ে যাচ্ছে, আর ইয়ে তো সামান্য একটা হ্যারিকেন। ওতে কিছু হোক না হোক, এক বোনের ঘর তো আমরা আলো করতে পারলাম। বাঙা চোরা হ্যারিকেনের বদলে নতুন গুণাগুণটি তো একই স্যার।
0: আরে না না, এ কি করছেন, পায়ে হাত দিচ্ছেন কেন?
6: আমারে না ভোট দাদা, নন্দরে আশীর্বাদ করেন, ও যেন এই হেরকেনের আলোয় পড়ি মেট্রিক পাস দিতে পারে।
5: স্যার, স্যার জীবনে অনেক পেন নাম পেয়েছেন স্যার, পাবেন অনেক, কিন্তু অজানা এক অজ পাড়া গায়ে আমাদের এই মনোরমা বৌদির এই যে পেন নাম, এর কোনো তুলনা হয় না স্যার। মাটি ছোঁয়ার হয়েছে, মাটি তো খাঁটি স্যার।
3: আলো কন্ত নাটকটি এখানেই শেষ হল। কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নরেন মণ্ডল, শৈবে সাধক, সাঁপুইবাবু, অমূল্য সান্যাল, হালদার ইন্দ্রচন্দ্র মিত্র, বৃদ্ধা আলপনা গুপ্ত, মনোরমা অরুণিতা মজুমদার, গাড়োয়ান শুভাশিস মুখোপাধ্যায় ও প্রিসাইডিং অফিসার দেবরাজ রায়। সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন পাপিয়া চক্রবর্তী।
4: শুনলেন বেতার নাটক আলোক অন্ত, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় উত্তেজনা বৃদ্ধি। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার ও সেদেশ ত্যাগের পরামর্শ দিয়েছে। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন ওয়েমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক পত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নামে ভোটার তালিকায় তোলা, ভোটারদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্যপদ নয়, দলের প্রাথমিক সদস্যপদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার সীমান্ত, ত্রিপুরা, বাংলাদেশ সীমান্ত জুড়ে চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে। এনসিবি আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতে এই মামলা। তদন্তে মায়ানমার থেকে মেথামফেটামিন সংগ্রহকারী একটি সংগঠিত আন্তঃসীমান্ত সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 142 কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থ তজরূপের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতি আবেদন খারিজ করে দিয়েছে।

0: বিশেষ পিএমএলএ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, মামলাটি এগিয়ে না যাওয়ার মতো যথেষ্ট নথিপত্র রয়েছে, এই পর্যায়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। গত বছরের ডিসেম্বরে দায়ের করা ডিসচার্জ পিটিশনে হেমন্ত সোরেন যুক্তি দিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিচার করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। তিনি দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, 2026 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা যাচাই এবং পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়াটি চলতি মাসের 2 থেকে 7 তারিখ পর্যন্ত সম্পূর্ণ সচল ছিল। এই সময়ের মধ্যে 1,60,000-এরও বেশি পরীক্ষার্থী 3,08,000-এরও বেশি উত্তরপত্রের জন্য সফলভাবে আবেদন জমা দিয়েছে। সাইবার হুমকি ঠেকাতে পুরো আবেদন প্রক্রিয়া জুড়ে বিশেষ সাইবার নিরাপত্তা দলগুলির মাধ্যমে এই পোর্টালটি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সিবিএসই শিক্ষার্থী ও অভিভাবকদের সংশয় দূর করতে স্পষ্ট করে জানিয়েছে, পোস্ট রেজাল্ট সার্ভিসেস পোর্টালের প্রথম ধাপ অর্থাৎ উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন প্রক্রিয়াটি যারা সফলভাবে সম্পন্ন করেননি কেবল তাদের ক্ষেত্রেই রোল নম্বর পাওয়া যায়নি বা রোল নম্বর নট ফাউন্ড লেখাটি দেখাচ্ছে। আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালের আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিরস্মরণীয়। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত সম্প্রসারণ ঘটে এবং 1956 সালে এআইআর এর নাম রাখা হয় আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্রের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বা বৈদেশিক সেবা বিভাগ বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে তুলে ধরছে এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই উপলক্ষে আকাশবাণীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, সমগ্র দেশ আজ আকাশবাণীর সঙ্গে যুক্ত। আকাশবাণীর মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা আরও শক্তিশালী হচ্ছে।
1: बहुत खुशी के साथ पूरे आकाशवाणी परिवार को बधाई देता हूं। 90 साल आपने पूरा किया है, 90 साल पूरा होने पर मेरे शुभकामनाएं हैं। पूरा देश आकाशवाणी के साथ जुड़ा हुआ है। आकाशवाणी के माध्यम से हमारा भारत एक भारत श्रेष्ठ भारत रहे, मेरा यह शुभकामना।
0: खबर सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি সংকটের মুখে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলিতে নতুন করে হামলা শুরু করেছে। আইআরজিসি বায়ুসেনা বাহিনী জানিয়েছে, অপারেশন নাসের অভিযানে ইসরায়েলের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের মূল এলাকাগুলিকে আক্রমণ করা হয়েছে। সম্প্রতি ইরানের 3টি পৃথক র্যাডার সাইটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ পশ্চিম ইরানের একটি প্রধান শিল্প এলাকায় হামলার ঘটনা নিশ্চিত করেছে। এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় দূতাবাস বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সেদেশ ত্যাগ করারও পরামর্শ দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, প্রতিশোধ নেওয়া হলে তা শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং 2 দিনের সরকারি সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যেই প্রথম জিনপিং পিয়ংইয়ংয়ে গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিং ও তাদের দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর। দুই দেশের এই শীর্ষ বৈঠকে মূলত অর্থনৈতিক সহযোগিতা, কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি এবং পিয়ংইয়ং, বেজিং ও মস্কোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফিলিপিন্স উপকূলে তীব্র ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইবারাকি প্রিফেকচার থেকে শুরু করে ওকিনাওয়া পর্যন্ত সেদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ফিলিপিন্সের সর্বোচ্চ 3 মিটার এবং মালয়েশিয়ায় 1 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হওয়ার পর থেকে এখনো অবধি শৌচাগার, রান্নার গ্যাস ও পানীয় জলের সংযোগ সহ দেশজুড়ে

পৃথিবীতে থাকা কোটি কোটি পরিবারকে শক্তি যুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন উইমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। রিটস পর্বে বিজয়ী হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার ক্যাটরিনা লাগনো। এই খেতাবের দরুন উভয় ট্যুরের গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এনএইচ এর সঙ্গে এই মর্মের সমঝোতা স্মারকপত্র মূ স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। খবর এখনকার মতো এই পর্যন্তই। এই পরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথমে ব্যান্ড পরশ পাথর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশের সময় বিকেল 4:01। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে অংশত মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যেতে বারণ করা হচ্ছে।

আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে একটু জানিয়ে দিই। 3:35 একটু পরে শুনতে পাবেন অনুরোধের আসর, উপস্থাপনা রয়েছেন রাখি দাশগুপ্ত। মহিলাদের আসর 4:05, ইতিহাসের পাতা থেকে শুনবেন উপস্থাপনায় সৌমিলি রায়ের কণ্ঠে। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং দুর্বাদে। আজ সন্ধ্যায় 5:05, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। ক্রীড়াঙ্গন 5:50, উপস্থাপনায় রয়েছেন অর্ক বন্দ্যোপাধ্যায়। 4:20 ক্ষেত খামারের কথা, ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এই বিষয়ে থাকবে একটি সাক্ষাৎকার, বলবেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল সরকার। তার সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। আপনার স্বাস্থ্য 6:50 শুনবেন একটি কথিকা, গর্ভকালীন মানসিক স্বাস্থ্য, এই বিষয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। বাংলা নাটক সন্ধে 7টায় আজকের নাটক আলোক অন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। বাংলা ব্যান্ডের গান 8:15।

এটা যেমন থাকে, রাত 9টায় রয়েছে কথায় গানে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 বিজ্ঞান ম্যাগাজিন জ্ঞান বিজ্ঞানের আসরে শুনতে পাবেন, 10:15 পরবর্তী অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীতের ঠুমরি ও দাদরা পরিবেশনায় শ্রুতিগুপ্ত, 10:45 উপমহাদেশের খবর, আর রাত 11টায় হারানো দিনের গান। স্নেহ নিম্নগামী, স্নেহের সঙ্গে চলে আসে কতগুলি আরও শব্দ, ভালোবাসা, টান, মায়া, মমতা, আর আসে অপত্য শব্দটি। অপত্য স্নেহ মাখা গন্ধ জড়িয়ে থাকে মাকে, বাবা মাথায় হাত দেয় অপত্য ভালোবাসায়। আবার মহাভারতের গুরু শিষ্যের অপত্য টান আলাদা যুদ্ধনীতি তৈরি করে। আদর ভালোবাসার পোষ্য হোক কিংবা বাড়ির বাগান, অপত্য স্নেহে আমরা রচনা করি সংসারকে। যেমন কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকারেরা অপত্য যত্নে নির্মাণ করেন কবিতা, সুর, গানকে, তাই হারানো দিনের গানের ভেলা ভাষাই চলুন। অপত্য ভালো লাগায় আপনাদের সঙ্গে উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ যেমন রাত 12টা আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি থাকে, সেরকমই রয়েছে শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মৈত্রী। একটু পরে অনুরোধের আসো উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুদের আন্তরিক ভালোবাসা, সবাইকে ভালো থাকার শুভকামনা। আর জানিয়ে শুরু করব অনুরোধের আসর। সত্যি কথা বলতে গেলে বাইরে তো প্রচণ্ড গরম, এই মুহূর্তে এত আর্দ্রতা যে সামলানো যাচ্ছে না, একটু বৃষ্টির প্রতীক্ষায় আমরা সবাই। কিন্তু এই যে কথায় বলে তবুও থেমে থাকলে তো চলে না, চলে এসেছি আপনাদের পাঠানো বেশ কিছু অনুরোধের গান নিয়ে। তাই সময় নষ্ট করব না, যতটা বেশি সম্ভব গান শোনানো যায় প্রচেষ্টা সেটাই থাকবে। চলুন শুরু করা যাক, গানে গানে কথায় কথায় আপনাদের সঙ্গে রইলাম মৈত্রী বন্ধু রাখি দাশগুপ্ত। শুরু করব আজকের প্রথম অনুরোধ, এই বাগানে ফুল তোলা মালা, সবিতা চৌধুরীর কণ্ঠে শুনতে চেয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা ৭০ থেকে। ছবির নাম ব্যাপিকা বিদায়।
1: এই বাগানে ফুল তোলা মা

চলে আসি পরের অনুরোধে। শ্যামল মিত্রের কণ্ঠে অন্তরাল ছায়াছবি থেকে তুমি কি এমনি করেই থাকবে দূরে। গানটি শুনতে চেয়েছেন শোভন কর্মকার কবিরাজ বাড়া বাঁকুড়া থেকে।

এবারে শোনাব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। যে গানটি শুনতে চেয়েছেন, মিথ্যে কাঁচের ওই আরশিতে মুখ ঢেকোনা ও সজনী, এই গানটি শুনতে চেয়েছেন শিশির সিংহ, বন্দনা সিংহ, সুতপুর, পূর্ব বর্ধমান থেকে। এই গানটি যান্ত্রিক ত্রুটির কারণে আজ শোনাতে পারলাম না, অত্যন্ত দুঃখিত। কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বনে নয় মনে মোর এই গানটি আপনাদের জন্য।

মালদা জগন্নাথপুর থেকে বিশ্বজিৎ হাজরা, প্রকাশ বিশ্বাস, আপনারা লতা মঙ্গেশকরের কণ্ঠে যে কোনো একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন। তোমার হলো শুরু, এই গানটি শোনাই লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এবারে শোনাব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে কখনো মেঘ ছায়া ছবি থেকে। রবীন মান্না পাঁচলা হাওড়া থেকে গানটি শুনতে চেয়েছেন এবং মিলন কুমার মণ্ডল, অনুরাগ কুমার, উন্নতি বিশ্বাস, নকুল বিশ্বাস, গোপীনাথ পাল, নূপুর মণ্ডল রাজবাড়ী বাংলাদেশ থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

এবারে শোনাই কুমার শানুর কণ্ঠে তুমি এলে না কেন এলে না। এই আধুনিক গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন আশিস বসু আমাদি কয়রা খুলনা বাংলাদেশ থেকে।

অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, হাতে আর সময় বেশি নেই, এই গানটি দিয়ে শেষ করব আজকের অনুরোধের আসর। এস এম ছবেদ আলী চাপড়াইল বাজার ঝিনাইদহ বাংলাদেশ থেকে আর ডিকোনা সেই মধু নামে এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এই গানটি দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত।

শুনছিলেন এতক্ষণ অনুরোধের আসর। উপস্থাপনায় ছিলেন রাখি দাশগুপ্ত, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় রয়েছেন সৌমিলি রায়।

0: দুই বাংলার শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আজকে ইতিহাসের পাতা নিয়ে সঙ্গে আছি আমি সৌমিলি রায়।
1: ইতিহাসের পাতা থেকে অনুষ্ঠানে আমরা তো অনেক কিছু জানবার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, ইতিহাসকে ঘাঁটার চেষ্টা করি। হ্যাঁ, যারা হয়তো স্কুলে পড়াশোনা করতে গিয়ে ইতিহাসটাকে ভীষণই ভয়ের একটা বিষয় হিসেবে ধরে নিয়েছিলেন, মানে পড়তে গেলে একটুখানি ভয় পাওয়া, বা এখন যারা বর্তমানে পড়ছে তারাও হয়তো অনেকে ইতিহাসকে একটু ভয় পায়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ভীষণ ভালোবাসতাম, এখনো ভালোবাসি বলবো, কারণ ইতিহাস মানেই হচ্ছে আমরা তাদের অতীতকে জানবার চেষ্টা করি সব সময়ের জন্য। আর রাজা মহারাজা ইতিহাস যখন পড়তাম তখন বেশ একটা গল্পের মতোই মনে হতো, যদিও হতো ইতিহাস মানে সেগুলো ছিল, সেগুলো আমাদের সমাজে ছিল, সেই রাজারা এসেছিলেন, সেই নবাবেরা এসেছিলেন। তাই ইতিহাসের প্রতি আগ্রহ আমার একেবারে ছোট থেকেই। আর আজকে ইতিহাসের পাতা থেকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং তো বলবোই, কারণ আমরা মানে আমার মতো যারা ভীষণ খেতে ভালোবাসি, স্পেশালি মিষ্টি খেতে আমরা যারা খুব ভালোবাসি, যে মিষ্টিটার উপর একটু জোর দিলাম, কারণ মিষ্টিটা আমাদের বাঙালিদের ওই ভাত মাছের মতোই যেন একটা অত্যন্ত মানে অন্যতম পছন্দের একটি খাবার। এবং বাড়িতে যখন অতিথি আসে তখনও আমরা কিন্তু যেমন চা কফি এগুলো আমরা যেমন দিই, মিষ্টিটাও কিন্তু এক প্লেট তাকে মিষ্টি দেওয়া হয়। কিংবা যখন বাবা অফিস থেকে বাড়ি ফেরেন, আমার বাবা যখন অফিস থেকে বাড়ি ফিরতো তখন তো মানে প্রত্যেকটা দিনই, আর এখনো পর্যন্ত আমার বাবা যখন কোনো কাজ থেকে বাড়ি আসে তখন কিন্তু মিষ্টিটা নিয়ে আসে। আর আমরা নিজেরাও টুকটাক করে যখনই রাস্তায় বের হই তখনই কিন্তু খিদে পেলেই প্রথমে আমার একটু দৃষ্টিটা চলে যায় মিষ্টির দিকে। হ্যাঁ, আমার দৃষ্টি থাকে মিষ্টির দিকে। তবে আমার মতো আর কারা কারা কোন কোন বন্ধু আছেন আমি জানি না যারা মিষ্টি খেতে ভালোবাসেন, তবে আজকে এমন একজন মানুষকে আমরা সঙ্গে পেয়েছি, কেউ কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে। এবং আজকে ইতিহাসের পাতায়

0: আমাদের যদি সুগার বা ডায়াবেটিস যদি না থাকে, তাহলে মোটামুটি আমাদের এই বাঙালিদের বিশেষত মিষ্টি খাওয়া থেকে আমরা বিরত থাকি না, প্রায় মিষ্টি খাচ্ছি এবং বলতে গেলে প্রতিদিনই মিষ্টি খাচ্ছি। আপনার কাছ থেকে আমরা এই মিষ্টি তৈরির নানান মিষ্টির নানান ইতিহাস সম্পর্কে আজকে জানবো। তো প্রথমেই আমরা কলকাতায় আছি, তাই কলকাতার সবচেয়ে জনপ্রিয় মিষ্টি আমরা জানি, কলকাতা বললেই মিষ্টিতে প্রথম নাম আসে হচ্ছে রসগোল্লা। তো সেই রসগোল্লা নিয়ে প্রথমে বরং আমরা একটু জানি।
1: রসগোল্লাটা আমারও একটি খুব প্রিয় মিষ্টি, এবং শুধু বাঙালি কেন, বিদেশিরাও যখন কলকাতায় ঘুরতে আসে তারা বাড়ি ফেরার সময় রসগোল্লাটা কিনে নিয়ে যান।
0: একদম একদম তাই।
1: এবং তুমি জানো রসগোল্লার কলম্বাস কাকে বলা হয়?
0: রসগোল্লার কলম্বাস
1: নবীনচন্দ্র দাসকেই রসগোল্লার কলম্বাসের স্বীকৃতি দেওয়া হয়। এবং 1868 সালে বাগবাজারে তিনি ছানা ও চিনির রসে ফুটিয়ে এই রসগোল্লা আবিষ্কার করেছিলেন, যা বাঙালির প্রধান মিষ্টি হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। এবং পরবর্তীকালে আন্তর্জাতিক বাজারে রসগোল্লাকে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা দিতে পারি তার পুত্র কৃষ্ণচন্দ্র দাসকে। তিনি নানান বৈদ্যুতিক পদ্ধতিতে রসগোল্লাকে বিদেশে এবং নানান অন্য জায়গাতেও পাঠাতে সাহায্য করেছিলেন। এবং আমরা সবাই জানি যে পরিচালক পাভেলের একটি চলচ্চিত্র, যেটি বাংলার সব থেকে উল্লেখযোগ্য মিষ্টি কেন্দ্রিক সিনেমা, এই রসগোল্লাকে ঘিরেই।
0: তুমি তাই, আমরা মানে জানি যেহেতু রসগোল্লা সিনেমাটা আমরা কম বেশি অনেকেই দেখেছি।
1: একদম, এতে নবীনচন্দ্র দাসের জীবনের সংগ্রাম এবং রসগোল্লা আবিষ্কারের যে ইতিহাসটা, সেটি খুব ভালোভাবেই তুলে ধরা হয়েছে।
0: আর আপনি প্রথমেই যে কথাটা বললেন যে বিদেশেও অনেকে কিন্তু রসগোল্লা নিয়ে যায়, এই বিষয়ে তো আসবোই, কারণ ঈশিতা কলকাতার মেয়ে হলেও ঈশিতা কিন্তু বর্তমানে থাকে আমেরিকাতে।
1: আমি বর্তমানে আমেরিকার আর্কানসাসে থাকি।
0: তো মিষ্টি খেতে খুব ভালোবাসেন, আপনি বললেন যে রসগোল্লা আপনার ভীষণ পছন্দের একটি মিষ্টি, বিশেষত যেহেতু মিষ্টি ভালোবাসেন সেহেতু কলকাতার মাটি থেকে যখন আপনি মানে বিদেশের মাটিতে পা রাখেন সেখানে তো অনেক মানে মিষ্টি তো মিস করেন, মানে মিষ্টির স্বাদটা সেইভাবে তো পাবেন না কখনোই, তো সেটাকে কতটা মিস করেন?
1: একদম, মিষ্টি জিনিসটা আমার খেতে খুব পছন্দ হয়। বিদেশে থাকাকালীন তো কলকাতার যে মিষ্টি সেগুলোর স্বাদ তো ওখানে পাওয়া যায় না। অনেক সময় আমার মা পার্সেলের মাধ্যমে রসগোল্লা বা সনপাপড়ি এগুলো আমাকে পাঠিয়ে দেন। কলকাতায় আসার পর আমি নানান ধরনের মিষ্টি খেতে বা ট্রাই করতে ভালোবাসি। এখন আমি ছুটিতে কলকাতায় এসেছি, এখন প্রচুর মিষ্টি আমি খাই, আর বাড়িতেও আমার মা নানান রকম মিষ্টি যেমন রসগোল্লা বা জিলিপি এগুলো নিজে বানিয়ে আমাকে খাওয়ান।
0: বা যখন আপনি বিদেশে যান তখন কি সঙ্গে করে মিষ্টি নিয়ে যান?
1: সঙ্গে করে মিষ্টি নিয়ে যাই মানে আমাকে মা অনেক সময় পার্সেলের মাধ্যমে মিষ্টিগুলি আমাকে ওখানে পাঠিয়ে দেন, যাতে আমি কলকাতার মিষ্টির স্বাদ বিদেশেও পাই।
0: বা খুব ভালো। তো আমরা তো রসগোল্লার কথা জানলাম, তো রসগোল্লা ছাড়াও আমাদের পশ্চিম বাংলায় আরো বহু মিষ্টি রয়েছে এবং নানান যেগুলো নানান জায়গাকে বিখ্যাত করে তুলেছে, তো এরপরে কোন মিষ্টি নিয়ে আপনি বলতে চাইছেন?
1: এরপরে শক্তিগড়ের কথা তো আমরা সবাই শুনেছি,
0: মানে শক্তিগড়ের ল্যাংচা।
1: একদম একদম, আর শক্তিগড়ের ল্যাংচা বলতে আমার মনে পড়ে যায়, আমি একবার উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিলাম, হঠাৎ এক জায়গায় আমাদের বাসটা থেমে যায়। বাসের লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম জায়গাটি শক্তিগড়, আর মায়ের মুখে অনেকবার শক্তিগড়ের ল্যাংচার নাম শুনেছিলাম। অতএব বাস থেকে নেমে আমি ল্যাংচা কিনে এবং বাড়ির জন্যও কিছুটা নিয়ে আসি।
0: একদম এটা, এবং আপনার কথা শুনে যেটা আমার মনে পড়ছে যে আমি নিজেও শান্তিনিকেতন থেকে একবার বাসে করে আর কি কলকাতায় ফিরছিলাম, তো সেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল শক্তিগড়ে, যদিও আমি জায়গাটা জানতাম না যে সেটা শক্তিগড়। তো এমনি হয় না যে বাস দাঁড়ালাও, আমরা একটু নামলাম, একটুখানে অনেকক্ষণ বাসের মধ্যে ছিলাম, জার্নি করছিলাম। তো এবার আমি যখন বাস থেকে নেমেছি, যখন জিজ্ঞেস করছিলাম যে কোন জায়গায় এটা দাঁড়ালো, তো বলছে যে এটা শক্তিগড়ে দাঁড়িয়েছে। তো আমি ওই শক্তিগড়, শক্তিগড় মানে ল্যাংচা আমাদের খেতেই হবে, এবং আমিও একেবারে সেম মানে বাড়ির জন্য নিয়ে আসলাম, সেখানেও আমি অনেক বেশ দুটো তিনটে মনে আমি ল্যাংচা খেয়ে ফেলেছিলাম, তবে বাড়িতেও এনেছিলাম, মানে বাড়ির সবার জন্য যেমন এনেছি সেইখানে ভাগটা আমারও ছিল, মানে বাড়িতে এসেও আমি খেয়েছি। তো শক্তিগড়ের ল্যাংচা সত্যি খুব সুন্দর খেতে।
1: একদম, ল্যাংচা একটি জনপ্রিয় মিষ্টি, ওটা দেখে লোভ তো সামলানোই যায় না।

0: একদমই তাই। আর এই ল্যাংচার পিছনেও একটি ইতিহাস আছে জানো। লেখক নারায়ণ সান্যাল তার রূপমঞ্জরীতে ল্যাংচার কথার উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে রাজা কৃষ্ণচন্দ্রের এক কন্যার বিবাহ হয়েছিল বর্ধমানে এক রাজার ছেলের সঙ্গে। পুত্রপ্রভু অন্তঃসত্ত্বা হলে পরে তার একটি মিষ্টি খাওয়ার অনেক ইচ্ছা হয়, কিন্তু তার মিষ্টিটার নামটা মনে পড়ে না।
1: আচ্ছা,
0: কিন্তু তার মনে ছিল যে যিনি মিষ্টিটি বানিয়েছিলেন, মানে যিনি কারিগর ছিলেন, তিনি ছিলেন একজন খঞ্জ, এবং তার থেকে আমরা আধুনিক কালে মিষ্টিটার নাম ল্যাংচা জানতে পারি।
1: আচ্ছা, এটা সত্যি আমার জানা ছিল না, মানে তার পায়ে কোনো সমস্যা ছিল বলে সেখান থেকে তার নাম হয়ে গেল মিষ্টিটার নাম।
0: একদম, এবং এই ল্যাংচা আমি বাড়িতে এনেছিলাম এবং ল্যাংচা আমারও খেতে প্রচন্ড ভালো লাগে। সঙ্গীত শিল্পী অমিত কুমারের গানেও আমরা ল্যাংচার উল্লেখ পাই। ওনার একটা মজাদার গান আছে, এটা নিয়ে জানি না তুমি শুনেছ কিনা, খাওয়াবো আয় রসে ভরা শক্তিগড়ের ল্যাংচা, করোনা করোনা ভাই করোনা চিন্তা।
1: বাহ, খুব ভালো। আর আজকে রসগোল্লা, ল্যাংচা, মানে একেবারে সাদা মিষ্টি, লাল মিষ্টি, সবকিছু নিয়েই জানছি। ঠিক এই ল্যাংচার মতোই আমার এই যে তুমি শক্তিগড়ের ল্যাংচা বললে, যেহেতু আমরা ঢুকে গেলাম, কলকাতার থেকে বাইরে বেরিয়ে এলাম, তো আমার এই মুহূর্তে মনে পড়ছে আরেকটা মিষ্টির কথা, যেটা আমাদের ভীষণ প্রিয় এবং ছোটদের রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়, এই যে চরিত্রগুলো আমরা গোপাল ভাঁড় কার্টুনেও দেখি, যে গোপাল ভাঁড় ভীষণ মিষ্টি খায়। কোন মিষ্টির কথা বলতে চাইছি? কৃষ্ণনগরে সরপুরিয়া বা সরভাজা, এবং আমাদের সকলের ভীষণ পছন্দের মিষ্টি, যারা কৃষ্ণনগরে থাকেন তারা তো জানেনই, এবং কৃষ্ণনগরের সেই মিষ্টি কিন্তু মানে সারা বাংলাতেই ভীষণ ভাবে প্রসিদ্ধ।
0: এই সরপুরিয়া বা সরভাজা 1900 শতকের দিকে কৃষ্ণনগরের আদি কারিগর সুরকুমার দাস আবিষ্কার করেছিলেন, এবং পরের দিকে অধরচন্দ্র দাসের একটি উল্লেখযোগ্য ভূমিকা এই মিষ্টির ইতিহাসে আছে। 1955 সালে সবার উপরে ছবিটি যখন মুক্তি পায়, তখন অধরচন্দ্র দাসের দোকানের ছবি এই ছবিতে দেখানো হয়, এবং এই সরপুরিয়া বা সরভাজা শ্রী রামকৃষ্ণদেবও খেতে খুব ভালোবাসতেন, কথামৃত গ্রন্থে তিনি মিষ্টির উল্লেখ করেছেন।
1: আচ্ছা, সরভাজা আমার ভীষণ পছন্দের একটি মিষ্টি, সরভাজা আমি খেতে খুব ভালোবাসি, তবে কৃষ্ণনগরের একদম সেখানে গিয়ে সেই দোকানের সরভাজা আমার এখনো পর্যন্ত খাওয়া হয়নি, তবে অবশ্যই খাবো। আর যারা কৃষ্ণনগরে থাকেন, যারা নদিয়া জেলায় থাকেন, তারা জানেন যে এই মিষ্টির মানে স্বাদ কতটা অপূর্ব।
0: এরপর তাহলে আমি জনাইয়ের মনোহরা মিষ্টির কথা তোমায় শোনাই।
1: জনাইয়ের মনোহরা,
0: আর এই মিষ্টির সম্পর্কে 2-3 রকমের গল্প শোনা যায়। প্রথম গল্পটা এই যে এক সাহেব ওই অঞ্চল থেকে বাড়ি ফিরছিলেন এবং তিনি এমন এক মিষ্টির সন্ধান করছিলেন যা 3-4 দিনের জন্য সংরক্ষণ করে রাখা যায়।
1: আচ্ছা,
0: আর দ্বিতীয় গল্পটি এই যে জমিদার পার্বতী চরণের মন জয় করার জন্য পরাণ চন্দ্র রায় এই মিষ্টিটি প্রস্তুত করেছিলেন, এবং পরে তার ছেলে ভীম চন্দ্রনাথ এই মিষ্টিটি বানিয়ে খ্যাতি অর্জন করে। এই মিষ্টির উল্লেখ তুমি রামনিধি গুপ্তর টপ্পা গানের বলেও অনেক সময় পেতে পারো।
1: আচ্ছা,
0: এবং এই মনোহরা মিষ্টি আমি নিজেও খেয়েছি, একদম মন হরণ করে নেওয়ার মতো।
1: একদমই তাই, কিন্তু মনোহরা মিষ্টিটা আমিও খেয়েছি। আমি মনোহরা মিষ্টিটা খেয়েছি কোথায় বলছি, আমি খেয়েছিলাম মুর্শিদাবাদ একবার গিয়ে, মানে বহরমপুরের একটা মিষ্টির দোকান থেকে আমি এই মনোহরা মিষ্টিটা খেয়েছিলাম। আর সেই জায়গায় গিয়ে, মানে যখন আমি শক্তিগড়ের ল্যাংচার কথা বললেন আপনি আর কি, আমরা শুনছিলাম, এবং সেই শক্তিগড়ে গিয়ে ওখানকার দোকান থেকে শক্তিগড়ের ল্যাংচা কিনে খাওয়ার যে স্বাদ, সেটা কিন্তু অতুলনীয়। যদিও আমরা জানি যে কলকাতাতেও শক্তিগড়ের ল্যাংচা মানে বিক্রি হয়, কিন্তু তাও আমার মনে হয় যে অনেক সময় হয় না যে অনেকে হয়তো এমনি ল্যাংচা এনেই বলে দিল শক্তিগড়ের ল্যাংচা, সেটাও তো হতে পারে, মিষ্টিটা হয়তো নর্মাল কোনো ল্যাংচা হতে পারে, কিন্তু সেটা বলে দেওয়া হলো যে এটা শক্তিগড় থেকে আনা ল্যাংচা। যাই হোক, তাই সেই জন্য একেবারে সেই জায়গায় গিয়ে সেই জায়গার মিষ্টির স্বাদ নিয়ে আটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো, এবং সেই স্বাদটা অতুলনীয়।
0: একদম, দু জায়গারই দুটো মিষ্টির স্বাদ একদম অপূর্ব আর একদম আলাদা দুটোর থেকে।
1: মানে আপনি কি মনোহরা এবং শক্তিগড়ের ল্যাংচার কথা বলছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, যেমন জনাই মানে হুগলি জেলায় যে জনাই আর শক্তিগড়ের যে ল্যাংচা, আর জনাই যে মনোহরা, দুটোই একদম দুটো আলাদা অঞ্চল।

0: থাকে এবং দুটোই একদম আলাদা আর অপূর্ব স্বাদের মিষ্টি।
1: একদমই তাই, এবং ঠিক একইভাবে রসগোল্লা যে বিষয়টা সেটা কিন্তু কলকাতায় যে স্বাদ সেটা কিন্তু মানে কলকাতার রসগোল্লা বললে আমরা যেটা বলি, আমি একবার বাইরে গিয়ে বলি, দিল্লিতে গিয়ে একবার রসগোল্লা খেয়েছিলাম, যদিও সেই রসগোল্লাটা খুব ভালো খেতে ছিল এবং সেটা খুব কম মানে মানে একেবারেই যাকে বলে মানে আমি যে সময়টা গেছিলাম সেই সময় আমি সেরকম ভাবে কোনো মিষ্টি পাচ্ছিলামই না, তো সেখানে একটা দোকানে গিয়ে আমি রসগোল্লা খেয়েছিলাম, সেটা ভালো খেতে সেটা একেবারেই খারাপ নয়, কিন্তু কোথাও তাও কলকাতায় বসে আমরা যে রসগোল্লাটা খাই সেই স্বাদটা কিন্তু পাইনি।
0: আমাদের পশ্চিমবঙ্গের নানান অঞ্চলে তুমি যে মিষ্টির স্বাদ খুঁজে পাবে সেটা ভারতবর্ষে বা অন্য কোন জায়গায় সেই একই রকম স্বাদ খুঁজে পাওয়াটা অত্যন্ত মুশকিল হয়ে ওঠে।
1: এবং এই যে আপনি বললেন যে আপনি বিদেশে থাকেন, আপনাদের বিদেশের মানে আপনি যেখানে থাকেন সেই জায়গায় কি মিষ্টি পাওয়া যায়?
0: সেই জায়গায় পশ্চিমবঙ্গের মতো এত নানান ধরনের মিষ্টি তো পাওয়া যায় না, সেখানে প্রধানত কেক বা পুডিং এসব জিনিস পাওয়া যায়।
1: মানে আমাদের যে মিষ্টি, যে মিষ্টির কথা আমরা বলছি রসগোল্লা বা লেডিকেনি, এগুলো কিছু পাওয়া যায় না,
0: এ ধরনের কোন মিষ্টি আমাদের বিদেশে পাওয়া যায় না। আমি বিদেশে থাকলেও আমার বন্ধুরা অনেক সময় মজা করে আমাকে তাদেরকে কলকাতার রসগোল্লা খাওয়ানোর কথা বলে, এবং আমি বাড়ি ফিরে যাওয়ার সময় তাদের জন্য মিষ্টি নিয়ে যাই বা মা যখন আমাকে মিষ্টি পাঠায় তাদেরকে আমি খাওয়াই।
1: তার মানে মিষ্টি খেতে কিন্তু বিদেশিরাও ভালোবাসে, এটাও একদম সত্যি কথা। আচ্ছা, আমরা তো শক্তিগড়ের ল্যাংচার কথা শুনলাম, আমরা নদিয়া জেলাতেও পৌঁছে গেলাম এবং সেখানকার সরপুরিয়ার কথা শুনলাম, হুগলির মনোহরার কথা শুনলাম, ঠিক তেমনই এই মুহূর্তে ভীষণ ভীষণ প্রিয় মিষ্টির কথা বাঙালিদের রুটির সঙ্গে, মানে বিশেষ করে অনেক বাঙালি বাড়িদের রুটির সঙ্গে বোঁদে, সীতাভোগ, মিহিদানা এগুলো কিন্তু চলে, এগুলো কিন্তু খাওয়া হয়। আর সীতাভোগ আমার নিজের ব্যক্তিগত খুব পছন্দের একটা মিষ্টি, তো সীতাভোগ মিহিদানা সম্পর্কে কি আমরা কিছু জানতে পারি?
0: সীতাভোগ আর মিহিদানা তো আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি, যেমন তুমি বললে রুটির সাথে। আর সীতাভোগ আমারও খুবই প্রিয় একটা মিষ্টি। এবং তুমি কি জানো এই সীতাভোগ আর মিহিদানাকে বাংলা যুগল মিষ্টি বলা হয়?
1: হ্যাঁ, এটা এটা অবশ্য আমি জানি।
0: আত্মীয়তার সূত্রেই আমি ছোটবেলায় বর্ধমানে যাতায়াত করতাম, আর এবং বর্ধমানে আমার মামার বাড়ি আছে, আর আমি সেখানে যেতে ভীষণ পছন্দ করতাম এই সীতাভোগ আর মিহিদানার জন্য।
1: আচ্ছা, মানে বর্ধমানে গেলেই আপনার ওটা খাওয়া হতো, তো এখন কি যাওয়া হয় না?
0: না, এখনো যাওয়া হয়, আর এখন গেলেই ওই সীতাভোগ আর মিহিদানা আমি মানে ট্রেন থেকে নেমেই ওই সীতাভোগ আর মিহিদানা কিনতে আমরা মিষ্টির দোকানে ছুটি,
1: মানে মামা বাড়ি গেলেই।
0: একদম।
1: আর যখন মামা বাড়ি থেকে কেউ আসে আপনাদের বাড়ি, তখন নিশ্চয়ই সীতাভোগ মিহিদানা নিয়ে আসেন?
0: নিশ্চয়ই, যখন মামা বাড়ি থেকে কেউ আসে তখন তো এই সীতাভোগ আর মিহিদানা আমাদের জন্য আনাই হয়, এবং আমার মাও এই মিষ্টিকে খেতে খুব ভালোবাসেন। বর্তমানে রাজ পরিবারের আমলে রাজা বিজয় চাঁদ মাহাতাব লর্ড কার্জনকে আপ্যায়ন করার জন্য এই মিষ্টি তৈরির নির্দেশ দিয়েছিলেন। এই দুই মিষ্টিকে কেন্দ্র করেও আমরা অনেক ছড়াতেও এদের উল্লেখ শুনতে পাই, যেমন কবি রজনীকান্ত সেন লিখেছেন, সর্ষের মতো মিহিদানা, গুটি গুটি তার দানা। আর এই সীতাভোগ আর মিহিদানার কথা বলতে বলতেই আমার আর একটা মিষ্টির কথা মনে পড়ে গেল, তুমিও নিশ্চয়ই শুনেছ, জল ভরা সন্দেশ।
1: জল ভরা সন্দেশ তো মানে আমরা সবাই খেয়েছি এবং ভীষণ পছন্দের একটি মিষ্টি। আর আমি এই যে মিষ্টি নিয়ে আজকে কথা বলছি, আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর বাড়িতে অতিথি আসলেও আমরা অতিথি আসলে তাকে মিষ্টি দিই, এটা তো আমি আগেই বললাম। আর ভাই ফুটাতে কিন্তু জল ভরা সন্দেশ প্লেটে একটা হলেও থাকে, মানে আমাদের পরিবারে তো থাকবেই থাকবে, আমার ভাইকে মিষ্টির প্লেটে মানে যতই মিষ্টি দিই না কেন একটা জল ভরা সন্দেশ কিন্তু থাকতেই হবে।
0: একদম। আর এই জল ভরা সন্দেশ দেখবে আমরা নানান রকমের মিষ্টির দোকানে যখন আমরা যাই, একদম সামনে কিন্তু সন্দেশ যেখানে রাখা থাকে আমরা কিন্তু এটাকে দেখতে পাই।
1: হ্যাঁ, একদম।
0: আর এই জল ভরা সন্দেশটাকে দেখতে অনেকটা কিন্তু তালশাঁসের মতো, আর জল ভরা সন্দেশের পিছনে একটি মজাদার কাহিনী আছে। চন্দননগরের এক জমিদার তার জামাইকে ঠকানোর জন্য এই জামাই ঠকানো মিষ্টি বানানোর নির্দেশ দিয়েছিলেন, যার নাম এই জল ভরা সন্দেশ। এবং এই মিষ্টিটি বানানোর জন্য ছোট ছোট লেচি বানিয়ে ছাঁচে তাকে তালশাঁসের মতো তৈরি করা হয় প্রথমে, তার মধ্যে গোলাপ জল বা শীতকালে নলেন গুড় দিয়ে ভর্তি করা।

0: হয়। মানে আমি এক্ষুনি বললাম যে ভাই ফোঁটা উৎসবে যেমন একটা থাকে প্লেটে একটা জল ভরা, ঠিক তেমনি জামাই ষষ্ঠীতে কিন্তু জামাইকে নানান ধরনের খাবার দেওয়া হয়, সাথে মিষ্টি দেওয়া হয়, সেখানেও এই তাল শাঁসের মতো এই জল ভরা সন্দেশ কিন্তু দেখতে পাওয়া যায়।
1: একদম, মানে জল ভরা সন্দেশের উৎপত্তি তো জামাই ঠকানোর উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই জন্য জামাই ষষ্ঠীতেও এটা সার্ভ করা হয়। আর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয় বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই মিষ্টি খেতে কিন্তু খুব ভালোবাসতেন। আমরা যেমন এপার বাংলার মিষ্টির ব্যাপারে আলোচনা করলাম, তেমনি ওপার বাংলারও অনেক মিষ্টির কথা আমার মনে পড়ে যায় এবং সেগুলি অনেক জনপ্রিয়, বা নাটোরের কাঁচা গোল্লা বা রাজবাড়ির চমচম। আরেকটি অদ্ভুত নামের মিষ্টি বালিশ মিষ্টি, যা পাওয়া যায় নেত্রকোনায়।
0: মানে বালিশ মিষ্টি, আমাদের আজকে তো বহু বন্ধু রয়েছেন যারা ওপার বাংলার বন্ধু রয়েছেন, তো তারা নিশ্চয়ই জানেন সেই মিষ্টিগুলো এবং সেই মিষ্টির স্বাদ তারা সবসময়ের জন্য গ্রহণ করেন। আর সত্যি আজকে আপনার সঙ্গে মিষ্টি নিয়ে কথা বলতে বলতে এত সুন্দর একটা মিষ্টি মুহূর্ত আমরা কাটাচ্ছিলাম বলছি, কারণ ঘড়ির কাঁটা বলছে যে সময় প্রায় হয়ে এসেছে আমাদের এই আজকের যে মিষ্টি শো, এই আলোচনাটা কোথাও হয়তো এখন একটু থামিয়েই দিতে হবে। তবে যেন মনে হচ্ছে যে এই এত মিষ্টি নিয়ে কথা বলতে বলতে কোথাও আমি এবং ঈশিতা আদি দুজনেই যেন একদম দু প্লেট মিষ্টি নিয়ে বসে পড়েছি এইরকম মনে হচ্ছে, যদিও আমাদের কাছে কোনো মিষ্টি নেই, কিন্তু এত মিষ্টি।

0: শিখেছে আমাদের এই আজকের যে মিষ্টি ইস্যু, এই আলোচনাটা কোথাও হয়তো এখন একটু থামিয়েই দিতে হবে। তবে যেন মনে হচ্ছে যে এই এত মিষ্টি নিয়ে কথা বলতে বলতে কোথাও আমি এবং ঈশিতা আদি দুজনেই যেন একদম দু প্লেট মিষ্টি নিয়ে বসে পড়েছি এরকম মনে হচ্ছে, যদিও আমাদের কাছে কোনো মিষ্টি নেই। কিন্তু এত মিষ্টির কথা আমরা বললাম যে শুনে বলে না, শুনে স্বাদ দেওয়া, মানে দইয়ের স্বাদ গলে মেটানোর মতো আর কি।
1: আমি শুনে মুখে জল চলে আসে,
0: দোকানে যাচ্ছি মিষ্টি খাচ্ছি, বাড়িতে কেউ আসলে মিষ্টি নিয়ে আসা হচ্ছে, বা আমরা কারোর বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাচ্ছি। কিন্তু মিষ্টির যে এত সুন্দর ইতিহাস রয়েছে, এত সুন্দর গল্প রয়েছে, এবং সেটা আজকে আপনি আমাদেরকে জানালেন, আন্তরিক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদেরকে সময় দেবার জন্য, এত সুন্দর করে আমাদেরকে এই মিষ্টি নিয়ে অনেক কিছু জানানোর জন্য
1: ধন্যবাদ। সত্যি এই মিষ্টির ব্যাপারে বলতে বলতেই তো জিভে জল চলে আসে। আর আমরা তো জানি বাঙালির নানান অনুষ্ঠান বা পূজো পার্বণেও এই মিষ্টির একটা যে প্রধান জায়গা, যেমন মিষ্টি মুখের মাধ্যমে কিন্তু আমরা ভোজ বা আমাদের যা খাবার দাবার আমরা মিষ্টির মাধ্যমে কিন্তু শেষ করি। আজকের এই অনুষ্ঠানটার জন্য তোমাকেও ধন্যবাদ জানাই।
2: এতক্ষণ ধরে মিষ্টি নিয়ে এত আলোচনা করতে করতে ঈশিতা মণ্ডলের সঙ্গে, সত্যি বারবার বলছি যে খিদে পেয়ে গেল, জিভে প্রায় একদম জল চলে এসেছে। তবে একেবারে এখন খিদে পেয়ে গেলে ঠিক চলবে না, কারণ বন্ধুদেরকে অনেক কিছুই জানাতে হবে। সেটা হচ্ছে যে আমাদের তো প্রত্যেক মাসে আমরা জানি আমার কলম এবং এক কলমে দুই নারী, আমাদের এই বিষয় নিয়ে তো আপনারা অনেক অনেক আমাদেরকে লেখা পাঠান, চিঠি পাঠান, আপনাদের মেলের অপেক্ষায় থাকি আমরা। সেই জন্য ঠিক এই মাসের মানে জুন মাসের আমার কলমের বিষয়টা একটু জানিয়ে দেব। জুন মাসের আমার কলমের বিষয় হচ্ছে ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হারিকেন, তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টার, মানে সময়ের সঙ্গে সঙ্গে এই যে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহটা পাল্টে গেছে, কিন্তু বদলায়নি সেই ঝড়া পাতার উড়ে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, আজও কিন্তু ইচ্ছে করে যে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক আমাদের ঝড় বৃষ্টির কোনো সন্ধ্যা আসর, বাড়িতে হোক বা বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamahol.air@gmail.com। আমাদের চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন।

একইভাবে এক কলমে দুই নারীর বিষয়, লীলা মজুমদারের লেখা মা উপন্যাস। সোনা এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। মাকুকে উদ্ধারের দুঃসাহসে কবিজান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আমাদের মেইল আইডি আরও একবার বলছি, mohilamahol.aircolkata@gmail.com। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আরও একবার, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুন। আপনাদের চিঠি এবং মেইলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল। আর বন্ধুরা, আজকে কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বললাম, ঈশিতার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম এবং এই মিষ্টি নিয়ে অনেক কিছু জানলাম। আর আপনাদেরকেও কিন্তু জানিয়ে দিলাম এই মাসের এক কলমে দুই নারী এবং আমার কলমের বিষয়। তাই চটপট একেবারে লিখতে বসে যান, হাতে একদম কলম নিয়ে নিন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সব সময়ের জন্য। আর এত কথা বলতে বলতে মনে হচ্ছে যে আজকের যেহেতু ঘুরি কাটা একটু একটু

এগিয়ে যাচ্ছে, মানে আমাদের অনুষ্ঠানে আজকে এই মহিলাদের আসর শেষ হবার সময় এসেছে। তো আমি এত কথা বলতে বলতে মনে হচ্ছে যে একটা গান আপনাদের জন্য না রাখলেই নয়, তাই আজকে একটা গান শুনতে শুনতে আপনাদেরকে বিদায় জানাবো। আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন এবং সকলকে ভালো রাখবেন। আজকের মতো বিদায়।

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা,
1: নমস্কার।
0: আমরা আবার চলে এসেছি আমাদের সেই চিরপরিচিত অত্যন্ত পছন্দের অনুষ্ঠান বন্ধু তোমারই জন্যের এই আসরে। আর আমাদের সঙ্গে আমাদের সুকণ্ঠী এবং সুন্দরী উপস্থাপিকা সুতপা চট্টোপাধ্যায়, আর আমি আপনাদের সঙ্গে দুর্বা দে। তবে চিঠির ঝাঁপি খুলে ফেলার আগেই যে কাজটা আমরা নিয়মিত রূপে করে থাকি সেইটা আরও একবার করে ফেলি, কি বলেন? আগেই আমরা জেনে নিই কিভাবে আপনারা আমাদের এই আসরে চিঠি পাঠাতে পারেন। সুতপাদি একটু বলে দাও।
1: হ্যাঁ, আমরা অনুষ্ঠানে যে চিঠি লিখবেন তার ঠিকানা বলি। বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন maitribondhu23@gmail.com, maitribandhu maitribondhu23@gmail.com।
0: তবে দরকারি কথাবার্তা আমাদের সব শেষ, এবার আমরা চলে যাব প্রথমে আমাদের প্রথম চিঠিতে। সেই চিঠিটা এসেছে ডাকযোগে না ইমেলে?
1: ইমেলে।
0: বাহ,
1: টলি এবং দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে লিখেছেন, প্রিয় বন্ধু তোমারই জন্য, সকালের আড্ডায় মন মোর ভরে যায়, কত কথা কত গান কত অজানারে সন্ধান, উৎপল দত্ত সন্ধ্যা রায় দৃষ্টিকোণে শুনতে চাই, হারানো দিনের পুজোর গান শুনতে পেলে জুড়বে প্রাণ, ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে। অনেকগুলো বিষয়, সকালের আড্ডা ভালো লাগে, আর উৎপল দত্ত সন্ধ্যা রায়কে শুনতে চান দৃষ্টিকোণে, এবং হারানো দিনের পুজোর গান শুনতে চাইছেন।
0: ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায় আমাদের নিয়মিত রূপে চিঠি লিখে থাকেন, বেশিরভাগ সময় ইমেলের মারফতেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা অনুষ্ঠান শুনছেন তা জেনে আমাদের যেমন ভালো লাগছে, আপনাদের যেসব অনুষ্ঠান সম্পর্কে চাহিদা রয়েছে সেসবও আমরা সময়ে সময়ে পূরণ করার চেষ্টা করে থাকি। তবে দৃষ্টিকোণ অনুষ্ঠানটি আমাদের সংবাদ বিভাগের দ্বারা প্রযোজিত এবং তারা এই অনুষ্ঠানটি আমাদেরকে নিয়মিত রূপে দিয়ে থাকেন। আমরা তাদেরকে জানিয়ে দেব আপনারা কোন কোন বিষয়ে দৃষ্টিকোণ অনুষ্ঠান শুনতে চান। আপনাদের এর আগে যে বিষয়গুলো নিয়ে দৃষ্টিকোণ অনুষ্ঠান শুনতে চাওয়ার অনুরোধ এসেছিল তাও তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি, এবারেও দেব। আশা করছি খুব শীঘ্রই তারা সেই অনুরোধ রক্ষা করতে সক্ষম হবেন। আর হারানো দিনের গানে পুজোর গান নিয়ে অনুষ্ঠান এর আগেও হয়েছে, এমনকি পুজোর সময়তেই হয়েছে। পুজোর গান নিয়ে হারানো দিনের গানের অনুষ্ঠান সাজানো, রম্যগীতি নিয়ে হারানো দিনের গানের অনুষ্ঠান সাজানো হয়েছে। অনুরোধের আসর কিভাবে শুরু হল আকাশবাণী কলকাতার এই স্টুডিওতে, কিভাবে প্রথমের দিকে চিঠিপত্র আসতো, কি বিষয়ে চিঠি আসতো, তাতে অনুরোধের সঙ্গে আরও টুকিটাকি কি কি মজাদার ঘটনা শ্রোতা বন্ধুরা আমাদের লিখে পাঠাতেন, সেই নিয়েও হারানো দিনের গানের অনুষ্ঠান আমরা বেশ কয়েকবার করেছি। তবে যেটা বেশ কয়েকবার হয়ে গেছে সেটা যে আবার পুনরাবৃত্তি করা যাবে না এমন তো কোনো কথা নেই। আমরা অবশ্যই পরবর্তীকালে সময় বুঝে, সময় দেখে, ঠিক সময় যেটা আমাদের মনে হবে, দেখুন পুজোর গান পুজোর সময়টাই মনে হয় শুনতে বেশি ভালো লাগে, যখন তখন আমরা কি পুজোর গান বাজাতে পারি না সেটা ভালো লাগবে শুনতে, আমার মনে হয় আপনাদেরও খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব। এই ধরুন বাসন্তী পুজোর সময় যে সময়টা চলে গেল, বা আসন্ন আশ্বিন মাসে যখন আবার দুর্গা পুজো হবে, আমরা চেষ্টা করব পুজোর গান নিয়ে হারানো দিনের গানের এক আসর সাজিয়ে তুলতে, যা আপনাদের অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠবে, তার আমরা চেষ্টা অবশ্যই চালাব।
1: চলে আসি পরের চিঠিতে। প্রদীপ কুমার চক্রবর্তী সুরেকালনা পূর্ব বর্ধমান থেকে আমাদের লিখেছেন, মনের মিতা মৈত্রী, বেশ কিছু অনুষ্ঠান বা সময় পরিবর্তন ভালো লাগছে, তার মধ্যে 9:30 মনের মতো গান, আকাশবাণী মৈত্রীর মূল মন্ত্র শুনুন শোনান আকাশবাণী মৈত্রী।

সর্বক্ষণের সঙ্গী আমার রেডিও। মেরামত করি তাই রেডিও প্রেমীদের ভালোবাসা পাই উজাড় করে। বয়স, জাতি, ধর্ম, পেশা নির্বিশেষে তাদের দাবি বা অতৃপ্তি তুলে ধরি হাতের লেখায় বন্ধু তোমারই জন্যতে। সর্বশক্তিমান গণমাধ্যম মৈত্রী তাই অতুলনীয়। সামান্য অনুযোগ করি রম্যগীতির বিশাল মূল্যবান সংগ্রহশালা বা রত্নভাণ্ডার। যদি একটু বৈচিত্র্য আনা যায় বড় সুন্দর হয়। অবশ্য এই নিয়ে বহুবার দ্বারস্থ হয়েও ব্যর্থ হয়েছি, কোনো খেদ নাই। প্রাণপ্রিয় মৈত্রী পরিবারের সকলের প্রয়াস আমাদেরকে আরো মনোগ্রাহী ও সন্তুষ্ট করবে আশায় থাকি। নমস্কারান্তে প্রদীপ কুমার চক্রবর্তী, সুরে কালনা,

0: বেলা তাদের আপনি সেই দিন চলার পথকে সুগম করে তুলছেন, সেই দিন যাতে ভালো কাটে রেডিও শুনতে শুনতে তার ব্যবস্থা করে দিচ্ছেন। তাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানালাম। আর আমার খুব ভালো লাগলো জেনে আমাদের যে নতুন সংযোজন হয়েছে আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান সূচিতে, সকাল 9:30 প্রতিদিন মনের মতো গানের অনুষ্ঠান আপনার যে ভালো লাগছে তা জেনে আমরাও সকলেই ভীষণ প্রীত হলাম। আমাদের সমস্ত উপস্থাপক উপস্থাপিকারা যারা মনের মতন গান অনুষ্ঠান পরিবেশন করে থাকেন তারাও অত্যন্ত খুশি হবেন জেনে যে আপনারা সকলে এই নতুন অনুষ্ঠান শুনছেন এবং আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে। আর যে বিষয়টা আপনি তুলে ধরেছেন যে রম্যগীতির অনুষ্ঠানে আরো বৈচিত্র্যময় গান তুলে আনা হোক, তা পরিবেশন করা হোক, আসলে আমাদের এই বিভাগটি যারা দেখেন তারা আমাদের যে পরিমাণ গান দিয়ে থাকেন বা রম্যগীতি বলে যে সিডিগুলো আমাদের কাছে এসে পৌঁছয় আমরা সেগুলোই বাজাতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। নতুন অনেক সিডি এমন রয়েছে বা নতুন অনেক টেপ এরকম রয়েছে, রেকর্ডিং করা রয়েছে, তাদেরকে এই মুহূর্তে নতুনভাবে ডিজিটাইজ করার কাজ চলছে। আসলে কি বলুন তো, এই টেপগুলো তো অত্যন্ত পুরনো। আমার মনে হয় সুতপাদি এই বিষয়টা আর একটু ভালো করে বুঝিয়ে বলতে পারবে। সুতপাদি তুমি বলো, এই টেপগুলো ঠিক কি অবস্থায় রয়েছে, তোমার কি রকম তুমি দেখেছো?
1: দেখো, এইটা সম্পর্কে সত্যি সত্যি সব থেকে ভালো যারা বলতে পারবেন তারা আমাদের যারা আর্কাইভে আছেন বা আমাদের লাইব্রেরির যারা কর্মী এই মুহূর্তে
0: সংগ্রহশালায় যারা কর্মরত তারাই বলতে পারবেন।
1: হ্যাঁ, তারাই সব থেকে ভালো বলতে পারবেন। তবে এটা আমরা বলতে পারি যে আমাদের একটা বিশাল ভান্ডার আছে সত্যি কথাই, কিন্তু এটাও ঠিক কথা, সংরক্ষণের কথা না, একদম শুরুতেই তো আমরা কেউ ভাবি না। একটা অভিজ্ঞতা লব্ধ ফল থেকে যখন মনে হচ্ছে একটা দুটো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায় এমনটা ভাবতে ভাবতে ততদিনে বেশ কিছু জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে। এটা আমাদের স্বীকার করে নিতে কোনো অসুবিধে নেই যে হ্যাঁ কিছু জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের একটা বিশাল সংগ্রহ রয়েছে। সেই সংগ্রহ সংরক্ষণের জন্য আমরা ডিজিটাইজেশন করেছি, কিন্তু সেই ডিজিটাইজেশন করতে গিয়ে দেখা গেছে সেই টেপ আমাদের কাছে সংরক্ষিত আছে, সেই স্পুল আমাদের কাছে সংরক্ষিত আছে, কিন্তু ট্রান্সফার করতে গেলেই সেটা ছেড়ে যাচ্ছে, তাকে ট্রান্সফার করা যাচ্ছে না। অথচ আপনার হয়তো স্মরণ স্মৃতিতে রয়ে গেছে যে আপনি কোনো এক সময় এই গানটি শুনেছিলেন বা সেই গানটি শুনেছিলেন, আমরা তাকে উদ্ধার করতে পারিনি বা পারছি না, এরকম বেশ কিছু জিনিস আছে। আবার পাশাপাশি যে এই কাজটা একেবারে থেমে গেছে তাও তো নয়, প্রতিদিন এই কাজে আমাদের বেশ কিছু কর্মী নিযুক্ত রয়েছেন, তারা প্রতিদিন বিভিন্ন ধারার কাজ, শুধুমাত্র যে রম্যগীতি তাই তো নয়, বা আমাদের স্পোকেন ওয়ার্ড প্রোগ্রাম আমরা যেগুলোকে বলি, যেমন তার মধ্যে সাক্ষাৎকার থাকে, কথিকা থাকে বা বিভিন্ন বর্ণনামূলক অনুষ্ঠান, নানান ধরনের অনুষ্ঠান, সেই কাজগুলোকে প্রতিদিন তারা পুনরুদ্ধার করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন।
0: এই সম্পর্কে আপনাকে আরো একটি তথ্য দিই যা হয়তো শুনে আপনাদের খুব ভালো লাগবে। আমরা সম্প্রতি প্রায় 75 গান সংগ্রহশালা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, 75 গান। এবারে সেই গান আপনি কোথায় শুনবেন? হ্যাঁ, রম্যগীতিতে ওই গানগুলি হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, তবে আমরা এই নতুন গানগুলি পরিবেশিত করছি প্রতি সোমবার সকাল 11:00। আবার বলে দিই, প্রতি সোমবার সকাল 11:00 সেই যে গানগুলি আমরা উদ্ধার করতে পেরেছি তা আমরা ক্রমাগতভাবে এক এক করে বাজানোর চেষ্টা চালাচ্ছি, এবং সেই অনুষ্ঠানটির নাম হল সংগ্রহশালা থেকে। আমাদের এই অনুষ্ঠান সংগ্রহশালা থেকে আমরা এই উদ্ধার করা 75 গান ক্রমাগত এক এক করে বাজানোর চেষ্টা চালাচ্ছি, যাতে আপনারা যারা নতুন গান শুনতে চান আমাদের সংগ্রহশালায় যে গানগুলি রক্ষিত ছিল যেগুলোকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে সেই গানগুলো আমরা এই সময় পরিবেশন করার চেষ্টায় রয়েছি, চালাচ্ছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটি শুনুন, শুনে জানান এই গানগুলো শুনে আপনাদের কেমন লাগলো, কেমন। এরপরে আমাদের কাছে ইমেলে যে চিঠি এসেছে সেটা কার সুতপাদি?
1: লিখেছেন হীরামন শেখ, রবীন দা, রেহানা শেখ, গ্রাম গোংরা, জেলা নদিয়া থেকে।
0: কার নয়, কাদের?
1: কাদের। আকাশবাণী মৈত্রী থেকে প্রচারিত খেতে খামারে থেকে যাত্রা অভিনেতা কাকলি চৌধুরী ও অনল চক্রবর্তীর সাক্ষাৎকার শুনলাম। দুজনের জুটি মানে হিট যাত্রাপালা। বেতার কর্তৃপক্ষের নিকট কাকলি দিদিভাই এবং অনল দাদার অভিনীত যাত্রাপালা,

0: আমি মিস ক্যালকাটা প্রচার করার অনুরোধ রাখছি। আপনার স্বাস্থ্য থেকে জলবাহিত রোগ সম্পর্কে মূল্যবান আলোচনা শুনলাম, কলকাতা ডায়েরি থেকে ইতিহাসবিদ ডালিয়া রায়ের সাক্ষাৎকার শুনলাম, হাতে চালিত রিক্সা চালকের জীবনী সম্পর্কে তথ্যবহুল আলোচনা, নাটক নূরজাহান শুনলাম, মনসুর চরিত্র অসাধারণ লাগল, হীরামন শেখ, রবিন্দা, রেহানা শেখ, গ্রাম গোংরা, জেলা নদিয়া থেকে।
1: আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো শুনছেন, আপনাদের ভালো লাগছে। আর অবশ্যই অনেকদিন বাদে যাত্রাপালা জুটি নিয়ে এরকম এক সুন্দর সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আমাদের আকাশবাণী থেকে প্রচারিত করা হয়েছে। এর আগেও হয়েছে, তবে অনেকদিন বাদে আমাদের আকাশবাণী মৈত্রীতে এইরকম অনুষ্ঠান প্রচার করা হলো। আর আপনার ভালো লেগেছে জেনে তো আমাদের আরও আনন্দ হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি নতুন যাত্রাপালাও আমাদের এখানে সম্প্রচার করা হয়েছে, আশা করছি আপনারা সেই যাত্রাপালাগুলো শুনবেন। আর অবশ্যই আপনাদের ভালো লাগা এবং অনুরোধ যে যাত্রাপালাগুলি নিয়ে, তা আমরা সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দেব। আশা করছি তারা খুব শীঘ্রই, যদি সেই যাত্রাপালা আমাদের সংগ্রহে থাকে, তারা তা সম্প্রচার করবে। সব যাত্রাপালা অবশ্য আমাদের সংগ্রহে নেই, কারণ সব যাত্রাপালা তো আমাদের এখানে রেকর্ড করা হয়নি, এটাও একটা ব্যাপার। তবে বেশিরভাগ জনপ্রিয় যাত্রাপালাই আমাদের এখানে নিয়মিত রূপে এখনও রেকর্ডিং হয়, সম্প্রচার হয়। গীতাঞ্জলির পাশাপাশি আকাশবাণী মৈত্রীতেও তা সম্প্রচারিত হচ্ছে। আপনারা শুনতে থাকুন আমাদের এই যাত্রাপালার অনুষ্ঠান। আশা করছি আপনাদের পরবর্তী যে যাত্রাপালাগুলি পরিবেশিত হবে তা শুনে অত্যন্ত ভালো লাগবে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানও এই মুহূর্তে বিভিন্ন বিষয়কে তুলে ধরছে। শুধু যে রোগ ব্যাধি আমাদের এখনকার দৈনন্দিন জীবনে আঁকড়ে ধরছে, আমাদেরকে জাপটে ধরছে, শুধু তাই নয়, যে রোগ ব্যাধি হতে পারে এই সময়ে দাঁড়িয়ে, এই ঋতুতে দাঁড়িয়ে, সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে আমরা সচেতনতা বৃদ্ধির চেষ্টায় রয়েছি। আশা করছি আমাদের যে বক্তব্যগুলি রাখা হয় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে, যে প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়, যে প্রতিষেধকগুলো আপনাদেরকে নিয়মিত রূপে নিতে বলা হয়, আশা করছি আপনারা সেই বিষয়গুলোকে অন্তত মনে রেখে সেইভাবে নিজেদের জীবনযাত্রা সাজিয়ে তুলছেন। যাতে আপনাদের কাছে আমরা সবসময় বলি যে আপনারা সবসময় যেন সুস্থ থাকেন। সুস্থ থাকলেই আশা করছি আপনারা সবাই আমাদের অনুষ্ঠানও ভালোভাবে শুনতে পারবেন, এবং সুস্থতাটাই আমাদের কাছে প্রধান কাম্য। আপনি যে এই অনুষ্ঠানগুলো শুনছেন, আমাদেরকে জানাচ্ছেন, তা ভালো লাগছে জেনে। পাশাপাশি জানাবেন আরও কোন কোন বিষয়ে আপনি অনুষ্ঠান শুনতে চান। আমরা সবসময় চেষ্টা করব সেই সব অনুষ্ঠান বেশি করে সম্প্রচার করতে, আপনাদের কাছে আরও নিত্য নতুন বিষয় তুলে ধরতে। ভালো থাকবেন সবাই, আর আমাদের নিয়মিত রূপে এইভাবেই চিঠির দ্বারা জানাতে থাকবেন আপনাদের কি কি আরও শুনতে ইচ্ছে করে।
0: প্রশান্ত চন্দ্র লিখেছেন সিউড়ি বীরভূম থেকে, মাননীয় মহাশয় মহাশয়া, আমি চৈত্র এবং বৈশাখ মাসে একটি করে মোট দুটি চিঠিতে অনুরোধ রেখেছিলাম। এর মধ্যে 30শে বৈশাখ অর্থাৎ 14ই মে 2026 আমার একটি অনুরোধে আশা ভোসলের যে গানটি শোনানো হল, আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ, সেটি আমি এর আগে শুনিনি এবং আমার বেশ ভালো লেগেছে, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঘোষিকা ছিলেন পাপড়ি ভট্টাচার্য। রাধাকৃষ্ণ বিষয়ক গান শোনানোর অনুরোধ থাকল। নিম্নোক্ত যে কোনো ঘটনাক্রম বা উৎসব আসছে তার সঙ্গে সঙ্গতি রেখে গান শোনানোর অনুরোধ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আষাঢ় শ্রাবণে বৃষ্টির গান, স্বাধীনতা দিবসে দেশাত্মবোধক গান ইত্যাদি। পরের চিঠি লিখব শরৎকালের প্রারম্ভে ভাদ্র মাসের প্রথম দিকে। বিশেষ বা অনিবার্য কারণ ছাড়া আমি দুপুরের অনুরোধের আসর মিস করি না। আপনারা যে কোনো একটি মাধ্যমে অনুরোধ করতে বলেছেন বলে চিঠিকেই বেছে নিলাম। ততদিন পর্যন্ত বিদায়, থাকছি প্রতিদিন 3:35, 2:30 অনুরোধের আসর। সঙ্গীত নির্বাচন সম্পূর্ণ আপনাদের উপর রাখছি। ধন্যবাদ সহ প্রশান্ত চন্দ্র সিউড়ি বীরভূম থেকে। মজার একটা বিষয় চিঠিতে আমার ভালো লাগছে, চৈত্র মাসে এবং বৈশাখ মাসে উনি একটি করে দুটি চিঠি লিখেছেন এবং এর পরের চিঠি তিনি আবার লিখবেন শরৎকালের প্রারম্ভে অর্থাৎ ভাদ্র মাসের প্রথম দিকে। এটি বেশ মজার বিষয়।
1: শুধু তাই নয়, ইনল্যান্ড লিটারে যে চিঠি তিনি পাঠিয়েছেন তা এতগুলো বিষয়কে সম্পূর্ণরূপে তুলে ধরে

0: করেছে সেটাও একটু বেশ ভালো। প্রসেনজিৎ পাত্র আমাদের নিয়মিতভাবে এইভাবে ইনলাইন লেটারে অনেকগুলি বিষয় নিয়মিত রূপে লিখে পাঠান। প্রশান্তবাবু আপনিও লিখুন, প্রতি মাসে একটি করে অন্তত লিখুন, আমাদের ভালো লাগবে। মাঝের কয়েক মাস এই যে আপনি বলছেন লিখবেন না, আমাদের ভালো লাগছে না জেনে। আমরা চাই সকল শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত রূপে শোনেন তারা যেন আমাদের কাছে চিঠি পাঠান। আর এও ভালো লাগলো আমাদের পরিবেশিত যে গান নির্বাচন করেছে আমাদের উপস্থাপিকা পাপড়ি ভট্টাচার্য, আপনি তা শুনে ভালোবেসেছেন। আমরা চাই এরপরেও এইরকমভাবেই আপনাদের মন জয় করে রাখতে। আর রাধাকৃষ্ণ বিষয়ের গানের অনুষ্ঠানে যে অনুরোধ আপনি রেখেছেন, আপনাকে বলে রাখি সম্প্রতি আমরা রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী এই দুই জয়ন্তী পালন করেছি এবং সেটি একটা দিনের জন্য পালন করিনি, আমরা সপ্তাহব্যাপী অনুষ্ঠান রেখেছিলাম দুই ক্ষেত্রেই। এবং আমাদের যে মনের মতো গান এবং হারানো দিনের গান এই দুটো অনুষ্ঠানেই আমরা এই দুই ব্যক্তিত্বের বিভিন্ন ধারার গান তুলে ধরেছি। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার ভক্তিমূলক গান আমরা মনের মতো গানের অনুষ্ঠানে শুনিয়েছিলাম, তেমনি নজরুলেরও বহু ভক্তিমূলক গান রয়েছে, শ্যামাসঙ্গীত রয়েছে, আমরা তাও হারানো দিনের এক পর্বে তুলে ধরেছিলাম। আমরা সবসময় চেষ্টা করেছি বিভিন্ন বিষয়কে তুলে ধরার। প্রতি শুক্রবার আমাদের যে মনের মতো গানের অনুষ্ঠান রয়েছে তাতে লোকগীতির হারিয়ে যাওয়া সেই সব গান আমরা তুলে ধরছি যা সচরাচর আপনারা শুনতে পান না। শুনে দেখবেন এই অনুষ্ঠানটিও কিন্তু বেশ ভালো চলছে। কেন বেশ ভালো চলছে? কারণ এই গানগুলিও না সচরাচর আমাদের এখানে সম্প্রচারিত হয় না, এই গানগুলো অনেকটাই হারিয়ে গেছে। আর যেহেতু এগুলো সম্প্রচারিত হয় না, লোকমুখে তার প্রচারও তাই কম, তাই জন্য আপনারা যদি শোনেন আমার মনে হয় এর যে রস, এর যে ভাব, তা আপনাদের মন ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস। আপনি যে অনুরোধ রেখেছেন অনুরোধের আসরের জন্য তা আমরা রক্ষা করার চেষ্টা করব পরবর্তীকালে। এবং বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আমাদের অনুষ্ঠান নিয়মিত রূপে পরিবেশিত হয়, এর আগেও হয়েছে, এর পরেও হবে। আপনাদের কাছে শুধু আমাদের এই অনুরোধ, আপনারা যখন যে অনুষ্ঠানটা শুনছেন, যে বিষয়টাকে ভিত্তি করে আমরা অনুষ্ঠান পরিবেশিত করছি, সেই অনুষ্ঠানে আপনাদের যদি মনে হয় কোথাও কিছু সংযোজন প্রয়োজন, বা আপনাদের যদি মনে হয় যা সাক্ষাৎকার নেওয়া হলো বা যে সম্পর্কে বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে আপনাদের কাছে উপস্থাপন করা হলো সেটা আপনাদের শুনে কিরকম লাগছে তা অবশ্যই জানাবেন। আমরা সবসময় জানতে আগ্রহী আপনারা বিশেষ দিবসে বিশেষ বিশেষ যে অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে সেই অনুষ্ঠানগুলো শুনে আপনাদের কেমন লাগছে। আমরা সেই হিসেবে আমাদের অনুষ্ঠানের মধ্যে পরিবর্তন বা যেরকম চলছে সেই রূপেই পরিবেশন করব কিনা তা ভাবতে আমাদের সাহায্য করে। আশা করছি আমার সকল শ্রোতা বন্ধুরা আমার এই অনুরোধ রক্ষা করবেন, তারা পরবর্তীকালে আমাদের অনুষ্ঠানগুলি শুনে জানাবেন যে বিশেষ দিবস ভিত্তিক যে অনুষ্ঠানগুলো পরিবেশিত হচ্ছে সেগুলো তাদের কেমন লাগছে, সেগুলো আপনাদের কি মনে হচ্ছে তা যথেষ্ট রূপে যথার্থ, না অন্য কোনো ব্যক্তিত্ব বা অন্য কোনো বিষয়কে আমাদের তুলে ধরা প্রয়োজন ছিল বা আমাদের তুলে ধরা হয়নি, সেটা আমরা পরবর্তীকালে করতে পারব। ভালো থাকবেন প্রশান্তবাবু, চিঠি লিখতে থাকবেন, মাস ভিত্তি করে নয়, আপনার যেটা ভালো লাগে, যেটা শুনে মনে হচ্ছে লেখা প্রয়োজন তাকে ভিত্তি করে, কেমন?
1: এবারে তুমি দুর্বা প্রসেনজিৎ পাত্রর কথা বললে, আমার হাতে প্রসেনজিৎ পাত্রর চিঠি রয়েছে। প্রসেনজিৎ পাত্র প্রজাত্নের শর্মা পাত্র, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়ার।
0: উনি নিশ্চয়ই অনেকগুলি দিনের অনেকগুলি বিষয়ে চিঠি লিখেছেন,
1: অনেকগুলো বিষয়। আমি প্রথম আগে তারিখগুলো বলি, 16 এপ্রিল, 14 এপ্রিল, 11 এপ্রিল, 19 এপ্রিল, আবারও 14 এপ্রিল, 9 এপ্রিল, 9 এপ্রিলের আরও একটি, 11 এপ্রিলেরও আরও একটি, 15 এপ্রিল, 16 এপ্রিল, এতগুলো চিঠি তার আমার কাছে এই মুহূর্তে হাতে। আমি সংক্ষেপে বলি, রঞ্জনা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় আজ সন্ধ্যায় ভালো লেগেছে, সন্ধ্যে 7:45 আধুনিক গান ভালো লেগেছে, রাখি দাশগুপ্তর উপস্থাপনায় আজ সন্ধ্যায় অনুষ্ঠান ভালো লেগেছে, আর 7:45 বাংলা আধুনিক গান নিয়মিত শোনেন।

0: ভালো লাগে, আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে সিরোসিস অফ লিভার বিষয়ে কথিকা ভালো লেগেছে, ডাক্তার নীলাদ্রি সরকার বলেছেন। আর আসুন বেরিয়ে যান ভারতে, এই অনুষ্ঠানে সিকিমের মন্দির ভ্রমণের বর্ণনা শুনে মুগ্ধ হয়েছেন, দারুণ উপস্থাপনা। এই মহাজীবন অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবন কথা শুনে ভালো লেগেছে, চকিতা চট্টোপাধ্যায়ের রচনা অবলম্বনে সৌমেন বসুর প্রযোজনায় অহনার ছাদ বাগান নাটক ভালো লেগেছে, শাশ্বত ভারত অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনে ভালো লেগেছে, আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে সুস্থ থাকার সংকল্প এই বিষয়ে কথিকা ভালো লেগেছে বলেছেন ডাক্তার রুদ্রজিৎ পাল। যুথিকা নাজিরের উপস্থাপনায় আসুন বেরিয়ে যান ভারতে মিজোরামের ভ্রমণ বর্ণনা শুনে ভালো লেগেছে, লিখেছেন প্রসেনজিৎ পাত্র, প্রযত্নের শর্মা পাত্র, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে।
1: প্রসেনজিৎ বাবু, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই, আপনি নিয়মিত রূপে আমাদের সমস্ত অনুষ্ঠান শুনছেন, সকালে শুনছেন, দুপুরে শুনছেন, সন্ধ্যায় শুনছেন, রাতে শুনছেন, এই যে সবসময় অনুষ্ঠান শুনছেন, শুধু শুনছেন না, আমাদের প্রতিদিন সেই অনুষ্ঠান সম্পর্কে টুকরো টুকরো ভাবে লিখে জানাচ্ছেন প্রতিদিনের কি কি অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, এ যে আমাদের কাছে কি আনন্দের খবর, তা আপনাকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমাদের উপস্থাপক উপস্থাপিকারা আপনাদের এই পাঠানো চিঠি থেকে ভীষণভাবে উজ্জীবিত হয়ে ওঠেন, তারা ভীষণভাবে উৎসাহিত বোধ করেন, তারা চান আরো ভালো অনুষ্ঠান উপস্থাপন করতে। আপনাদের চিঠি সেই রসদ যোগায়, আপনাদের চিঠি সেই ইন্ধন যোগায়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আরো বেশি পরিমাণে চিঠি লিখুন, আমাদের জানান আপনারা আরো কি শুনতে চাইছেন, এই রসদ এই ইন্ধন আপনারা না যোগালে আমাদের অনুষ্ঠান ভালো হবে কি করে বলুন তো। আপনারা আছেন বলেই তো আমাদের এই অনুষ্ঠান এত ভালো চলছে, তাই আপনাদের সকলের কাছে আবারও জানাই আমাদের এই আকাশবাণী পরিবারের সমস্ত শ্রোতারা যারা আমাদের পরিবারের এক অঙ্গ, তাদের কাছে আমার অনুরোধ, সবাই চিঠি লিখুন, জানান আরো কি কি বিষয়ে আপনারা অনুষ্ঠান শুনতে ইচ্ছুক। এবং অবশ্যই সকলকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান শুনে চিঠি দিয়ে আমাদের উৎসাহিত করছেন। পরের মেল কার এসেছে?
0: লিখেছেন বাংলাদেশ থেকে তপন চক্রবর্তী।
1: আচ্ছা
0: মহাশয় মহোদয়া নমস্কার, আপনাদের সদয় অবগতি ও সংশোধনের জন্য আমি নিচের বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বাংলাদেশ ভ্রমণের জন্য কক্সবাজার থেকে বান্দরবান আহ্বান করেন। বাংলাদেশের জেলার সংখ্যা 64, চট্টগ্রাম বিভাগের একটি জেলা কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের একটি জেলা কক্সবাজার সংলগ্ন বান্দরবান জেলা, অবশিষ্ট 62টি জেলা আপনাদের মানচিত্রে নেই। বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ উপজেলা এবং সর্ব উত্তরে দিনাজপুরের তেঁতুলিয়া উপজেলা। আপনারা টেকনাফ থেকে তেঁতুলিয়া বললে পুরো বাংলাদেশ চলে আসে। শ্রদ্ধা ও শুভেচ্ছা, তপন চক্রবর্তী, বাংলাদেশ।
1: ধন্যবাদ তপন বাবু আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অবশ্যই আপনি যে বিষয়টি তুলে ধরেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা যে চিঠির বিষয় আপনাদের কাছে আহ্বান করছি তাতে যে ভুলটি রয়েছে সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব। এই ভুল সংশোধন করে আপনাদের বাংলাদেশের অন্তর্গত 64টি জেলাকে এর অন্তর্গত করতে, এবং আপনারা যখন এরপরে চিঠি লিখবেন তখন যাতে আপনাদের এই অভিযোগ না থাকে যে আমরা বাদবাকি 62টি জেলাকে উপেক্ষা করছি। না, আমরা কোনোভাবেই কাউকে উপেক্ষা করছি না, হয়তো আমাদের বোঝা বা বলাতে কোথাও একটা ভুল রয়ে গেছে, সেই ভুল আমরা সংশোধন করব যাতে পরবর্তীকালে বাংলাদেশের সমস্ত জেলার সকল বাংলাদেশি আমাদের কাছে চিঠি লিখে তাদের জেলার বৈশিষ্ট্যতা, তাদের জেলার সৌন্দর্য, তাদের জেলার দ্রষ্টব্য স্থানগুলি তুলে ধরতে পারেন। আমরা সেই চিঠি পাঠ করব, আমরা এর আগেও করেছি, পরেও করব, আপনারা শুধু চিঠি লিখতে থাকুন, কেমন?
0: তাপস সাহা লিখেছেন শেওড়াফুলি হুগলি থেকে। প্রিয় মৈত্রী বন্ধু, অনবদ্য তোমার এই যে 8টা থেকে 8:30 পর্যন্ত সকালের আড্ডার উপর সম্প্রচারিত অনুষ্ঠানটি মানতেই হবে। হরেক বর্ণের আড্ডায় এখন 68 বছর বয়সী এই আমি এমন মজে গেছি যে আর কোনো আড্ডায় আর আমার মন ভরছে না। এই অনুষ্ঠানটি এতটাই উচ্চমানের যে আমার জ্ঞানে চেতনায় সেই 60-এর শেষ থেকে 80-এর প্রথমার্ধ পর্যন্ত তখনকার আকাশবাণীর অসাধারণ সব হরেক বর্ণময় অনুষ্ঠানগুলি প্রায় সমজাতীয় এবং অবশ্যই অতুলনীয়। আমি অন্তত চাই মৈত্রী প্রচার তরঙ্গের কর্তৃপক্ষের কাছে যে যদি অনেক বছর আগেই আমাদের থেকে হারিয়ে যাওয়া এক অনুপম সুর সমৃদ্ধ

0: গানের অনুষ্ঠান সুগম সঙ্গীতকে সকালের আড্ডায় পুনরায় ফিরিয়ে আনা যায়। এভাবেই চলতে থাকুক আমাদের মন ভরানো সকালের আড্ডা। লিখেছেন তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি থেকে।
1: তাপসবাবু ধন্যবাদ। বোঝাই যাচ্ছে যে আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ শ্রোতা, আমাদের দীর্ঘদিনের সঙ্গী। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত রূপে এর আগে শুনেছেন বলেই আপনি এই তুল্যমূল্য বিচারটা করতে পেরেছেন। আপনি বলতে পেরেছেন যে সেই 60 এবং 80 দশকের অনুষ্ঠান কীরূপে প্রচারিত হতো এবং কী ধরনের সেই অনুষ্ঠানের বৈচিত্র্যতা ছিল। সেই বৈচিত্র্যময়ের অনুষ্ঠানের যে কিয়দংশ আমরা এখনো পর্যন্ত রক্ষা করতে পেরেছি এবং তা আপনার এত ভালো লাগছে জেনে অত্যন্ত আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আপনি জানালেন আমাদেরকে যে আপনার এই অনুষ্ঠানগুলি ভালো লাগছে। এবারে আপনাকে জানাই যে বিষয়টি আপনি তুলে ধরতে চেয়েছেন। প্রথমত আপনাকে বলি, সকালের আড্ডা অনুষ্ঠানটি 8টা থেকে 8:30 সম্প্রচারিত হয় না, কোথাও একটা সময়ের একটু গণ্ডগোল রয়েছে। আপনাকে আরও একটু বলে দিই যে এই অনুষ্ঠানটি 8টা থেকে শুরু হয় না, বরং এই অনুষ্ঠানটি শুরু হয় ভারতীয় সময় সকাল 7:35 থেকে সকাল 8:30 পর্যন্ত, এবং বাংলাদেশ সময় সকাল 8:05 থেকে সকাল 9টা পর্যন্ত। এই হচ্ছে আমাদের সকালের আড্ডার অনুষ্ঠানের সময়সূচি। এটা বলার একটাই কারণ, যদি আপনি 8টা থেকে শুনে থাকেন তাহলে আপনি কিন্তু সকালের আড্ডার এক বড় অংশ, প্রায় অর্ধাংশ আপনি কিন্তু শুনছেন না নিয়মিত রূপে। তাই আপনাকে একটু বলে রাখা প্রয়োজন যে আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভারতীয় সময় সকাল 7:35 এবং বাংলাদেশ সময় সকাল 8:05। এই তো হলো সময়ের বিষয়টা। দ্বিতীয় বিষয় যেটা আপনি বলছেন যে সুগম সঙ্গীতের সমৃদ্ধ গানের অনুষ্ঠান, সকালের আড্ডায় আসলে গানকে ভিত্তি করে কিছু খবর পরিবেশন অবশ্যই করা হয়, কিন্তু সুগম সঙ্গীতের জন্য যে সময়টা প্রয়োজন তা দিলে সকালের আড্ডায় কোনো আড্ডা বলতে বস্তুটি থাকবে না। তাই জন্য আমাদের রামধনুর অনুষ্ঠান রয়েছে যা নিয়মিত রূপে সম্প্রচারিত হচ্ছে ভারতীয় সময় সকাল 10:30 থেকে এবং বাংলাদেশ সময় সকাল 11টা থেকে। এই অনুষ্ঠানটি আপনি শুনে দেখতে পারেন, আর অবশ্যই শুনে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না সেই অনুষ্ঠান আপনার কেমন লাগলো। কেমন? ভালো থাকবেন তাপসবাবু। আর তাপসবাবুর এই চিঠির মাধ্যমেই আজ আমরা বন্ধু তোমারই জন্য এই আসর শেষ করছি। নমস্কার।
0: নমস্কার।

আমাদের বাংলার মৈত্রী বন্ধুদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। জানি এই মারাত্মক গরমে প্রত্যেকে খুব নাজেহাল, আর তাই আমার বিভিন্ন অনুষ্ঠানে যখনই থাকি আমি চেষ্টা করি একটু গাছের কথা বলতে, গাছের উপকারিতার কথা বলতে। কারণ আমরা জানি

পরিবেশে ভারসাম্য রাখতে গেলে গাছ তো লাগাতেই হবে, তবে যদি একটু স্বস্তি পাওয়া যায়। যাই হোক, চলে এসেছি আজকে সন্ধ্যায় আপনাদের সঙ্গে কিছুক্ষণ থাকবো বলে। কলকাতা চলমান শহর, সারা বছর কিছু না কিছু এখানে হতেই থাকে। আজকে সন্ধ্যায় সেরকমই সব জায়গা থেকে কিছু না কিছু অনুষ্ঠানের খবর আপনাদের বলবো। সেই সঙ্গে থাকবেন শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে কিছু কথা, তার গাওয়া গান, থাকবে আবহাওয়ার খবর, আর অন্যান্য খবর তো রয়েছেই। শুরু করি আজকে সন্ধ্যায়, রইলাম সঙ্গে মৈত্রীবন্ধু রাখি দাশগুপ্ত। তবে শুরুতেই শুরু করব একটি ভালো গান দিয়ে, শাহানা বাজপেয়ীর কণ্ঠে এক্সপ্রেম ছায়াছবি থেকে বন্য বিলাসী।

চলে আসি অন্য খবরে। আগামী 10ই জুন সন্ধে 6:30 গিরিশ মঞ্চে শঙ্কর ভট্টাচার্যের নির্দেশনায় অন্য চেতনা মঞ্চে নিয়ে আসছেন পাগলা ঘোড়া। আর কলকাতা মানেই তো থিয়েটার, নাটকের তীর্থস্থান। বাদল সরকার ও তার নাটক নিয়ে তার শতবর্ষে নতুন করে এক আগ্রহ চোখে পড়ার মতন। এই মুহূর্তে কলকাতা ও জেলার ও নানা নাট্যদল ফিরিয়ে আনছেন খ্যাত ও স্বল্প পরিচিত নাটকগুলিকে। এই সপ্তাহে শহরে মঞ্চস্থ হচ্ছে 3টি নাটক শ্রী বাদল সরকারেরই। নেহাতি সমাপতন বলা যেতে পারে, তবুও ভালো লাগার মতনই একটি ঘটনা। 7ই জুন হয়ে গেল নির্বাক অভিনয় একাডেমির প্রযোজনায় বাকি ইতিহাস। অন্যদিকে এখানেই নান্দীপট প্রযোজিত বল্লভপুরের রূপকথা। আর 10ই জুন আগামী 10ই জুনে নাটকের কথাটা বলেই রাখি আগে, যারা নাটক ভালোবাসেন। এই 10ই জুনের নাটকটি, যেটি প্রথমেই বললাম যে সন্ধ্যে 6:30 গিরিশ মঞ্চে নিয়ে আসছেন পাগলা ঘোড়া।

এর কিছুক্ষণ সম্প্রচার একটু অসুবিধা হচ্ছিল, ফিরে এসেছি আজকে সন্ধ্যায়। কথা বলবো এমন একজন শিল্পীকে নিয়ে যার উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি ভালোবাসা, বিশদ জ্ঞান, যার সুরেলা কণ্ঠের জাদুতে বাংলা তথা ভারতীয় আমরা সবাই মাতোয়ারা। সেই সুমন কল্যাণপুরকে শুধু শিল্পী হিসেবে নয়, অন্যান্য দিক দিয়ে একটু জানার চেষ্টা। সম্প্রতি শিল্পী আমাদের ছেড়ে চলে গেলে তার অসাধারণ সব সৃষ্টি আমাদের হৃদয়ে থেকে যাবে আজীবন। এই স্বনামধন্য গায়িকার গায়কী অনেক সময় লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করলেও সুমন কল্যাণপুর কিন্তু তার নিজস্ব গায়িকীর জন্য প্রসিদ্ধ ছিলেন। আর সেই সময় মানে 1954 কর্মজীবন শুরু করে সেই 1960 দশক বলুন বা 1970 দশকই বলুন, তিনি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। এমন কোনো ভাষা নেই যেখানে তিনি গাননি। বাংলা, ওড়িয়া, ভোজপুরি, রাজস্থানি থেকে শুরু করে গুজরাতি, পাঞ্জাবি, কন্নড়, মারাঠি সব কিছুতেই, অসমীয়া সব ভাষাতে তার অসাধারণ সব সৃষ্টি রেখে গেলেন। শোনাবো তারই কিছু গান, এই মুহূর্তে শোনাই আমার স্বপ্ন দেখার দুটি নয়ন।

আরও একটা গুণ ছিল সুমন কল্যাণপুরের, অসাধারণ ছবি আঁকতেন, ভালোবাসতেন সঙ্গীতের বাইরে ছবি আঁকতেন, তার জন্য যার জন্য মুম্বাইয়ের বিখ্যাত কলম্বিয়া হাই স্কুলে পড়াশোনা শেষ করে শুধু ছবি আঁকার জন্য সঠিক শিক্ষা নিতে স্যার জিজে স্কুল অফ আর্টসে ভর্তি হন। সেই সঙ্গে সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিতে শুরু করেন। পণ্ডিত

কেশব রাও ভোলেজির কাছে। পরবর্তীকালে গানের প্রতি তার ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছয় যে তিনি শুরুতেই শিখতে শুরু করেন গান পেশাদারিত্বের সঙ্গে পরবর্তীকালে উস্তাদ খান আব্দুল রহমান খানের কাছে, এবং গুরুজি মাস্টার নবরং এদের কাছেই সঙ্গীত শিক্ষার তার শুরু। আর সত্যি কথা বলতে গেলে এই মানুষটির জীবনে যতটা পাওয়ার কথা ছিল এটা তো আমরা সবাই জানি, এটা মনেও করি যে সেইভাবে সুমন কল্যাণপুরকে কিন্তু আমরা সম্মানিত করে উঠতে পারিনি। তবে তিনি কোনো কিছু চাওয়া পাওয়ার আশায় নয়, প্রথম দিন থেকে শেষ জীবন পর্যন্ত ভালোবেসে ভালোবাসার তাগিদে তিনি তার গান আমাদের মধ্যে গেয়ে গেছেন, রেখে গেছেন অসংখ্য সব সৃষ্টি, অসাধারণ সব সৃষ্টি। তার সঙ্গীত ছবি আঁকা নিয়েই তিনি সারা জীবন কাটিয়ে দিলেন।

ভারতবর্ষে এমন অনেক শিল্পী আছেন যারা তাদের যোগ্যতা অনুযায়ী হয়তো সেভাবে সম্মান পাননি, কিন্তু তাদের সৃষ্টি সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে রয়ে গেছে। সুমন কল্যাণপুরও তাদের মধ্যে অন্যতম। এত রকম তার শৈল্পিক সৃষ্টি, তার ছবি, তার গান আমরা অনেকেই হয়তো জানি না। প্রায় 857খানা হিন্দি গানে তিনি বিভিন্নভাবে রেখে গেছেন তার দক্ষতার পরিচয়। একটা সময় সরকারি উচ্চপদে থাকলেও গানকেই নিজের জীবনের একটা অংশ করে নেন, কিছু পাওয়ার আশায় নয়, শুধু ভালোবাসার তাগিদে সঙ্গীতকে আঁকড়ে রয়েছেন ছিলেন। বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে গেলেন। আর এটাও তো সত্যি, এমন শিল্পীরা কিন্তু বারবার ফিরে আসেন।

কিন্তু রয়ে যাবে সুমন কল্যাণপুরের এই দরদি গলার অপূর্ব সব গান, যেসব গান আমাদের হৃদয়ের মণিকোঠায় আমরা আজ ধরে রেখেছি, ভবিষ্যতেও ধরে রাখব। তাই তো যতবার শুনি এইসব মানুষগুলোর গান মন ভরে যায়, মন ভরে যায়, ভালো লাগে, বারবার শুনতে ইচ্ছে করে। আজকে সুমন কল্যাণপুরকে নিয়ে এইটুকুনি, তার আরও একটি গান আপনাদের শোনাই, মনে করো আমি নেই।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
2: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
3: চলে আসি আবহাওয়ার খবরে। হাসফাঁস গরমে কার্যত গোটা ভারতবর্ষ, বাংলা তো বটেই, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর্দ্রতার পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গ তো বৃষ্টির প্রকোপ বাড়বে, দক্ষিণবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টি ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং সাময়িক স্বস্তির একটা আভাস থাকলেও এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস।

চলে আসি অন্য খবরে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে খোঁজ মিলল প্রাচীনতম গুহাচিত্রের, যেখানে কয়েকটি হাতের ছাপের সন্ধান পাওয়া গেছে, যেগুলো অন্তত বলা হচ্ছে যে 67,800 বছরের পুরনো। এটাই বলছেন গবেষকেরা। তাদের মতে এটি হচ্ছে প্রাচীনতম গুহাচিত্র, সম্ভবত গুহার দেয়ালে হাত রেখে তার আশপাশে লালচে রং করা হয়েছিল, যা থেকে বোঝা যায় যে সৃষ্টির নেপথ্যে সৃজনশীল ভাবনা একটা রয়েছে। গুহাচিত্র সন্ধানে নেতৃত্ব দিয়েছেন।

সম্প্রতি ধূমকেতু নিয়ে গবেষণায় নয়া দিশা দেখালেন তিন বাঙালি বিজ্ঞানী। আকাশে ছুটে বেড়ানো থ্রি আই বা অ্যাটলাস, ধূমকেতু না ভিনগ্রহীদের মহাকাশ যান, এ নিয়ে

আজ সন্ধ্যায় একেবারে শেষ পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 5 থেকে 30 জুন পরিবেশ সংক্রান্ত চিত্র প্রদর্শনী, আলোচনা, গ্রন্থ প্রকাশ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাচ্য পাশ্চাত্য প্রকাশনা 5 নম্বর সূর্য সেন স্ট্রিটে তাদের বিপণীতে। দ্বিতীয় ও চতুর্থ রবিবার বাদে রোজ 12টা থেকে 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। আর আজ 8ই জুন রয়েছে বিকেল 5:30টায় পরিবেশ নিয়ে আলোচনা, বলবেন অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়, সুপ্রতিম কর্মকার ও অরিজিৎ চট্টোপাধ্যায়। আর আগামী 17ই জুন বেরোবে বিজ্ঞান ভিত্তিক একটি উপন্যাস ও ইংরেজি অনুবাদ। যারা পরিবেশ নিয়ে, পরিবেশকে ভালোবাসেন, পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করেন, তারা কিন্তু এই প্রাচ্য পাশ্চাত্য প্রকাশনাতে গিয়ে দেখে আসতে পারেন, এদের চিত্র প্রদর্শনী আলোচনা শুনতে পারেন ওখানে গিয়ে।

তাহলে আজকের মতো আজ সন্ধ্যায় এখানেই শেষ করতেই হবে। যাওয়ার সময় একটু পরেই আপনাদের সঙ্গে চলে আসবেন অর্ক, অর্ক বন্দ্যোপাধ্যায় তার ক্রীড়াঙ্গন নিয়ে। আপনাদের সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত। আজ সন্ধ্যায় ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা, শেষ করব আজকের এই অনুষ্ঠান।

0: নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, এবং আজকে মৈত্রী ক্রীড়াঙ্গনে একটি বিশেষ অনুষ্ঠান আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকের অতিথি ক্রিকেট প্রশিক্ষক ও সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শ্রী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত।
1: নমস্কার তোমাকে এবং শ্রোতা বন্ধুদের।
0: হ্যাঁ, অনেক শ্রোতা বন্ধু আজকের অনুষ্ঠান শুনছেন, আমাদের দুই বাংলার শ্রোতা বন্ধুরা আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, এই সদ্য মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল ভারত বনাম আফগানিস্তানের যে টেস্ট ম্যাচ সেটি, এবং সেখানে স্বাভাবিকভাবেই পর্যুদস্ত হলো আফগানিস্তান টিম। তারা মানে ভারতের রেকর্ড জয় এক ইনিংস এবং 300 রানের। ভারত ও আফগানিস্তানের মধ্যে চলতি টেস্ট ম্যাচের তৃতীয় দিনে এক ইনিংস এবং 300 রানে জয়ী হলো ভারত। প্রথমে ব্যাট করে ভারত প্রথম

0: ইনিংসে 564 রানের একটি বিশাল স্কোর করে। এরপর ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে একদম স্বচ্ছন্দে খেলতেই পারেনি আফগানিস্তান, বিশেষ করে টেস্টে অভিষেক হওয়া তরুণ স্পিনার মানব সুতার নিজের দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে একটা বড় ধাক্কা দেন এবং দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতো ভেঙে গেল আফগান ব্যাটাররা এবং ভারত বিগেস্ট এভার মার্জিন 300 রানে জয়ী হলো। তো প্রসেনজিৎ বাবু, আপনার কাছে সে নিয়ে প্রথমেই প্রশ্ন, এই যে আফগানিস্তান বনাম ভারতের যে ম্যাচটি আমরা দেখলাম, এটা তো একদম মানে মনেই হচ্ছিল যেন কোনো সি ডি টাইপের দলের সাথে একটা খেলা হচ্ছে, কারণ আফগানিস্তানরা টেস্ট ক্রিকেট খেলতে এখন মনে হচ্ছে তৈরিই নয়।
1: একদম তাই, তার কারণ হচ্ছে আফগানিস্তানের ক্রিকেটটা নির্ভরই করছে সারা বলের ক্রিকেট এবং শর্টার ফরম্যাটের ক্রিকেট। ওরা 2020 ক্রিকেটটা ভালো করে এবং বেশ কিছু প্লেয়ার যারা সারা বিশ্বে 2020 ক্রিকেটের দাগ কেটেছে, তার মধ্যে রশিদের নাম সবাই জানে, গুরবাজ আছে খুব ভালো, আরও অনেকে আছে, আমি বিস্তারিত প্লেয়ারদের কথাই যাচ্ছি না, কিন্তু রেড বল ক্রিকেট যেটা মাল্টি ডেস ক্রিকেট, সেই ক্রিকেটটা ওদের ওখানে তত হয় না। আর আফগানিস্তানের ক্রিকেট খুব বেশি পুরনো দিনের ক্রিকেট নয়, যার জন্যে ওরা আস্তে আস্তে ওয়ার্ল্ড ক্রিকেটে ইউজ টু হওয়ার চেষ্টা করছে। অদূর ভবিষ্যতে হয়তো 10-15 বছর পর, যেমন শ্রীলঙ্কা যখন প্রথম ক্রিকেট খেলতে এসেছিল, শ্রীলঙ্কা বেসরকারি টেস্ট খেলত আগে এবং ইন্ডিয়ার সঙ্গে সেই সময়ও, তখন মাইকেল টিসারা ফিসেরা খেলতো, ক্যাপ্টেন ছিলেন।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এবং সেই সময় অনেক নামি দামি প্লেয়ার ওদের খেলতো, ঐতিমুনি এই মাফিক প্লেয়ার। পরবর্তীকালে যখন ওরা মূল স্রোতে এলো, মূল স্রোতে আসার পর প্রথম দিকে টেস্ট ক্রিকেটে ওরা অতটা সাবলীল ছিল না, কিন্তু ফ্রিকোয়েন্টলি মাঝে মধ্যে ভালো খেলতো এবং 1996 পরবর্তীকালে ওয়ার্ল্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় এবং সেই সময় থেকে বিধ্বংসী কিছু ক্রিকেটার ওই সময় শ্রীলঙ্কা থেকে উঠে এসেছিল, সনজ জয়সুরিয়া, অরবিন্দ
0: ডিসিলভা,
1: এরকম ধরনের আত্মাপাত্তু, এরকম অনেক ধরনের ক্রিকেট পরবর্তীকালে আরো ভালো ভালো ক্রিকেটার ওদের উঠে এসছে। জয়বর্ধনে তো বিশেষ এক সময় ত্রাস ছিল। সুতরাং আফগানিস্তানের ক্রিকেট হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে যে তারাও লাল বলের ক্রিকেটকে অ্যাডপ্ট করে নিয়েছে এবং বিশ্ব ক্রিকেটকে ভালো খেলোয়াড় তারা উপহার দিয়ে।
0: আচ্ছা, এই ক্ষেত্রে কি একটা অন্য প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে, এই ক্ষেত্রে এই যে আমরা যে ক্রিকেটে টি টোয়েন্টির একটা প্রভাব, অন্তত যেটা আমরা ফাইন্যান্সিয়ালি যে একটা খুব লুক্রেটিভ একটা টি টোয়েন্টি ক্রিকেট, কারণ সমস্ত বিশ্বের সমস্ত দেশে মানে ক্রিকেট প্লেইং নেশানে এক ধরনের টি টোয়েন্টি লিগ হয় যেখানে প্রচুর টাকা পয়সার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কি কোথাও এই লাল বলের ক্রিকেটের প্রতি এই যে নতুন নতুন দেশের যারা আফগানিস্তান হোক আয়ারল্যান্ড হোক তারা ঠিক হারিয়ে ফেলছে, কারণ এখনো তো ক্রিকেট বলতে লাল বলের খেলাকেই বোঝানো হয়।
1: লাল বলের ক্রিকেট হচ্ছে সনাতন ক্রিকেট, যেই ক্রিকেটটা ক্রিকেট প্রেমী লোক যারা তারা কিন্তু এখনো 5 দিন মাঠে বসে খেলা দেখে। আমি টি টোয়েন্টি, আমি ব্যক্তিগতভাবে বলছি, টি টোয়েন্টি বা ওয়ান ডে সারাক্ষণ বসে আমি খেলা দেখি না, কিন্তু যখন টেস্ট ম্যাচ হয় যেগুলো ইংল্যান্ডের সঙ্গে খেলা হয় একটু বিকেল বা সন্ধ্যের দিকে, তখন কিন্তু আমি চেষ্টা করি বল টু বল দেখার। কিন্তু টেস্ট ক্রিকেট সনাতন ক্রিকেট, সেখানে 5 দিনের ক্রিকেটে তাৎক্ষণিক কিছু শট খেলে দিয়ে একটা তুরন্ত কিছু রান করে দিলাম, সেটা লাল বল বা 5 দিনের ক্রিকেটে হওয়া সম্ভব নয়।
0: ঠিক,
1: সেখানে টেকনিক্যালি তাকে কিন্তু অনেক সুদৃঢ় হতে হয়। আর টি টোয়েন্টি ক্রিকেট সারা বিশ্বে এখন এত চল, তার কারণ হচ্ছে শর্টার ফরম্যাটের ক্রিকেট, বেশি সময় লাগে না, একটা সুন্দর বিনোদন হয়। কেন, আমরা ক্রিকেট মাঠে, আমরা যখন ছোটবেলায় খেলাধুলো করেছি বা খেলা দেখতে এসেছি ইডেন গার্ডেন্সে, তখন একটা গাম্ভীর্য থাকতো টেস্ট ক্রিকেট লাল বলের। এখন আমরা দেখতে পাই কি যে টি টোয়েন্টি ক্রিকেটে চেয়ার লিডার ঢাক বাজছে, ঢোল বাজছে, বাজছে, এতে কিন্তু ব্যাটসম্যানের মনোসংযোগে অসুবিধা হয় না টি টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু টেস্ট ক্রিকেটের সময় একটা মনোসংযোগ বিরাট ব্যাপার ছিল। আমার মনে আছে 99 করে কলকাতা টেস্ট ম্যাচে বিশ্বনাথ আউট হয়েছিল, তার কিছুক্ষণ আগে একটা পটকা, তখন মাঠে পটকা নিয়েও যেত, কমলালেবু নিয়েও যেত, একটা পটকা পাঠার পর বিশ্বনাথ পরে বলেছিল যে ওইটা কিন্তু আমার কনসেন্ট্রেশন ব্রেক করেছে, যার জন্য নিনারুমুরি নয় আউট হয়েছিল।
0: বেশ, তার মানে যেটা বোঝা যাচ্ছে আফগানদের কিন্তু আরো লাল বলের ক্রিকেট প্র্যাকটিস করতে হবে অন্তত WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন এই খেলাটি কিন্তু ভারতের সঙ্গে যেটি আফগানিস্তানের হলো সেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের

0: মধ্যে গণ্য করা হয় না। তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যখন কথা বলছি, তখন এই ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে যে খেলাটি হলো, যেখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর কারেন্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা পয়েন্ট টেবিল আপনাদেরকে দেখিয়ে দিই, শুনিয়ে দিই, মাফ করবেন। প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া, তারা 8টি ম্যাচ খেলে 84 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ আফ্রিকা, 4টি খেলে 36 নিয়ে পয়েন্ট পার্সেন্টেজ 75। শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড, পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ, ষষ্ঠ স্থানে 9টি ম্যাচ খেলে 4টি জিতে এবং 4টি হেরে এবং একটি ড্র হয়েছে 52 পয়েন্ট নিয়ে 48.15 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত, সপ্তম স্থানে ইংল্যান্ড, অষ্টম স্থানে পাকিস্তান এবং নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই 9টা টেস্ট প্লেয়িং নেশন যারা WTCতে এবার খেলছে, তাদের যে হবে 2025 থেকে 27-এর মধ্যে যে WTC চলছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটারই একটা পয়েন্ট টেবিল আপনাদের বললাম। আর এর পরেই কিন্তু শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ম্যাচ, সেখানে ভারত খেলবে কিছু টেস্ট। সেই টেস্টের জন্য কি এখন ব্যাটাররা, এই যে শুভমান গিল আমরা দেখলাম 126 করলেন, একটা অধিনায়কোচিত ইনিংস শুভমান খেললেন, তাছাড়া ছিল হচ্ছে কে এল রাহুল 100 রান করেছেন, 100 রান করেই তিনি আউট হয়েছেন। আর আমাদের একটি নিউ ফাইন্ড, সেটা হচ্ছে আমাদের নতুন এক স্পিনারকে আমরা পেয়েছি, মানব সুতার। তিনি কিন্তু প্রথম ইনিংসে 4টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 1টি উইকেট নেন। তো কেমন লাগলো এই মানব সুতারের খেলা আপনার?
1: হ্যাঁ, মানব সুতার ভালো বোলার, টেস্ট ক্রিকেটের জন্যে একটা ভালো উপাদান। আমি কালকে মানব সুতারের কয়েকটা ওভার টিভিতে দেখছিলাম।
0: আচ্ছা,
1: স্পিন করাতে পারে, উইকেটে বাউন্স আদায় করতে পারে, আর বলের গতিটা, যেটা টি টোয়েন্টি খেলতে খেলতে ম্যাক্সিমাম স্পিনারের বলের গতি বাড়িয়ে দিয়ে বল করে, ও কিন্তু সেটা একদমই করে না। আমার দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এ কিন্তু দীর্ঘমেয়াদি খেলোয়াড় হিসাবেই ভারতীয় টিমে ঢুকেছে। অদূর ভবিষ্যতে ওর আরও সাফল্য আমরা দেখতে চলেছি, কেন কি আমাদের রবীন্দ্র জাদেজা বা অক্ষয় প্যাটেল এদের যে ধরনের বোলিং করতো, একটু জোরে বল করতো, টি টোয়েন্টি মতনই টেস্ট ম্যাচেও বল করতো, যে উইকেট স্পিনিং প্যারাডাইজ উইকেট সেই উইকেটে হয়তো এরা পেনিট্রেট করতে পারতো, কিন্তু যেটা ব্যাটিং সহায়ক উইকেটে সেই উইকেটে আমার মনে হচ্ছে অনেক তরুণ খেলোয়াড় মানব সুতার, এত আগেভাগে এত কিছু বলা যায় না, তাহলেও বলতে হবে ওর মেটেরিয়ালটা একটু কিন্তু টেস্ট ক্রিকেটের মেটেরিয়াল বলেই আমার প্রথম দিন মনে হয়েছে।
0: হ্যাঁ, আর যেটা দেখলাম তিনি ব্যাটও করতে পারেন, খুব যদি ভুল না করি তিনি 28 রান করেছেন প্রথম ইনিংসে। হ্যাঁ, একদমই তাই, তিনি 28 রান করেছেন, 28 রান করে আউট হয়েছে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, এই যে আপনি জাদেজার কথা বললেন, তার সঙ্গে আরেকটি নাম আমি যোগ করতে চাই, রবিচন্দ্রন অশ্বিন। এই জাদেজা অশ্বিনের পেয়ার কিন্তু ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে, বোলিংয়েও এবং একদম ব্যাটিংয়েও তারা দুজন ব্যাট করে কিন্তু জিতিয়েছে। সেই জায়গাটা এখনো আমাদের একটা খামতি বোধ হয়
1: না। জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন এরা বিশ্ব বরেণ্য ক্রিকেটার, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু বিদেশের মাটিতে জাদেজা বা অশ্বিন যেখানে ফ্রেন্ডলি উইকেট নয়, সেই উইকেটে কিন্তু ততোধিক সাফল্য লাভ করতে পারেননি যেটা অতীতে ভেঙ্কটরাঘবন, প্রসন্ন, চন্দ্রশেখর এবং ভীষণ বেদী তারা করেছিলেন। তার কারণটা হচ্ছে কি, এখনকার ক্রিকেটারকে দুটো ফরম্যাটেই খেলতে হয়, যেহেতু দুটো ফরম্যাটে অ্যাডপ্ট করতে হয়, বেদী, প্রসন্ন, চন্দ্র, ভেঙ্কটরাঘবনের সময় দুটো ফরম্যাট ছিল না, একটা ফরম্যাটেই ক্রিকেট খেলা হতো, সেই কারণে তারা তৈরি হতো লাল বলের ক্রিকেটে ওই ধরনের খেলা। এখন বিশ্ব ক্রিকেটে ফ্লাইট লুপ্ত হয়ে গেছে, যে ফ্লাইটে উইকেট থেকে টেনে নিয়ে এসে প্রসন্ন বা বেদী বা চন্দ্রশেখর একটু জোরের ওপর বল করতো বা ভেঙ্কট, তারা যেভাবে ব্যাটসম্যানকে পারচেজ করতো উইকেট, এখন সেই ক্রিকেট আমরা দেখতে পাই না। আমাদের ইন্ডিয়ান সয়েলে টার্নিং ট্র্যাকে যথেষ্ট সাবলীল ছিল অশ্বিন বা জাদেজা, কিন্তু যখন বিদেশে যাচ্ছে, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, যে উইকেটে একটু কুইক উইকেট, ঘাস থাকে, হার্ড উইকেট, সেই উইকেটে কিন্তু তাদের অত সাফল্য নেই, প্রোভাইডেড ভেঙ্কট, প্রসন্ন, বেদী, চন্দ্রশেখররা ওইসব উইকেট

0: সাফল্য পেত।
1: ঠিক একদম, আপনি আমার একটি নাম বলতে ইচ্ছে করছে, যাকে সে কারণে বোধ হয় সর্বকালের অন্তত ভারতের সেরা স্পিনার হিসেবে গণ্য করা হতে পারে, সেই হচ্ছে অনিল কুম্বলে। তিনি কিন্তু সমস্ত উইকেটেই ভালো খেলতে পারতেন, ভালো বল করতে পারতেন, অন্তত তার মানে সেই তার সেই মানে কি বলবো তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বলুন বা কিভাবে তিনি এটা পারতেন।
0: না, অনিল কুম্বলে একটু অন্য ধরনের স্পিনার ছিল, প্রথম কথা টল ছিল, আর ওর বাউন্সটা উইকেট থেকে প্রচুর, যেহেতু লম্বা ছিল সেহেতু উইকেটের সিমটা ফেলে উইকেট থেকে বাউন্স আদায় করতে পারতো অনিল কুম্বলে, যেহেতু তার জন্যেই কিন্তু ও সব উইকেটে সফল হয়েছে। আর অনিল কুম্বলের সময় কিন্তু টি টোয়েন্টি একদমই আসেনি,
1: না
0: 50 ওভার্সের খেলা হতো। তো 50 ওভার্সের যে খেলাটা হতো, প্রথম দিকে তো 50 ওভার্স লাল বলেই খেলা হতো, বলও অনেকটা ক্রাইটেরিয়া, কেন সাদা বলটা অনেক বেশি হার্ড হয় লাল বলের থেকে। কিন্তু অনিল কুম্বলেকে দিয়ে বিচার করলে হবে না, কেন অনিল কুম্বলেকেও আমি মনে করি যে পিওরলি রেড বল বোলার, এবং অনিল কুম্বলের ধরনটাই ছিল তাই, একটু জোরে বল করতো, স্পিন কম করতো, বাউন্স করতো বেশি, যেটা এখনকার ক্রিকেটে খুবই দরকার, কেন স্পিন কম করতো, উইকেট টু উইকেট বল করতো, তাতে LBW পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
1: একদমই, আমরা আবার আসবো ক্রিকেট নিয়ে আলোচনায়। এবার একটু খবর দিই আপনাদের, ফরাসি ওপেন জয়ে জার্মান খেলোয়াড় জেরেভের। তিনবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হারার পর অবশেষে চতুর্থবারে বাজিমাত করলেন আলেকজান্ডার জেরেভ। জার্মানির এই খেলোয়াড় ফরাসি ওপেনের ফাইনালে 6-1, 6-4, 4-6, 6-7, 6-1 এই গেমে হারিয়েছেন ইটালির ফ্লাভিও কোবেল্লিকে। দ্বিতীয় বাছাই জেরেভ এই গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এমন সময়ে যখন ট্রফির দাবিদাররা কিন্তু অনেক আগেই ছিটকে গিয়েছেন। ফিট না থাকার কারণেই দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেন ইয়ানিক সিনার। একই রাউন্ডে ব্রাজিলের হুয়াও ফনসেকারের কাছে হেরে যান নোভাক জোকোভিচ। কার্লোস আলকারাজ চোটের কারণে এই প্রতিযোগিতাতে খেলতেই পারেননি, ফলে জেরেভে কিন্তু ছিলেন এই ট্রফি জেতার প্রধান দাবিদার, এবং তাই তিনি জিতলেন। 30 বছর পর জার্মানির কোনো খেলোয়াড় জিতলেন গ্র্যান্ড স্ল্যাম।
2: ফুটবলের মহাযজ্ঞ
1: আপনারা জানেন এই জুন মাস থেকেই শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। তবে শুরুটা খুব একটা ভালো হলো না ডেনমার্কের জন্য। ফিরল 5 বছরের সেই আতঙ্ক, 5 বছর আগের আতঙ্ক, মাঠেই জ্ঞান হারালেন ডেনমার্কের এরিকসন। 2021 সালের 12 জুন ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ডেনমার্ক। ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন দলের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন, মাঠেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত চিকিৎসা পেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ডেনমার্কের এই ফুটবলার। 5 বছর পর আবারও এই একই ধরনের আতঙ্কের মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বিশ্বকাপ শুরুর মাত্র 4 দিন আগে ইউক্রেনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলছিল ডেনমার্ক। ম্যাচের 65 মিনিটে হঠাৎ বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসন। মুহূর্তের মধ্যে স্টেডিয়ামে উদ্বেগ ছড়িয়ে পড়ে, দ্রুত মাঠে ঢুকে তার চিকিৎসা শুরু করে মেডিকেল টিম। পরিস্থিতি বুঝে ম্যাচটি সঙ্গে সঙ্গে বাতিল করা হয়। তখন 2-1 ব্যবধানে এগিয়েছিল ডেনমার্ক। পরে ডেনমার্ক ফুটবল ফেডারেশন জানায় এরিকসনের জ্ঞান ফিরে এসেছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অন্যান্য ম্যাচে ওয়ার্ম আপ ম্যাচেই ঝামেলা, রোনাল্ডোর গোল বাতিল, তবু চিলিকে 2-1 গোলে হারিয়ে জয় পেল পর্তুগাল। ওয়ার্ম আপ ম্যাচে ঝামেলা, একটা ট্যাকেলকে কেন্দ্র করে হাতাহাতি, লাল কার্ড দেখেন পর্তুগালের তারকা রাফায়েল লিয়াও এবং চিলির ইভান রোমান। একটি নামি ফুটবল ওয়েবসাইট রোনাল্ডোকে রেটিং দিয়েছে 10-5। ইংল্যান্ডের এক নামি মিডিয়া প্রশ্ন তুলেছে, 41 বছরের রোনাল্ডো ছাড়াই কি পর্তুগাল বেশি ভালো খেলছে? শনিবার রাতে চিলির বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে পর্তুগাল জিতেছে 2-1 গোলে। ম্যাচের 3টি গোলই হয়েছে বিরতির পর। রোনাল্ডো মাঠে ছিলেন প্রথমার্ধে। ঘটনাচক্রে রোনাল্ডোর বদলি হিসেবে নামা গঞ্জালো গুয়েদেস পর্তুগালের প্রথম গোলটি করেন 58 মিনিটে। টিমটায় সবথেকে ভালো ফর্মে আছেন ব্রুনো ফার্নান্ডেস, 75 মিনিটে 2-0 এগোয় রবার্টো মার্টিনেসের টিম তার গোলে। ইনজুরি টাইমে চিলির লুকাস সেপেদা 1টি গোল প্রতিশোধ করেন। এই 2-1 শেষ হয়। অন্যান্য যে ম্যাচগুলি হয়েছে তার একটা আপডেট আপনাদের দিয়ে দিই, যেখানে মদ্রিক ও পাসালিকের গোলে 2-1 স্লোভেনিয়াকে হারিয়ে জিতল ক্রোয়েশিয়া। 1-0 গোলে গ্রিসকে হারিয়ে জয়ী হলো ইতালি।

0: এই সমস্তই আপডেট ছিল। আর হ্যাঁ, এক এক গোলে মরক্কো নরওয়ে ম্যাচ ড্র হয়েছে, 3-0 গোলে গুয়াতিমালাকে হারালো ইকুয়েডর, 2-0 গোলে জর্ডানকে হারালো কলম্বিয়া। এই সমস্ত ছিল এই ওয়ার্ল্ড কাপ ফ্রেন্ডলি অর্থাৎ ওয়ার্ল্ড কাপ ওয়ার্ম আপ ম্যাচ তার খবর। আমরা ফিরে আসছি আমাদের আজকের আলোচনায়, ক্রিকেট নিয়ে আলোচনা। টেস্ট ক্রিকেট নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এখন চলছে কিন্তু বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। সেখানে আজকে মুখোমুখি হয়েছিল মালদা সবিস্কোস, মালদা স্ম্যাশার্স বনাম স্রাচি রার টাইগার। এই ম্যাচে 5 উইকেটে জয়ী হল রার টাইগাররা। আপনি তো ম্যাচটাতে ছিলেন, আপনি বেশ খানিকটা ম্যাচ দেখেছিলেন, তো কেমন লাগলো, কেমন খেলছে এবারের যে সমস্ত দলেরা পারফর্ম করছে?
1: সবে শুরু হয়েছে 200-র উপরও রান হয়েছে, আর বৃষ্টির পরে উইকেটের অবস্থান যেটা থাকছে, একটু স্লো টার্নিং থাকছে, সেই সময় স্ট্রাগল করে রানটা খুব বেশি কোনো টিম করতে পারছে না। কিন্তু যেদিন বৃষ্টি হয়নি, উইকেট খোলা ছিল, রোদের তেজে উইকেট খুব ভালো বিহেভ করছিল, উইকেট রোজই ভালো বিহেভ করছে, কিন্তু টি টোয়েন্টির মতন বৃষ্টির পরে পৃথিবীর কোনো উইকেটই টি টোয়েন্টির মতন বিহেভ করে না, যার জন্যে লো স্কোরিং হয়েছে। কিন্তু যখন বৃষ্টি একদমই হচ্ছে না, তখন কিন্তু এই উইকেটে 210-15 রান করছে এবং সেই রানও প্রায় চেস হয়ে যাচ্ছে এরকম ধরনের। আরও আগামী দিনে সবে 3 দিন খেলা হচ্ছে, আরও আগামী দিনে দেখতে হবে যে খেলাটা কতটা উদ্দীপনার মধ্যে খেলা চলবে। আর প্রচুর ভালো ভালো জুনিয়র ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলছে এবং আগামী দিনে বাংলার ভবিষ্যৎ এই। কেন নেই নেই বলে তো লাভ নেই, আমাদের যা অস্ত্র আছে সেই অস্ত্রগুলোকে শান দিতে হবে, সেই অস্ত্র নিয়েই আমাদের যুদ্ধক্ষেত্রে যেতে হবে। বাংলার ক্রিকেট ভালো জায়গায় আছে, সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বাংলার ক্রিকেট খুব দাপটের সঙ্গে ক্রিকেট খেলবে আগামী দিনে, আমরা সবাই আশাবাদী হতেই পারি। তার কারণ হচ্ছে আমরা যখন ক্রিকেট সার্কিটে জড়িত আছি, ক্রিকেটকে নিয়ে আমরা আশাবাদীই হব, আমরা নিরাশার কোনো জায়গা নেই, নেগেটিভ কোনো জায়গা নেই। বাংলার ক্রিকেট এর মধ্যে অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং ভালো জায়গায় যাচ্ছে, চ্যাম্পিয়ন হতে পারছে না, ইফস অ্যান্ড বার্ডস, একটা তাৎক্ষণিক মুহূর্তে ভুল হয়ে গেলে চ্যাম্পিয়ন হতে পারে না।
0: ঠিক,
1: তো তাৎক্ষণিক মুহূর্তে কিছু আমাদের ভুলভ্রান্তি হচ্ছে। গত বছরই গোয়ার সঙ্গে আমরা ফার্স্ট ইনিংসে লিড পাওয়ার পরও সেকেন্ড ইনিংসে আমাদের ব্যাটিং কোলাপস করে গিয়েছিল, যার জন্যে আমরা অন্তিম জায়গায় যেতে পারিনি। এবং গোয়া যে দুর্ধর্ষ টিম, গোয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছিল। সুতরাং আমরা আশাবাদী, বাংলার ক্রিকেট ভালো জায়গায় চলছে, ভালোভাবে চলছে।
0: জম্মু কাশ্মীরের সঙ্গে
1: জম্মু কাশ্মীরের সঙ্গে এবং জম্মু কাশ্মীর পরে
0: রঞ্জি চ্যাম্পিয়ন
1: প্রথমবার হয়েছে। গোয়াও খুব ভালো ক্রিকেট খেলেছে বলে আমি গোয়াটা বলে ফেললাম, কিন্তু জম্মু কাশ্মীর ফাইনালে জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফাইনালে ভালো টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এক্ষেত্রে বাংলার ক্রিকেট নেই নেই, রব করে কোনো লাভ নেই, বাংলার ক্রিকেট এগোচ্ছে, আগামী দিনে এগোবে, ধারাবাহিকভাবেই এগোবে। সুতরাং বাংলার ক্রিকেটকে নিয়ে আমরা আশাবাদী।
0: ঠিক, একদমই। আর আপনি যে কথাটা গীতাঞ্জলির সঙ্গে অনুষ্ঠানের সময় আপনি বলছিলেন যে এখন প্রত্যেকটি রাজ্যেই একটা করে টি টোয়েন্টি লিগ উঠছে এবং আমরা দেখি অন্তত তামিল প্রিমিয়ার লিগ হোক বা আপনার ধরুন মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ হোক, এখান থেকে কিন্তু আইপিএলের জন্য অনেক প্লেয়ার স্কাউট করা হয়। বাংলা টি টোয়েন্টির কি শুরুটা, যেটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, আপনি বললেন 2024 সালে প্রথম হয়েছিল,
1: এখন
0: স্নেহাশিস গাঙ্গুলি
1: ভালো চালিয়েছেন
0: দুটো বছর, তো সেক্ষেত্রে আমরা কি আশা করতে পারি যে সেরকম ভাবে এই অভিষেক পোরেল বা শাহবাজের মতন আরো আরো যারা ঠিক অতটা নাম করেনি খেলোয়াড় তারা স্কাউট হতে পারে?
1: একদম তাই। বাংলার প্রো টি টোয়েন্টি লিগ 2 বছর চলছে, তামিলনাড়ু প্রিমিয়ার লিগ অনেক দিন ধরে চলছিল, ওখান থেকে বরুণ চক্রবর্তীদের মতন প্লেয়ারও উঠে এসেছে। আর একটা জিনিস আপনাকে বলছি, দর্শকদেরও বলছি, যে বাংলার ক্রিকেট 89-এ লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল।
0: ঠিক,
1: ফুটবলে যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মান, তাদের একটা সারা জীবনে ফুটবলের ধারাবাহিকতা আছে, কিন্তু নকিং দ্য ডোর হিসাবে পর্তুগাল আছে, আরো অনেক ইংল্যান্ড আছে, এইসব

0: স্পেন নকিং দ্য ডোর, তো বাংলার ক্রিকেট চিরকালই নকিং দ্য ডোর ছিল। বাংলার ক্রিকেট এই নয় যে 17 বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে,
1: ঠিক।
0: সুতরাং বাংলার ক্রিকেট থেকে যে ধরনের প্লেয়ার উঠে আসছে, চেষ্টা করছে, আগে অতীতেও সুব্রত গুহ, অম্বর রায়, শ্যামসুন্দর মিত্র, প্রকাশ পোদ্দারদের মতন ক্রিকেটার উঠে এসেছিল, তো এক্ষেত্রেও কিন্তু তার থেকে এখন অনেক বেশি খেলোয়াড় উঠে আসছে। কিন্তু আপনি যদি মহারাষ্ট্রের সঙ্গে কম্পেয়ার করতে যান, কি কর্ণাটক, কি দিল্লি, কারণ এখান থেকে তারা
1: ধারাবাহিকভাবে
0: ভালো ক্রিকেট খেলেছে। ইদানিং খেলে জম্মু কাশ্মীর, গোয়া, যারা আগে ক্রিকেটের কোনো এতে থাকতো না, এবং মধ্যপ্রদেশ অনেক আগে তখন হোলকার নামে খেলতো, মুস্তাক আলী হোলকারের ক্যাপ্টেন ছিলেন, তারাও ধারাবাহিক ভালো ক্রিকেট খেলেছে। বিদর্ভের হয়ে তারপরে মুস্তাক আলী ক্রিকেট খেলেছে, তো এগুলো এই দলগুলো একটা ধারাবাহিক দল। মুম্বাই পরপর রঞ্জি ট্রফি একসময় চ্যাম্পিয়নের পর চ্যাম্পিয়ন হয়ে এসছে। বেঙ্গল ক্রিকেট সবসময় নকিং দ্য ডোর, আমরা চাইছি কি নকিং দ্য ডোর নয়, দরজার ভেতরে ঢুকে যাওয়ার জন্য আমাদের ক্রিকেট প্রশাসন চেষ্টা করছে, খেলোয়াড়রাও চেষ্টা করছে। সুতরাং বাংলার ক্রিকেট নিয়ে যারা হাউতাস করছেন তারা ঠিক করছেন না, তার কারণ হচ্ছে বাংলার ক্রিকেটে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন লাস্ট হয়েছে 1989 সালে, তারপর থেকে কিন্তু প্রচুর খেলোয়াড় এসছেন, প্রচুর প্রশাসক এসছেন। সবসময় আমরা হেরে গেলে খেলোয়াড় এবং প্রশাসকদের সমালোচনা করি, কিন্তু একটা ধারাবাহিকতার ব্যাপারে বাংলার ক্রিকেট এই সব স্টেটের থেকে চিরকালই একটু পিছনের সারিতে আছে, বরং এখন বাংলার ক্রিকেট অধুনা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাচ্ছে।
1: তার মানে যেটা বোঝা যাচ্ছে যে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ কিন্তু মানে সার্বিকভাবে একটা সফল হতে চলেছে এবং হবেও। আমরা আজকে একটি খুব ভালো খেলা রয়েছে, আমরা একটু আগে কথা বললাম, আজকের ম্যাচ ছিল সরাচির রার টাইগার বনাম সবিস্কো মালদা স্ম্যাশার্স। সরাচির যে রার টাইগার, তারা কিন্তু 5 উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে। আচ্ছা একটা জিনিস বলুন, আপনি ঠিক বললেন যে 200 রান হয়েছে এবার, আমরা যে প্রশ্নটা আগে একবার আপনাকে করেছিলাম যে শনিবার একটি ম্যাচে সরাচির সাথেই শিলিগুড়ির ম্যাচে 208 করেছিল শিলিগুড়ি, তাছাড়া আরেকটি ম্যাচে যেটা গতকাল হয়েছে, গতকালের অ্যাডামাস, তারা করেছিল 187 রান, কিন্তু ম্যাচটি বৃষ্টিবিঘ্নিত হওয়ায় তারা ম্যাচটি হেরে যায়। সেই ডিএলএস মেথডে 208, 187 আর তারপর 150, 154 রান ছাড়া ম্যাক্সিমাম ম্যাচেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব লো স্কোরিং গেম হচ্ছে।
0: ব্যাপারটা হচ্ছে ম্যাচ তো বেশি হয়নি, আজকে মোস্ট প্রবাবলি 5 তারিখ থেকে শুরু হয়েছে, 5, 6, 7, আজকে ফোর্থ ডে,
1: রাইট।
0: আচ্ছা এবার ফোর্থ ডে মধ্যে আমি যেটা প্রথমেই বললাম যে আফটার রেন, আমি ওই চ্যানেলেও বলেছি পিচ কাভার থাকে, পিচ যদি সারাদিন ধরে খেলার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে পিচ ইনগ্রান্ডসে কভারই থাকে বৃষ্টি বলে, কিন্তু যখন খটখটে রোদ থাকে তখন কভারটা তুলে দেওয়া হয়। এখানে যে কভার থাকলে একটা ঘাম জমে, সেই ঘামের ওপর রোল করলো কিছু সময়ের জন্য, একটুখানি উইকেট স্বপ্নে
1: ব্যাটিং সহায়ক হলো,
0: ব্যাটিং সহায়ক
1: হয় না,
0: একটু স্বপ্নে ব্যাটিং সহায়কই হয়, সেই সময় বল একটু থমকে আসে বা টান বাউন্স করে, সেক্ষেত্রে টি টোয়েন্টি ক্রিকেটটা হচ্ছে কি বল প্রত্যেকটা বল ব্যাটে আসবে, ব্যাটসম্যানরা মারবে, মাঠের বাইরে যাবে, টু বোলারদের টু ডিফেন্ড দ্য রান, কি করে রানটাকে ডিফেন্ড করতে হবে, ব্যাটসম্যানদের ফেভারেই এই খেলাটা। সেখানে সব থেকে ভালো প্রয়োজন হচ্ছে উইকেটটা সেইভাবে, যেমন পাটা উইকেট আমরা যেটাকে বলি, সেই উইকেট হলে রানের গতি বাড়বে, সেই ধরনের উইকেটের থেকে এই উইকেটও অসাধারণ উইকেট। সুজন মুখার্জির কে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি বাংলার এবছরও আইপিএল এর সেরা এর মাঠের তকমা আমরা পেয়েছি, তো সুজনদাকে ধন্যবাদ। কিন্তু উইকেট তো আগে রেন হলে, উইকেট কাভারিং থাকলে প্রথম দিকটার উইকেট একটুখানি ট্রাবল দেয়।
1: তাহলে একটা আমরা ক্রিকেট ভালোবাসি যারা তারা তাদের একটা প্রশ্ন থাকবে, তাহলে এই সময় কেন টি টোয়েন্টি লিগটা করা হয়?
0: এর আগে তো করতে পারবে না, তার কারণটা হচ্ছে যে আইপিএল শেষ হওয়ার পর টি টোয়েন্টি লিগ সারা ভারতবর্ষ জুড়ে হয়, আমাদের এখানে বৃষ্টিটা একটু বেশি হয় এবং এবার বৃষ্টিটা একটু আগে নেমে গেছে, আর অন্য জায়গার যে মাটিটা সয়েলটা সেগুলো অনেক হার্ড থাকে এই সাউথ ইন্ডিয়ার দিকে, বৃষ্টি হওয়ার পর খুব কুইক জলটাকে সোক করে নেয়, কিন্তু এখানকার প্রবলেম হচ্ছে যে এখানকার মাটি নরম মাটি, যার জন্য সব করতে দেরি হয়। আর এই সময়ই বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ যেমন হচ্ছে সারা ভারতবর্ষে।

0: এই অন্য লিগগুলো হচ্ছে, এটাই হচ্ছে সারা সিজনের ক্যালেন্ডারে এই সময় ছাড়া আর স্টেট টি-20 লিগে করার কোনো সময় থাকে না।
1: বেশ, আজকে একটি খুব ভালো ম্যাচ রয়েছে যেখানে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স তারা খেলতে নামবে মুর্শিদাবাদ কিংসের বিরুদ্ধে। আজকে সন্ধেবেলায় সেই ম্যাচটি শুরু হবে, আপনারা চেষ্টা করবেন সেই ম্যাচটি ফলো করার। আর যে কথা বারবার প্রসেনজিৎবাবু আমাদের বলার চেষ্টা করছেন যে বাংলা ক্রিকেট নিয়ে হা হুতাশ করে কোনো লাভ নেই, খুব ভালো ভালো খেলোয়াড় এখানে আছে, তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে তৈরি হবেও, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে সঠিক তাদের মূল্যায়ন আর তাদের একটা কি বলবো একটা ফ্যাক্টর কাজ করা। যখন আর কিছুদিনের মধ্যেই যে বাংলা ক্রিকেট যে নকিং করছে, নকিং করতে করতে আমরা সেই দরজায় ঢুকে পড়ব, সেটাই বলার তিনি চেষ্টা করছেন। আচ্ছা, এই টি-20 নিয়ে যখন কথা হচ্ছে, টি-20 দল মানে ভারতীয় মেন্স টি-20 দলে কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়ে গেল। আমরা দেখেছি সূর্যকুমার যাদব অধিনায়ক ছিলেন, তিনি আর অধিনায়ক তো থেকে তো তিনি থাকলেনই না, তার সঙ্গে সঙ্গে তিনি টিমেও এখন নেই। আমাদের শ্রেয়স আইয়ার তিনি কিন্তু এবার অধিনায়ক হলেন এবং তিনি অধিনায়ক হওয়ার পরই জানালেন কেমন খেলবে এই দল। দীর্ঘদিন ভারতীয় টি-20 দলের তিনি বাইরে ছিলেন, দলে ফিরলেন একেবারে অধিনায়ক হয়ে এবং দায়িত্ব পেয়ে শ্রেয়স আইয়ার জানালেন যে তিনি বদলাবেন না, যেমন ছিলেন তেমনই থাকবেন, পাশাপাশি দলের মধ্যে জয়ের খিদে আরও বাড়ানোর কথা তিনি বলেছেন। রবিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে শ্রেয়স জানিয়েছেন, মুম্বাইয়ে কঠিন পরিবেশে ক্রিকেট খেলে যেভাবে তিনি বড় হয়েছেন সেই মানসিকতাই বজায় রাখতে চান ভারতীয় দলের অধিনায়ক হিসেবে। শ্রেয়সের কথায়, আমাকে নিজের ব্যক্তিত্ব বদলাতে হবে না, আগে যেমন ছিলাম তেমনই থাকবো, কারো মতো করে বা কারোর ছায়ায় থেকে কোনো কাজ করব না। ভারতের নতুন টি-20 অধিনায়ক জানিয়েছেন বরাবরই তিনি জিততে চান, যতই কঠিন পরিবেশ হোক না কেন জয়ই তার কাছে আসল। কেমন লাগলো আমাদের নতুন অধিনায়কের এই অ্যাপ্রোচ?
0: না, শ্রেয়স আইয়ার দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছে, সূর্যকুমার যাদবও করেছে, এবার সমস্ত খেলোয়াড়ের ফর্ম সবসময়
1: এক থাকে না,
0: একরকম থাকে না, কারুর জায়গায় কেউ আসে, দুজনই ভালো ক্রিকেটার এবং ভারতীয় দলকে সূর্যকুমার যাদব চ্যাম্পিয়নও করেছে, সুতরাং এখন সূর্যকুমার যাদবের অফ ফর্ম থাকছে বলে সে দলের বাইরে গেছে। শ্রেয়স আইয়ারও যথেষ্ট দক্ষ খেলোয়াড় এবং আগামী দিনে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই ভারতের পতাকা আবার উড়বে, এটাই আমরা আশা করি।
1: একদম, অনেক ধন্যবাদ প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়কে। প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় ক্রিকেট প্রশিক্ষক এবং সিএবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাদের সঙ্গে ছিলেন স্টুডিওতে, সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আপনারা তো অনেকেই চাষাবাদের পাশাপাশি হাঁস মুরগি পালন করেন, গবাদি পশু পালন করেন, এবং আমার যে খামারে বন্ধুরা আছেন তারা ব্রয়লার মুরগিরও পালন করেন। এবার দেখা যাচ্ছে যে কোনো কোনো সময়ে ব্রয়লার মুরগি ব্যাপকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, একসাথে দেখা যায় অনেকগুলো পাখি মারা যাচ্ছে। কখনো কখনো হয়তো আমরা সেই কারণ বুঝতে পারি, কখনো কখনো বুঝতে পারি না, এবং এতে আপনারা অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন। কিন্তু আমরা যদি একটু খেয়াল রাখতে পারি তাদের কি ধরনের অসুখ হচ্ছে, কিভাবে হচ্ছে, কি লক্ষণ দেখলে আমরা সেটা বুঝব, সেই অনুযায়ী যদি আমরা প্রথম থেকেই ব্যবস্থা নিতে পারি, তাহলে হয়তো এই যে লোকসানের সম্মুখীন আমরা হচ্ছি সেটা এতটা হবে না। তাহলে আজকে মূলত আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। মৃত্যুঞ্জয়বাবু, আপনাকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আমি যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে বলা হচ্ছে বার্ড ফ্লু, বা দেখা যাচ্ছে যে অজানা কোনো রোগে

0: আমরা মাঝে মাঝেই সংবাদপত্রে দেখতে পাচ্ছি বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে অজানা রোগে ব্যাপকভাবে মুরগি মারা যাচ্ছে, কিন্তু অজানা বলে তো রোগগুলোকে আমরা ছেড়ে দিতে পারি না, আমাদের এই সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তাহলে যে খামারি বন্ধুরা আছেন তারা হয়তো লোকসানের মুখ দেখবেন না এতটা। তো সেক্ষেত্রে কি কি ধরনের রোগ সাধারণত আমরা দেখতে পাই?
1: বর্তমানে ব্রয়লার মুরগিতে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, যেমন আপনি বললেন বার্ড ফ্লু, সেটি ভাইরাস জনিত রোগ, কিছু ব্যাকটেরিয়া জনিত, কিছু পরজীবী জনিত, কিছু ছত্রাক ঘটিত, কিছু ম্যানেজমেন্টের জন্য ব্যবস্থাপনা জনিত এবং কিছু বিপাক জনিত রোগ আমরা দেখতে পাই।
0: আচ্ছা,
1: এদের মধ্যে ভাইরাস জনিত রোগের মধ্যে অনেকগুলি আছে, বাট ব্রয়লারের জন্য যেগুলো হয় সে হলো রানীক্ষত রোগ আর দাম্বরো রোগ। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি রোগে মর্টালিটির হার খুব বেড়ে যায় এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে 100% মুরগি মারা যেতে পারে এবং উৎপাদনের বড় ধরনের ক্ষতি হতে পারে। ব্রয়লার মুরগিতে ব্যাকটেরিয়া জনিত দুটি রোগ খুব বেশি হয়, একটি কলিবেসিলোসিস ইকোলাই ব্যাকটেরিয়ার জন্য, আর একটি সিআরডি শ্বাসকষ্ট যাকে বলি আমরা, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। এগুলি অপরিচ্ছন্ন পরিবেশ, খামারের দুর্বল বায়োসিকিউরিটি এবং অনুপযুক্ত ব্যবস্থাপনার কারণেই এই ব্যাকটেরিয়া জনিত রোগগুলি খুব দেখা যায়। এছাড়া ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশ, আর্দ্র লিটার এবং বায়ু চলাচলের অভাবে কিছু স্বাস্থ্যতন্ত্রের ছত্রাক ঘটিত রোগ আমরা দেখতে পাই, সেগুলিকে বলা হয় ব্রুডার নিউমোনিয়া বা অ্যাসপারজিলোসিস। এছাড়া একটি পরজীবী ঘটিত রোগ আমরা দেখতে পাই যদি অপরিষ্কার লিটার যার উপরে আমরা ব্রয়লার মুরগিকে রাখি তার মধ্যে রাখা হয় এবং পরিবেশটা খুব আর্দ্র, ধরুন বর্ষাকাল, তখন এই পরজীবী ঘটিত রোগটি খুব হয়, তার নাম কক্সিডিওসিস। এছাড়াও অতিরিক্ত গরম আবহাওয়া, দ্রুত বৃদ্ধির জন্য পাখি এবং পুষ্টিগত সমস্যার কারণে আরো দুটি রোগ খুব হয় এই সময়, একটি হিট স্ট্রোক আর একটি ভিসেরাল গাউট বা গাউট নামে পরিচিত।
0: বেশ, তার মানে অনেকগুলো রোগই হতে পারে ব্রয়লার মুরগির ক্ষেত্রে। তাহলে আমরা যদি একে একে এই বিষয়গুলো নিয়ে একটু ভিতরে প্রবেশ করি, মানে আরো বিস্তারিত বুঝতে চাই, তাহলে হয়তো সেটা আমাদের পক্ষে সুবিধে হবে রোগটা চিনতে এবং তার প্রতিকার করতে, তাই তো?
1: ঠিক।
0: তো একে একে আমি যদি বুঝতে চাই যে আমার একজন খামারি বন্ধু, সে কি করে বুঝবেন যে তার মুরগিটির কি অসুখটা করেছে, সেক্ষেত্রে তাকে কি কি দেখতে হবে?
1: খুব সুন্দর প্রশ্ন। খামারিরা কি করে বুঝবেন যে পাখি তার অসুস্থ হচ্ছে? কিছু কিছু পাখির অদ্ভুত আচরণ এবং বিভিন্ন রোগের যে লক্ষণগুলি বা উপসর্গগুলি যদি ওনারা পর্যবেক্ষণ করেন তাহলেই বুঝতে পারবেন। যেমন প্রথমত দেখব অনেকগুলি পাখি ঝিমিয়ে এক জায়গাতে বসে আছে,
0: খুব দেখা যায়।
1: হ্যাঁ, পাখি চলাফেরা করছে না, ঠিক মতো খাবার খাচ্ছে না, ঠিক মতো জল খাচ্ছে না, কোনো পাখির ঘাড় বেঁকে গেছে,
0: ঠিক
1: কোনো পাখি দেখব খোড়া হয়ে গেছে, কোনো পাখির ডানা অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গিয়েছে, পাখিদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কোনো কোনো পাখি দেখব পাতলা পায়খানা করছে, তার পায়খানার রঙটা সবুজ, কখনো লাল, কখনো চুনের মতো সাদা। আবার দেখব যে পাখির পা ওঠানো তো অবশ হয়ে গেছে বললাম, সাথে সাথে দেখবো পেটটা ফুলে গেছে, মানে পেটে জল জমে গেছে। এই সমস্ত জিনিসগুলো এবং চোখ থেকে নাক থেকে জল পড়ছে বা চোখ নাক ফ্যাকাশে হয়ে গেছে, মাথা ফুলে গেছে, চোখ নাক ফুলে গেছে, এই সমস্ত উপসর্গগুলি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের পাখির কোনো রোগ হয়েছে বা অসুখ হয়েছে। তখন আবার যদি কিছু পাখি মারা যায়, হঠাৎ করে কিছু পাখির মর্টালিটি বেড়ে গেল, মৃত্যুর হার বেড়ে গেল,
0: খুবই শোনা যায় কথা,
1: হ্যাঁ, যে হঠাৎ করে কিছু পাখি মারা গেল, তার মানে কিছু সমস্যা ওখানে দেখা দিয়েছে। তখন যদি আমরা ওই মরা পাখিগুলির পোস্টমর্টেম, মানে সব ব্যবচ্ছেদ বা ময়নাতদন্ত করি, সেটা করতে পারে একমাত্র প্রাণী চিকিৎসক, তাদেরকে দিয়ে আমরা পোস্টমর্টেম করিয়ে সেই পরিবর্তনগুলিও যদি দেখে নিই, তাহলে আমরা নির্ণয় করতে পারবো কোন রোগ, এবং সেইভাবে সেই পশু চিকিৎসক বা ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে আমরা তাদের চিকিৎসা করে
0: বাঁচাতে পারি,
1: হ্যাঁ, সেই অসুস্থ মুরগিগুলোকে আমরা বাঁচাতে পারবো।
0: বেশ, তাহলে এবারে আপনি যেমন বলছিলেন যে মুরগির ভাইরাস জনিত কিছু রোগ হয়, সেক্ষেত্রে আপনি বললেন যে রানীক্ষেত, গাম্বরো, এই অসুখ দুটির নাম আপনি বিশেষভাবে উল্লেখ করলেন, তো সেই অসুখগুলো আমরা কি করে বুঝবো এবং কিভাবেই তার প্রতিকারেই বা আমরা যাব?
1: প্রথম রানীক্ষেত রোগটি বলি, প্রত্যেকটি ফার্মেই হয়। রানীক্ষেত রোগের অনেকগুলি ফর্মে সেটি হয়, অনেক রকম আকারে হয়। যেমন সেই লক্ষণগুলি বলি একে একে, প্রথমত যদি শ্বাসতন্ত্রের ইনফেকশন হয় তার লক্ষণগুলো হবে হাঁপাবে, শ্বাস নিতে কষ্ট হবে, মুখ তুলে শ্বাস নেবে, হাঁচি কাশি দেবে, নাক দিয়ে জল বের হবে ইত্যাদি।
0: মানে রানীক্ষেতে মূলত শ্বাসকষ্টই হয়?
1: হ্যাঁ, এটা একটা ফর্ম, যেটা মানে রেসপিরেটরি সিস্টেম মানে শ্বাসতন্ত্রের সংক্রমণ যদি হয়। দ্বিতীয়ত স্নায়ুবিক তন্ত্রে যদি সংক্রমণ হয় তখন সেই উপসর্গগুলো ঘাড়টা বেঁকে যাবে, খাবার নিতে পারবে না, আমরা টর্টিকোলিস বলি যেটাকে, মাথা কাঁপাবে, একদিকে ঘুরতে থাকবে,

0: বা ডানা অবশ হয়ে যাবে, খোড়া হয়ে যাবে, চলাফেরাতে ভারসাম্য হারিয়ে ফেলবে, এগুলো হলো স্নায়ুতন্ত্রের লক্ষণ। তৃতীয়ত পরিপাকতন্ত্র, সেই তন্ত্রে যদি ইনফেকশন হয় তখন দেখবো সবুজ বা সাদা রঙের পায়খানা করবে, সাদা চুনচুন পায়খানা করছে বলছে, বা সবুজ রঙের পায়খানা করছে, খাবারে অনীহা, খেতে চাইছে না, দ্রুত ওজন কমে যাচ্ছে ইত্যাদি, এগুলো হলো পরিপাকতন্ত্রে। এছাড়া কিছু সাধারণ লক্ষণ দেখতে পাই, সেগুলো হলো পাখি ঝিমিয়ে থাকবে, পালক ফুলিয়ে বসে থাকবে, বডি টেম্পারেচার তাপমাত্রা বেড়ে যাবে এবং হঠাৎ মৃত্যুর হারটা খুব বেড়ে যাবে। এবার সেগুলো যদি পোস্টমর্টেম করি তাহলে রানীক্ষেত কিভাবে চিনবো, না পোস্টমর্টেম করলে আমরা মুরগিটাকে কেটে তার মধ্যে প্রোভেন্টিকুলাস বলে একটা অর্গ্যান আছে, সেই প্রোভেন্টিকুলাসটাকে কাটলে তার ভেতরে যে গ্রন্থিগুলো আছে তার মধ্যে ছোট ছোট রক্তের ছিটে পড়ে থাকবে লাল। আর সিকাল টনসিল আছে, এদের তো জোড়া শিকা থাকে, সেই সিকাল টনসিল যদি কাটি ওখানেও কালচে রক্ত দেখতে পাবো। এছাড়া অন্ত্রের মধ্যে ডুওডিনাম বলে একটি অংশ আছে, সেইটা কাটলে সেখানে দেখবো ঘা আছে অথবা আলসার আছে, তখন আমরা বলে দেবো এটা রানীক্ষেত্র।
1: আচ্ছা,
0: এরপরে আপনি যেটি বললেন গামবোড়ো, গামবোড়ো কিভাবে চিনবো, না গামবোড়ো রোগের লক্ষণগুলো হলো সাদা চুনির মতো পাতলা পায়খানা করবে, পাখি ঝিমিয়ে থাকবে, খাবার খাবে না, শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাবে, পালক ফুলিয়ে থাকবে ইত্যাদি।
1: তো মোটামুটি রানীক্ষেত এবং গামবোড়ো লক্ষণটা কি একই রকম?
0: লক্ষণ প্রায় একই রকম, কিন্তু পোস্টমর্টেম করলে সেক্ষেত্রে পরিবর্তনটা একটু আলাদা।
1: মানে সেক্ষেত্রে ধরুন আমি একজন খামারি, আমি তো নিজে পোস্টমর্টেম করতে পারছি না, কোনো প্রাণী চিকিৎসকের কাছে যেতে হবে এবং করা উচিত, সেটা আপনি বলছেন তাই তো, যে
0: করা উচিত বা করতে করতে উনি শিখে গেলে নিজেও, যখন ডাক্তারকে পাচ্ছেন না, ডাক্তারও পাচ্ছেন না, তখন উনি নিজে করে দেখতে পারেন, কিন্তু কনফার্ম করার জন্য, নিশ্চিত করার জন্য প্রাণী চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে গামবোড়োর যে পোস্টমর্টেমের পরিবর্তনগুলো আমি বলি একটু, সেই পরিবর্তনগুলি হলো যে মাংসপেশিতে দেখবেন রক্তক্ষরণ হয়ে গেছে, আর বার্সা বলে একটি অর্গ্যান আছে সেটা দেখবে বড় হয়ে গেছে এবং তাকে কাটলে তার মধ্যেও রক্তক্ষরণ হবে। এবার এই দুটি রোগের প্রতিকার আপনি জিজ্ঞাসা করলেন কিভাবে প্রতিরোধ করব, এদের প্রতিরোধ করতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে এদের ভ্যাকসিন করাতে হবে, টিকাকরণ। রানীক্ষেতের টিকাকরণটা বলি, হ্যাঁ খুব প্রয়োজন টিকাকরণ, কারণ ভাইরাস রোগ তো, ভাইরাস জনিত রোগ। রানীক্ষেতের জন্য 6 দিন বয়সে চোখে অথবা নাকে এফ স্ট্রেন বা বি ওয়ান স্ট্রেন দিতে হবে, তারপরে 21 দিন বয়সে গিয়ে বুস্টারিং করতে হবে, খাবার জলের মধ্যে দুধ পাউডার এবং বরফ দিয়ে লাসোটা বলে একটি স্ট্রেন আছে সেইটা গুলে খাইয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: গামবোড়োর জন্য একটি ভ্যাকসিন করতে হবে 12 দিন বয়সে, আইবিডি প্লাস বলে পাওয়া যায়, সেটি চোখে অথবা নাকে এক ড্রপ করে দিয়ে দিতে হবে। এই গেল আমাদের ভ্যাকসিন। 2 নম্বর, ভ্যাকসিনের সাথে সাথে বায়োসিকিউরিটি বলি আমরা, বায়োসিকিউরিটি মানে অনেক জীবাণু থাকে ফার্মের মধ্যে, স্প্রে করতে হবে কোনো ডিসইনফেক্টেন্ট, জীবাণুনাশক স্প্রে করতে হবে, সপ্তাহে ধরুন 3-4 দিন প্রত্যেক সপ্তাহে স্প্রে করে দিতে হবে পাখির উপরে, ফার্মে, সব জায়গাতে এটা করতে পারি। খাবার জল যেটা আমরা দেবো সেই খাবার জলের মধ্যে জল শোধনের ওষুধ মেশাতে হবে যাতে কোনো জীবাণু না থাকে, সেরকম জল আমরা দেবো। এইভাবে আমরা এই ভাইরাস ঘটিত রোগগুলোকে প্রতিরোধ করতে পারবো।
1: তো এ তো গেল ভাইরাস ঘটিত রোগের কথা, এবারে যদি আমরা একটু আসি যে ব্যাকটেরিয়া জনিত রোগগুলোর দিকে, যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি যে সেগুলো কি, যেমন আপনি বলছিলেন কলিব্যাসিলোসিস ও সিআরডি, মানে সিআরডিটা তো আমাদেরও, মানুষেরও হয় শ্বাসকষ্টজনিত অসুখ, মানে এটা মুরগির ক্ষেত্রেও হয়, তো এইটা কিভাবে আমরা বুঝবো এবং এটা কিভাবে আমরা প্রতিরোধ করব?
0: প্রথমত বলি কলিব্যাসিলোসিস রোগের লক্ষণগুলি হলো মুরগি ঝিমিয়ে পড়বে, দুর্বল হয়ে যাবে, খাবার জল কম খাবে, পালক ফুলিয়ে রাখবে, একই রকম টাইপের সিমটমস কিছুটা দেখতে পাবো, সাথে সাথে শ্বাসকষ্ট হবে বা ডায়রিয়া হতে পারে, ওদের বৃদ্ধি ব্যাহত হবে, FCR বলি আমরা, ফিড কনভার্সন রেশিও, মানে কতটা খাবার খেয়ে কতটা মাংস দেবে সেটা খারাপ হয়ে যাবে, এই সমস্ত গুলো দেখে বুঝবো যে এটা কলিব্যাসিলোসিস। 2 নম্বর যেটা বলেন শ্বাসকষ্ট, আমাদেরও হয় ক্রনিক রেসপিরেটরি ডিজিজ CRD, এর লক্ষণ কি, এর সব থেকে ভালো লক্ষণ ফার্মে ঢুকেই দেখবো পাখির মধ্যে একটা গার্গলিং আওয়াজ আসছে, ঘর ঘর করে শব্দ হচ্ছে পাখি
1: গলার কাছ থেকে,
0: চোখ থেকে, নাক থেকে জল পড়তে পারে, মাথা ফুলে যেতে পারে, কিন্তু এই আওয়াজটা খুব বিশেষ আওয়াজ, এটা শুনিয়ে আমরা বলে দেবো
1: এটা প্রধান লক্ষণ,
0: হ্যাঁ পাখিকে তাড়িয়ে দিলেই ওই আওয়াজটা করবে, সেখান থেকে বুঝে যাবো এটা CRD বা শ্বাসকষ্ট হয়েছে। তো যদি পাখি মরে যায়, আর পোস্টমর্টেম করলে কি দেখ, পাখির যে শ্বাসতন্ত্র আছে ওর মধ্যে চিজি পদার্থ জমে থাকবে এবং শ্বাসতন্ত্রটা খুব লাল লাল হয়ে যাবে,
1: মানে সাদা সাদা একটা আস্তরণের,
0: সাদা সাদা আস্তরণ, ছোট ছোট থকথকে পড়ে থাকে। আর এই রোগটা আবার অনেক কিছু জিনিসের দ্বারা কমপ্লিকেট হয়ে যায়, ধরুন শ্বাসরোগের শ্বাসকষ্ট হচ্ছে তার সাথে ইকোলাই, তখন কি হবে, আগের মতোই আমরা লিভারে, হৃৎপিণ্ডে ফাইব্রিনের মতো সাদা সাদা আস্তরণ পড়ে যাবে, তাহলে এগুলো দেখলে আমরা বুঝে যাবো তাহলে এটা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা CRD হয়েছে।
1: না, আমি বলছি ধরুন একজন খামারি কি করে বাইরে থেকে দেখে চট করে বুঝবে যে হ্যাঁ এই অসুখটি হয়েছে?
0: হ্যাঁ, খামারি চট করে দেখে বুঝবে।

0: একটাই জিনিস বললাম যে খামারে ঢুকেই উনি পাখি তো চুপচাপ বসে রয়েছে, পাখিকে তাড়িয়ে দিলে একটা আওয়াজ আসবে, ওই গার্গলিং সাউন্ড, মানে ঘর ঘর করে আওয়াজ আসবে, এই আওয়াজটা দেখবে আর পাখিকে তুললে বুঝতে পারবে, পাখি দেখে মনে হবে বড় সাইজের কিন্তু ওজন কমে গেছে। ওই যে এফসিআর বললাম, খুব বাজে ভাবে ব্যাহত হবে, মানে পাখির
1: ওজনটা কমে যাবে এবং গলার কাছে একটা
0: গলার আওয়াজ হবে, এইটা শুনেই বুঝিয়ে যাবো।
1: এবারে আপনি বলছিলেন যে পরজীবী জনিত রোগ, যার মধ্যে আপনি বললেন কক্সিডিওসিস এবং আরো দু একটি রোগের কথা বোধহয় আপনি বললেন, সেটা যদি একটু বিস্তারিত জানাবেন।
0: পরজীবী ঘটিত রোগ গুলির মধ্যে সবথেকে বেশি যেটি হয় কক্সিডিওসিস, সিকাল কক্সিডিওসিস, এ ব্রয়লার মুরগিতে হতেই থাকে। এটা কেন হয় না, লিটারটা যদি ভেজা হয়, স্যাঁতস্যাঁতে হয়, আবহাওয়াটা যদি আর্দ্রতা হয়, তাহলে এটা হতে পারে। হলে কি হবে না, প্রধান যেটা খামারই দেখে বুঝতে পারবে যে পাখি ঝিমিয়ে বসে আছে, জল কম খাচ্ছে, আর সব থেকে প্রধান লক্ষণ যেটি হলো পাখি পাতলা পায়খানা করবে, তাতে রক্ত থাকবে। এটা যদি আমরা দেখতে পাই তাহলে খামারি বুঝিয়ে যাবে কক্সিডিওসিস হয়েছে।
1: তো এই অসুখটা কি বর্ষাকালে বেশি হয়?
0: বর্ষাকালেও হয়, বর্ষাকালে তো খুবই বেশি হয়, কারণ ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে লিটার, কিন্তু আজকাল গ্রীষ্মকালেও খুব দেখতে পাই।
1: আচ্ছা, তার কারণ
0: এই আর্দ্রতার জন্য, হিউমিডিটি খুব বেশি, কিন্তু বর্ষাকালেই মেনলি খুব বেশি হয়। আচ্ছা, এর প্রতিরোধের উপায়টা বলি। লিটার শুকনো রাখতে হবে, ধরুন লিটার আছে, ভিজে গেল, চুন দিয়ে লিটারটা ঘেঁটে দিলাম, ওনারা সহজেই করতে পারেন, লিটার শুকনো রাখলাম, পরিষ্কার ও পরিশোধিত জল দিতে হবে, সেই জলে জল শোধনের ওষুধ মিশিয়ে দিতে হবে। আর খাবারে আমরা একটা ওষুধ দিতে পারি, কক্সিডিওস্ট্যাট, যে দানাটা দিচ্ছি খাবারটা তার মধ্যে মিশিয়ে দিতে পারি। এরপরেও যদি রোগটি হয়, আমরা জলে অ্যান্টিকক্সিডিয়াল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, সেটা প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে করাটাই
1: ভালো।
0: এইভাবে আমরা এই রোগটি প্রতিরোধ করতে পারি।
1: বেশ, এবারে চলে আসি ছত্রাকজনিত অসুখের কথায়। ছত্রাকজনিত অসুখগুলো মোটামুটি কি কি হয় এবং সেই সঙ্গে সঙ্গে তার প্রতিকারটাও একটু বলুন।
0: ব্রয়লারে ছত্রাকজনিত রোগ একটি খুব হয়, যাকে আমরা বলি ব্রুডার নিউমোনিয়া। পাখির ব্রুডিং করি, মানে প্রথমে যখন আমরা পাখিটা আসে, বাচ্চাগুলো, তাদেরকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, মানে ধরুন একটু তাপমাত্রা বেশি দিতে হবে, এক জায়গায় ঘিরে রেখে লিটারের উপরে পেপার দিয়ে খাবার জল সব দিতে হবে, সেটাকে ব্রুডিং বলি। যেহেতু ব্রুডিং এর সময় হয় তার নাম ব্রুডার নিউমোনিয়া বা অ্যাসপারজিলোসিস। এই ছত্রাকজনিত রোগটি শ্বাসতন্ত্রের রোগ, এটি বেশি দেখা যায় বাচ্চাদের মধ্যে, বললাম বাচ্চা ব্রয়লার, লিটার যদি খারাপ হয়ে যায়, এবং লিটারটা যদি আমরা অনেক সময় কাঠের গুঁড়ো ব্যবহার করি, মানে ডাস্টি লিটার যদি হয়, খুব ধুলো ধুলো লিটার, সেটা নাকে গিয়ে লেগে সেখান থেকেও হতে পারে। এর প্রধান লক্ষণগুলো হলো খুব শ্বাসকষ্ট হবে, পাখিটা তাদের ঠোঁটগুলোকে, বিক বলি আমরা, ওগুলোকে উপর দিকে বাড়াবে, উপর দিকে তুলবে, শ্বাস নেবে, উপর দিকে তুলবে, শ্বাস নেবে, একদম টিপিক্যাল
1: দ্রুত শ্বাস
0: এবং দ্রুত নেবে, উপর দিকে তুলবে, শ্বাস নেবে, নেমে যাবে, উপর দিকে মুখ তুলবে, শ্বাস নেবে, নেমে যাবে। এইটা দেখলেই বুঝিয়ে হবে ব্রয়লার নিউমোনিয়া হয়েছে। বাকি তো সবই, খাবারে অনীহা, ঝিমিয়ে বসে থাকবে, পালক পুলিয়ে থাকতে পারে, এগুলো হয়।
1: আচ্ছা, আমরা যে বার্ড ফ্লুর কথা বলি, খুব বেশি শোনা যায়, এই বার্ড ফ্লুটা সেটা কিভাবে হয় বা সেটা আমরা কি করেছি?
0: ভাইরাস জনিত রোগ, বার্ড ফ্লু ভাইরাস জনিত রোগ ব্রয়লারে খুব বেশি হয় না বললে ভুল হবে, হয় কিন্তু অত হয় না, কেন ব্রয়লার তো আমরা 42 দিন, 36-37 দিনে আমরা পাখি বিক্রি করে দিই। তবু বলি যে বার্ড ফ্লু হলে চিনবই করে, বার্ড ফ্লুতে আমরা বলি পাখি হঠাৎ করে মারা যাবে, কোনো লক্ষণ দেখা যাবে না, কিন্তু সম্ভাব্য লক্ষণ কিছু আছে। সেই লক্ষণগুলি হলো ইনফ্লুয়েঞ্জার মতো, যেমন আমাদের সর্দি হলে যেরকম হয়, মাথাটা ফুলে যাবে, মাথা ফুলে যাবে, চোখ মুখ ফুলে যাবে, চোখ থেকে জল পড়তে পারে, মুখ থেকে লালা পড়তে পারে, পাখি ঝিমিয়ে বসে থাকতে পারে, হঠাৎ করে পাখি মারা গেল, বা পাখির যে পায়ের জয়েন্ট আছে না, হাঁটুর জয়েন্ট, সেখান থেকে পায়ের পাতা ওই দুটোর মাঝখানে দেখবো রক্তক্ষরণ হয়েছে। যদি লেয়ার মুরগি হয়, তাদের কোম যেটা আছে, ফুল, মাথার ফুল, নিচের ফুল, ফুলগুলো নীলচে হয়ে যাবে বা কালচে হয়ে যেতে পারে।
1: সেক্ষেত্রে কত
0: এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু, মানে ধরুন এমনও হতে পারে 24 ঘন্টায় পাখি সবই মারা গেল,
1: লক্ষণ দেখা 24 ঘন্টার মধ্যে। সেক্ষেত্রে এই ভাইরাসটাকে দমন করার জন্য কি প্রথম থেকে কোনো ভ্যাকসিন দেওয়া যেতে পারে?
0: এই ভাইরাসের ভ্যাকসিন ডাইরেক্ট এখনো আমাদের সরকারিভাবে নেই, সেই জন্য এরই খুবই কাছাকাছি রিলেটেড একটা আলোচনা করলাম, যেটা রানীক্ষেত্র, তার ভ্যাকসিনটা যদি আমরা ঠিক মতো দিই, এবং তার আগে আমরা ওকে ডিওয়ার্মিং করিয়ে নিই, মানে কৃমির ওষুধ দিই, ইমিউনোমডুলেটর, মানে কিছু মেডিসিন দিয়ে ওদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দিই, অনাক্রমতা বাড়িয়ে দিই, এইগুলো যদি করি তাহলে এর থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আর বায়োসিকিউরিটি, প্রত্যেক দিন ফার্মের মধ্যে আমরা, খামারের মধ্যে স্প্রে করবো, হ্যাঁ, কোনো জীবাণুনাশক দিয়ে প্রত্যেক দিন স্প্রে করবো, জলে জল শোধনের ওষুধ দেবো, এবং এই বার্ড ফ্লুটা হয় জেনারেলি ঠিক পুজোর সময় থেকে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এর আগে আমাদেরকে খুব সুন্দর করে

0: প্রস্তুতি নিতে হবে যে এই সময়টার জন্য খুব সুন্দরভাবে বায়োসিকিউরিটি ভ্যাকসিনেশন সবকিছু করলে আমরা অনেকটা দমিয়ে দিতে পারি।
1: আপনি যেরকম বলছেন যে নভেম্বর মাস এপ্রিল মাস মানে হয়তো সেটা ঠান্ডা পড়ার মুখটা বা ঠান্ডা চলে যাচ্ছে গরম পড়ার মুখটা, মানে একটা ওয়েদার চেঞ্জের টাইম, আর এই সময়টা বা এই পিরিয়ডটাতে কিন্তু কিছু পরিযায়ী পাখিও আসে। অনেক সময় শোনা যায় যে এই পরিযায়ী পাখিদের কাছ থেকেও এই ভাইরাসটা হয়তো আসছে, তো সেক্ষেত্রে ধরুন যে হয়তো খামারি ছাড়াও ধরুন যারা বাড়িতে অল্প সংখ্যক মুরগি পালন করছে সেক্ষেত্রে কি তাদের এই সময় বিশেষ সাবধানতা নেওয়া দরকার বা কি করতে পারেন তারা?
0: হ্যাঁ, খুবই বিশেষ সাবধানতা অবলম্বন করতেই হবে। বিশেষ করে আপনি যে সময়টা বললেন যে শীত পড়ছে, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে আবার শীত যাবে, তো এই সময় কি হয় শরীরের উপর স্ট্রেস পড়ে, আমাদেরও পড়ে পশু পাখিদেরও পড়ে। স্ট্রেস পড়া মানেই ওদের যে শরীরের যে অনাক্রমতা সেটা কমে যায়, মানে ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, সেই জন্য সেই সময় তারা ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে টেনে নেয়, রোগ জ্বালাটা হয়। এবার পাখিদেরও ওই সময় কি হয় কিছু পরিযায়ী পাখি আসে যেগুলো ওই ভাইরাসটাকে ক্যারি করে, ওরা বহন করে কিন্তু ওদের হয় না, বা হাঁস বহন করে ওদের হয় না,
1: ক্যারিয়ার ওরা,
0: হ্যাঁ, তাদের থেকে আমাদের কিন্তু মুরগি নিয়ে নিতে পারে। সেই জন্য আমরা যখন মুরগি চাষ করি কেনসমত ভাবে দেখবেন কভারিং করা থাকে, মানে নেটের জাল দেওয়া, যাতে করে ওদের সঙ্গে মিক্সড আপ না হয়, মিশতে না পারে, তো সেটা তো হয়। এবার যদি আপনি বলেন যে পাখি তো বাজারে যাচ্ছে, আমরা দেখে বুঝবোই করে ওই সমস্ত রোগ জ্বালা হয়েছে কিনা, তার জন্য উপসর্গ কিছু আছে। উপসর্গ যেমন ধরুন পাখি ঠিক ইনফ্লুয়েঞ্জা হলে যেরকম হয়, মাথাটা ফুলে যাবে, চোখ নাক ফুলে যাবে, জল আসতে পারে, বা বড় মুরগি যদি হয় যেগুলো ডিম পাড়া মুরগি, তাদের ফুলগুলো কালচে বা নীলচে হয়ে যাবে, পায়ে দেখবেন রক্তের দাগ আছে, এগুলো দেখলে আমরা বুঝতে পারি হ্যাঁ পাখি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু হয়েছে, বা অনেক মারা যাচ্ছে পাখি একসাথে। সেক্ষেত্রে আপনি বলবেন আমরা কতটা নিরাপদ, এটা তো মানুষেরও হয়,
1: আমাদের পক্ষে তো সবসময় বোঝা সম্ভব না যে কোন মুরগিটা সুস্থ কোনটা সুস্থ নয়, এবং যিনি পালন করছেন বা যে খামারি বন্ধু এটা তারাও চাইবেন না সেটা প্রকাশ্যে সবসময় নিয়ে আসতে, কারণ তারাও সেই ক্ষেত্রে লসের সম্মুখীন হতে পারে,
0: লসও হবে।
1: তো এটা কি সত্যি সত্যি পশু পাখির থেকে মানুষ
0: বার্ড ফ্লু পশু পাখি থেকে মানুষের মধ্যে আসে? এখনো পর্যন্ত সেইভাবে আসে না, যেদিন সেইভাবে ওই ভাইরাসটা আমাদের মধ্যে এসে কোপ আপ করতে পারবে আমাদেরকে, সেদিন কিন্তু মানুষের মধ্যে অনেক মারা যেতে পারে। সেই ভয়ে আমরা মাংস খাই না, কিন্তু আপনাকে বলে রাখি খাবার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের ভারতীয় রান্না করার যে স্টাইল সেই তাপমাত্রাতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসই বাঁচে না, বার্ড ফ্লুর ভাইরাস বাঁচে না। হ্যাঁ, ভয় একটা থাকে ধরুন কাঁচা মাংস, সেইটার সঙ্গে যদি আপনি নিজেকে কন্টামিনেট করে ফেলেন তাহলে আপনার হতে পারে,
1: মানে হাতের ছোঁয়া থেকে,
0: হাতের ছোঁয়া থেকে। আপনি মাস্ক পরে রয়েছেন, কোনো প্রবলেম নেই, মাংসটা আনলেন আপনি ধুয়ে রান্না করে নিলেন, তার থেকে ছড়াবে না,
1: তারপরে ভালো করে সাবান দিয়ে হাত,
0: কোনো প্রবলেম হবে না, খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, মাংস বলুন ডিম বলুন কোনো ভাবেই সংক্রমিত হবে না।
1: এবারে আসি এই যে আরো কিছু অসুখের কথা আপনি বলছিলেন, যার মধ্যে আপনি হিট স্ট্রোকের কথা বলছিলেন, আরো একটি অসুখের কথা বলছিলেন গাউটের কথা, সেই ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দেয় বা এর জন্য কি কোনো নির্দিষ্ট সময় আছে, তার প্রতিরোধ কিভাবে করতে পারি?
0: হ্যাঁ, প্রথমত হিট স্ট্রোক বলি যে ব্রয়লার মুরগিতে হিট স্ট্রোক এই সময়টাতে খুব হয়, প্রচণ্ড তাপমাত্রা এবং আর্দ্রতা খুব বেড়ে গেল, তো পাখি হঠাৎ করে হাঁপাতে শুরু করবে, পাখি মুখ উপর দিকে মুখটা খুলে শ্বাস নেবে, জোরে জোরে শ্বাস নেবে, হঠাৎ করে ছটপট করতে করতে মারা যাবে,
1: মানে যখন প্রচণ্ড গ্রীষ্মকালীন
0: গ্রীষ্মকালের ধরুন বেলা 11টা থেকে বিকেল 4টে অবধি, এই সময়টার মধ্যে তাপমাত্রা খুব বেশি থাকে, পাখির শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাবে, আর্দ্রতা থাকে, শ্বাসকষ্ট হবে, পাখি ছটপট করতে করতে মারা যাবে, সেই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হিট স্ট্রোক হয়েছে।
1: বাঁচাবো কি করে পাখিকে?
0: বাঁচাবার জন্য একটাই উপায় যে এই 11টা থেকে 4টের মধ্যে পাখিকে কোনো খাবার দেওয়া যাবে না, খাবারের পাত্র উপরে তুলে দিন, শুধুমাত্র ঠান্ডা জল দিন, বারবার জল পরিবর্তন করতে থাকুন, ঠান্ডা জল একবার দিলাম এক ঘন্টা পরে জলটা গরম হয়ে যাবে, আবার এক ঘন্টা পরে জল দেবো, সেই জলে ইলেকট্রোলাইট দিন, ভিটামিন সি দিন, কখনো গুড় দিন, শুধু এই খেয়ে থাকবে।
1: আচ্ছা,
0: আর খাবার ফিডিংটা, খাবারটা আমরা 11টার আগে এবং 4টের পরে করাবো, মানে ঠান্ডার সময়। আর কিছু যদি তারপরেও দেখি খুব ফুলে রয়েছে, পালক ফুলিয়ে রেখেছে, মানে ওদের শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল দিয়ে বা ডিসপ্রিন দিয়ে চিকিৎসা

0: কিডনির সমস্যা হলে কি হবে, আমাদের যে আমরা তো প্রোটিন খাই, প্রোটিন খেলে সেখান থেকে কি তৈরি হবে, ইউরিক অ্যাসিড, ইউরেট। আচ্ছা, ওটা আমাদের কি হয় কিডনির মাধ্যমে আমাদের মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। পাখিদের মূত্র হয় না, মূত্র তুলি নেই, তাহলে ওরা আরো বেশি ওটাতে আক্রান্ত হয়। সেই জন্য পাখিকে আমরা খুব প্রোটিন দিই, ভালো মাংস পাবো বা ডিম পাবো বলে, সেক্ষেত্রে ওরা খুব বেশি হয়, সেই জন্য ওদের গাউটটা খুব বেশি হয়। আমরা বুঝবই করে না, পাখি চুপচাপ বসে থাকবে, মুখটাকে লিটারের মধ্যে দিয়ে চুপচাপ ঝিমোতে থাকবে, জল কম খাবে, ঝিমোবে, পাখি মরে যাবে। কাটলে সব থেকে ভালো বোঝা যাবে, কাটলে দেখতে পাবো হৃৎপিণ্ড, লিভার এবং শরীরের অন্যান্য অর্গানে, যে কোনো অর্গানে দেখবো সাদা ইউরেট বা ইউরিক অ্যাসিড জমা পড়ে গেছে, সাদা চকের মতো আস্তরণ পড়ে গেছে। এটা দেখলেই বুঝতে পারবো গাউট হয়েছে।
1: খুব ছোট করে একদম শেষের দিকে এসে গেছি আজকের অনুষ্ঠানের আমরা, তাহলে এই যে সফল ব্রয়লার খামারি আমরা যদি হয়ে উঠতে চাই বা আমার বন্ধুরা যদি হয়ে উঠতে চান, সেক্ষেত্রে কি কি পরামর্শ আপনি তাদেরকে দেবেন?
0: এই ব্যাপারে প্রথমেই বলবো, উন্নত মানের বলিষ্ঠ মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে, খামারে কঠোরভাবে বায়োসিকিউরিটি পালন করতে হবে, মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিশোধিত জল দিতে হবে, সেই জলে জল শোধনের ওষুধ দিতে হবে এবং সুষম খাদ্য দিতে হবে, রোগের উপসর্গ দেখলেই ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে, ভ্যাকসিনেশনটা সময়ে করতে হবে, ভালোভাবে করতে হবে, সঠিকভাবে করতে হবে। এবং মনে রাখবেন, সচেতন ব্যবস্থাপনাই হলো সফল ব্রয়লার খামারের মূল চাবিকাঠি, সুতরাং সচেতন থাকতে হবে আমাদের।
1: একদমই, আজকে সময়টা শেষ হয়ে গেল, আরো হয়তো কিছু বলা যেত কিন্তু সময় বলছে থামতেই হবে। বন্ধুরা, আজকে আমরা কথা বললাম ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আজকে যিনি পুরো বিষয়টা বুঝিয়ে বললেন, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। মৃত্যুঞ্জয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: নমস্কার।
1: এবং বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি, সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আপনার স্বাস্থ্য একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার

0: দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 kHz ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আপনার স্বাস্থ্য একটু পরে
2: হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় গর্ভকালীন মানসিক স্বাস্থ্য। এ বিষয়ে একটি কথিকা বলছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
3: গর্ভকালীন মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয়। গর্ভকালীন পরিস্থিতিতে হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বিভিন্ন হরমোন আছে, এগুলো শরীরের মধ্যে নর্মাল ভ্যালুর থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এই হরমোনগুলোর অনেকগুলি এফেক্টের মধ্যে একটা এফেক্ট হচ্ছে মানসিক স্বাস্থ্য। ডিপ্রেশন অনেক সময় দেখা যায় এবং যাদের আগে থেকে কোনো মানসিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এটি অনেক গুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে গর্ভকালীন মানসিক স্বাস্থ্য বুঝতে গেলে আমাকে দুটো জিনিস বুঝতে হবে। এক, নর্মাল পেশেন্ট যাদের পূর্ববর্তীকালে কোনো মানসিক প্রবলেম নেই। দু নম্বর, যাদের পূর্ববর্তীকালে মানসিক প্রবলেম আছে। আর একটা জটিল পেশেন্ট এখনকার দিনে আসছে যাদের বন্ধাত্বের রোগ আছে, তাদের প্রেগনেন্সির জন্য আগে থেকেই একটা মানসিক স্বাস্থ্য ডিপ্রেশন একটা থাকে এবং এখনকার দিনে মহিলারা অনেক বেশি বয়সে প্রেগনেন্সি নিচ্ছেন, সেটাও একটা মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে। এই মানসিক স্বাস্থ্যের প্রবলেমটা আমরা প্রথমে দেখি ফার্স্ট ট্রাইমেস্টারে 13 সপ্তাহের মধ্যে এবং শেষের দিকে দেখি এবং কিছু ক্ষেত্রে দেখি ডেলিভারির পর পর। প্রাথমিক ক্ষেত্রে যেটা হয় অত্যাধিক বমি এবং গা বমি করা ভাব, এগুলোর জন্য একটা প্রবলেম সৃষ্টি হয় এবং সেখান থেকে একটা ডিপ্রেশন শুরু হয়। অনেক ক্ষেত্রেই কাউন্সেলিং ইজ দ্য বেস্ট। আমরা পেশেন্টদেরকে বোঝাই এবং সেই বোঝানোতেই অনেকটা কাজ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হয়। ডাক্তারবাবু

0: বলতে আমি এখানে বোঝাতে চাইছি সাইকিয়াট্রিস্ট, অনেক কিছু ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট রেফারালের প্রয়োজন হয়। এবং শেষের দিকে গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডেলিভারি টেনশন, বাচ্চা ঠিক আছে কিনা বোঝা, এইটার সাথে হরমোনাল এফেক্ট, এই দুটো তিনটে জিনিস নিয়ে আরও পরিস্থিতিটা জটিল হতে পারে। এগুলোর থেকে মুক্তি পাবার সব থেকে ভালো উপায় হচ্ছে বাড়িতে গুড এনভায়রনমেন্ট, হসপিটালের থেকে যে কোনো পেশেন্ট বাড়িতে বেটার থাকেন, বাড়িতে নিজের বাসস্থানে স্বামী স্ত্রী বাবা মা শ্বশুর শাশুড়ি এদের মধ্যে যেই কেয়ারটা একটা পেশেন্টকে দেওয়া সম্ভব সেটা হসপিটালে দেওয়া সম্ভব নয়। এবং এইখানে আমরা অনেক সময় বলে থাকি যে বাবা মা শ্বশুর শাশুড়ি কী বলছে তাদের কথা বেশি শুনতে, আমরা গাইড করি এবং যদি তাদের কথাগুলো মেডিকেল সায়েন্সের বাইরে না যায় তাহলে আমরা বলি সেগুলো মেনে নিন। কাউন্সিলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যতক্ষণ না সিমটমটা খুব বেশি হচ্ছে ততক্ষণ আমরা শুধু কাউন্সিলিংয়ের ওপর জোর দিই, কারণ প্রেগনেন্সিতে সব ধরনের অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ এগুলো দেওয়া যায় না, এগুলো দিলে আরও বাচ্চার ওপরও তার এফেক্ট আছে, সেই জন্য কাউন্সিলিং করেই আমরা এগুলোকে ঠিক করার চেষ্টা করি। তবে আর একটা জটিল পরিস্থিতি তৈরি হয়, সেটা ডেলিভারির পর কিছু পেশেন্টের পোস্টপার্টাম সাইকোসিস ডেভেলপ করে। পোস্টপার্টাম সাইকোসিস কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, এই পরিস্থিতিতে মায়েরা তার বাচ্চাকে খুন করতে উদ্যত হয়, সুইসাইডাল টেন্ডেন্সি দেখা যায় এবং পেশেন্ট নিজের ক্ষতি করার জন্য যে কোনো রকমের ক্ষতি করতে প্রস্তুত থাকে। এই সময় কিন্তু আমাদের কাউন্সিলিং খুব একটা কাজ করে না, পেশেন্টদেরকে কিন্তু প্রচুর পরিমাণে বা ঠিকঠাক ডোজে অ্যান্টিসাইকোটিক ড্রাগস দিতে হয়, সাইকিয়াট্রিস্ট রেফারাল লাগে এবং ঠিকঠাক সাইকিয়াট্রি মেডিসিন খেলে এক মাসের মধ্যে পেশেন্ট কিন্তু আবার পুনরায় সুস্থ হয়ে যায়। তবে যে পেশেন্টের একবার পোস্টপার্টাম সাইকোসিস হয়েছে তাদেরকে আমরা বলি পরবর্তী প্রেগনেন্সি অ্যাভয়েড করার কথা, কেন সেই প্রেগনেন্সিতে কিন্তু এটা আরও বেশি ইন্টেন্সিটিতে ফিরে আসে। সেই জন্য আপনার গাইনোকোলজিস্ট বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন, দরকার পড়লে তিনি সাইকিয়াট্রি রেফারাল করবেন, আদারওয়াইজ তিনি আপনাকে সুস্থভাবে সবলভাবে ডেলিভারি করার জন্য প্রস্তুত করবেন।
1: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আজকের বিষয় ছিল গর্ভকালীন মানসিক স্বাস্থ্য। এই নিয়ে একটি কথিকা বললেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধ্যে 7টায় বাংলা নাটক আলোকান্ত, একটু পরেই শুনতে পাবেন কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায় বেতার নাট্যরূপ, দেবব্রত দাশগুপ্ত প্রযোজনা পাপিয়া চক্রবর্তী, বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা। 8:15 রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় রয়েছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, বিশ্ব পরিক্রমা পরবর্তী অনুষ্ঠান 9:15। তারপরেই রয়েছে 9:45 বিজ্ঞান ম্যাগাজিন জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে ঠুমরি ও দাদরা পরিবেশনায় শ্রুতিগুপ্ত, আর রাত 10:45 রয়েছে উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান। স্নেহ নিম্নগামী, স্নেহের সঙ্গে চলে আসে কতগুলো আরও শব্দ, ভালোবাসা টান মায়া মমতা, আর আসে অপত্য শব্দটি, অপত্য স্নেহমাখা গন্ধ জড়িয়ে থাকে মাকে, বাবা মাথায় হাত দেয় অপত্য ভালোবাসায়, আবার মহাভারতের গুরু শিষ্যের অপত্য টান আলাদা যুদ্ধনীতি তৈরি করে, আদর ভালোবাসার পোষ্য হোক কিংবা বাড়ির বাগান, অপত্য স্নেহে আমরা রচনা করি সংসারকে, যেমন কবি সাহিত্যিক গীতিকা সুরকারেরা অপত্য যত্নে নির্মাণ করেন কবিতা সুর গানকে। তাই হারানো দিনের গানের ভেলা আজকে ভাসবে আপনাদের অপত্য ভালো লাগায়, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে।

চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: শুনছেন বাংলা নাটক আলোক অন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতানাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী।
2: কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতানাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। নাটক আলোক অন্ত।
3: কাঁচা রাস্তায় যে স্পিডে তোমার গরুর গাড়ি ছুটছে, শরীরে তো অর্ধেক উড়ছি, এর পরের ধাপ প্রাণ পাখি উড়ে যাওয়া। চার মাইল হয়ে গেল।
4: চার মাইল নয় ভোট বাবু গো, চার মাইল নয়, সঠিক হিসেবে বলতে গেলে দুই কোশ।
3: ওই হলো নরেন বাবু।
4: চল চল চল চল।
3: আরে ও মশাই নরেন বাবু, উঠুন না, এত ঝাঁকুনির মধ্যেও ঘুম পায়, আশ্চর্য।
5: স্যার পুলিশি বলেন, চৌকিদারি বলেন, দাঁড়াই বসি সুস্তি সুস্তি কিংবা ধরেন বৌবাজারের মরিল খরগোশের মতো জুল জুল করে তাকায় নিল চারিদি, আবার চোখ বন্ধ। শেষে লাল বাজারে আসতি, একটা বাসাই তুলে বড় করে চোখ মেলি ধীরে ধীরে নেমে গেল।
3: তা আমরা কখন নামবো?
5: ওই তো ওই তো।

0: ভুবনপুরদের যাচ্ছে, তারপরেই মিস বেড়ে
1: দু তিন বছর অন্তর অন্তর ভোটের সময় আপনাদের মানে শহরের বাবুদের পায়ে ধুলো পড়ে গ্রামে, মন্ত্রী টন্ত্রীর আসে, টিপকল বসে, রাস্তায় খোয়া ছড়ানো হয়। বাবু, ও ভোট বাবু,
2: কি বলছো? কি
1: এই ভোটটা প্রীতি বছর করলি হয় না, মানে বছর বছর
2: না বাবা, একটু দেখে দেখে বাবা।
1: কারে বললেন বাবু কথাটা? আমারে না আমার গরু রে।
3: ছলাই মেসটা দেন।
2: কি
1: মেসটা? মেসটা
2: ও এই যে
0: ওই যে ওই যে তাল গাছ দেখতেছেন, ওইটে
2: কোনটা? ওইগুলো?
0: আরে আরে ওগুলো তো নারকেল গাছ, ওই পশ্চিমের গুলো তাল গাছ। কলকাতাতে কি গ্রামে এইসেন পঞ্চায়েত ভোট পরিচালনা করতি, দুই একটা গাছ চিনি নেন, গাছপালা মাটি আর মানুষ, এই নেই তো গ্রাম ছাস। মানে গরুর গাড়ির ছিলিম।
3: ও ছাপুই বাবু, ও ছাপুই বাবু, আরে আরে ও নিশিকান্ত, একদম স্কুলের সামনে গাড়ি ভাড়ায়
0: মালপত্র আছে, নামতে কষ্ট হবে না।
3: নেন শাপুই বাবু, এনে দিলাম ভোট বাবু রে।
2: নমস্কার, আমি বিমল কুণ্ডু, কলকাতা থেকে আসছি, কালকের ভোট আমি কন্ডাক্ট করব।
4: মানে পোলিং অফিসার তাই তো?
2: না, আমি প্রেজাইডিং অফিসার।
4: আমি হচ্ছি রজনী ছাপুই, হেডমাস্টার, এই আমার স্টুডেন্ট, ইলেকশনটা এইখানেই হবে।
2: তা এদের সঙ্গে তো
4: ইনি হচ্ছে নিশিকান্ত মন্ডল, কাপড়ের দোকান।
2: আচ্ছা নমস্কার।
5: নমস্কার।
4: ফনি এদিকে ছো, এদিকে ছো, ইনি ফনি বিশ্ব। আরে এই এই ছোড়া, যাতে যাতে যাতে যাতে কি যাবে,
0: দেখুক না কলকাতার লোকজন দেখি বাস্তার আনন্দ।
4: স্যারের নিবাস কোথায়?
2: আমার ওই কলকাতায় নর্থের দিকে।
4: বছর খানিক আগে একবার কালীঘাট গিয়েছিল, আর চার পাঁচবার এবিটি অফিসে, তার ইদিক সেদিক হবে না বোধ করি।
2: না, তার থেকে একটু দূরেই।
4: তা স্যারের কি চাকরি না ব্যবসা?
2: আমি আমি ওই চাকরি করি সরকারি অফিসে। নরেনবাবু, নরেনবাবু কোথায় গেল?
6: আরে ও মশাই নরেন বাবু,
2: আশ্চর্য, কোথায় গেলেন
4: ভদ্রলোক? কেন বলুন তো?
2: না না, এই বাক্সটা নামাতে হবে তো, তাছাড়া ওই ট্রাঙ্কটা রয়েছে।
4: কি রয়েছে?
0: এরই মধ্যে রাজা আবার পাসপোর্ট, আবার ফকির আবার পরোয়ানা।
4: তার মানে?
0: হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ভোটের বাক্স আর ব্যালট কাগজ সাপ্পা মারো আর ভিতরে পেলো, তারপর হয় রাজা হও না হলে জামানো তারা। চাইছেন সাপুই বাবু?
4: আরে হ্যাঁ হ্যাঁ, আরে ওই তো এসে গিয়েছে। আরে নে নে, এদিকে এদিকে
0: বাবা, একে সেয়ারা কাপের দেখেছেন? চার মনে হচ্ছে পলাশি যুদ্ধের ডিসপোজাল মাল। যা বিস্কুট নিয়ে।
2: না না, বিস্কুট আবার কি হবে?
0: খেয়ে নেন স্যার, খেয়ে নেন, গরম চায়ের সঙ্গে লেড়ো বিস্কুট।
4: এই ধরেন বিস্কুট, ধরেন
0: এইদিকে দাও দুটো, এইদিকে দাও।
2: আচ্ছা, হোমগার্ডরা এসে গেছে শাপুই বাবু? তাছাড়া তিনজন পোলিং অফিসারেরও আসার কথা।
4: হ্যাঁ স্যার, হোমগার্ডেরা হাজির, ওই মল্লিকদের পুকুরে চ্যান করতে গিয়েছে, আর কেউ তো আসেনি।
2: আচ্ছা, এখানে ক্যান্ডিডেট কজন?
4: আসল ফাইট দুটি পার্টির মধ্যে, এই বিনয় কয়াল আর অবনি হালদার। তবে নির্দল প্রার্থীও রয়েছে পাঁচ ছজন।
0: চলেন স্যার চলেন, ওই হোমগার্ডদের জিম্মায় বাক্স দুটো জমা করি দে, স্নান খাওয়া করিনি, বেলা প্রায় দুটো হয়ে গেল।
2: আচ্ছা, কাছাকাছি হোটেল কোথায় আছে? মানে মোটামুটি একটু
0: হোটেল কোথায়? হোটেল স্কুলের ঘরেতে থাকবো আমরা, পাশে টিপকল, বড় বাথরুম
2: আর খাওয়া।
0: হ্যাঁ খাওয়া, মানে শাপুই বাবু খাওয়া কোথায়?
4: কেন কেন, অন্যবার যেমন হয়,
0: মানে গজেন নস্করের বাড়িতে তো সেই ভালো। তা বৌদি কই, ডাকেন তারে?
4: ছুট গজনের বউকে একবার দেখে নিয়ে আসতো।
2: আচ্ছা।

0: গজেন মানে গজেনবাবু কে কি করেন?
1: কেউ না স্যার, কেউ না।
0: কেউ না মানে?
1: মানে উল্লেখযোগ্য কেউ না, বাবু বলতে হবে না ওকে। বাড়িটা ওর স্কুলের পাশে তো, বাবুরা ভোট করতে এলি বা জমি মাপতে এলি ওখানেই খাওয়া দাওয়াটা হয়। মোটমাট একটা পয়সা ধরে দেবেন যা হোক। আমি বলতে পারতাম যে আমার বাড়ি চলে, কিন্তু আমার মেজো মেয়েটা আবার পড়াতে কি না। তাছাড়া
2: শাফুইবাবুর ভগ্নিপতি আবার নির্দল কেন্দ্রের, গ্রামের রাজনীতি বুঝতে পারবেন না স্যার। পঞ্চায়েত ইলেকশন হলে কি হয়, লোকসভার চেয়েও এই সিটের মূল্য বেশি।
0: কিন্তু তার সঙ্গে
2: আছে চার, আছে সম্পর্ক, আছে সুগভীর সম্পর্ক। ধরেন ভবতোষ মণ্ডল,
0: ভবতোষ মণ্ডল
2: শাফুইবাবুর ভগ্নিপতি নির্দল কেন্দ্রের। হ্যাঁ, ধরেন সেই ভবতোষ মণ্ডল বাই হুরুক আর বাই কুক কোনো ক্রমে জিতে গেল। আপনি কি মনে করেন বিনয় কয়াল অবনি হালদার সেরি দেবে? আপনার এগেনস্টে ওই পাচ্ছালিটি অভিযোগ আনবে না, বলবে না এগিয়ে না আবার ইলেকশন হোক?
1: পঞ্চায়েত বলি কি ভোট না স্যার?
2: আওয়াজটি কি জুতো না স্যার?
1: ওই তো মনোরমা, এদিকে বাবুরা তো খাবেন তোর ওখানে, তাই তো?
0: না না না, ঝামেলা করে কি হবে, হোটেলে গেলেই তো।
2: ওই তো হোটেলে তো যাবো স্যার, পোপাইটার মনোরমা বৌদি কি খাওয়া হবে তো বৌদি?
3: হবে, ছোট পুলিশ দাদাদের জন্য তো রান্না বসানো হয়েছে।
0: ছোট পুলিশ মানে?
2: গ্রামের বাচ্চা স্যার, বেঙ্গল পুলিশের এরা পুলিশ বলে, আর হোমগার্ডনি ছোট পুলিশ। তা কি রেডেছো আজ
3: বেলা দশটায় নন্দর বাপ জমি থেকে ফিরে এসে বলল বাবুরা খাবে, তো অত বেলায় দোকান বাজার করা? হে মান বাটা, কলাই ডাল, ঝিঙি পোস্ত আর লেটা মাছের অম্বল,
2: বাবা বাবা বাবা শুক্লাস। শুধু ছাড়ের জন্য এর সঙ্গে দুটো ডিম ভেজে দিও। কি
3: দেব
1: তাহলে তুই রাজকে হোলি পরে বাবুদের খবর দিস।
2: চলেন স্যার চলেন, চান্দান ছেড়ে নি, মোটা খাকি প্যাড শুকুতে সময় লাগবে, রোদ্দুর তো পড়ি এলো। ও হোমগার্ড ভাই আসো আসো আসো আসো, এদিকে আসো এদিকে আসো, হ্যাঁ তেরাঙ্কের পাশে এসে বসো, বিড়ি লো, গপ্প গাছা করো। নাম কি তোমার?
4: আমি লিসুভূষণ দত্ত,
2: কাল সন্ধি অবধি এই বিমল কুণ্ডু বাবুই হচ্ছেন এ গ্রামের পঞ্চায়েত পদপ্রার্থীর সকলের ভাগ্যনক্ষীর কেশিয়া।
5: গামছা লাগবে না?
2: না না না।

0: আর একটু মানবাটা দিই আপনারে।
1: না না আর কি হবে, অনেক খেলাম।
0: কি আর খাওয়াতে পারলাম, গরিব ঘরে এই আমাদের রাজভোগ। এমনিতে ডাল ভাত কোন রকমে হয়, কিন্তু খরা বন্যা বলি কয়েক মাস আধ পেটা। শহর থেকে বাবুরা আসে ফটক তোলে, কিন্তু রিলি পাস্তি আসতি মাস ভোর।
1: কিছু মনে করবেন না, গজেনবাবু জমি থেকে কত পান?
0: অল্প জমি, ঠিক মতো বৃষ্টি হলে এই ধান কলাই শস্যে বুনে মাস আটেকে খোরাকি হয়।
1: আট মাস, আর বাকি সময়?
0: এই ইদিক উদিক করি।
1: মানে?
0: মানে ওই কারুর ক্ষেতের আনাজ হাটে নিয়ে গেল, কারুর বাঁশ কেটে দিল, তাছাড়া ওই দুর্গ পুজোর সময় ধরেন দু এক বাবুর বাড়িতে রান্না করি, তারা কিছু দেয়, চলি যায় কোন রকমে। তা তা আপনার বাড়িতে কে কে আসে ভোট বাবু?
1: দেখুন ইয়ে মানে বাবু বলবেন না, কেমন লাগে শুনতে।
0: তাহলে কি বলবো বাবু?
1: কি দাদা বলতে পারেন, বয়সে তো আমি আপনার চেয়ে বড়ই, দাদাই বলবেন।
0: তাহলে আবার গ্রামের লোকে রাগ করবে, নন্দর বাপও দু কথা শোনাবে এইনে।
1: কি কথা?
0: এ বলবে অত বড় মান্নিগন্নি মানুষটারে দাদা বলতি তোরে কে বলেছে, তেলে জলে মিশ খায়, তাছাড়া তাছাড়া পাড়া পড়শিও তো হিংসে করে, হয়তো বলবে দাদা বলি সম্বন্ধ পাতায় বেশি টাকা নিয়ে এনেছে।
1: সত্যি এখানে

0: চাইলে গ্রামের চেহারা আমার অজানাই থাকত। বাড়িতে আমার স্ত্রী আছেন, বাচ্চা দুটি ছেলে মেয়ে স্কুলে পড়ে।
1: রান্না বৌদি করে তো?
0: না, ও তো সময় পায় না, আটটার মধ্যে বেরোতে হয়, কাজের লোক আছে একজন।
1: আর একটু পোস্ত দি।
0: আচ্ছা, খুব অল্প।
1: আটটার সময় কোথায় যায় বৌদি?
0: চাকরি করে তো।
1: বৌদি চাকরি করে? আপনার মতন ভুটির চাকরি? এক অফিসে?
0: না না না, আর দেবেন না, আর দেবেন না, একটু জল। না আসলে ভোটের চাকরি কিন্তু আমিও করি না, এটা জাস্ট পাঠিয়েছে। আপনার বৌদি স্কুলে পড়ায়, সেই সাউথে, মানে ওই দক্ষিণ কলকাতায়, বাড়ি থেকে অনেকটা দূর।
1: স্কুলে পড়ায়? অনেকগুলি পাস দিয়েছে না?
0: এমএবিটি।
1: হ্যাঁ, ম্যাট্রিকের চেয়েও বেশি তো, তাই না?
0: হ্যাঁ, তা একটু বেশি তো বটে।
1: আমার বড় ভাসুরির ছেলে ম্যাট্রিক ফেল, ও ওই ওই বনগার ওদিকে এক সাইকেলের দোকানে কাজ করে।
2: দিদি একটু অম্বল দিয়ে যাও।
1: এ যাই।
2: ছাড়ের কি খাওয়া শেষ?
0: হ্যাঁ নরেন বাবু, প্রায় শেষ হয়েই যেত, কিন্তু উনি আবার একটু ভাত দিয়ে দিলেন, খাচ্ছি আর কি।
2: ধীরে সুস্থে খাবেন স্যার, আপনি তাহলে ধীরে সুস্থে আসেন, আমরা এগোই স্কুলের দিকে।
0: হ্যাঁ, খেয়াল রাখবেন, একজন পোলিং অফিসার আসা বাকি আছে এখনো, আর তাছাড়া বিডিও বোধ হয় কোনো এক সময় আসবেন এদিকে।
2: কোনো চিন্তা নেই স্যার, কোনো চিন্তা নেই, আমি রয়েছি কি করতে। হ্যাঁ
1: অতিথি তো বটে। নেন নেন নেন, হাত মুখ ধুয়ে নেন।
0: জলটা খুব মিষ্টি,
1: পান খাবেন? দেবো
0: না, পান খাই না, সুপুরি আছে।
1: হ্যাঁ, এই যে এই যে। কি করবেন এখন?
0: কি করব, ভাবছি একবার স্কুলের দিকেই যাই।
1: বরঞ্চ এখানে দাওয়া একটু জিরোয় নেন, কি দরকার ওইসব হট্টগোলে যাবার
0: বলছেন? হ্যাঁ তাহলে তাই করি, বেলায় খাওয়া, চোখ দুটো টানছে। বাহ সুন্দর মাদুরটা তো
1: বিয়ের। আমার বাপের বাড়ির সব মাদুর বনে, শীতল পাটিও বনে, গরমের দিনে দুপুরের মেজে পেতে শুলি চোখ জুড়োয় আসে, স্বপন দেখতে ইচ্ছি করে।
0: না না, বালিশ লাগবে না, এমনি ঠিক আছে, শুধু একটু গড়িয়ে নেওয়া।
1: নেন না, ও আর গুলি কাঁচা,
0: আপনি আবার খেয়ে নিন, বিকেল হয়ে এলো।
1: খাবো, এই নন্দর বাপ আসবি ক্ষেত থেকে, তারপরে খাবো। বাবু ঘুমোয় পড়লেন?
0: না, কি?
1: একটা কথা বলবো আপনারে।
0: কি কথা?
1: রাগ করবেন না তো?
0: মানে
1: একটা একটা জিনিস চাইবো আপনার থেকে।
0: কি জিনিস?
1: পারলি দেবেন, না পারলি দরকার নাই, কিন্তু কিন্তু কারুই বলবেন না, আমি চেয়েছি, তাহলে লজ্জায় মরি যাব।
0: কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না।
1: একটা একটা হেরকেন দেবেন।
0: হের হ্যারিকেন?
1: হ্যাঁ হ্যাঁ দেবেন। একটা টেনিতে রান্না বান্না কাজকর্ম, রাত হলি খুকু নন্দ আর পড়তে পারে না, অসুবিধে হলি অবশ্যই দরকার নাই। ভোট বাবু রাগ করলেন?
0: না
1: না বললি কি হবে, আমি জানি আপনি ভাবতেছেন লোভী মেয়ে, খাওয়ায় দাওয়ায় এখন দরকারের কথাটা পারল, বিশ্বাস করেন কিনতে পারলি আপনারে বলতাম না।
0: আচ্ছা দেখি,
1: ওই কয়াল বাবু হালদার বাবুদের বাড়িতে বটবটিতে আলু জলে, বাকি সারা গেরাম অন্ধকার, অথই জলের মধ্যে যেন দুটো ডাঙা জমি, কেরাসিন তেল বেলাকে পাঁচ টাকা লিটার, তাই দেখেন মাসে একবার নাইনে দাঁড়ালে সে কি বোতল তেল দেয়। একটা হ্যারকেন কিনতে দেছিলাম গত বছর বাবুদের বাড়িতে, দেড় মাস কাজ করে কুড়ি টাকা পালাম, তাই নন্দর বাপের হাতে দিয়ে বললাম বাকি দশ বারো টাকা জোগাড় করি, হাট থেকে একটা হ্যারকেন কিনে আনো।
0: তারপর
1: তা সে হাটে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে তাড়ি খেয়ে জুয়ো খেলি, সে টাকা ফুরোয়ে দিল, এখন ঘরে আমার যে আধার কে সেই আধার।
0: ঠিক আছে, আমি দেখি চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না।

0: উঠি। আচ্ছা ফাইলটা দিন তো, ওই ঘরে খাটের ওপর আছে। চলি রাতে একটু তাড়াতাড়ি খাবো, কাল ভোরে উঠতে হবে।
1: আপনি এখানে? আর আমি দুনিয়া ভোর খুঁজে বেড়াচ্ছি।
0: কেন?
1: এই হলো হালদার বাবু, আপনার সঙ্গে কথা বলতে এসেছেন, জরুরি কথা।
2: নমস্কার স্যার।
0: নমস্কার।
2: ক্যাম্পেইনে ব্যস্ত ছিলাম, আলাপ করতে আসতে পারিনি। অবশ্যই নরেন বাবু আমাদের ঘরের লোক, আমাদেরই থানার হাবিলদার।
1: এখন ওসব কথা উচ্চারণ করবেন না, অন ডিউটিতে রয়েছি, ঘর পরের কথা পরই হবে, কাজের কথা বলুন।
2: হ্যাঁ, আমি অবনী হালদার, পঞ্চায়েত ইলেকশনের ওয়ান অব দি ক্যান্ডিডেট। ওই যে এই ও পাশে বেড়ার গায়ে দেখতেছেন কামানের ছবি, ওই ওটাই আমার সিম্বল। এর আগের বার ছিল সাদা পায়রা।
0: হ্যাঁ বলুন, কি জানতে চান?
2: আচ্ছা হ্যাঁ, আমার পোলিং কাউন্টিং এজেন্টরা কি আজই ফর্ম জমা দেবে?
0: না, কাল সকাল 6টায় পাঠাবেন। আর ভোটার যেন তাড়াতাড়ি আসে, 3টে করে ভোট।
2: হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার।
0: আর শুনুন, স্কুল বাড়ির 1 কিলোমিটারের মধ্যে যেন কোনো ক্যাম্পেইন না হয়, শান্তি বজায় রাখবেন।
2: আর আপনিও একটু দেখবেন স্যার, যেন রিগিং না হয়, জাল ভোট যেন না পড়ে। আচ্ছা চলি, নমস্কার।
0: নমস্কার নরেন বাবু।
1: আগে স্যার মজা দেখেছে?
0: কিসের?
1: ওই যে সিম্বল নিয়েছে কামান, আবার বলে দেখবেন স্যার জাল ভোট যেন না পড়ে।
3: কটা বাজে হাবিলদার সাহেব?
1: কটা বাজে? ছলাই মাছ, ছলাই মাছ, ছলাই মাছ। আটটা বেজি 17। চলেন স্যার, কেই দিয়ে শুয়ে পড়া যাক, পাড়া গা 6টা বাজলেই নিচুতি রাত, তারপরে আবার ইলেকট্রিকিন জায়গা। গোপাল বাবু আপনার টর্চ কি 5 ব্যাটারি?
3: হ্যাঁ
1: দেন তো, আমি ছেড়ে রেখে আছি, তারপর আপনারা যাবেন। লাইট বড় কম, পুরতন ব্যাটারি না? চলেন স্যার চলেন, আস্তে আস্তে নামেন, আর একটা ধাপ, আর একটা, ব্যাস ব্যাস, আমার পেছন পেছন চলেন। হ্যাঁ এবার চলেন, শুধু ওই বাঁশ ঝাড়টুক কি হলো, দাঁড়াই পড়লেন স্যার? শিকারে দাঁড়াচ্ছেন, ফেলবেন না ফেলবেন না, আগুনটা দেন, আগুনটা দেন, আমি একটু বিড়িটা ধরাই নি। আসলে বাঁশতলা দিয়ে যা তো, আগুন হাতে থাকলি কি হলো, হাসতেছেন যে? হাসেন হাসেন, আপনারা হাসতে পারেন, টাউন বাজারে থাকেন, কিন্তু আমরা গা গঞ্জে বাস করি, আমরা এই স্বপ্নে ঠাট্টা করি না। কে ওখানে? কে?
4: আমি আমি
1: আমি কে আমি কে নাম বলো, নাম বলো।
4: আরে বাবা আমি গজেন, গজেন গ।
1: কে? গজেন নজকো স্যার, মনোরমা বৌদির হাজবেন্ড। তা এখানে এই মাসতলায় কি করো?
4: কি করি বলো তো, ও হ্যাঁ মনে পড়িছে, হারাই ফেলিছি।
1: হারাই ফেলিছ?
4: হ্যাঁ 5 টাকার লোট হারাই ফেলিছি।
1: কোথায়?
4: সেটাই তো খুঁজি পাচ্ছি না, নন্দর মা 10টা টাকা দিয়ে দোকান পাঠালো, 5 টাকার জিনিস কিনলাম, বাকি 5 টাকা কোথায় রে?
1: বাকি 5 টাকা?
4: হরিশ বললো আমি নাকি হারাই ফেলিছি।
1: হরিশ বললো তুমি হারাই ফেলিছো, তাহলে খুঁজতে থাকো, কাল সকালে পেলিও পেতি পার। চলেন স্যার চলেন চলেন।
0: অন্ধকার, অশিক্ষা, কুসংস্কার, একটা হ্যারিকেন।
1: মানে?
0: না কিছু না, চলুন এগোই।

0: আরে ওদিকে যান, ওদিকে যান, এদিকে ভিড় করবেন না নরেন বাবু, আর ঢুকতে দেবেন না, মিনিট পাঁচেক পরে আবার ছাড়বেন। আশ্চর্য
1: বাবারা, একটু রাস্তা দেও না বাবা, ভিতরে যাই। আরে ধাক্কা মারতেছো কেন, পড়ে যাবো যে, বুড়ি মানুষ দেখে একটু।

0: ঠাকুমা, সেটা আপনার পছন্দ মতো মারবেন, হুম, যান ওই চটের আড়ালে গিয়ে। আচ্ছা কাশীবাবু, নামটাতে টিক মেরেছেন তো? ওসব এখানে বলবেন না, ভোট দিতে হলে দিন, না হলে সরে যান, ভিড় বাড়াবেন না। কি হলো, কি হলো, কি হলো, কি চাই আবার অত লোক দরজায় কেন? হ্যাঁ, এরা কারা?
1: কাগজের নোক ছাড়, ওই নিজস্ব প্রতিনিধি, ভোটের খবর জানতে।
0: আচ্ছা ঠিক আছে, ওদের শুধু আসতে। নমস্কার, নমস্কার, বলুন বলুন।
2: আচ্ছা কত ভোট পড়লো এখানে?
0: খুব ভালো, এখন তো 3.5, প্রায় 69%, আর আধ ঘন্টার মধ্যে 80 হবে আশা করছি।
2: কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট?
0: খুব মাইনর। দুপুরে বুথে ঢোকার চেষ্টা করেছিল জোনা ছয়েক, পুলিশে হ্যান্ড ওভার করা হয়েছে, আর প্রক্সি ভোটে দুজনকে ওয়ার্ন করেছি, আর তো কিছু হয়নি।
2: দুজনকে ওয়ার্ন করেছেন। আচ্ছা আপনার নামটা কি স্যার?
0: বিমল কৃষ্ণ কুন্ডু, প্রিজাইডিং অফিসার। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আস্তে আস্তে, ধীরে ধীরে আসুন, লাইন সোজা করুন, লাইন সোজা করুন।
3: তাহলে ছাড়, মোট 6টা বাক্স।
0: এ এ ওয়ান, বি বি ওয়ান, অফ সি সি ওয়ান। আচ্ছা গালা সিল করেছেন তো?
3: হ্যাঁ স্যার। নেন গোপালবাবু, গোপালবাবু এই আলোটা একটু তুলি ধরুন তো, তুলি ধরুন, তুলি ধরুন। খুব মজবুত চট না?
0: নতুন ব্যাগ। কে কে ওখানে অন্ধকারে?
3: গোপালবাবু, গোপালবাবু, রাইফেল কোথায়? রাইফেল কোথায়? টস দালো, টস দালো। কেউটা, কেউটা, এই দেখি, আলো এসো, আলো এসো,
2: এসো, এসো।
3: ও, এটা নিশিঙ্গ বিশেষ, এই এই হ্যাজাক দুটো স্যার ওর কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল।
2: কত?
3: 10 টাকা স্যার, 10 টাকা।
0: ঠিক আছে,
3: এই এই এই কাগজে সই করো, সই করো। এইখান, এইখান, এইখান, এই নাও, এই নাও, 5 আর 5, 10 হয়ে গেল, হয়ে গেল। মিনিট দশেক পরে আমরা যাব, তারপর হেজাক পাবা। নেন স্যার, নেন কাগজটা রাখেন। তাহলে কাজ সব শেষ হয়ে গেল। বিডিও জিপে তো স্যার যাব আমরা।
0: রাতটা বিডিওর অফিসেই থাকবো, বেড়াচাপা দেগঙ্গার প্রিজাইডিং অফিসাররাও আসবেন ওখানে, কাল কাউন্টিং এর পর তারপর কলকাতা ফিরবো।
3: তাহলে চলেন স্যার। দুকা দুকা, কিছু পড়ি থাকলো না তো আবার। এই দেখো একটা লাল চিরুনি কাঠ। ঠিক আছে, ঠিক আছে গোপালবাবু, এগোন, আমি স্যারের এনে যাচ্ছি।
4: চিরুনিটা আপনি নেবেন?
3: যান যান, এগোন, এগোন, এগোন। দাঁড়ান স্যার, একটা আলো নেন হাতে। নিশিঙ্গ, তোমার হ্যাজাক নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আবার সেই বাঁশতলা,
0: পাকা রাস্তাটা বড্ড দূরে।
3: এই তো মিনিট তিনেক, কটা বাজে স্যার?
0: অন্ধকারে তো দেখাও যায় না।
3: সাতটা, গোটা গেরাম যেন ঘুমিয়ে পড়েছে। বিনয় কয়াল, অবনী হালদার, কুরুপাণ্ডব উভয় পক্ষই বোধ হয় নিদ্রামগ্ন। শুধু আমাদেরই বিচ্ছাম নেই। সাবধানে, সাবধানে, সাবধানে পাঠাবেন স্যার, গরমকাল। মামুন সারা তেনারা সব আবার এদিক ওদিক।
0: কে?
5: আমি ভোট বাবু।
0: ও মনোরমা
5: দাদা,
0: মানে
5: এমনি দিতে না পারেন, এটার বদলে
0: কি? ওটা
5: একটা ভাঙা হেরকেন, কয়াল বাবুদের বাড়িতে সে আনলাম, জং ধরা, তলা নাই।
0: নরেন বাবু, ওটা

0: নিয়ে নিন, আর ওর বদলে নতুন একটা।
1: আচ্ছা, সেই ভালো।
2: কত পয়সা, কত ইয়েই তো চারিদিকে নষ্ট হয়ে যাচ্ছে। আর ইয়ে তো সামান্য একটা হ্যারিকেন, ওতে কিছু হোক না হোক এক বোনের ঘর তো আমরা ভালো করতে পারলাম।
1: ভাঙা চোরা হ্যারিকেনের বদলে নতুন
2: গুণাগুণটি তো একই ছ্যা।
0: না না, এ কি করছেন, পায়ে হাত দিচ্ছেন কেন?
3: আমারে না ভোট দাদা, নন্দরে আশীর্বাদ করেন, ও যেন এই হেরকেনের আলোয় পড়ি মেট্রিক পাস দিতে পারে।
1: স্যার স্যার, জীবনে অনেক পেন নাম পেয়েছেন স্যার, পাবেন অনেক, কিন্তু অজানা এক অজ পাড়া গায়ে আমাদের এই মনোরমা বৌদির এই যে পেন নাম, এর কোনো তুলনা হয় না স্যার। মাটির ছোঁয়া রয়েছে, মাটি তো খাঁটি স্যার।
4: আলোকন্ত নাটকটি এখানেই শেষ হল। কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নরেন মণ্ডল, শৈবে সাদক, সাঁপুইবাবু, অমূল্য সান্যাল, হালদার ইন্দ্রচন্দ্র মিত্র, বৃদ্ধা আলপনা গুপ্ত, মনোরমা অরুণিতা মজুমদার, গাড়োয়ান শুভাশিস মুখোপাধ্যায় ও প্রিসাইডিং অফিসার দেবরাজ রায়। সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন পাপিয়া চক্রবর্তী।
5: শুনছিলেন বাংলা নাটক আলোকন্ত, কাহিনী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী, আকাশবাণী মৈত্রী। বাংলা খবর একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45-এ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz-এ অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30-এ অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz-এ ভারতীয় সময় 8:30, বাংলাদেশ সময় 9:00-এ শুনতে ভুলবেন না।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী কিছুক্ষণের মধ্যে শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সারা দেশে 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200-র বেশি। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংসে 300 রানে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পারাসার, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্য চক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয়েছে রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গা খামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে

0: রাজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এ সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টি মোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি।
1: To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology-oriented businesses, R&D and innovation-oriented businesses.
0: প্রকল্পের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাবিয়ার অধীনে শিল্প পার্কগুলিকে আঞ্চলিক প্রয়োজনীয়তা এবং শিল্পের চাহিদা মতো গড়ে তোলা হবে। উল্লেখ্য, ছ বছরে 100টি বিশ্বমানের শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ভাবিয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 33,660 কোটি টাকা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। এর অধীনে যোগ্য উপভোক্তারা প্রতি বছর হাসপাতালে চিকিৎসার জন্য পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হল আয়ুষ্মান ভারত। দিন ধরে রাজ্যবাসীকে এই সুবিধা থেকে বঞ্চিত করায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
2: ডাবল ইঞ্জিন কি সরকার কে দৃষ্টি সে আপকো বতানা চাহতা হুঁ। আব দেখিয়ে, আয়ুষ্মান আরোগ্য মন্দির কো হম পয়সা দেনা চাহতে থে। হমনে কই বার শুভেন্দু জি কো কাহা কি আপ হি মমতা জি কো সমঝাও, ভাই হামারা লোগো তো লাগাও, আয়ুষ্মান কা কমিউনিটি হেলথ অফিসার তো লাগাও, আশা ওয়ার্কার তো বেঠাও, হম আপকো পয়সা দেনা চাহতে হুঁ। আর ফির সে মে কহুগা নাহি কি হোবে না, ইহি উন্হোনে কাহা। আজ দেখিয়ে অন্তর কে আয়া, মই মহিনে মে সরকার বনি আর আপকো 527 করোড় রুপে ন্যাশনাল হেলথ মিশন কে তহত হমনে পহলা কিস্ত আপকো রিলিজ কর দিয়া।
0: অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কেন্দ্র রাজ্য সরকারকে স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে। বাংলার বাইরে থাকলেও রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা পাবেন।
3: NHM के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1 करोड़ 43 लाख फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का ভারত সরকার এক সব কাম কর রা হয়।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভা সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। নতুন দিল্লিতে আজ বিকেলে INDIA জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, NCP SP নেত্রী সুপ্রিয়া সুলে সহ অন্যরা। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল।
4: সবিনে 5 পয়েন্ট পে আজ সহমতি জতাই হ্যাঁ, ইনকে লিয়ে ইন মুদ্দো পর হম ডট কে কাম করেঙ্গে, লড়েঙ্গে আর আগে বড়েঙ্গে।
0: आगामी

0: কলকাতাতে। পশ্চিম এশিয়ায় চলতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল দেশের শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি থেকে রেকর্ড প্রায় 53,000 মেট্রিক টন জ্বালানি উৎপাদন হয়েছে, যা সংকটময় পরিস্থিতির আগের তুলনায় 60% বেশি।
1: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable, and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produce 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
0: এদিকে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, উদ্ভূত পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত চিন্তার। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্রাক্ট পার্টি জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আর্মেনিয়া শাসক দল সিভিল কন্ট্রাক্ট পার্টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল 49.8% ভোট পেয়েছে। উল্লেখ্য, পাশিনিয়ান 2018 থেকে সে দেশের ক্ষমতায় রয়েছেন। এই জয়কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনের বেশি। জেনারেল সান্তোস শহরের বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে, সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও। প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখার কাজ চলছে। লাটভিয়ার পূর্বাঞ্চলের রেজেকনে ও লুটজা এলাকায় ন্যাটোর যুদ্ধবিমান একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের অধীনে কাজ করে একটি ফরাসি যুদ্ধবিমান ড্রোনটিকে আটক করে। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে শুনে নেব লোপামুদ্রা মিত্রের কণ্ঠে প্রথম গান, দ্বিতীয় গান রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবং তৃতীয় গান শুভঙ্কর ভাস্করের কণ্ঠে। পরপর 3টে গান আপনার জন্য।

শুনছিলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গান। আধুনিক গানের অনুষ্ঠানে আছি, পরের গানে রাঘব চট্টোপাধ্যায় এবং তার পরের গানে শুভঙ্কর ভাস্কর।

ব্যাক টু ব্যাক দুটো গান শুনলেন, প্রথম গানটি শুনলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবং পরের গানে অঞ্জন দত্ত, এবারের গানে শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অপূর্ব এই গান শুনতে শুনতে একদম আধুনিক গানের শেষ প্রান্তে হাজির হয়েছি। আধুনিক গান শেষ করব লোপামুদ্রা মিত্রের এই আধুনিক গানটি দিয়ে।

অনুপম মিত্র মিত্রের কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা শেষ করলাম আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, আর বাংলা ব্যান্ডের গানে প্রথমেই শুনবেন বাংলা ব্যান্ড ভূমির এই গানটি।

ফসিলস বাংলা ব্যান্ডের থেকে আমরা শুনছিলাম এই গান, এবং তার আগে রিক্সাওয়ালা গান শুনেছি চন্দ্রবিন্দুর। এবারেও পরপর দুটো গান শোনাবো, প্রথমে বাংলা ব্যান্ড মাদল, পরের গানে ফুরুত।

এক মন নিয়ে তাকে ডেকে যাওয়া আর তার সঙ্গে মিশে যাওয়া, তার বোধির সঙ্গে, তার যুক্তির সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে যেন আমরা মিলিয়ে নিই নিজেকে। কোথাও গিয়ে কৃষ্ণ আমার বন্ধু, কোথাও গিয়ে আবার কৃষ্ণ আমার প্রভু। যারা আসলে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হন, তাদের কাছে অন্য সমস্ত কিছু ঝাপসা হয়ে যায়। তারা সেই প্রেমে নিমজ্জিত হতে পারেন যেই প্রেম অসীম, যেই প্রেম কোনো নামের বাধায়, নামের গণ্ডিতে আটকে থাকে না। কৃষ্ণ প্রেম তাই পাগল পাড়া, তাই জন্য আনন্দ আশ্রু আনন্দ তাদের সবসময় ঘিরে থাকে। কৃষ্ণ প্রেমের এমন মজা, আসলে অন্য কিছু হলে আমরা সেই নিয়ে গান, গল্প, কবিতা চট করে বাঁধি না, কিন্তু যখনই কৃষ্ণ প্রেমের কথা হয় সেই নিয়ে শত গান, শত কবিতা, কোথাও গিয়ে ধর্মের ঊর্ধ্বে উঠে কৃষ্ণ হয়ে ওঠে সংস্কৃতি, কৃষ্ণ হয়ে ওঠে ভালোবাসা। তাই কথায় গানে আজকের বিষয় ছিল কৃষ্ণ, তাকে নিয়ে বাঁধা আরও একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব, জয়তী চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

জয়তী চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনতে শুনতে কথায় গানে আজ এ পর্যন্ত শেষ করলাম। শুনছিলেন কথায় গানে, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর হাতে শৌর্য পুরস্কার তুলে দেন।
1: পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হওয়ায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
0: পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রাসায়নিক এবং সার মন্ত্রক জানিয়েছে, সামগ্রিকভাবে দেশে সারের মজুদ পর্যাপ্ত রয়েছে।
1: ইউরোপীয় ইউনিয়নের সংশোধিত নিয়ন্ত্রণমূলক কাঠামোর আওতায় চলতি বছরের অক্টোবর থেকে ভারত সেখানকার বাজারে মধু, ডিম এবং জলজ খাদ্যদ্রব্য রপ্তানি করতে পারবে।
0: পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সন্ধ্যায় চণ্ডীগড়ে কমনওয়েলথভুক্ত দেশগুলির সংসদীয় অ্যাসোসিয়েশনের ভারতীয় অঞ্চলে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেছেন।
0: নতুন দিল্লিতে আজ বিরোধী ইন্ডিজোটের বৈঠক নিয়ে বিজেপির কটাক্ষ।
1: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জন নিহত, আহত আরো 6।
0: নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচে ভারতের সর্বোচ্চ রানে জয়।
1: প্রথম বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে 102 সোনা সহ 114 পদক জিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে।
0: আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্তদের অভিষেক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর হাতে শৌর্য পুরস্কার তুলে দেন। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পরাশর, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষ্মণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্যচক্র সম্মানে ভূষিত করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
1: ইসরায়েল ও ইরান উভয় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি সংকটের মুখে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলিতে নতুন করে হামলা শুরু করেছে। IRGC বায়ুসেনা বাহিনী জানিয়েছে, অপারেশন নাসের অভিযানে ইসরায়েলের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের মূল এলাকাগুলিকে আক্রমণ করা হয়েছে। সম্প্রতি ইরানের তিনটি পৃথক র্যাডার সাইটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ পশ্চিম ইরানের একটি প্রধান শিল্প এলাকায় হামলার ঘটনা নিশ্চিত করেছে।
0: এদিকে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়, ভারত গভীর দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে,

0: এই ধরনের পরিস্থিতির সৃষ্টি আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে চরম উদ্বেগের বিষয়। ওই অঞ্চলের সংঘর্ষ পরিস্থিতির প্রেক্ষিতে উদ্বেগ প্রশমনে এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ভারত। মন্ত্রক সংঘর্ষ নিরসনে চলতি কূটনৈতিক আলোচনা দ্রুত শেষ করে শান্তি এবং স্থিতাবস্থা ফেরাতে আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ইসরায়েল এবং ইরান দুপক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে নতুন করে পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় পশ্চিম এশিয়া উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক এই বিবৃতি জারি করেছে। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের সেদেশে যেতে নিষেধ করেছে। ওই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সেদেশে বসবাসরত ভারতীয়দের যে কোনো পরিবহন মাধ্যমে ইরান থেকে চলে যাবার পরামর্শ দিয়েছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্থিতিশীল রয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত আন্তঃমন্ত্র বৈঠকের পর পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা সাংবাদিকদের বলেন, জ্বালানির নিরবিচ্ছিন্ন যোগান এবং জ্বালানির সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
1: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable, and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produce 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
0: রাসায়নিক এবং সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা বলেছেন, সামগ্রিকভাবে দেশে সারের মজুদ যথেষ্ট রয়েছে। তিনি বলেন, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর খরিফ মরশুমে দেশে সারের মোট চাহিদা 380 লক্ষ মেট্রিক টন বলে পূর্বানুমান করেছে। এর মধ্যে 23% সার ইতিমধ্যে কৃষকরা ক্রয় করেছেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, এমটি মেরিভেক্স নামের একটি জাহাজে আজ বিকেলে আগুন লেগেছে। ওই জাহাজে 24 জন ভারতীয় নাবিক রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে তারা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। শ্রী শর্মা বলেন, তার মন্ত্রক বিদেশ প্রতিরক্ষা মন্ত্রক ছাড়াও ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তিনি আরও উল্লেখ করেন, এ পর্যন্ত 3,500 বেশি নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই ব্যাপারে জাহাজ মহানির্দেশনালয়ের প্রচেষ্টার কথা সবিশেষ উল্লেখ করেন তিনি। দেশের বন্দরগুলির কাজকর্ম স্বাভাবিক রয়েছে এবং সেখানে কোনো জাহাজ আটকে থাকার কোনো খবর নেই বলে তিনি জানিয়েছেন।
2: There has been a recent report that today around 1:30 p.m. there has been a fire reported on a vessel MT Marivex in which there were 24 Indian seafarers. This is the preliminary information which we have received, based on which, as per available information, all Indian seafarers are presently safe. We are coordinating with Ministry of External Affairs, our Indian missions abroad, Indian Navy, Ministry of Defence to ensure their safety.
3: পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্যকর করা দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় যুক্ত হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাপ্রাপক পরিবারগুলি দ্বিতীয় ও তৃতীয় স্তরের হাসপাতালে ভর্তির জন্য প্রতি বছর পরিবার প্রতি সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে থাকেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনেছে এবং পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এই প্রকল্প রূপায়ণের লক্ষ্যে আজ নতুন দিল্লিতে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই উপলক্ষে শ্রী নাড্ডা বলেন যে আয়ুষ্মান ভারত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প। তিনি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে এই প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রাখার অভিযোগ তোলেন।
4: 2015 में भारत वर्ल्ड हेल्थ असेंबली का चेयरपर्सनशिप भारत को मिली थी। 2017 में इस पर कार्य शुरू किया और 9 महीने के अंदर 2018 में हम जब रांची में आदरणीय प्रधानमंत्री जी ने लॉन्च किया आयुष्मान भारत, और यह विश्व का सबसे बड़ा हेल्थ कवरेज प्रोग्राम बना। वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन के डायरेक्टर जनरल डॉक्टर टेड्रोस ने कहा, वर्ल्ड शुड नो हाउ इंडिया हैज डन दिस आयुष्मान भारत।
3: অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন, এমনকি তারা রাজ্যের বাইরে বসবাস করলেও এই সুবিধা পাবেন।
5: NHM के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1,43,00,000 फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का नेतृत्व में भारत सरकार एक सब काम कर रहा है।
3: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার ফলে রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য সুবিধা প্রাপক চিকিৎসা সংক্রান্ত বিপুল খরচের হাত থেকে আর্থিক সুরক্ষা পাবেন। এর মাধ্যমে উন্নত মানের এবং সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ যেমন বাড়বে, তেমনি পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে। সারা দেশের সব নাগরিক

0: নাগরিকদের জন্য সমতাভিত্তিক এবং সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার দিশায় এই সাফল্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একটি প্রতিবেদন।
1: দীর্ঘ প্রতীক্ষার অবসান। কেন্দ্র বিরোধিতার কারণে এতদিন যে 11 কোটি পশ্চিমবঙ্গবাসী আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য এবার খুলে গেল দেশের 36,000-এরও বেশি হাসপাতালের দরজা। কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আজ পশ্চিমবঙ্গে চালু হল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আয়ুষ্মান ভারত। এতদিন রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদের এজিআই, চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় কিংবা দেশের অন্যান্য বিশেষ কোনো হাসপাতালে যেতে হলে নিজের পকেটের টাকা খরচা করতে হতো। এবার সেই খরচ বহন করবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের যে কোনো প্রান্তে নথিভুক্ত হাসপাতালে মিলবে নগদহীন চিকিৎসার সুবিধা। সবচেয়ে বড় সুবিধা পাবেন 70 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকেরা। প্রায় 40 লক্ষ প্রবীণের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করেছে কেন্দ্রের মোদী সরকার। পাশাপাশি রাজ্যের 2 লক্ষেরও বেশি আশাকর্মীকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের ফলে আর ভিন রাজ্যে থাকা বাঙালিদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হবে না। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা দেশের অন্য যে কোনো প্রান্তে বসবাসকারী পশ্চিমবঙ্গের নাগরিকরাও এখন একই সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: ইউরোপীয় ইউনিয়নের সংশোধিত নিয়ন্ত্রণমূলক কাঠামোর আওতায় চলতি বছরের সেপ্টেম্বরের পর থেকে ভারত মধু, ডিম এবং জলজ খাদ্যদ্রব্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি করতে পারবে। কীটনাশক সংক্রান্ত উদ্বেগের সমাধানের লক্ষ্যে নতুন নিয়মগুলো অনুসরণ করে ইউরোপীয় ইউনিয়ন ভারতকে পণ্যগুলি রপ্তানির জন্য যোগ্য অনুমোদিত দেশগুলির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাণিজ্য শিল্প মন্ত্রক বলেছে যে এর ফলে ইউরোপীয় বাজারে ভারতীয় রপ্তানিকারকদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার সুনিশ্চিত হবে এবং মৎস্যচাষ উৎসাহিত হবে। এই পদক্ষেপের ফলে রপ্তানি বৃদ্ধি পাবে, ভারতীয় ব্যবসার সুযোগ তৈরি হবে এবং ভারতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সন্ধ্যায় চণ্ডীগড়ে কমনওয়েলথভুক্ত দেশগুলির সংসদীয় অ্যাসোসিয়েশনের ভারতীয় অঞ্চলের 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন রাজ্যের আইনসভার সদস্য এবং প্রিসাইডিং অফিসাররা এই সম্মেলনে যোগ দিয়েছেন। হরিয়ানা বিধানসভা এই সম্মেলনের আয়োজন করেছে। 2047-এর বিকশিত ভারত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আরও কার্যকরী করে তোলার ব্যাপারে সম্মেলনে আলোচনা চলছে।
2: এদিকে নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিরোধী ইন্ডিজোটের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি সহ বিভিন্ন বিরোধী দলের নেতৃবৃন্দ এই বৈঠকে যোগ দেন। তবে আম আদমি পার্টি এবং ডিএমকের মতো কয়েকটি বিরোধী দল এই বৈঠকে যোগ দেয়নি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে পরে সাংবাদিকদের বলেন, এই জোটের সব দলই প্রতি 2 মাস অন্তর বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী মিটিং হায়দ্রাবাদের তেলেঙ্গানায় অগস্ট মাসে হবে বলে তিনি জানান।
3: 5 পয়েন্ট পে আজ সহমতি জতাই হ্যাঁ, ইনকে লিয়ে ইন মুদ্দো পর হম ডটকে কাম করেঙ্গে, লড়েঙ্গে আর আগে বড়েঙ্গে।
2: অন্যদিকে এই বৈঠক প্রসঙ্গে বিজেপি বলেছে, জনসাধারণের কাছে ইন্ডিজোটের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, এই ধরনের বৈঠকের মাধ্যমে তারা এখন প্রাসঙ্গিকতা অর্জনের চেষ্টা করছেন।
4: পিছলি বার জব সর্বদলীয় বৈঠক বুলাযা গয়া থা নারী সশক্তিকরণ কে লিয়ে, নারী বন্দন অধিনিয়ম কে লিয়ে, তো ইনমে সে কোই পলিটিক্যাল পার্টি নেহি আই, ইয়ে সব নদারত থে। জব পার্লামেন্ট মে সত্র কে দৌরান বৈঠক বুলাই জাতি হ্যায়, ইয়ে কোই নেহি আতে হ্যায়, অর ইয়াহাঁ পর প্রেস কনফারেন্স করকে কহতে হ্যায় কি সর্বদলীয় বৈঠক হোনা চাহিয়ে। জনতা নে ইনকো ইনএক্টিভ কর দিয়া হ্যায় অর ইয়ে জবরদস্তি এক্টিভ হোনে কি কোশিশ কর রহে হ্যায়।
0: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ একটি ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। প্রাথমিক তথ্য অনুসারে গরম গলিত ধাতু বহনকারী কন্টেনারগুলি হঠাৎ ল্যাডেল থেকে পড়ে যায়, এর ফলে দ্রুত গলিত ধাতু ছড়িয়ে পড়ে এবং আগুন লেগে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল, পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ত্রাণ ও উদ্ধার অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2: এদিকে ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনেরও বেশি। জেনারেল সান্তোস শহরে বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে, সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও।
0: চীনের প্রেসিডেন্ট সি জিনপিং 2 দিনের সরকারি সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যে এই প্রথম জিনপিং পিয়ংইয়ংয়ে গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিংও তাদের দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে

0: সম্পর্ক জোরদার করতে তৎপর। দুই দেশের এই শীর্ষ বৈঠকে মূলত অর্থনৈতিক সহযোগিতা, কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি এবং পিয়ংইয়ং, বেইজিং ও মস্কোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির উপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্মেনিয়া সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্রাক্ট পার্টি জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই জয় আর্মেনিয়ার জনগণের তাদের নেতা নিকোল পাশিনিয়ান এবং তাঁর চিন্তাভাবনার প্রতি আস্থা এবং বিশ্বাসকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং আর্মেনিয়ার মধ্যে মৈত্রী এবং সহযোগিতার ঐতিহাসিক ও দৃঢ় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে তিনি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ানের সঙ্গে একযোগে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। উল্লেখ্য, আর্মেনিয়ার ক্ষমতাসীন দল সিভিল কন্ট্রাক্ট সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল মোট ভোটের 49.8% পেয়েছে, 23.2% ভোট পেয়ে স্ট্রং আর্মেনিয়া অ্যালায়েন্স দ্বিতীয় এবং 9.9% ভোট পেয়ে আর্মেনিয়া অ্যালায়েন্স তৃতীয় স্থান অধিকার করেছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশেষভাবে তুলে ধরেছেন, গত 12 বছরে ভারত অনেকগুলি রূপান্তরের সাক্ষী থেকেছে। এইসব পরিবর্তনের কেন্দ্রে রয়েছে দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণ। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে সরকার সবসময় অন্তর্দয়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং সরকারের প্রয়াস এটা নিশ্চিত করা যে উন্নয়নের সুফল যেন তাদের কাছে পৌঁছয় যারা যুগের পর যুগ ধরে পিছিয়ে পড়েছে। শ্রী মোদী আরও বলেন যে ডিবিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাহায্য সরাসরি এবং স্বচ্ছতার সঙ্গে পৌঁছচ্ছে মানুষের কাছে। প্রধানমন্ত্রী বলেছেন, এতে অপচয় কমেছে, কার্যকারিতার উন্নতি হয়েছে এবং প্রশাসনের উপর আস্থা জোরদার হয়েছে। তিনি আরও বলেন, গরিব কল্যাণকে এগিয়ে নিয়ে যাওয়া যাত্রা কিভাবে হয়ে উঠেছে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে এবং বিকশিত ভারতের স্বপ্ন পূরণে এটি একটি সংঘবদ্ধ প্রয়াস।
2: গরিব ও বঞ্চিত উত্থান কা সংকল্প, সবকা সাথ সবকা বিকাশ কা মন্ত্র, গরিব কল্যাণ, গরিব কি সেবা, উসকে জীবন মে বেহতরি, দেশ কা বিকাশ, দেশ কে সংসাধন আখিরি ব্যক্তি তক বিনা কিসি ভেদভাব পৌঁছে, ইয়ে হমারি সরকার কি সবসে বড়ি প্রাথমিকতা রহি। আজ হর জরুরতমন্দ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কে কারণ খানে কি চিন্তা সে মুক্ত।
1: প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মঙ্গলবার থেকে দেশজুড়ে বিশেষ অনুষ্ঠান এবং সচেতনতামূলক কর্মসূচি চালু করবে। জাতীয় স্তরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এই প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গর্ভবতী মহিলা এবং তাদের পরিবার 9 ধরনের সুবিধা বিনা খরচে পেয়ে থাকেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকা স্মারক মুদ্রা এবং 5 টাকা স্মারক ডাক টিকিট প্রকাশ করবেন। 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প সূচনা করেছিলেন। এই প্রকল্পের আওতায় প্রতি মাসের 9 তারিখে গর্ভবতী মহিলাদের নিখরচায় প্রসব পূর্ববর্তী পরিষেবা প্রদান করা হয়ে থাকে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800-11-7800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ দেশজুড়ে 100টি শিল্প পার্কের বিকাশের গতি ত্বরান্বিত করতে ভব্য নামে একটি পোর্টালের সূচনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, এই পোর্টালটি আধুনিক শিল্পাঞ্চল গড়ে তুলতে সাহায্য করবে। তিনি বলেছেন, এর আওতায় উন্নত সড়ক, রেল ও অন্যান্য পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ ও জলের যোগান, ডিজিটাল প্রশাসন, শ্রমিকদের সুযোগ সুবিধা এবং পরিবেশ বান্ধব উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হবে।
3: To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology oriented businesses, R&D and innovation oriented businesses.
1: Maitri Prochar Taronge Shunchen Bishwo Porikrama.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভা সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন।
1: এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা ব্যানার্জির

0: নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বলেছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত সংসদীয় নিয়ম এবং পদ্ধতির পরিপন্থী। এই আবেদনে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনা করা এবং এই পদের জন্য দলের মনোনীত শোভনদেব চট্টোপাধ্যায় স্বীকৃতি চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বরিষ্ঠ আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চের সামনে বিষয়টি তুলে ধরেন। বিচারপতি কৃষ্ণ রাও চলতি মাসের 11 তারিখ শুনানির জন্য এই আবেদন তালিকাভুক্ত করেছেন। এর আগে গত সপ্তাহে বিদ্রোহী বিধায়কদের একটি দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।
1: ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স, তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। এদিকে হুমকি, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে হুগলির সিঙ্গুড়ে তৃণমূল কংগ্রেস নেতা সুভাষ খামরুইকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে চন্দননগর আদালতে তোলা হয়।
0: রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থ তছরুপের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ পিএমএলএ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট নথিপত্র রয়েছে, এই পর্যায়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। গত বছরের ডিসেম্বরে দায়ের করা ডিসচার্জ পিটিশনে হেমন্ত সোরেন যুক্তি দিয়েছিলেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিচার করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। তিনি দাবি করেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।
1: মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার সীমান্ত, ত্রিপুরা, বাংলাদেশ সীমান্ত জুড়ে 4টি স্থানে তল্লাশি চালায়। এনসিবি আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উত্তরের ভিত্তিতেই এই মামলা। তদন্তে মায়ানমার থেকে মেথামফেটামিন সংগ্রহকারী একটি সংগঠিত আন্তঃসীমান্ত সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত 142 কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
0: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে 2026 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা যাচাই এবং পুনর্মূল্যায়ন আবেদন প্রক্রিয়াটি চলতি মাসের 2 থেকে 7 তারিখ পর্যন্ত সম্পূর্ণ সচল ছিল। এই সময়ের মধ্যে 1,60,000 বেশি পরীক্ষার্থী 3,08,000 বেশি উত্তরপত্রের জন্য সফলভাবে আবেদন জমা দিয়েছে। সাইবার হুমকি ঠেকাতে সমগ্র আবেদন প্রক্রিয়া জুড়ে বিশেষ সাইবার নিরাপত্তা দলগুলির মাধ্যমে এই পোর্টালটি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
1: আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালের আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও এআইআর রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি, তথ্য, সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসাবে চিরস্মরণীয়। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিওর দ্রুত সম্প্রসারণ ঘটে এবং 1956 সালে এআইআর এর নাম হয় আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্রের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বা বিদেশ সেবা বিভাগ বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বরকে বিশ্ব মঞ্চে তুলে ধরছে এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। বহুজন হিতায়, বহুজন সুখায় এই মহৎ আদর্শে অল ইন্ডিয়া রেডিওর সংবাদ সেবা বিভাগ NSD দেশের সর্বোচ্চ পেশাদারী নীতি ও মান বজায় রেখে 24 ঘন্টা সব প্রধান ভাষা ও উপভাষায় এই সুবিশাল দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে খবর পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই উপলক্ষে আকাশবাণীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, সমগ্র দেশ আজ আকাশবাণীর সঙ্গে যুক্ত। আকাশবাণীর মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা আরো শক্তিশালী হচ্ছে। এবার খেলার খবর।
0: নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে ভারত 1 ইনিংস এবং 300 রানে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। রহমত শাহ 60 রান করেন, ভারতের মানব সুথার 6টি উইকেট নেন। এরপর ভারত আফগানিস্তানকে ফলো অন করালে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস জাপানের বিরতির পর 112 রানে শেষ হয়। সিদ্দিকুল্লা অটল 42 রান করেন, ওয়াশিংটন সুন্দর 4টি উইকেট নেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার ইংল্যান্ড আফগানিস্তান 152 এবং 112।
1: কার্ডিফে আজ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত 26 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। ভারতের 8 উইকেটে 179 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ 8 উইকেটে 153 রান করে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডে 12 জুন শুরু হবে। 14 জুন ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।
0: আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত 102 সোনা সহ 114 পদক জিতে শীর্ষস্থানে শেষ করেছে। জাপান 3 সোনা সহ 11 পদক জিতে দ্বিতীয়।

0: স্থানে শেষ করেছে। আর্জেন্টিনা 2টি সোনা সহ 5টি পদক জিতে তৃতীয় স্থানে শেষ করেছে। নেপাল 52টি পদক জিতেছে, তবে তাদের প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা 1টি।
1: তাজিকিস্তানের হিসারের সেন্ট্রাল স্টেডিয়ামে আগামীকাল ভারত দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। দুই ম্যাচের এই সিরিজে গত শুক্রবার প্রথম ম্যাচে তাজিকিস্তানের কাছে ভারত 1-3 গোলে পরাজিত হয়েছিল। এবার দৃষ্টিকোণ।
0: দৃষ্টিকোণে আজ শুনবেন কথায় ও গানে জীবন দেবতা।
2: ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়েও দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। নিজের মধ্যে থেকে অন্য আমিকে খুঁজে নেবার সাধনাতেই আজীবন পথ চলেছেন রবীন্দ্রনাথ। আর তাঁর এই বৃহত্তর জীবনবোধের ক্ষেত্রে এই অন্তরের আমি ধরা দেয় জীবন দেবতা রূপে। তার সৃষ্টিতে আমরা বারবার দেখি এই জীবন দেবতার সন্ধান। অন্তরতমের সঙ্গে কবি একযোগে যুক্ত করলেন বিশ্ব।

এই জীবন দেবতারূপী সত্তাটি নানা সময়ে নানান ভাবে ধরা দিয়েছে তাঁর সৃষ্টিতে, কখনো বা মিলে গেছে সর্বেশ্বরবাদের সঙ্গে। শোক, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছুর মধ্যেই মিলে মিশে আছেন জীবন দেবতা। প্রিয় বন্ধুর বাণী শুধু নয়, নিগূঢ় চেতনার ঊর্ধ্বে উঠে কখনো বা প্রাণী তার স্পর্শ পাবার

রবীন্দ্রনাথ তার সব ব্যর্থতা বিফল বাসনা উৎসর্গ করেছেন এই জীবন দেবতার চরণেই। চিত্রা কাব্যগ্রন্থের সাধনা কবিতায় তিনি লিখলেন, এখানেও তুমি জীবন দেবতা, কহিন নয়ন জলে সেই মধুমুখ, সেই মৃদু হাসি, সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোরে হাসালে কাঁদালে, চিরদিন।

0: রাসায়নিক এবং সার মন্ত্রক জানিয়েছে, সামগ্রিকভাবে দেশে সারের মজুদ পর্যাপ্ত রয়েছে।
1: ইউরোপীয় ইউনিয়নের সংশোধিত নিয়ন্ত্রণমূলক কাঠামোর আওতায় চলতি বছরের অক্টোবর থেকে ভারত সেখানকার বাজারে মধু, ডিম এবং জলজ খাদ্যদ্রব্য রপ্তানি করতে পারবে।
0: পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসাবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সন্ধ্যায় চণ্ডীগড়ে কমনওয়েলথভুক্ত দেশগুলির সংসদীয় অ্যাসোসিয়েশনের ভারতীয় অঞ্চলে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেছেন।
0: নতুন দিল্লিতে আজ বিরোধী ইন্ডিজোটের বৈঠক, বৈঠক নিয়ে বিজেপির কটাক্ষ।
1: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জন নিহত, আহত আরো 6।
0: নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচে ভারতের সর্বোচ্চ রানে জয়।
1: প্রথম বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে 102টি সোনা সহ 114টি পদক জিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানুষ প্রতিম দাস।
3: আজকে ডাক্তার দয়াল বন্ধু মজুমদার এসেছেন, তাকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নটা যেটা করি, যে বর্ষাকালে সাপে কাটার ব্যাপারটা একটু বেশি শোনা যায়। আপনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করেছেন, রাজ্য সরকারের সঙ্গে কাজ করে এর চিকিৎসার প্রোটোকলটাকে বলা যেতে পারে আবার তৈরি করা বলি অথবা রিভাইভ করা বলি সেটা করেছেন। আজকে দাঁড়িয়ে খুঁটিনাটি বিষয়ে যাওয়ার আগে এই প্রশ্নটাই দরকার, যে আজকে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে সাপে কাটা চিকিৎসা আমাদের রাজ্যে কেমন অবস্থায় আছে? আমরা কি মানুষকে আশ্বাস দিতে পারি যথেষ্ট?
4: দেখুন, মানুষকে আশ্বস্ত করার মতো চিকিৎসা ব্যবস্থা অবশ্যই আছে। পশ্চিমবাংলা গোটা ভারতের মধ্যে একটাই মাত্র রাজ্য যেখানে একেবারে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও সাপে কাটার চিকিৎসার ব্যবস্থা আছে, এটা আমরা খুব গর্বের সঙ্গে বলি। এই জিনিসটা গত 10 বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করে, বিভিন্ন সংস্থা, নানান রকম আন্দোলন করে এই জায়গাটাতে আমরা পৌঁছতে পেরেছি যে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু সাপে কাটার ব্যবস্থা করা হয়েছে। এবার আপনি তাহলে বলবেন, সাপে কাটায় কি তাহলে লোকের মৃত্যু হচ্ছে না বা সাপে কাটায় কি গন্ডগোল হচ্ছে না? এখনো হচ্ছে, যথেষ্টই হচ্ছে, আমরা অনেক খবর পাচ্ছি। তার অন্য অনেকগুলো কারণ আছে। এই যে আপনি প্রথমেই একটা কথা বললেন না, যে ম্যানেজমেন্ট, আসলে আমাদের ডাক্তারিতে ম্যানেজমেন্ট কথাটার মানেই হচ্ছে ওটা যেটা আপনি বললেন পরে ব্যাখ্যা করে, যে শুধু চিকিৎসা বললে আমরা যেটা বুঝি, শুধু ওষুধ দিয়ে দিলাম, সেইটাকে ম্যানেজমেন্ট বলে না, সেটাকে বলে ট্রিটমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে ট্রিটমেন্ট একটা অংশ। এই যে সাপে কামড়ানোর সাথে সাথে কি করব, তার শুশ্রূষা কি করব, তারপরে কি ব্যবস্থা নেব, কোথায় যাব, এই সব মিলে হলো ম্যানেজমেন্ট। এই প্রত্যেকটা স্তরেই কিন্তু বিভিন্ন রকমের ঘাটতি এখনো থেকে গেছে। এইগুলোর জন্যই আমরা বলতে পারছি না যে সাপে কাটলে একটা রুগী মারা যাবে না। এই ঘাটতিগুলো পূরণের জন্য শুধু স্বাস্থ্যকেন্দ্রে সাপে কাটার চিকিৎসার ওষুধপত্র রেখে দিলাম তাতেই হবে না। তাহলে স্বাস্থ্যকেন্দ্রে সময় মতো এসে পৌঁছতে হবে। এবার এই সময় মতো কথাটাকে সবাইকে বুঝতে হবে যে সাপে কাটার চিকিৎসার জন্য কখন পৌঁছব।
3: ঠিক এই জায়গাগুলোয় আসবো, এবং এর ক্ষেত্রে আপনাদের কতগুলো সূত্রও আছে, সংখ্যা দিয়ে সূত্রায়িত করে আপনারা বোঝান, সেগুলো আমাদের কাছে জানার একটা বিষয়। প্রথমে যে কথাটা বলি, যে কথাটা বহুবার পুনরাবৃত্তি হয়েছে এবং আমার ধারণা যারা বেতার শোনেন তারা অন্যান্যদের থেকে খুব ভালোভাবে জানেন ব্যাপারটা, যে সব সাপ বিষধর নয়, সামান্য একটা অংশ বিষধর, কিন্তু সেই ভাবনাটা খুব ভালোভাবে মনের মধ্যে গাঁথা নেই বলে সাপে কাটলেই একটা ভয়ঙ্কর ভীতি তৈরি হয়ে যায়। এই ব্যাপারটা যদি একটু আলোচনা করেন যে বিষধর নয় এবং বিষধর, দু রকম সাপে কাটার লক্ষণগুলো কি কি হতে পারে। দেখুন, এই ব্যাপারে একটা খুব গোদা ধারণার কথা বলে দিই, যেটা আমরা জেনে এসেছি কিন্তু পরবর্তীকালে দেখেছি সেটা সবসময় মেলে না। সেটা হচ্ছে, যারা বিষধর নয় তারা কামড়ালে একটা আঁচড়ের মতো দাগ হবে, যেগুলো বিষধর সেগুলো কামড়ালে দুটো পাশাপাশি ছোট ছোট ফুটো হবে। কিন্তু এরকম হয় না, সবাই একইভাবে কামড়াতে পারে না। এবার আপনি যদি চিকিৎসক হিসেবে আপনার অভিজ্ঞতার সাহায্যে বর্ণনা করেন।
4: এই যে আপনি একটা জিনিস আমাকে ধরিয়ে দিলেন, যে আমাদের একটা ধারণা ছিল যে বিষধর সাপের কামড় মানে দুটো কামড়ের দাগ থাকবে, এটা আমি প্রথমেই বলে দিই। সাপের কামড় নিয়ে কোনো কথা বলতে গেলেই প্রথম কথাটাই যেটা আমরা বলি, এই কথাটা আজকের থেকে ভুলে যান। দুটো কামড়ের দাগ সব সময়তেই হবে না,
3: দুটো ফুটো পাশাপাশি,
4: দুটো ফুটো, যে বিষধর সাপে কামড়েছে মানে দুটো ফুটো, আর বিষিন সাপে কামড়েছে মানে অনেকগুলো ফুটো বা আঁচড় কামড়, এরকম নির্দিষ্ট করে বলাটা খুব মুশকিল। এই দুটো ফুটোর দাগ খুঁজতে গিয়ে কিন্তু অনেক সময়তে আমরা বিষধর সাপের কামড় আমরা মিস করেছি।

0: ডাক্তারবাবু হয়তো বলেছেন হাসপাতালে যে আমি বিষধর কামড়ের রোগ লক্ষণ দেখতে পাচ্ছি, কিন্তু বাড়ির লোকে মানতে চাইছেন না, কেন কামড়ের দাগ নেই আপনি কি করে বলছেন। একটা রুগী যখন আমাদের কাছে এসে পৌঁছয়, তার রোগ লক্ষণ দেখে আমরা চিকিৎসা করি। তাহলে বিষধর সাপের কামড়ের কিছু কিছু রোগ লক্ষণ আছে, যেটা সবাই জানলে কিছু সুবিধা হয় আমাদের। এই রোগ লক্ষণগুলো কি? সাধারণভাবে আমাদের রাজ্যে ফনাযুক্ত যে সাপগুলো আছে, গোখরো আর কেউটে, এই বিষধর সাপগুলো যখন কামড়ায়, তার রোগ লক্ষণ হচ্ছে কামড়ের সাথে সাথেই জায়গাটা জ্বলে পুড়ে উঠবে, জায়গাটা ক্রমশ ফুলে যেতে থাকবে। কামড়ের দাগ দুটোও হতে পারে, একটাও হতে পারে, অনেক কটা হতে পারে, একটা চেরা দাগ হতে পারে, যা কিছুই হোক, কিন্তু যেখানটা কামড়েছে সেই জায়গাটা জ্বলে পুড়ে যাচ্ছে। অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কি যেন এক ফুটলো, কি যেন একটা হলো, জ্বলতে শুরু করলো। এবার আলোতে গিয়ে দেখা গেল যে সেখানে কামড়ের দাগ, একটা কি দুটো যাই হোক, এবার জায়গাটা ফুলে যাচ্ছে। এটা হচ্ছে ফনাযুক্ত সাপের কামড়ের একেবারে প্রথমেই এই লক্ষণটা পাওয়া যায়। এটা দেখেই আমরা বুঝে যাই যে একে ফনাযুক্ত সাপে কামড়েছে। অনেকটা এই ধরনের রোগ লক্ষণ হয় চন্দ্রবোড়া সাপের কামড়ে, সেখানেও কিন্তু দুটো ফুটো হয় বা একটা ফুটো হয়, কিন্তু জায়গাটা জ্বলতে পুড়তে শুরু করে, আস্তে আস্তে ফুলতেও থাকে। চন্দ্রবোড়ার এই যে জ্বালা পোড়া বা ফোলাটা গোখরো কেউটের মতো একেবারে সাথে সাথেই ভয়ঙ্করভাবে শুরু হয় না, ওই জন্য অনেক সময় একটু চন্দ্রবোড়া কামড়টা বুঝতে দেরি হয়ে যায় আমাদের।
1: কিন্তু তার মানে অভিঘাত খুব মারাত্মক,
0: হ্যাঁ, তাতে মানে চিকিৎসা করাটাও খুব কঠিন হয়ে যায়,
1: যেখানে কিডনি চিকিৎসাও করতে হয়,
0: কিডনি ফেল করে যায়। আরেকটা রকমের বিষধর সাপ আছে যেটাকে নিয়ে আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে, ভীষণ রহস্যময় সাপ, সেটা হচ্ছে কালাচ বা কালাচিতি সাপ। এই সাপটাকে নিয়ে মুশকিল কি হচ্ছে, এই সাপটা বেশিরভাগ ক্ষেত্রেই রাত্রেবেলা খোলা বিছানায় উঠে এসে কামড়ায়। খোলা বিছানা মানে কি, মেঝেতে ঘুমানো হলো, মাদুর বা একটা পাটি পেতে ঘুমানো হলো, মশারি টাঙানো হলো না, যেটা গ্রীষ্মে বা বর্ষাকালে খুব করি আমরা। এই সাপটা আস্তে আস্তে বিছানায় উঠে এসে পিঠের কাছে শুয়ে থাকলো, ঘুমের মধ্যে একটু পাশ ফিরলেই ও একটা সূক্ষ্ম মশার মতো কামড়ে দিয়ে ওখান থেকে সরে পড়বে।
1: সেক্ষেত্রে জ্বালাপোড়াটা ওই রকম
0: কিচ্ছুই হবে না, জ্বালাপোড়া, ওকে যে কামড়েছে বোঝার কোনো উপায় নেই। কিন্তু দু চার ঘন্টা পর থেকে এবার রোগ লক্ষণগুলো দেখা যায়। এই রোগ লক্ষণগুলো আবার বিচিত্র, সাপে কামড়েছে হয়তো পায়ে, সাপে কামড়েছে হাতে, কিন্তু সেই রুগী পরদিন সকালবেলা আমাদের কাছে এসে হাজির হলো পেট ব্যথা নিয়ে কি গলা ব্যথা নিয়ে, গাঁটে গাঁটে ব্যথা। এমনকি কদিন আগে রানাঘাটের একটা রুগী এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বুকে এমন ব্যথা, ডাক্তারবাবুরা ভেবেছেন হার্ট অ্যাটাক। তারা হার্ট অ্যাটাকের পরীক্ষা নিরীক্ষা করে যখন কিছুই পাচ্ছেন না, তখন সন্দেহ করলেন যে একে কালাচ সাপে কামড়েছে। তাহলে এবার আপনি বলবেন যে পেট ব্যথা রুগী গেলেই কি তাহলে আপনি তাকে কালাচ সাপের কথা ভাবেন? সেটা তো ভাবি না। আমাদের কাছে 100টা যদি পেট ব্যথা রুগী আসে, একজন হয়তো তার মধ্যে কালাচ সাপের রুগী হলেও হতে পারে, তাও হয় না। তাহলে বুঝি কি করে? এর রোগ লক্ষণ যেটা দেখে আমরা বুঝি সেটা হচ্ছে শিবনেত্র, বলি বাংলায় শিবনেত্র বা ইংরেজিতে টোসিস, দুই চোখের পাতা পড়ে আসছে। সকালবেলা পেট ব্যথা শুরু হলো বা বিকেলের দিকে গলা ব্যথা শুরু হলো, হাসপাতালে এলো কি বাড়িতে ওষুধ কিনে খেলো, তারপরে দেখা গেল হয়তো 4 ঘন্টা পরে কি 6 ঘন্টা পরে, আমরা যখন এই রুগীকে হাসপাতালে ভর্তি করে রাখি, দেখলাম যে রুগী চোখ খুলে তাকাতে পারছে না, কথা বলছে আমার সাথে, আমার মুখের দিকে তাকানোর চেষ্টা করছে, চোখের পাতাটা আর খুলতে পারছে না। এটাকে বলা হয় শিবনেত্র। তাহলে কি হলো, গোখরো কেউটে সাপের কামড়ে একটা ভয়ঙ্কর ব্যথাযুক্ত কামড় হবে, জায়গাটা ফুলতে থাকবে। চন্দ্রবোড়ার কামড়ে একটু ব্যথা হবে, একটু ফুলবে, কিন্তু একটু দেরি হলেই, চিকিৎসা করতে দেরি হলেই শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত শুরু হয়। কামড়ের জায়গাটা থেকে রক্ত বেরোতে থাকে, দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয়, হাসপাতালে এলে সিস্টার একটা ইঞ্জেকশন দিল, সেই জায়গাটা ফুলে গেল, পরবর্তী সময়তে রক্ত বমি করতে পারে, কাশি দিলে রক্ত উঠতে পারে, প্রস্রাবের সাথে রক্ত বেরোতে পারে। এইগুলো দেখলে আমরা বুঝতে পারি একে চন্দ্রবোড়া সাপে কামড়েছে। আর এই যে শিবনেত্র বললাম, এটা হচ্ছে শরীরে নার্ভ বিষ ঢোকার লক্ষণ। কালাচ সাপের কামড়ে শিবনেত্রটা বললাম যে অনেক দেরি করে হয়, শিবনেত্র ছাড়া অন্য কিছু লক্ষণ থাকে না, এটা দেখে বুঝি। গোখরো কেউটে সাপের কামড়েও কিন্তু শিবনেত্র হয়, সেটা একটু তাড়াতাড়ি হয়, 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়, কিন্তু সেই সময়তে রুগী এত অস্থির হয়ে যায়, এত খারাপ হয়ে যায়, যন্ত্রণায় ছটপট করছে, দম আটকে আসছে, মুখের মধ্যে ঘড়ঘড় করছে, মুখের কস দিয়ে লালা গড়িয়ে পড়ছে, সব দিক থেকে রুগীটা এত খারাপ লাগে দেখতে, তখন আর ওই আলাদা

0: যে শিবনেত্র হয়েছে কিনা, চোখ খুলে তাকান আমার দিকে, ওটা বলার আর সুযোগই থাকে না। আমরা ওই অন্য রোগ লক্ষণগুলো দেখেই বুঝে যাই যে একে কেউ টেকো খুঁড়ে সাপে কামড়েছে।
1: ঠিক এখানে ডাক্তার দয়ালবন্ধু মজুমদারের কাছে আমার প্রশ্ন এটা হবে যে এই লক্ষণগুলো বিশ্লেষণ করার ক্ষমতা তো সবার থাকবে না, কেউ কেউ একটা লক্ষণ দেখে হয়তো অভ্যস্ত, কেননা ওই এলাকায় ওই ধরনের সাপ বেশি আছে, অন্য কোনো সাপের আগমন ঘটলে সে বুঝতে পারবে না যে এই ধরনের সাপ কামড়েছে, বিশেষ করে কালাচের ক্ষেত্রে তো খুব বেশি সমস্যাটা, তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়াটা কর্তব্য যখনই একটা আন্দাজ করতে পারল। কত দ্রুত হাসপাতালে নেওয়া উচিত এবং কত দ্রুত চিকিৎসা শুরু করা উচিত এ ব্যাপারে যদি একটু বলেন, মানে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে যদি একটা ঢিলেমি থাকে সেটাও একটা মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। সেই জন্যই এই প্রশ্নটা আপনার কাছে রাখা যে কত দ্রুত আমাদের সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিভাবে নিয়ে যাওয়া উচিত।
0: দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে দিই, এই যে বিষহীন সাপে কামড়েছে না বিষধর সাপে কামড়েছে এটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের নয়। যে সাপেই কামড়াক, যদি আপনার সন্দেহ হয় যে আমাকে সাপে কামড়েছে, আপনি সাপটা যদি দেখতেও পান, তবুও আমি বলবো যে বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাজির হন। বিষ ঢুকেছে কিনা, বিষের লক্ষণ দেখছি কিনা, সেই দায়িত্বটা ডাক্তারবাবুর উপর ছেড়ে দেন। এবার কত তাড়াতাড়ি পৌঁছব, যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা জানেন যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে, যত তাড়াতাড়ি চিকিৎসা হবে, তার ফল তত ভালো হবে। সাপের কামড়ের ক্ষেত্রে খুব সহজে মনে রাখার জন্য আমরা একটা কথা বলি, রুল অফ হান্ড্রেড ইংরেজিতে বলি, 100 সংখ্যার নিয়ম। আমরা বলি যে 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিলিটার অ্যান্টিভেনাম সিরাম রোগীর শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে 100% নিশ্চিত যে সেই রোগীটা বাঁচবে। তাহলে 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাম সিরাম রোগীর শরীরে প্রয়োগ করতে হবে, তার জন্য কিছুটা সময় লাগবে। হাসপাতালে পৌঁছানোর পরে একটা স্যালাইন চালানো হবে, সেই স্যালাইনের ভেতরে 10টা অ্যান্টিভেনাম দিয়ে সেটাকে দ্রুত চালানো হবে, সেটা শরীরে যেতে 8 ঘন্টা 40 মিনিট সময় লেগে যাবে। তাহলে আপনাকে আদর্শভাবে বলতে গেলে আদর্শ সময়টা হচ্ছে 1 ঘন্টার মধ্যে চিকিৎসাটা শুরু করতে হবে। এরপরে আপনি আমাকে বলবেন যে তাহলে কেউ যদি 2 ঘন্টা পরে পৌঁছে তাহলে কি হবে, 2 ঘন্টা পরে পৌঁছলে তার বিপদটা বেড়ে যাবে, তার বাঁচার সম্ভাবনাটা কমে যাবে। বিশেষ করে চন্দ্রপোড়া সাপের কামড়ে যদি কেউ 2 ঘন্টার পরে চিকিৎসা শুরু করে, আমরা নিশ্চিত বুঝে যাই যে তার কিন্তু কিডনি ফেল করবে, তখন আর গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে তার চিকিৎসাটা কমপ্লিট হবে না। গ্রামের চিকিৎসা কেন্দ্রে প্রথমে অ্যান্টিভেনামগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে যখন দেখা যাবে যে তার কিডনিতে এবার বিষের লক্ষণ দেখা যাচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে বা প্রস্রাব লাল হচ্ছে, তখন তাকে শহরের বড় হাসপাতাল যেখানে কিডনির চিকিৎসা হয় মানে ডায়ালিসিস হয় সেখানে গিয়ে পৌঁছতে হবে। দেরি হলেও যে চিকিৎসা হবে না কোনো কথা না, কালা চাপের কামড়ে রুগী আমরা অনেক সময় 20 ঘন্টা পরেও চিকিৎসা শুরু করেছি, আসেইনি আমাদের কাছে, পেট ব্যথার চিকিৎসা হচ্ছিল অন্য কোনো জায়গাতে, গ্রামের হাতুড়ে ডাক্তার চিকিৎসা করছিলেন বা প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা হচ্ছিল। এবার রুগী যখন অনেক খারাপ হয়ে গেল, যখন চোখের পাতা পড়ে আসছে, রুগী ঝিমিয়ে আসছে, তখন হাসপাতালে এলো, তখনও আমরা চিকিৎসা শুরু করেছি। সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগীর শ্বাসকার্য বন্ধ হয়ে যায়, তখন তাদের আবার ভেন্টিলেটার লাগে, এই ভেন্টিলেটারের জন্য আবার বড় হাসপাতাল লাগে। কিন্তু আমরা বলবো যে প্রথম চিকিৎসাটা যেভাবেই হোক, আপনি ভাবলেন তাহলে চন্দ্রপোড়া কামড়ালে আমি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে কেন যাব, যত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু হবে, অ্যান্টিভেনাম সিরামটা যত তাড়াতাড়ি শরীরে দিয়ে দেওয়া যাবে, অন্যান্য যে জটিলতাগুলো, এই যে কিডনি নষ্ট হওয়া বা শ্বাসকার্য বন্ধ হয়ে যাওয়া, এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে প্রথমেই যে অ্যান্টিভেনামটা দেওয়া হবে সেটা নিয়ে নেন। এবার স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুই বলে দেবেন আপনাকে কখন যেতে হবে বড় হাসপাতালে, প্রথমেই বড় হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না।
1: আমরা আজকে ডাক্তার মজুমদারের কাছ থেকে এমন কিছু শুনলাম যা অতি প্রয়োজনীয়, অন্য কারোর জন্য নয়, শুধু নিজের জন্যই, আবার নিজে যদি বিচক্ষণ হওয়া যায় তাহলে অন্যের প্রাণও বাঁচানো যায়। স্নেক বাইট ম্যানেজমেন্ট, সাপে কাটা রোগীর শুশ্রূষা, চিকিৎসা, যত্ন ইত্যাদি সবকিছু নিয়ে আমরা একটা কোথাও যেন পৌঁছতে পারলাম আজকের আলোচনার মাধ্যমে। বিদায় নেওয়ার আগে দুটো কথা বলে যেতে চাই, গরম পড়েছে, গরমের মধ্যে নিজেকে সুস্থ রাখতে সব রকম ব্যবস্থা নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, উপযুক্ত পরিমাণ জল পান করুন, শরীরকে ঠান্ডা রাখার জন্য স্নান করুন এবং কোন সময়

0: হিট স্ট্রোক হয়েছে আপনার বা আপনার আশেপাশের কারো এরকম মনে হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন, বিজ্ঞানের পথে চলুন।
1: জ্ঞান বিজ্ঞানের আসরে এতক্ষণ শুনলেন সাপের কামড়ে চিকিৎসা নিয়ে ডাক্তার দয়াল বন্ধু মজুমদারের সাক্ষাৎকার, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনা এবং প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে আজ এই সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 12 বছরে ভারত আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংশোধিত ইইউ নিয়ন্ত্রণ রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পরাশর, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাংক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয় রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গাখামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে 15টি বীরচক্র, 29টি শৌর্যচক্র প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ আজ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHA-র মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রকল্প, অথচ পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এতদিন রাজ্যের মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত রেখেছিল।
1: बंगाल का व्यक्ति कोई अगर कहीं मद्रास में काम कर रहा है तो वो वहां के हॉस्पिटल में भी अपना इलाज करा सकता है। मोदी जी का पैसा सीधा वहां से ट्रांसफर होकर के उस हॉस्पिटल को चला जाएगा और कैशलेस होगी, इस तरीके की व्यवस्था होगी। इस कार्यक्रम के माध्यम से हम लोगों ने प्रयास किया है कि आम जनता को वेस्ट बंगाल में इसका लाभ मिल सके।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আয়ুষ্মান ভারত নিয়ে মিথ্যে প্রচার করে রাজ্যের মানুষকে এর সুবিধা থেকে বঞ্চিত করেছিল। রাজ্যের বিকাশে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, সেই লক্ষ্যেই আজকের এই চুক্তি। 1,43,00,000 পরিবার এর ফলে উপকৃত হবেন।
2: NHM কি আন্দর ইস সাল পশ্চিম বঙ্গাল সরকার কো পুরা মদদ করনে কে লিয়ে ভারত সরকার আগে আয়া আর ইতনা কম দিন কি আন্দর 527 করোড় उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है, कैसे काम करता है, इसका एक बड़ा उदाहरण है।
0: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য

0: প্রধানমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি ভারতকে উদ্ভাবনা, সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী বৈষ্ণব বলেন, এই সময়কাল নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও স্বচ্ছ ভবিষ্যৎ নির্ধারণের প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 12 বছরে ভারত বিভিন্ন রূপান্তরের সাক্ষী থেকেছে, যার মূলে রয়েছে দরিদ্র ও অবহেলিতদের কল্যাণ।
1: If you look at the journey of last 12 years, the change in people's lives which has happened at the grassroots level, that is really visible. Look at the way toilets brought dignity to women. Look at the way financial inclusion happened. More than 54 crore accounts opened under the Jan Dhan Yojana. All those people today have access to investment opportunities, access to loans, access to saving instruments. That thing has entirely changed.
0: কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সমস্ত শ্রোতা, সম্প্রচারক এবং আকাশবাণীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, 9 দশক ধরে আকাশবাণী জাতির কণ্ঠস্বর হিসেবে বিভিন্ন তথ্য হিসেবে শিক্ষা, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বার্তা সকলের সামনে তুলে ধরেছে। এমনকি পরিবর্তিত পরিস্থিতিতেও আকাশবাণীর দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা শ্রোতাদের কাছে অটুট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। আজই ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে আজই এনডি জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। তবে ডিএমকে সহ আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজিওনের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করেছেন। হরিয়ানা বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিংশ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ সহ অন্যান্যরা। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাব্য পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টি মোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংশোধিত ইইউ নিয়ন্ত্রক রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। এছাড়াও বেড়েছে মধু ও ডিমের রপ্তানির বাজার। ইউরোপীয় ইউনিয়ন তাদের অনুমোদিত দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার পরে এই অগ্রগতি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এই অন্তর্ভুক্তির ফলে ভারতীয় রপ্তানিকারকরা নির্বিঘ্নে ইউরোপীয় বাজারে ব্যবসা করতে পারছেন। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মৎস্যক্ষেত্রে। ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মূল্য প্রায় 160 কোটি 59 লক্ষ মার্কিন ডলার। মন্ত্রক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয়তার সঙ্গে সাযুজ্য রেখে ভারতের পরীক্ষা নিরীক্ষা ও শংসাপত্র প্রদান ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। ইসরায়েল ইরানের দক্ষিণ পশ্চিম খুজেস্তান প্রদেশের কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে বিমান হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কমপ্লেক্সের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের নেভাতিম ও টেল অফ বিমান ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে আগ্রহী। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এই কথা বলেন। ট্রাম্প আরও বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের পূর্ণাঙ্গ সমাধান নিশ্চিত করতে শান্তি চুক্তির চূড়ান্ত পর্বের আলোচনা চলছে। বিশাখাপত্তনম।

0: স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। 2 নম্বর স্টিল মেল্টিং শপের সিসিটিভি বিভাগে গলিত ধাতু বহনকারী বালতি একটি মই থেকে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনার প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানান। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীর কালকের অনুষ্ঠান পরিস্থিতি সম্পর্কে একটুখানি বলে দিই। কালকে মঙ্গলবার 9/6/2026 কালকে আপনারা কি শুনবেন? আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সূচনা হবে সকাল 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন আচার্য বিনোবা ভাবের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত শুনবেন যোগিয়া এবং জৌনপুরীর আগে সারেঙ্গি, পরিবেশনায় পণ্ডিত রামনারায়ণ। 6:30 এই মহাজীবন শুনবেন ভাস্করাচার্যের সংক্ষিপ্ত জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য ড্রাগন ফল, এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন আশিস রুই। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কালকে উপস্থাপনায় রয়েছে ত্রিশিতা মুখোপাধ্যায়, স্থান নঞ্জেরং, মেঘালয়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় ত্রিশিতা মুখোপাধ্যায়। 8:30 ঐতিহাসিক শহরের কথা, স্থান খাজুরাহু, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, প্রযোজনায় মানুষ প্রতিম দাস। 8:45 কথাকার শুনবেন দু চাকার দুনিয়া, বলবেন জিয়া হক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ভাটিয়ার রাগে খেয়াল, পরিবেশনায় শিল্পী দেবশ্রী ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। 10:30 রামধনু, প্রথমে শুনবেন শ্যামাসঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ, এরপরে শুনবেন ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য নারীর ক্ষমতায়নে প্রশিক্ষণ, এই বিষয়ে আলাপচারিতায় ডক্টর স্বপ্না শিকদার, সুস্মিতা চৌধুরী এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 12:30 বেতার নাটক সৌদা, রচনা দুলেন্দু ভৌমিক, বেতার নাট্যরূপ সৌমিত্র বসু, প্রযোজনায় কল্যাণ দে। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন আপনারা শুনতে পাবেন 2:30 ভারতীয় সময়। 2:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয় মন নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ নীলাঞ্জনা সান্নালির সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 4:45 অন্বেষা, প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপরে শুনবেন প্লাস্টিক ব্যবস্থাপনা সম্পর্কে অধ্যাপক কৃষ্ণা সরকারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে। 6:20 ক্ষেত খামারের কথা, সফল প্রাণীপালক হওয়ার চাবিকাঠি, এই বিষয়ে আলাপচারিতায় দর্শক কৌশিক পাল এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন গর্ভকালীন বিপদ সংকেত, এই বিষয়ে কথিকা, বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। 7:00 যুববাণীর অনুষ্ঠান, যুববাণী থেকে অনাদি অতীত উপস্থাপনায় সুপর্ণা চক্রবর্তী। 7:45 কবি কণ্ঠে কবি গার্গী সেনগুপ্তর সাক্ষাৎকার গ্রহণে সাক্ষ্য দীপা সরকার, সম্পাদনা মনোজ কর। শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 এক মাটি এক সুর লোকসঙ্গীত শিল্পী বাবু ফকিরের সাক্ষাৎকার গ্রহণে প্রভাত সাহা, শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনায় তনয়া বিশ্বাস। 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান। মহান আদিবাসী নেতা বিরসা মুন্ডার 150তম জন্মদিন উপলক্ষে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ আয়োজিত অনুষ্ঠান। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস, প্রযোজনায় দূরপাতে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গোরখ কল্যাণ লাগে খেয়াল, পরিবেশনা দেবশ্রী ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন হিন্দল মজুমদার, হারমোনিয়ামে রতন নাট্য। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীতে কালকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীতে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী শ্রুতি গুপ্ত, শিল্পী কণ্ঠে শুনবেন মিশ্র পিলু ঠুমরি এবং মিশ্র ভৈরবী দাদরা। তবলায় আবির মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ছিলেন শ্রুতিগুপ্ত, শুনলেন মিশ্র পিলু ঠুমরি এবং মিশ্র ভৈরব দাদরা। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি সুব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর হাতে শৌর্য পুরস্কার তুলে দিয়েছেন।
1: পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়, ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রাসায়নিক এবং সার মন্ত্রক জানিয়েছে, সামগ্রিকভাবে দেশে সারের মজুদ পর্যাপ্ত রয়েছে।
1: পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত।
0: নতুন দিল্লিতে আজ বিরোধী ইন্ডিজোটের বৈঠক, বৈঠক নিয়ে বিজেপির কটাক্ষ। এদিকে বৈঠকের দিনই তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন।
1: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জন নিহত, আহত আরো 6।
0: নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচে ভারতের সর্বোচ্চ রানে জয়।
1: আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্তদের অভিষেক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর হাতে শৌর্য পুরস্কার তুলে দেন। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পরাশর, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষ্মণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্য চক্র সম্মানে ভূষিত করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0: পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হওয়ায় ভারত গভীর দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে চরম উদ্বেগের বিষয়। ওই অঞ্চলে সংঘর্ষ পরিস্থিতির প্রেক্ষিতে উদ্বেগ প্রশমনে এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ভারত। মন্ত্রক সংঘর্ষ নিরসনে চলতি কূটনৈতিক আলোচনা দ্রুত শেষ করে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ইসরায়েল এবং ইরান উভয় পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে নতুন করে পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক এই বিবৃতি জারি করেছে। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের সেদেশে যেতে নিষেধ করেছে। ওই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সেদেশে বসবাসরত ভারতীয়দের যে কোনো পরিবহন মাধ্যমে ইরান থেকে চলে যাবার পরামর্শ দিয়েছে।
1: এদিকে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্থিতিশীল রয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত আন্তঃমন্ত্রক বৈঠকের পর পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা সাংবাদিকদের বলেন, জ্বালানি নিরবচ্ছিন্ন যোগান এবং জ্বালানির সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাসায়নিক এবং সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা বলেন, সামগ্রিকভাবে দেশে সারের মজুদ যথেষ্ট রয়েছে। তিনি বলেছেন, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর খরিফ মরশুম দেশে সারের মোট চাহিদা 380 লক্ষ মেট্রিক টন বলে পূর্বানুমান করেছে। এর মধ্যে 23% সার ইতিমধ্যে কৃষকরা ক্রয় করেছেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, এমটি মেরিভেক্স নামের একটি জাহাজ আজ বিকেলে আগুন লেগেছে। ওই জাহাজে 24 জন ভারতীয় নাবিক রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে তারা প্রত্যেকে নিরাপদে রয়েছেন। শ্রী শর্মা আরও বলেন, তার মন্ত্রক বিদেশ প্রতিরক্ষা মন্ত্রক ছাড়াও ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তিনি আরও উল্লেখ করেন, এ পর্যন্ত 3,500 বেশি নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই ব্যাপারে জাহাজ মহানির্দেশনালয়ের প্রচেষ্টার কথা সবিশেষ উল্লেখ করেন তিনি। দেশের বন্দরগুলির কাজকর্ম স্বাভাবিক রয়েছে এবং সেখানে কোনো জাহাজ আটকে থাকার কোনো খবর নেই বলেও জানিয়েছেন তিনি।
0: পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্যকর করা দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় যুক্ত হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধা প্রাপক ও পরিবারগুলি দ্বিতীয় ও তৃতীয় স্তরের হাসপাতালে ভর্তির জন্য প্রতি বছর পরিবার প্রতি সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে থাকেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনএইচএ এবং পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এই প্রকল্প রূপায়ণের লক্ষ্যে আজ নতুন দিল্লিতে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত

0: দিল্লিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই উপলক্ষে শ্রী নাড্ডা বলেন যে আয়ুষ্মান ভারত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প। তিনি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে এই প্রকল্পের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রাখার অভিযোগ তোলেন।
1: 2015 में भारत वर्ल्ड हेल्थ असेंबली का चेयरपर्सनशिप भारत को मिली थी। 2017 में इस पर कार्य शुरू किया और 9 महीने के अंदर 2018 में हम जब रांची में आदरणीय प्रधानमंत्री जी ने लॉन्च किया आयुष्मान भारत, और यह विश्व का सबसे बड़ा हेल्थ कवरेज प्रोग्राम बना। वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन के डायरेक्टर जनरल डॉक्टर टेड्रोस ने कहा वर्ल्ड शुड नो हाउ इंडिया हैज डन दिस आयुष्मान भारत।
0: অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন, এমনকি তারা রাজ্যের বাইরে বসবাস করলেও এই সুবিধে পাবেন।
2: NHM के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1,43,00,000 फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का नेतृत्व ভারত সরকার এক সব কাম কর রা হ্যায়।
3: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সন্ধ্যায় চণ্ডীগড়ে কমনওয়েলথভুক্ত দেশগুলির সংসদীয় অ্যাসোসিয়েশনের ভারতীয় অঞ্চলে 3-দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন রাজ্যের আইনসভার সদস্য এবং প্রিজাইডিং আধিকারিকরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। হরিয়ানা বিধানসভা এই সম্মেলনের আয়োজন করেছে। 2047-এর বিকশিত ভারত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আরও কার্যকরী করে তোলার ব্যাপারে সম্মেলনে আলোচনা চলছে।
0: নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিরোধী ইন্ডিজোটের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি সহ বিভিন্ন বিরোধী দলের নেতৃবৃন্দ এই বৈঠকে যোগ দেন। তবে আম আদমি পার্টি এবং ডিএমকে এর মতো কয়েকটি বিরোধী দল এই বৈঠকে যোগ দেয়নি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পরে সাংবাদিকদের জানান, এই জোটের সব দলই প্রতি 2 মাস অন্তর বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী মিটিং হায়দ্রাবাদের তেলেঙ্গানায় আগস্ট মাসে হবে বলে তিনি জানান।
4: সবিনে 5 পয়েন্ট পে আজ সম্মতি জতাই হ্যায় और इनके लिए इन मुद्दों पर हम डट के काम करेंगे, लड़ेंगे और आगे बढ़ेंगे।
0: এদিকে এই বৈঠক প্রসঙ্গে বিজেপি বলেছে জনসাধারণের কাছে ইন্ডিজোটের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের জানান, এই ধরনের বৈঠকের মাধ্যমে তারা এখন প্রাসঙ্গিকতা অর্জনের চেষ্টা করছে।
5: পিছলি বার জব সর্বদলীয় বৈঠক বুলাযা গয়া থা নারী সশক্তিকরণ কে লিয়ে, নারী বন্দন অধিনিয়ম কে লিয়ে, তো ইনমে সে কোই পলিটিক্যাল পার্টি নেহি আই, ইয়ে সব নদারত থে। জব পার্লামেন্ট মে সত্র কে দৌরান বৈঠক বুলাই জাতি হ্যায় ইয়ে কোই নেহি আতে হ্যায় অর ইয়াহাঁ পর প্রেস কনফারেন্স করকে কহতে হ্যায় কি সর্বদলীয় বৈঠক হোনা চাহিয়ে। জনতা নে ইনকো ইনঅ্যাক্টিভ কর দিয়া হ্যায় অর ইয়ে জবরদস্তি অ্যাক্টিভ হোনে কি কোশিশ কর রহে হ্যায়।
3: দিল্লিতে ইন্ডিজোটের বৈঠকের দিনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন দেখা দিল। বিধানসভার পর সংসদে তৃণমূলের 20 জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। ওই সাংসদরা ইন্ডিজোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ইন্ডিজোটের হাত শক্ত করতে নতুন দিল্লিতে বৈঠক করছেন, তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে দিল্লিতে দেখা করেছেন। সরকারি কাজে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দিন এক কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ওই বিদ্রোহী সাংসদদের কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা গেছে।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন।
3: এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আজ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বলেছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত সংসদীয় নিয়ম এবং পদ্ধতির পরিপন্থী। এই আবেদনে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনা করা এবং এই পদের জন্য দলের মনোনীত শোভনদেব চট্টোপাধ্যায়ের স্বীকৃতি চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বরিষ্ঠ আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণ রাও এর বেঞ্চের সামনে বিষয়টি তুলে ধরেন। বিচারপতি কৃষ্ণ রাও চলতি মাসের 11 তারিখ শুনানির জন্য এই আবেদন তালিকাভুক্ত করেছেন।
0: ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স, তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর।

সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। শুনছেন উপমহাদেশের খবর।

0: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ একটি ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। প্রাথমিক তথ্য অনুসারে গরম গলিত ধাতু বহনকারী কন্টেনারগুলি হঠাৎ ল্যাডেল থেকে পড়ে যায়, এর ফলে দ্রুত গলিত ধাতু ছড়িয়ে পড়ে এবং আগুন লেগে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল, পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ত্রাণ ও উদ্ধার অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে এ মাসের 26 তারিখ পর্যন্ত।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশেষভাবে তুলে ধরেছেন, গত 12 বছরে ভারত অনেকগুলি রূপান্তরের সাক্ষী থেকেছে। এইসব পরিবর্তনের কেন্দ্রে আছে দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণ। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে সরকার সবসময় অন্ত্যোদয় দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং সরকারের প্রয়াস এটা নিশ্চিত করা যে উন্নয়নের সুফল যেন তাদের কাছে পৌঁছে যারা যুগের পর যুগ ধরে পিছিয়ে পড়েছে। শ্রী মোদী বলেন যে জনধন অ্যাকাউন্ট এবং ডিবিটি থেকে স্বচ্ছ ভারত, পিএম আবাস যোজনা, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং অন্যান্য প্রতিটি উদ্যোগ একটি সাধারণ উদ্দেশ্য দ্বারা চালিত, সেটি হল মানুষের মর্যাদা এবং সুযোগ সুনিশ্চিত করা। প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন যে দরিদ্র মানুষের জীবনের মানোন্নয়ন সুনিশ্চিত করতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শ্রী মোদী আরও বলেন যে ডিবিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাহায্য সরাসরি এবং স্বচ্ছতার সঙ্গে পৌঁছচ্ছে মানুষের কাছে। প্রধানমন্ত্রী বলেছেন এতে অপচয় কমেছে, কার্যকারিতার উন্নতি হয়েছে এবং প্রশাসনের উপর আস্থা জোরদার হয়েছে। তিনি আরও বলেন গরিব কল্যাণকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রা কিভাবে হয়ে উঠেছে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে এবং বিকশিত ভারতের স্বপ্ন পূরণে একটি সংঘবদ্ধ প্রয়াস। এক্সে একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী এই কথাগুলি বলেন।
1: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মঙ্গলবার থেকে দেশজুড়ে বিশেষ অনুষ্ঠান এবং সচেতনতামূলক কর্মসূচি চালু করবে। জাতীয় স্তরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এই প্রকল্পের আওতায় প্রতি মাসের 9 তারিখে গর্ভবতী মহিলাদের নিখরচায় প্রসব পূর্ববর্তী পরিষেবা প্রদান করা হয়ে থাকে।
0: আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালের আজকের দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও AIR রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিরস্মরণীয়। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত সম্প্রসারণ ঘটে এবং 1956 সালে AIR এর নাম হয় আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্রের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বা বিদেশ সেবা বিভাগ বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে তুলে ধরছে এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। বহুজন হিতায় ও বহুজন সুখায় মহৎ আদর্শে অল ইন্ডিয়া রেডিও সংবাদ সেবা বিভাগ NHT দেশের সর্বোচ্চ পেশাদারী নীতি ও মান বজায় রেখে 24 ঘন্টা সব প্রধান ভাষা এবং উপভাষায় এই সুবিশাল দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে খবর পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
1: নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে ভারত 1 ইনিংস ও 300 রানে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। এযাবৎ সর্বোচ্চ রানের জয় এটি। 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। এরপর ভারত আফগানিস্তানকে ফলো অন করালে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস 54 রানের বিরতির পর 112 রানে শেষ হয়। ওয়াশিংটন সুন্দর 4 উইকেট নেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112।
0: কার্ডিফে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত 26 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। ভারতের 8 উইকেট 179 রানে যাবে, ওয়েস্ট ইন্ডিজ 8 উইকেট 153 রান করে। মহিলাদের টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড 12 জুন, শুরু হবে 14 জুন। ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।
1: আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত 102টি সোনাসহ 114টি পদক জিতে শীর্ষস্থানে শেষ করেছে। জাপান 3টি সোনাসহ 11টি পদক জিতে দ্বিতীয় স্থানে শেষ করেছে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর হাতে শৌর্য পুরস্কার তুলে দেন।
1: পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়, ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
0: পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত।

0: নতুন দিল্লিতে আজ বিরোধী ইন্ডিজোটের বৈঠক, বৈঠক নিয়ে বিজেপির কটাক্ষ। এদিকে বৈঠকের দিনে তৃণমূলের কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। স্নেহ নিম্নগামী, বাংলার এই কথাটা বহুল প্রচলিত। স্নেহের কতই না নাম, কতই না তার রূপ, তবে স্নেহের সঙ্গে ভালোবাসা যখন নিঃশর্তভাবে মিশে যায় তখন তাকে বলে অপত্য। আর এই অপত্য স্নেহ, ভালোবাসা, টান সমস্ত নিয়ে, অপত্যের বিভিন্ন রূপ নিয়ে আজকের হারানো দিনের গান সাজানো, বিষয়ভিত্তিক এবং সেই নিয়ে গান। প্রথমেই লতা মঙ্গেশকরের কণ্ঠে অপত্য স্নেহের গান। আর অপত্য কথাটা বললেই ওই যে স্নেহ কথা চলে আসে, এবং চলে আসে মায়ের কথা।

0: রামায়ণে আমরা দেখি যে দশরথ রাজাকে তার যৌবনে অভিশাপ দিয়েছিলেন অন্ধমণি দম্পতি। হ্যাঁ, তাদের একমাত্র পুত্র শ্রবণ কুমারের গায়ে তীর লেগেছিল এবং সেই তীর লাগার ফলে শ্রবণ কুমারের কিন্তু মৃত্যু হয়েছিল। এখানে এই গল্পটা বললাম তার কারণ, এই যে মহর্ষি ভাণ্ডারক মুনির ঋষি শিষ্য এবং অন্ধ মুনি দম্পতি শান্তনু ও মলয়া, তাদের অন্ধত্ব এবং বার্ধক্যজনিত কারণে যখন শ্রবণকুমার তাদের সেই ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলেন এক জায়গা থেকে এক জায়গায়, সেই সময় তিনি জল নিতে দাঁড়িয়েছিলেন, আর জলের যে কলসি ডোবানোর শব্দ বা জলের পাত্র ভরার যে শব্দ, সেটাকে ভেবেছিলেন দশরথ যে বোধহয় কোনো প্রাণী বা হরিণ জল খাচ্ছে, এবং তিনি তীর নিক্ষেপ করেন দূর থেকে। এত কথা বলার একটাই কারণ যে শুধু অপত্য স্নেহ অপত্য ভালোবাসা মা সন্তানকে করছে সেটাও কিন্তু নয়, যখন সেই অন্ধ মুনি দম্পতিকে নিয়ে শ্রবণ কুমার চলছেন সেক্ষেত্রেও কিন্তু সেটা রোল একটা রিভার্স হয়ে গেল। আমরাও যখন মা বাবা বৃদ্ধ হয় তাদেরকে যেন শিশুর মতো মানুষ করি, শিশুর মতো আঁকড়ে ধরি, আমরা হয়ে উঠি বীর পুরুষ, আর এই বীর পুরুষ সত্তাটা আমাদের ছোটবেলা থেকেই থাকে। আর বীর পুরুষের কথা হচ্ছে সেই কবিতা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে, আবার তারপরে শুনব মান্নাদের কণ্ঠে গান। কোথাও গিয়ে আমরা বীর পুরুষ হয়ে উঠি, আবার কোথাও গিয়ে মা বাবার কোলে ঝাঁপিয়ে পড়তে দু মিনিট ভাবি না, তাই তো? 95 বছরের সন্তানটির কাছেও তার আরও বয়সী মা বাবাও কোথাও গিয়ে মা বাবাই থাকেন, এবং 95 বছরের মা বাবার কাছে 60 বছরের সন্তানটিও সেই ছোট্ট খোকাটিই থাকে। ফিরে আসছি কবিতা এবং গানের পরে।
1: কাহিনী তো বলা হয়েছে, তারা যুদ্ধ করে মাকে উদ্ধার করেছে। আমি বলবো একটি ছোট্ট বীর পুরুষ, সে এখনো বীরত্ব তার শুরু হয়নি, সে কল্পনা করছে বড় হলে বোধ হয় সে মার জন্যে লড়াই করবে এবং মাকে উদ্ধার করবে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টাকা বাগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলো এ মেয়ে গুড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাকে এলেন যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যে দিক পানে চাই কোনোখানে জনমানব নাই, তুমি জানো আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সঁতা, চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে সন্দেহতে গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কেটা জানে অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় দেখে দিকের ধারে হইতে কিসের আলো, এমন সময় হারে রে রে রে রে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেড়া গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো, আমি যেন তোমায় বলছি দেখে আমি আস ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার এক পাকাছে আসিস যদি আর, এই ছেলেটা আমার তলোয়ার শুকনো করে দেবতাদের সেরে, শুনে তারা লপ্প দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হরে রে রে রে রে, তুমি বললে আসলে খোকা উড়ি, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে ধর তলোয়ার ঝঞ্ঝানিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাঁটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই।

গাছে থেমে ভীষণে পালকি থেকে নেমে চমুকে নিচ্ছ আমায় খোলে, বলছে ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না, ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।

সবাই বলে এই মাটিতে মা গিয়েছে মিশে, আমি দেখি মায়ের হাসি একটি ধানের শীষে, সবুজ পাতায় মুখ লুকিয়ে টুনটুনিটা ডাকে, ঘাসের বুকে শীষের জমে নদীর বাঁকে বাঁকে, সেই শিশিরে ভোর না হতেই হিরে মানিক চলে, রূপ যেন তার মায়ের মতো, টুনটুনি তাই বলে। নীল শাড়িটা আকাশ নিল, সবুজ নিল মন, মাটির সাথে মিশল আমার বাংলা মায়ের মন। সকাল হলে মুখ দেখি তার, রাত্রে কালো কেশ, দেশের মতো মা যে আমার, মায়ের মতো দেশ। এই অপত্য টান মাটির প্রতি, মায়ের প্রতি না থাকলে বিপ্লবীরা কি আর ছুটে যেত তার জন্য প্রাণ দিতে? দেশমাতৃকাকে ভালোবেসে এই অপত্য ভালোবাসা, অপত্য টান, এটাও ভুলবার নয়। তাই অপত্য শব্দটা অনেক বিস্তৃত আমাদের ভাবনার থেকেও হয়তো।

আজিও তোমার চরণে জননী আনিয়া অর্ঘ করিমা দান, ভক্তি অশ্রু সলিল সিক্ত সতেক ভক্ত দিনের গান। মন্দির রচিমা তোমার লাগি, পয়সা কুড়ায়ে পথে পথে মাগি, তোমারে পূজিতে মিলেছি জননী, স্নেহের সরিতে করিয়া স্নান। জননী বঙ্গভাষা এ জীবনে চাহিনা অর্থ চাহিনা মান, যদি তুমি দাও তোমার ও দুটি অমল কমল চরণে স্থান। জানো কি জননী, জানো কি কত যে আমাদের এই কঠোর ব্রত, হায় মা যাহারা তোমার ভক্ত নিঃস্ব কি গো মা তারাই যত, তবু সে লজ্জা তবু সে দৈন্য, সহেছি মা সুখে তোমারই জন্য, তাই দু হস্তে তুলিয়া মস্তে ধরেছি যেন সে মহৎ মান। নয়নে বইছে নয়নের ধারা, জ্বলেছে জঠরে যখন ক্ষুধা, মিটাইছি সেই জঠর জ্বালায় পিয়া তোমার বচন সুধা। মরুভূমে সম যখন তৃষায় আমাদের মাগো ছাতি ফেটে যায়, মিটাইছি মাগো সকল পিপাসা তোমার হাসিটি করিয়া পান। পেয়েছি যা কিছু কুড়ায়ে তাহাই তোমার কাছে মা এসেছি ছুটি, বাসনা তাহাই গুছায়ে যতনে সাজাব তোমার চরণ দুটি। চাহি নাখো কিছু তুমি মা আমার, এই জানি শুধু নাহি জানি আর, তুমি গো জননী হৃদয় আমার, তুমি গো জননী আমার প্রাণ। জননী বঙ্গভাষা এ জীবনে চাহি না অর্থ চাহি না মান, যদি তুমি দাও তোমার ও দুটি অমল কমল চরণে।

প্রথমে ভাষার প্রতি ভালোবাসা, ভাষাকে মা বলা এবং তার পরবর্তীতে দেশমাতৃকা। আসলে ভাষা নিয়ে আমরা 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান করি, সেখানেও আমরা ভাষাকে মা বলি, ভাষাকে যত্ন নিই, আমরা মনেও করি আমাদের মাতৃভাষা আমাদের মায়ের মতো। মায়ের মতো কেন, মাই, আর দেশকেও আমরা মা হিসেবে বলি। এই দুটি বলার কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময়ে হারানো দিনের গান জুড়ে ভাষাকে নিয়ে, দেশমাতৃকাকে নিয়ে এবং মাকে নিয়েও অনুষ্ঠান করি, করেছি, করব। কিন্তু আজকের বিষয়টা অপত্য, শুধুমাত্র মা, মাতৃভাষা, দেশমাতৃকার মধ্যে অপত্যকে আমি বেঁধে রাখব না। এই মুহূর্তে আপনাদের আমি এমন একটা সময় নিয়ে যাব বা এমন কিছু মানুষের কথা বলবো যারা মা বাবা ছাড়াও অপত্য স্নেহ ভালোবাসা পেয়েছেন তাদের দাদা দিদিদের থেকে। হ্যাঁ, সম্পর্কের ভাঁজে অনেক সম্পর্ক কলুষিত হয়ে যায়, কিন্তু বহু মানুষ তার দাদাকে তার বাবার মতো শ্রদ্ধা করেছেন, সেই দাদাও তার ভাই বোনকে সন্তানের মতো মানুষ করেছেন। এবং অপত্য নিয়ে অনুষ্ঠান করতে বসবো আর এই গানটি শোনাবো না, সেটা কখনো হয় না। মান্নাদের কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা কিন্তু সেই মুডে চলে যাই। এই গানটা শুনতে শুনতে সত্যি যাদের দাদা দিদি আছে, ভাই বোনের যে সম্পর্ক সেটার গভীরতা যাদের আছে, তাদের চোখের কোণা চিকচিক করে উঠবে। বড় বেদনার এ গান, বড় অপত্য স্নেহ ভালোবাসা ঝরা এ গান। তাই অপত্য স্নেহ, অপত্য টান নিয়ে কথা বলছি, এই গানটা না শোনালে বরং অপরাধী মনে হবে নিজেকে। তাই এবারের গানে মান্না দেয়।

কথা যাবে বা কি কথা বলা উচিত সেটা মাঝে মাঝে খুঁজে পাওয়া দাওয়া হয়ে যায়। আসলে এই রকম গান, তারপরে হয়তো একটু নিরাপত্তা, একটুখানি অন্য রকম গান বাজাতেও ভাবতে হয়। শুধু চলে নিবিড় একটা অনুভূতি। যে সমস্ত ভাই বোনেরা তার দাদা দিদিদের কাছে বেড়ে উঠেছে বা ভাই বোনেদের সম্পর্ক যেখানে গাঢ় হয়ে যায় তাদের কাছে, এবং যারা ভাই বোন হারিয়েছেন তাদের কাছে, এই গান বোধহয় অন্য মাত্রা নিয়ে চলে যায়। ভাই বোনহীন হয়ে বড় হওয়ার যে দুঃখ কষ্ট সেটা আগামী প্রজন্ম বুঝছে, তাই আমাদের প্রজন্ম অবধি হয়তো আমরা ভীষণভাবে ভাই বোনেদের সঙ্গে বড় হয়ে ওঠায় আত্মিক টান যেমন অনুভব করি, তেমন অপত্য স্নেহটাও অনুভব করি। তবে অনুষ্ঠানের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি এখন, সেই সময়টা কালকের হারানো দিনের গানের বিষয় কি সেটা একটু জেনে নেয়ার। তাহলে বলে দি কালকের হারানো দিনের গানের বিষয় কি। প্রাচীন মেসোপটেমিয়ার আসিরীয় লাইব্রেরিটি ছিল পৃথিবীর প্রাচীনতম আর্কাইভড। ব্রিটিশ লাইব্রেরিতে প্রায় 20 কোটির বেশি ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে। 1936 সালে বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহে দিল্লি গিয়ে রবীন্দ্রনাথ দিল্লি কেন্দ্র থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করেছিলেন, যা ছিল এদেশের বেতার যন্ত্রে ধ্বনিত হওয়া কবিগুরুর প্রথম কণ্ঠস্বর। 1969 সালের 16 থেকে 31 অক্টোবরের বেতার জগতের সংখ্যা থেকে জানা যায়, 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর সোদপুর রেল স্টেশনের বাঁদিকে বাপুজি আশ্রমে প্রথম রেকর্ডে সংগ্রহিত হয়েছিল জাতির জনকের কণ্ঠস্বর নিঃশেষিত ভারতাত্মার মর্মবাণী, যা আকাশবাণীর আর্কাইভের অন্যতম উল্লেখযোগ্য সম্পদ। ইন্টারন্যাশনাল আর্কাইভ ডে হারানো দিনের গানে উঠে আসবে এমনই কিছু আর্কাইভাল প্রসঙ্গ, যা শুনবেন আকাশবাণী কলকাতার একান্ত নিজস্ব সংগ্রহ শালা থেকে, গান বা আর্কাইভাল সং থেকে। স্টুডিও থেকে সঙ্গী হবে মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তাহলে কালকের হারানো দিনের গানের বিষয় আর্কাইভাল সং, এবং যা একদম আকাশবাণীর নিজস্ব। অবশ্যই শুনবেন বন্ধু কালকের হারানো দিনের গান। আর আজকের হারানো দিনের গান কেমন লাগছে সেটিও বলবেন। আপনাদের জন্য অপত্য নিয়ে আছি আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। অপত্য টান শুধু মা বাবা ভাই বোনের মধ্যে নয়, ভালোবাসার মধ্যেও যায়। তাই জন্য ভালোবাসার মধ্যেও মিশে থাকে স্নেহ। এইবারের গানে গীতা দত্ত।

ভালোবাসায় সেই স্নেহ, সেই অপত্য টানটুকু না থাকলে কোথাও গিয়ে ভালোবাসা স্বয়ং সম্পূর্ণ যেন হয় না, ভালোবাসার প্রতিটি রূপ যেন বিকশিত হয় না। তাই অপত্য নিয়ে বলতে গেলে ভালোবাসার গান চালাবো না, তা কি করে হয়। মান্নাদের কণ্ঠে এই গানটি, তবে যে গানটি শুনছিলাম সেটি ছিল গীতা দত্তের কণ্ঠে। এবারের গানে আবারও বলে দিই, মান্না দে।

অপত্য নিয়ে আজকে আড্ডা হয়েছে, এবং আড্ডাতে হারানো দিনের গানে অপত্য নিয়ে কথা প্রসঙ্গে এসেছে মায়ের কথা, এসেছে দাদা দিদিদের কথা, এসেছে ভালোবাসার কথা। আর মা বাবার সঙ্গে সঙ্গে যাকে এক আসনে বসানো হয় সেই গুরু, ভারতবর্ষে যার স্থান মা বাবা এবং তারই সর্বোচ্চ স্থান হিসেবে ধরা হয়, অপত্য স্নেহের কথা বললে, অপত্য ভালোবাসার কথা বললে, অপত্য টানের কথা বললে তার কথা কি করে না বলি, সেই গুরুকে ধরে গান শোনাব হেমন্ত মুখোপাধ্যায় এবং অনুরাধা ঘোষের দ্বৈত কণ্ঠে এই গানটা।

দুদিন দিনের পর দিন একটু একটু করে আমার হাত ধরে ওপরে টেনে তুলতে লাগলেন তিনি। আমায় ভাঙলেন, আমায় গড়লেন, একেবারে সম্পূর্ণ বদলে দিলেন আমাকে।

ভালোবেসে। আর এটা তো আমি বলছি না, এটা মহাকাব্য বলছে। গুরু দ্রোণাচার্যের মতো গুরু কতজন হয়, কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে সারা জীবনের মতো তিনি বরণ করে নিলেন এক কালিমা। দেশে দেশে, যুগে যুগে, সময়ে সময়ে তাকে বারবার একলব্যের জন্য ছিছি করা হয়। একলব্যের থেকে তিনি চেয়ে নিয়েছিলেন তীরন্দাজের সেরা যে বৃদ্ধাঙ্গুলি, সেটি কোথায় গিয়ে কেন সেটা সবসময় অর্জুনের জন্য, যাতে অর্জুন সেরা বীর হতে পারে, তাই জন্য সেরা ধনুর্ধর হতে পারে, তাই জন্য। গুরু জানতেন কলঙ্কিত হবে, তাও করেছিলেন তিনি। আবার এই গুরু শিষ্যের কথা বলতে বলতে বহু উদাহরণ আসে, কিন্তু আমাদের বাংলার বুকে বসে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের কথা বলতে হয়। বহু গুরু খুঁজে পেয়েও তিনি অবশেষে এসেছিলেন রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণের কথা, একদম উচ্চশিক্ষিত এবং একজন নিরক্ষর মানুষ প্রায়, কোথাও গিয়ে মিলিতভাবে সারা পৃথিবীকে আলো দেখালেন। তার কারণ, অন্তরাত্মার যে শুদ্ধিকরণ রামকৃষ্ণের হয়েছিল, সেটি তিনি বিস্তৃতভাবে, উদারভাবে ঢেলে দিয়েছিলেন শিষ্যের মধ্যে। আর শিষ্য পেল সবচেয়ে ভালো গুরু। শিষ্য যেমন খোঁজে তার গুরুকে, গুরুও কিন্তু খুঁজে নেয় তার শিষ্যকে। খুঁজে পেলে প্রণাম করে নেয় শিষ্য সেই গুরুর চরণে।

0: বড়ই আশা ছিল।
1: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনছিলাম। আজকের হারানো দিনের বিষয় অপত্য, তবে অপত্য স্নেহ টান এই বিষয়টি শেষের পথে যখন চলে এসেছি।

অপত্য স্নেহের কথা, অপত্য টানের কথা, অপত্য ভালোবাসার কথা দিয়ে আজকের হারানো দিনের গানের সময়টুকু কাটল, আর অবশ্যই একটি ভালো গান দিয়ে শেষ করব লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি দিয়ে বিদায় নেব আমি স্টুডিও থেকে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 27 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন DTH বাংলা প্রচার তরঙ্গের অনুষ্ঠান একযোগে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 12:20 সময়, বাংলা ধ্বনি কান

শোনার আর বাংলা ধ্বনির গান শোনার এই অনুষ্ঠানে প্রথম পর্বে এখন আমরা শুনব শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে মন ভালো করা বেশ কয়েকটি বাংলা ধ্বনির গান।

আধুনিক গানের এই অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনছিলেন ভূপেন হাজারিকার কণ্ঠে বাংলা ধ্বনিক গান। এই মুহূর্তে শ্রোতাবন্ধুদের জন্য রয়েছে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ধ্বনিক গান। শিল্পীর কণ্ঠে মন ভালো করা বেশ কয়েকটি বাংলা ধ্বনিক গান সাজানো রইল শ্রোতাবন্ধুদের জন্য। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 12টা বেজে 39 মিনিট হয়ে 50 সেকেন্ড পেরোলাম আমরা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণী কলকাতা।

বাংলা ধ্বনি গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ধ্বনি গান। এই মুহূর্তে বাংলা ধ্বনি গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন বাংলা ধ্বনিকান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুনছেন বাংলা ধ্বনি কান। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি একটা বেজে 49 মিনিট হয়ে 12 সেকেন্ড পেরোলাম আমরা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক গানের এই অনুষ্ঠানে এই পর্বে আমরা এখন শুনছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি মন ভালো করা গান আপনারা শুনলেন এই মুহূর্তে। শিল্পীর কণ্ঠে আরও একটি মন ভালো করা বাংলা ধ্বনি গান রইল শ্রোতাবন্ধুদের জন্য।

0: বাংলা ধ্বনি গানের এই অনুষ্ঠান থেকে আজ বিদায় নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনতে শুনতে।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে।

জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে, রাত নির্জন পথে।

স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 2 বেজে 1 মিনিট হয়ে 25 সেকেন্ড, সময় বাংলা ছায়া ছবির গান শোনার। আজ প্রথমে আমরা শুনব জাতিস্বর ছবি থেকে গান। প্রথম গানটির শিল্পী রূপঙ্কর বাগচী।

জাতিস্বর ছবি থেকে পরের গানটি শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তোকে পারবো না তো তরাতে, আমি পারবো না তো তরাতে। শোন রে ভ্রষ্ট বলি স্পষ্ট, তুই রে নষ্ট মহাদুষ্ট, তোর কি ইষ্ট কালি কেষ্ট, ভজগে যা তুই যীশু খ্রিস্ট, শ্রীরামপুরের গির্জাতে, ওই শ্রীরামপুরের গির্জাতে।

বাংলার ছায়াছবি গান নিউজ গান শোনারই অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা শুনব লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবি থেকে গান, প্রথম গানটির শিল্পী অন্তরা নন্দী এবং সুতীর্থ চক্রবর্তী।

রাহু গৌরাঙ্গের নামরে ছবি থেকে গান শুনছেন। এরপরের যে গানগুলি আমরা শুনব শিল্পী জয়তী চক্রবর্তী।

স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 3টে বেজে 1 মিনিট হয়ে 13 সেকেন্ড। এখন নানা রঙের গান শুনবো। প্রথমে দোহারের গান শ্রোতা বন্ধুদের জন্য, মন ভালো করা বেশ কিছু গান দিয়ে সাজানো রইল প্রথম পর্বটি।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

গানের গান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, আমরা প্রথম পর্বে শুনব শানাই, শিল্পী তপন নাট্টা, রাগ জৌনপুরী।

আমরা শুনলাম শানাই, শিল্পী ছিলেন তপন নাট্টা, রাগ জৌনপুরী। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী স্বপ্না ঘোষ, রাগ দেবগিরি ভিলাওয়াল।

আমরা শুনছি খেয়াল, এতক্ষণ ধরে সেটাই শুনলাম। শিল্পী ছিলেন স্বপ্না ঘোষ, রাগ দেবগিরি বিলাওয়াল। এই সঙ্গে শেষ হল প্রভাতী।

আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে আপনারা শুনছেন আনন্দধ্বনি। শাকনিকের পর রমা মণ্ডল।

আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে শুনলাম গানটি। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর অদিতি মহসিন।

আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে, রূপঙ্কর মনোময় মনোজ, তিন শিল্পীর কণ্ঠে শুনলাম এই গানটি। এরপর সদা থাকো আনন্দে, মনোজ মুরলী নায়ার।